ভানুকে প্রথমবার বিলেত পাঠানো হলো। দাদাদের মতো আইসিএস অথবা বার এক ল হয়ে ডিগ্রি নিয়ে ফিরবে। আমি জানতাম প্রথাগত ডিগ্রি তার জন্য নয়, সে আনবে অন্য ডিগ্রি। সে ডিগ্রি সুরের, সাহিত্যের আর শিল্পের। সে বেচারা বিলেত থেকে জল ভরা চোখে আমার উদ্দেশ্যে লিখে পাঠালে, তোমারই মনের ছায় সে গান আশ্রয় চায়, একটি নয়ন জল তাহারে করিও দান। আজিকে বিদায়, তবে আবার কি দেখা হবে, পাইয়া স্নেহের আলো হৃদয় গাহিবে গান। কিসের বিদায় রবি, কার বিদায়? যখন বাল্মীকি প্রতিভা অভিনয় হল, ওহ সে কি অনবদ্য এক সৃষ্টি! বিলেতি গানের সুর ভাঙা কি অসাধারণ সেসব গান! ভানু বাল্মীকি দীর্ঘ দেহ আলখাল্লায় ঢেকে দীঘল মায়াময় দুটি চোখ তুলে যখন বললে, থাম থাম কি করিবি বোধি পাখি চির প্রাণ, যেন রামায়ণ থেকে রত্নাকর উঠে এসে বলছে, মানি সাদ প্রতিষ্ঠাং ত্বমগমহ শাশ্বতী সমাহ ইয়ৎক্রৌঞ্চ মিথুনাং দেকমবধিঃ কামমোহিতম্। আচ্ছা ভানু, তোমার মনে আছে তোমার নতুন দাদার অলিকবাবু নাটকে আমাদের অভিনয়? তুমি অলিক, আমি হেমাঙ্গিনী। হেমাঙ্গিনী না গ্রিক দেবী ত্রিমুণ্ড ধারিণী হেকেটি, নাকি শুধুই শ্রীমতী হে? আজ বারবার মনে পড়ে অলিকবাবুতে হেমাঙ্গিনীর চরিত্রে আমার সেই সংলাপ। আমি জনসমক্ষে চন্দ্র সূর্যকে সাক্ষী করিয়া মুক্তকণ্ঠে স্পষ্ট স্বরে বলিব, তুমি আমার স্বামী। শতবার বলিব, সহস্রবার বলিব, আমি তোমার স্ত্রী। তারপর শুরু হলো ভাঙনের পালা। একদিকে ঠাকুরবাড়িতে আমাদের নিয়ে সন্দেহ, অবিশ্বাস, ফিসফাস, গুঞ্জন, অন্যদিকে দিনের পর দিন কোন থিয়েটার পাড়ায় আমার স্বামীর বিনোদ রাত্রি কাটে। তখনই আত্মনাশ করে জীবন ফুরোতে চেয়েছিলাম। বড় বেদনার মতো বেজেছিল সেই বঞ্চনা, সেই কলঙ্কের কালিমা।

শুনছেন অনুষ্ঠান আনন্দধ্বনি। সৌম্যকান্তির সঙ্গে রয়েছি সকাল ছটা পর্যন্ত। এই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে সকাল ছটা থেকে 107 FM রেনবো শুনবেন ভোরাই। রবি ঠাকুরের প্রহাসিনী কাব্য গ্রন্থের অন্তর্গত পরবর্তী রচনা গড় ঠিকানি। বেঠিকানা তব আলাপ শব্দভেদি, দিলে বিজনে আমার মৌন ছেদি, দাদুর পদবী পেয়েছি তাহার দায়,

কোনো ছুতো করে কহু কি ঠেকানো যায়, স্পর্ধা করিয়া ছন্দে লিখেছ চিঠি, ছন্দেই তার জবাবটা যাক মিটি। নিশ্চিত তুমি জানিতে মনের মধ্যে, গর্ব আমার খর্ব হবে না গদ্যে। লেখনিটা ছিল শক্ত জাতেরই ঘোড়া, বয়সের দোষে কিছু তো হয়েছে খোঁড়া, তোমাদের কাছে সেই লজ্জাটা ঢেকে মনে স্বাদ যেন যেতে পারি মান রেখে। তোমার কলম চলে যে হালকা চালে, আমারও কলম চালাবো সে ঝাঁপতালে। হাঁপ ধরে তবু এই সংকল্পটা, টেনে রাখি পাছে দাও বয়সের খোঁটা। ভিতরে ভিতরে তবু জাগ্রত রয় দর্পহরণ মধুসূদনের ভয়। বয়স হলেই বৃদ্ধ হয়ে যে মরে, বড় ঘৃণামর সেই অভাগার পরে। প্রাণ বেরোলেও তোমাদের কাছে তবু, তাই তো ক্লান্তি প্রকাশ করিনে কভু। কিন্তু একটা কথায় লেগেছে ধোঁকা, কবি বলেই কি আমারে পেয়েছ বোকা। নানা উৎপাত করে বটে নানা লোকে, সহ্য তো করি স্পষ্ট দেখছ চোখে। সেই কারণেই তুমি থাকো দূরে দূরে, বলেছ সে কথা অতি সকরুণ সুরে। বেশ জানি তুমি জানো এটা নিশ্চয়, উৎপাত সে যে নানা রকমের হয়। কবিদের পরে দয়া করেছেন বিধি, মিষ্টি মুখের উৎপাত আনে দিদি। চাটু বচনের মিষ্টি রচন জানে, ক্ষীরে স্বরে কেউ মিষ্টি বানিয়ে আনে।

কোকিল কণ্ঠে কেউ বা কলহ করে, কেউ বা ভোলায় গানের তারের স্বরে, তাই ভাবি বিধি যদি দরদের ভুলে এ উৎপাতের বরাদ্দ দেন তুলে, শুকনো প্রাণটা মহা উৎপাত হবে, উপমা লাগিয়ে কথাটা বোঝাই তবে। সামনে দেখো না পাহাড় শাবল ঠুকে, ইলেকট্রিকের খোঁটা পোঁতে তার বুকে। লেখাটির পরের অংশ আরেকটি গানের পর। এর আগে আনন্দধ্বনিতে পর্ব দুটি গান শুনছিলেন সমবেত কণ্ঠে, এবং তারপরে শিল্পী ইন্দ্রাণী সেনের একক কণ্ঠে বড় বেদনার মতো। এবারে শিল্পী সুচিত্রা মিত্র এবং সমবেত কণ্ঠে আমরা বেঁধেছি কাশের গুচ্ছ। তারপরে শিল্পী ইন্দ্রাণী সেন, শ্রাবণী সেন।

আজকের আনন্দধ্বনি অনুষ্ঠানের শেষ গানটি শিল্পী আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। শুনতে শুনতে বিদায় চেয়ে নিচ্ছি। সৌম্যকান্তি এতক্ষণ সঙ্গে রয়েছে আপনাদের, আবার এরকম কোনো মাঝরাত অথবা ভোর রাতের অনুষ্ঠানে সঙ্গে থাকতে পারবো এরকমই প্রতিশ্রুতি নিয়ে আজকের মতো বিদায় চেয়ে নিলাম। গড় ঠিকানায় লেখাটির পরবর্তী অংশ আমার সঙ্গে এর পরের আগামী যে অনুষ্ঠান তাতে বাকি অংশটি ভাগ করে নেব। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের মানুষটিকে খুব ভালো রাখবেন।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।

চোখ খুলে সকাল দেখার সময় এখন। তবুও বলছি আপনাকে, চোখ বন্ধ করে একবার ভাবুন তো, আমরা যে পৃথিবীতে রয়েছি বা আমরা যে পৃথিবীতে আছি সেটা আসলে ঠিক কতটা ছোট। হ্যাঁ, আমি বড় বলছি না, কতটা ছোট এটাই আপনাকে ভাবতে বলছি। কারণ আমাদের মাথার ঠিক ওপরে যে আকাশ, তারও ওপারে রয়েছে অসীম মহাকাশ। আকাশের দিকে তাকালে আমরা দেখি চাঁদ, সূর্য, অগুন্তি তারা, আর ওই আকাশের ওপারেই রয়েছে বিশাল মহাকাশ। সেই বিশাল রহস্যময় মহাবিশ্বকে একটু কাছ থেকে জানার অজানা গল্প শোনবার সময় হচ্ছে এটা। মহাকাশকে কাছ থেকে জানার জন্য, চেনার জন্য আছে একটা গোটা সপ্তাহ, স্পেস উইক, 4th October থেকে 10th October। এই সময়টা হচ্ছে মহাকাশ বা মহাবিশ্বের সব অজানা, মজার, অবাক করা গল্প শোনবার সময়। আজ 6th October, এখন কিন্তু আমরা, তার মানে সবাই রয়েছি সেই স্পেস উইকে, কারণ 4th October to 10th October এই সময়টাই হচ্ছে এই স্পেস উইক। তো আমরা আজকে 6th October রয়েছি। তো এই যে আজকে 6th October, ভোরবেলায় ঘটে গেল এক বিস্ময়কর ঘটনা, জানি না আপনারা কেউ দেখেছেন কি না, তবে যারা দেখেছেন দেখেছেন এটা বলতে পারি না, কারণ এমন একটা ঘটনা ঘটেছে সেটা আমাদের এখান থেকে দেখা যাবে না। আকাশের চাঁদ ঢেকে দিয়েছিল বৃহস্পতিকে। এই ঘটনাকে বলা হয় যে অকাল্টেশন। তো সেইখানেই সেই, তবে আক্ষেপ একেবারেই করবেন না, কারণ আগেই শুরুতেই বলে দিয়েছি এই অকাল্টেশন, এই ব্যাপারটা একেবারেই মহাজাগতিক ঘটনা, যেটা পৃথিবীর সব জায়গা থেকে দেখা যায়নি এবং আমাদের কলকাতা বা শহর ছাড়িয়ে অন্য কোথাও, মানে আমরা কেউ দেখতে পাইনি, আমাদের ভারত থেকে এটা কিন্তু দেখা যায়নি। তবে হ্যাঁ, আগামীকাল মানে 7th October ভোরবেলায় চাঁদ

বৃহস্পতি আর রেগুলাস, এই তিনজন মানে তিন, এরা কিন্তু এক সরলরেখায় দেখা যাবে। এবং এই তিনজনকেই যে শুধুমাত্র এক সরলরেখায় দেখতে পাওয়া যাবে সেটা নয়, ঠিক তার পাশেই থাকবে হচ্ছে লালচে মঙ্গল। সে এমন করেই মঙ্গল থাকবে, তার কাজ যেন তদারকি করা। বৃহস্পতি, চাঁদ আর ওই রেগুলাস, এরা সেই রেগুলাস মানে সেই চকচকে উজ্জ্বল নক্ষত্র যেটা, সেই তারা যেন একেবারে সরল রেখা বরাবর থাকে, এটাই হচ্ছে লাল চোখে মঙ্গল। একদম লক্ষ্য রাখবে আগামীকাল 7th October ঠিক ভোর রাতে। আর 10th October মানে মহালয়ার রাতে অমাবস্যায় অন্ধকারে দেখা যাবে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি। তার জায়গাটা যদি আপনি দেখতে চান তাহলে কিন্তু একেবারে দূষণমুক্ত হওয়া চাই সেই জায়গা, না হলে আপনি দেখতে পারবেন না। দূষণমুক্ত মানে আপনার চারপাশের মাটির কথা বলছি না, আপনার চারপাশে বায়ু, বায়ু যদি দূষিত থাকে তাহলে কিন্তু আপনি এই অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি এটা দেখতে পাবেন না। আর 21 October দশমীর দিন আছে বিরল মহাজাগতিক ঘটনা, সেই ঘটনাটা সাক্ষী আপনিও কিন্তু থাকতে পারবেন, আপনার সেই সুযোগটা রয়েছে। কারণ ওই রাতে ঝরঝরিয়ে ঝরবে কে জানেন? উল্কা। ঝরঝর করে ঝরঝরিয়ে ঝরবে উল্কা, তার মানে একটা দুটো নয়, অনেক উল্কা কিন্তু সেদিনকে দেখা যাবে বা উল্কাপাত হবে সেদিন। আর 26 October মানে পূর্ণিমার ঠিক পরে, 25 October পূর্ণিমা, লক্ষ্মী পুজো সেদিন, তো সেই 26 October মানে পূর্ণিমার ঠিক পরের দিন দেখা যাবে মহাকাশে উঠবে সোনালি হান্টার্স মুন। অক্টোবর এই মাসটা সত্যি সত্যি আকাশপ্রেমীদের জন্য এক অসাধারণ মাস। এত আকাশপ্রেমীদের মানে মাসের কথা বলছি যখন, আর এখন রয়েছি এই মুহূর্তে মহাকাশ সপ্তাহে অর্থাৎ স্পেস উইকে, গোটা বিশ্বেই হচ্ছে সেলিব্রেট। জাতিসংঘের ঘোষণা মতো 2019 সাল থেকে সেলিব্রেট হচ্ছে এই দিনটা। আর এই যে 4th October থেকে 10th October এই যে তারিখ মানে এই 7টা দিনকে যে বেছে নেওয়া হয়েছে, এক এই 4th October আর 10th October কেন, এই সময়টাকে কেন বেছে নেওয়া হয়েছে? এই মহাজাগতিক ঘটনাগুলো তো দেখা যাচ্ছে, সেগুলোর কথা বললাম যে আজকে আগামীকাল 10 তারিখ এবং 21 তারিখ কী কী রয়েছে সেসব বললাম, কিন্তু তাছাড়াও কেন 4th October টু 10th October এই সময়টাকে কেন বেছে নেওয়া হয়েছে স্পেস উইক হিসেবে? কারণ হচ্ছে 1957 সালের 4th October মানুষের তৈরি প্রথম উপগ্রহ, প্রথম স্যাটেলাইট স্পুটনিককে মহাকাশে পাঠানো হয় এই তারিখটাতে, মানে 4th October 1957 সাল। মনে পড়ছে? ভূগোলে পড়েছেন আপনি, সেই সেই তারিখটাকেই মনে রেখে 4th October ধরা হয়েছে। আর 10th October তাহলে কেন? 1967-এ ঠিক 10 বছর পর এই 10th October মহাকাশ চুক্তিতে সাইন করা হয়। ব্যাস, এইভাবেই দুটো বিখ্যাত স্মরণীয় তারিখকে জুড়েই হচ্ছে এই স্পেস উইক সেলিব্রেট। প্রত্যেক বছর এক একটা করে থিম থাকে। 2019 যে বছর শুরু হয়েছে সেই বছরের থিম ছিল চাঁদ নক্ষত্র প্রবেশের দ্বার। 2025-এ মানে গত বছর যে থিম ছিল সেটা হচ্ছে মহাকাশে বসবাস। আর এই বছর মানে 2026-এর থিম হচ্ছে রকেট বিপ্লব। সত্যি সত্যিই কিন্তু আমাদের দেশ, আমাদের দেশের ইসরো বিপ্লবই কিন্তু ঘটাবে, তার টার্গেট একদম ফিক্সড। 2030-এর মধ্যে কম করে 50টা রকেট মহাকাশে পাঠাবে খুঁটিনাটি বিষয়ে জানবার জন্য। আর আমরাও তো জানবো এর সঙ্গে সঙ্গেই আজকে 6th October কথা। ঘড়িতে এখন সময় 6টা 6 তারিখ, ক্যালেন্ডার দেখাচ্ছে আর ঘড়ি দেখাচ্ছে 6টা বেজে 11 মিনিট হয়ে 11 সেকেন্ড। আর আপনি টিউন করেছেন 107 FM রেইনবো, সময়টা ভোরাইয়ের, আর সঙ্গে আছি আমি আর জে মৌমিতা। আজ সূর্য উঠেছে ভোর 5টা বেজে 28 মিনিটে। আর ভোর 5টা বেজে 28 মিনিটে সূর্য উঠেছে, কিন্তু যখন ভোর রাতে আসছিলাম আজকে সেই পিক আপ হয়েছে ভোর 3:30, তো সেই 3:30-এরও আগে 3:25 নাগাদ উঠেছি গাড়িতে। সেই সময় থেকে আসছি, প্রচুর জায়গা আজকে ঘুরেছি কারণ আরও অনেকেরই পিক আপ ছিল আজকে। যাই হোক, আর এই 5টা বেজে 28 মিনিটে আজকে কিন্তু সূর্যোদয় যখন হয়েছে তখনও আমি স্টুডিওর বাইরে রয়েছি, তাই কাজেই দেখতে পেয়েছি সেই সময়ের আর কি মহেন্দ্রক্ষণ যেটাকে বলবো, ঠিক মহেন্দ্রক্ষণটাকেও দেখেছি যেমন, তারপরে সূর্যোদয়ের সেই সময়টাও কিন্তু আজকে বাইরেই ছিলাম। যাই হোক, আজকে তো এই মুহূর্তে আমরা, আমি আপনি, আমরা সবাই রয়েছি শরৎকালে। কাউন্টিং চলছে, পুজো আসছে, আর এই সপ্তাহেই হচ্ছে মহালয়া, আর ঘুম ভাঙছে তার সঙ্গে সঙ্গে এই মুহূর্তে শহর কলকাতার।

রাত শেষে এই মুহূর্তে ভোরের আলো, ভোর বলবো না সকালই বলতে পারি, কারণ 6:15 অলরেডি হয়ে গেছে। নতুন একটা দিন আমার আপনার আমাদের প্রত্যেকের জীবনে এসেছে, নতুন সকাল নতুন দিন। আর আকাশ মেঘ মেখে মেঘলা থাকলেও আজকে কিন্তু সূর্যোদয় হয়েছে, ওই যে বললাম 5:28 ক্যালেন্ডারে শরৎ। তবে নিম্নচাপের জন্য কদিন ধরে মনে হচ্ছিল যে শরতেই একেবারে ঘোর শ্রাবণ। শুধুমাত্র শরৎ তো নয়, মানে শরতেই যে শুধুমাত্র শ্রাবণ মাসের মতন বৃষ্টি দেখলাম তা নয়, একেবারে সেই জুন মাস থেকে কিন্তু আমরা প্রত্যেকে বৃষ্টির যে বর্ষা, যে বড়ই দড়া যে বছরে, সেটা কিন্তু আমরা প্রত্যেকে টের পেয়েছি। তো যাই হোক, আশ্বিন মাসের 18 আজকে, আর আকাশে বাতাসে এখন একটাই সুর, পুজো আসছে। তবে পুজো কিন্তু এবার আশ্বিনে নয়, কার্তিকে, কারণ ওই যে এ বছরেও ছিল মলমাস, তাই সব উৎসব, পুজো পার্বণ সব কিছু কিন্তু এগুলো পঞ্জিকা মেনে পিছিয়ে হচ্ছে। এবছরে অর্থাৎ 1433 জ্যৈষ্ঠ মাস ছিল হচ্ছে মলমাস, আর মলমাস অর্থাৎ কিনা এক মাসে দুটো অমাবস্যা। তো এই মলমাস দুটো অমাবস্যা, চাঁদ নক্ষত্র গ্রহ উপগ্রহ সব কিছুর বিচার করে পঞ্জিকা সংস্কার হয়, মানে বৈজ্ঞানিক বিচারেই কিন্তু পঞ্জিকাটা তৈরি করা হয়, যা আমাদের প্রত্যেক মুহূর্তেই তো কাজে লাগছে। আর থার্মাল আয়ন বা আয়োনাইজেশন ইকুয়েশন তত্ত্ব, এই নামটার সঙ্গেও তো আমরা প্রত্যেকেই একটু হলেও কিন্তু পরিচিত, কারণ আমরা ছোটবেলায় বিজ্ঞান বইতে কিন্তু এই কথাটা পড়েছি। শুধু ছোটবেলায় না, আর একটু বড় বয়স 11-12 কিন্তু এটা আমাদের ছিল। আর এই বর্ষ পঞ্জিকা এবং এই থার্মাল আয়ন তত্ত্বে একজনের অবদান চিরস্মরণীয়, তিনি বিজ্ঞানী, অবশ্যই একজন বাঙালি বিজ্ঞানী। আয়নমণ্ডল সংক্রান্ত গবেষণায় তাঁর দেখানো পথে এখনও পর্যন্ত অনেক সায়েন্টিস্ট কিন্তু কাজ করে চলেছেন।

আপনি এই পর্যন্ত শুনে ভাবছেন যে নিশ্চয়ই ভোরাইতে আজকে কি নিয়ে কথা হবে, কারণ শুরুতেই বললাম আমরা রয়েছি এই মুহূর্তে স্পেস উইকে। হ্যাঁ, স্পেস উইকে রয়েছি, একদম ঠিক। 4th অক্টোবর to 10th অক্টোবর এই সময়টা স্পেস উইক, কিন্তু আজকের তারিখটা 6th অক্টোবর। তো আজকে তো শুরুর দিন নয়, আজকে এমন একটা দিন যে দিনে এক বিখ্যাত বাঙালি বিজ্ঞানী জন্মেছেন। শুধু জন্মেছেন তাই নয়, তাঁর কাজটাও কিন্তু ছিল এই সমস্ত

বৈজ্ঞানিক বিচারে সেইটার সঙ্গেও কিন্তু তিনিই জড়িয়ে রয়েছেন, তাঁর নামই জড়িয়ে আছে, এমন একজন বাঙালি বিজ্ঞানীর জন্ম আজকে। আয়নমণ্ডল সংক্রান্ত গবেষণায় তাঁর দেখানো পথে এখনও পর্যন্ত এই যে বললাম অনেক সায়েন্টিস্ট কাজ করে চলেছেন। আর আপনাকে আর কিন্তু আমি অন্ধকারে রাখবো না, একদম আলোয় নিয়ে চলে আসবো, কারণ আজকে হবে তাঁরই কথা, সেই বাঙালি বিজ্ঞানীর কথা যিনি বর্ষপঞ্জিকা থেকে থার্মাল আয়ন তত্ত্ব বুঝিয়েছেন। আজ তাঁকে আমরা স্মরণ করব, তিনি পদার্থ বিজ্ঞানী এবং জ্যোতির্বিজ্ঞানী মেঘনাদ সাহা। আজ তাঁর জন্মদিন। জন্মদিনে আমরা ফিরে দেখব তাঁর ছেলেবেলার দিনগুলোকে, স্কুল থেকে কলেজ ইউনিভার্সিটি থেকে তাঁর বিজ্ঞানী হয়ে ওঠা নানা জানা অজানা ঘটনায় ফিরে দেখব, শ্রদ্ধা জানাবো আমরা তাঁকে। 107 FM রেনবো ভোড়াইতে জন্মদিনে বিজ্ঞানী মেঘনাদ সাহা, আর আপনার সঙ্গে আছি আমি আর যে মৌমিতা।

বিশ্ব বিদ্যা তীর্থ, আমাদের দেশ সেই বিশ্ববিদ্যার তীর্থক্ষেত্র, একদমই তাই। এই দেশে নিউক্লিয়ার ফিজিক্স পড়ানোর হাতেখড়ি যাঁর হাত ধরে, সেই মানুষটার কথাই হচ্ছে আজকে ভোড়াইতে 107 এফএম রেনবোয়। ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স, ন্যাশনাল একাডেমি অফ সায়েন্স, ইন্ডিয়ান ফিজিক্যাল সোসাইটি, এই সমস্ত বিশ্বমানের রিসার্চ সেন্টার তাঁর নেতৃত্বে আলোয় আসতে পেরেছে। অথচ এই মানুষটি অঙ্ক নিয়ে পড়াশোনা করেছেন শুধুমাত্র, প্রচণ্ড আগ্রহ এবং অনেক কৌতূহল অঙ্ক থেকে নিয়ে গিয়েছিল তাঁকে পদার্থবিদ্যায়। অঙ্ক থেকে একদম, মানে পদার্থবিজ্ঞান এবং জ্যোতির্বিজ্ঞান সবখানেই ছিল তাঁর অগাধ দখল, সাবলীল, একেবারে পাণ্ডিত্য যাকে বলে, ঠিক তেমনটাই ছিল তাঁর। অথচ এই মানুষটির জন্মস্থান থেকে তখনকার পরিবেশ পরিস্থিতি সব ছিল একেবারে পড়াশোনা বা গবেষণার একেবারে প্রতিকূল। ওপার বাংলায়, মানে বাংলাদেশে ঢাকা থেকে 45 কিলোমিটার দূরে শেওড়াতলি গ্রাম, অজ পাড়াগা যাকে বলে, ঠিক সেখানেই নিম্নবিত্ত পরিবারে জন্ম মেঘনাথ সাহার। গ্রামের মুদি দোকানি জগন্নাথ সাহা এবং মা ভুবনেশ্বরী দেবীর ঘরে 1893-এর এই 6ই অক্টোবর জন্ম তাঁর। ভীষণ ঝড় বৃষ্টির রাতে জন্মেছিলেন তাঁদের ছেলে। সেদিন ঘন ঘন মেঘের ডাক, সঙ্গে বজ্রবিদ্যুৎ, দুর্যোগের রাত যাকে বলে। তো এই জন্ম সেই সময় দুর্যোগের রাতে তাঁর জন্ম বলে ঠাকুমা নাম রাখেন মেঘনাথ। পুরাণ অনুযায়ী ঝড় জলের দেবতা,

দেবরাজ ইন্দ্র। তাই দেবরাজ ইন্দ্রের নামানুসারে ঝড় ঝঞ্ঝা বাদলের রাতে জন্ম নেওয়া ছেলের নাম ঠাকুমা রেখেছিলেন মেঘনাথ। কিন্তু বয়স বাড়বার সঙ্গে সঙ্গে এই সমস্ত ধর্মীয় রীতিনীতি, একেবারে গোড়ামি যেটা ছিল, যে ধর্মীয় রীতিনীতির গোড়ামি, সেই তাকে দূরে রেখে নিজের নাম নিজেই সেই ছোট্ট ছেলেটা বদলে মেঘনাথ থেকে হয়ে গেলেন মেঘনাদ। আট ভাই বোনের মধ্যে তিনি ছিলেন পঞ্চম। গ্রামের টোলেই ছ বছর বয়সে পড়াশোনা শুরু। সেখানে আর পাঁচজন সাধারণ বাচ্চার মতোই দিনগুলো তার কাটত। আর বাবার ছিল গ্রামে ওই যে বললাম মুদির দোকান, আর সেই মুদির দোকান যেহেতু বাবার ছিল গ্রামে, তাই তিনি ছেলে মেঘনাথকে দোকানে নিজের পাশে বসিয়ে কাজ শেখাতে থাকেন। বাবা জগন্নাথ সাহার মনে হয়েছিল পড়াশোনা শিখে আর কি হবে, তার চেয়ে বরং দোকানে বসলে রোজগারপাতি ভালো হবে। বড় দাদা জয়নাথকে হাই স্কুলে পড়িয়েছিলেন বাবা, কিন্তু মাথা তার মোটেই ভালো ছিল না, আর মাথা ভালো না হওয়াতে মাধ্যমিক পাশই করেননি তার দাদা। আর সে তখন জুট মিলে কাজ করে ২০ টাকা বেতন পায়, তাই বাবা জগন্নাথ সাহা তখন সিদ্ধান্ত নিয়েই ফেললেন একভাবে যে মেঘনাথকেও বরং আর পড়াবেন না, তাকেও বরং একটু কাজ শিখিয়ে নিন। ছেলে যখন গুনতে শিখে গিয়েছে তখন আর পড়াশুনোর দরকার কি, বরং তার থেকে দোকান দেখুক, কেনাবেচা করুক, সঙ্গে দু চারটে কাজও শিখে দেখুক সে। কিন্তু ছেলে মেঘনাথের তো ভীষণ গো, পড়াশোনা কিছুতেই ছাড়বে না, কিন্তু পড়তে গেলে যেতে হবে বহু দূরের স্কুলে। প্রাইমারি সেকশন পাশ করে ভর্তি হবেন তিনি তখন জুনিয়র হাই স্কুলে। সেই জেদ নিয়ে বসে থাকলো ছোট্ট মেঘনাথ বাবার পাশে দোকানে। দাদা জয়নাথ, মা ভুবনেশ্বরী দেবীর ইচ্ছে এবং তার গ্রামের স্কুলের শিক্ষকদের কথায় ছেলেকে তখন হাই স্কুলে ভর্তি করবেন বলে বাবা নিজেও মত দিয়ে দিলেন। ছেলে ইতিহাস এবং অঙ্কে খুব ভালো, মেধাবী বলে শিক্ষকরাও বললেন, রত্ন চিনতে তাঁরাও মোটেই ভুল করেননি। তখন শেওরাতলি গ্রাম থেকে 7 মাইল দূরে শিমুলিয়ার মিডল স্কুলে ভর্তি করে দিলেন ছোট্ট মেঘনাথকে। রোজ রোজ 7 মাইল পথ হেঁটে যাওয়া আসা ছোট্ট মেঘনাথের পক্ষে খুব কষ্টকর ছিল, তবুও কিন্তু তাই করছিলেন সেই ছোট্ট ছেলেটি। তখন বড় দাদা জয়নাথ শিমুলিয়া গ্রামে, যেখানে ভাই মেঘনাথের স্কুল ছিল, সেখানকার এক ডাক্তার অনন্ত দাসের বাড়িতে থেকে লেখাপড়ার ব্যবস্থা করে দিয়েছিলেন ভাইকে। এই যে পড়বার সুযোগ পেলেন তিনি, ডাক্তারের বাড়িতে থাকার সুযোগ পেলেন, অনন্ত দাসের বাড়ি। তবে থাকার সুযোগ মানে কিন্তু আপনি যেমনটি ভাবছেন বা আমি যেমনটা ভেবেছিলাম পড়বার সময়, তেমনটা কিন্তু নয়। তার বিনিময়ে তাকে কাজ করতে হতো সমস্ত কাজ। সেই ডাক্তারের বাড়িতে থাকবার সুযোগে পড়বার সুযোগ পেলেন ঠিকই, থাকতেও পারলেন তিনি সেই ছোট্ট মেঘনাথ, কিন্তু ছোট্ট ছোট্ট হাতেই বাড়ির বাসন মাজা থেকে কাপড় কাচা, গরুর খড় কাটা থেকে সব কিছু করতে হতো। আর ওই অত সব কাজ সামলানোর ফাঁকেই সময় বের করে পড়াশোনা করত ছোট্ট মেঘনাথ। এত পরিশ্রমের মধ্যে কিভাবে হলো তাঁর পড়াশোনা, কিভাবে হলেন তিনি বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, আসবো নিশ্চয়ই সেই প্রসঙ্গেও আসবো। আছি তো একদম 7টা পর্যন্ত, আপাতত 3 মিনিট 39 সেকেন্ড চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে।

যে সময়টার কথা বলছি তখন যেমন ব্রিটিশ শাসন ব্যবস্থা ছিল, তেমন সমাজেও শিক্ষার আলো সেভাবে কিন্তু পৌঁছয়নি। ওই রকম একটা প্রতিকূল পরিস্থিতিতেও শুধুমাত্র মনে জেদকে ইচ্ছেকে সম্বল করে আগ্রহের সঙ্গেই পড়াশোনাটা করেছিলেন মেঘনাদ সাহা। আর সেই শুধু যে পড়াশোনা সেটা তো নয়, দেশের মধ্যে দশের মধ্যে সেরা বিজ্ঞানী হয়েছিলেন তিনি। ডক্টর অনন্ত দাসের বাড়িতে অক্লান্ত পরিশ্রম করেও স্কুলের শেষ পরীক্ষায় ভালো রেজাল্ট করলেন, ঢাকার মধ্যে ফার্স্ট হলেন, স্কলারশিপ পেলেন মাসিক 4 টাকা। এরপর ভর্তি হলেন ঢাকায় কলেজের স্কুলে 1905-এ। 1905 সালটা শোনার পর মানে সঙ্গে সঙ্গে নিশ্চয়ই আপনার বঙ্গভঙ্গ আন্দোলনের কথা মনে হবেই, কারণ 1905 মানেই বঙ্গভঙ্গ আন্দোলনের সময়। তখন সারা বাংলা একেবারে উত্তাল, রবীন্দ্রনাথ ঠাকুর গান বেঁধে দিয়েছেন আন্দোলনের গান। এমন এক জোয়ারে নির্বিকার হয়ে কি থাকতে পারেন মেঘনাদ? বয়স তখন তার মাত্র 13 বছর। কোনো কিছু না ভেবে যোগ দিয়ে দিলেন আন্দোলনে। প্রথমে স্কুলে ইন্সপেকশনে যখন এসেছিলেন তখনকার গভর্নর ব্যাসফিল্ড ফুলার, তিনি যখন আসলেন ছাত্র মেঘনাদ সাহা এবং তার কয়েকজন সহপাঠী বয়কট করেন সেদিন। প্রতিবাদ মিছিলে তারা যোগ দেন তখন। ব্যাস সরকারের বিরুদ্ধে যাওয়া আর ওইটুকুনি ছেলে, ফল যা হওয়ার তাই হলো, স্কুল থেকে বের করে দেওয়া হলো, স্কলারশিপ একদম ক্যান্সেল, না মঞ্জুর হয়ে গেল স্কলারশিপ। তাই বলে হাল ছাড়েননি কিন্তু সেই 13 বছরের ছেলেটি। অন্য এক শিক্ষকের সাহায্যে ভর্তি হলেন বিনা বেতনে কিশোরীলাল জুবিলি স্কুলে। সেখান থেকে 1909 এন্ট্রান্স পরীক্ষা দেন, সেখানে ভালো রেজাল্ট করে বৃত্তি পেলেন আবারও। এরপর সেখান থেকে চলে এলেন ঢাকার কলেজে, ইন্টারমিডিয়েটে ভর্তি হলেন এবং সেখানে কেমিস্ট্রির শিক্ষক হরিদাস সাহা, অঙ্কের নরেশ ঘোষ, পদার্থবিজ্ঞানের বিএন দাস এবং কেপি বসু, এমন সব নামকরা প্রফেসরদের কাছ থেকে দেখেছিলেন, একেবারে সামনাসামনি তিনি দেখেছিলেন এবং তাদের খুব কাছের ছিলেন তিনি। তাদের আদর্শে জীবনকেও তৈরি করে নিয়েছিলেন ছোট্ট মেঘনাদ। তবে হ্যাঁ, অঙ্ককে ভালোবাসা সেই ছোট্টবেলাতেই গ্রামের স্কুলের শিক্ষক প্রসন্নকুমার চক্রবর্তীর জন্যই কিন্তু ছোট্ট মেঘনাদের অঙ্ককে ভালোবাসা। তিনিই শিখিয়েছিলেন অঙ্কের পাশাপাশি বিজ্ঞানকেও ভালোবাসতে। আর ওই স্টুডেন্ট অবস্থাতেই তিনি ডক্টর নগেন্দ্রনাথ সেনের কাছে জার্মান ভাষা শেখেন, ISC পাশ করলেন, থার্ড হলেন আর ফিজিক্স এবং কেমিস্ট্রিতে পেলেন হায়েস্ট মার্কস, সবার চেয়ে বেশি। ঢাকা ছেড়ে তখন তিনি চলে এলেন হায়ার স্টাডিজের জন্য কলকাতায়। তারপর কি হলো, এদেশে কলকাতায় এসে তো পড়লেন, আর তারপর কোথায় থাকলেন, কোথায় কি করলেন, দেশের কাজেও এলেন, তারপরে তিনি কি করলেন, সেই সমস্ত কথা, সেই সব ঘটনা অবশ্যই অবশ্যই বলবো। তার জন্য একটু তো সময় নিতে হবেই, একটু সময় চেয়ে নিচ্ছি, এই 2 মিনিট 57 সেকেন্ড মতন গান বিরতি নিচ্ছি।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: 107 FM রেইনবো ভোরাইতে আজকে জন্মদিনে বিজ্ঞানী মেঘনাথ সাহাকে শ্রদ্ধা জানাচ্ছি, স্মরণ করছি নানা জানা অজানা ঘটনার মধ্যে দিয়ে। এদেশে আসবার আগে যখন তিনি ঢাকা কলেজে পড়েন তখন ম্যাগাজিনে হ্যালির ধূমকেতু নিয়ে প্রবন্ধ লেখেন। সেখান থেকে এন্ট্রান্স পাশ করে এলেন তিনি কলকাতায়, ওদেশ ছেড়ে এলেন এদেশে। প্রেসিডেন্সি কলেজে ভর্তি হলেন, চারিদিকে তখন তারকার মেলা। কেমিস্ট্রি পড়ান প্রফুল্লচন্দ্র, জগদীশচন্দ্র বসু পড়াচ্ছেন ফিজিক্স, আর সহপাঠী ছিলেন সত্যেন্দ্রনাথ বসু, জ্ঞানচন্দ্র ঘোষ, নীলরতন ধর, নিখিল রঞ্জন সেনের মতন মানুষেরা। আর এটা তো আমরা সবাই জানি যে ভারতীয় বিজ্ঞানের পরিচিতি বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিলেন যাঁরা, তাঁরাই হচ্ছেন এনারা, যাঁদের নামগুলো বললাম, সত্যেন্দ্রনাথ বসু, জ্ঞানচন্দ্র ঘোষ, নীলরতন ধর, নিখিল রঞ্জন সেন, আর তার সঙ্গে তো তিনি রয়েছেন মেঘনাথ সাহা। এনারাই তো পৌঁছে দিয়েছিলেন বিশ্বের দরবারে আমাদের ভারতের নাম, বিশ্বের দরবারে, বিশ্বের বিজ্ঞানের দরবারে। আর এই যে প্রেসিডেন্সিতে এসে মেঘনাথ সাহা ভর্তি হলেন সেই সময় কিন্তু অঙ্ক নিয়ে, অঙ্ক থেকে এলেন আবার ফিজিক্সে, আসবো নিশ্চয়ই সেসব কথায়। আজকে যে ফিরে দেখছি তাঁর ছেলেবেলার দিনগুলো থেকে বিজ্ঞানী হয়ে ওঠার বিভিন্ন ঘটনা, আর আজকে হচ্ছে 6th October, মেঘনাথ সাহার জন্মদিন আজকে। আর এই সময়টা মানে 4th October থেকে 10th October, এই সময়টা কিন্তু হচ্ছে স্পেস উইক। হ্যাঁ, স্পেস উইক কেন সেলিব্রেট করা হচ্ছে, কবে থেকে হচ্ছে, সেগুলো তো একেবারে শুরুতেই বলেছি সেসব কথা। আর দেখতে দেখতে দেখুন কীরকম মাস চেঞ্জ হয়েছে, সেপ্টেম্বর চলে গিয়ে অক্টোবর এসেছে, এবং অক্টোবর এসেছে শুধু না, প্রায় এক সপ্তাহ হতে চললো অক্টোবরেরও, মানে এসে গেছে, একটা শনিবার একটা রবিবার চলেও গিয়েছে অলরেডি, পুজোর মাস হচ্ছে।

0: এই অক্টোবর মাস, আর এই মাসেই শনিবার এবং রবিবার চাইছি তো জানতে আপনার কাছ থেকে আপনার মতামত, কিভাবে কি জানাবেন আপনি? যদি না শুনে থাকেন এখনো পর্যন্ত, তাহলে চলুন চট করে একবার শুনে নিই, তারপর গানের ওপারে ফিরছি। আমি আর যে মৌমিতা, আজকে জন্মদিনে বিজ্ঞানী মেঘনাথ সাহার কথা হচ্ছে, তাঁকে শ্রদ্ধা জানাচ্ছি, স্মরণ করছি নানা জানা অজানা ঘটনার মধ্যে দিয়ে। আপাতত আপনার কানে থাক কোন বিষয়ে আপনি বার্তা সেন্ড করবেন সেই বিষয়টা।
1: সকালে ছুটে ছুটে অফিসের ট্রেন বা হাওড়া থেকে ঘুরতে যাওয়ার ট্রেন ধরা, বা কোনো বিপদের খবরে আলো ফুটতেই বেরিয়ে পড়া গন্তব্যে, কখনো আনন্দ, কখনো আশঙ্কা, কখনো বিরক্তি, কখনো শুধুই ছুটে চলা, আর চলার সঙ্গী ট্রেনে চড়ার অভিজ্ঞতা সবার জীবনেই আছে। ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয়ে এবার রইল ভোরের ট্রেনে চলার স্মৃতি, অভিজ্ঞতা বা অনুভূতি। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোরাই, FM রেইনবো, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903653992, এই নাম্বারে 9903659992। আমাদের ইমেল অ্যাড্রেস AIRFM Rainbow Kolkata, দ্যাট ইজ AIRFM RAINBOWKOLKATA, AIRFM Rainbow Kolkata@gmail.com। অক্টোবর মাসের বিষয় আমরা রাখলাম ভোরের ট্রেন। চিঠি পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা কিন্তু বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক 6:44 হয়ে 38 সেকেন্ড। আজ 107 FM রেনবো ভোরাইতে শ্রদ্ধা জানাচ্ছি, নানা ঘটনার মধ্যে দিয়ে স্মরণ করছি বিজ্ঞানী মেঘনাথ সাহাকে। 107 FM রেনবো ভোরাইতে আজকে জন্মদিনে মেঘনাথ সাহা, আপনার সঙ্গে আছি আমি আরজে মৌমিতা। গানের আগে এবং এই অক্টোবর মাসে শনিবার রবিবার আপনি ভোরাইতে কোন বিষয়ে আপনার মতামত সেন্ড করবেন, শেয়ার করবেন, সেই বলবার বা শোনবার আগে যেটা বলছিলাম, মেঘনাথ সাহার ওপার বাংলা ছেড়ে আসবার কথা আপনাদেরকে বলছিলাম। তো কলকাতায় এলেন তিনি, প্রেসিডেন্সি কলেজে ভর্তিও হলেন, সে কথাও বলেছি। আর 1913 প্রেসিডেন্সি কলেজ থেকে অঙ্কে স্নাতক হলেন এবং 1915 অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সে স্নাতকোত্তর MSc কমপ্লিট করলেন এবং দুটো পরীক্ষাতেই তিনি সেকেন্ড পজিশন পেয়েছিলেন। ওই সময়টাতে তিনি কলেজের নিজস্ব হোস্টেল অর্থাৎ হিন্দু হোস্টেলে থাকতেন আর তখন ছিল সমাজে সাংঘাতিকভাবে জাত পাতের বিচার, কুসংস্কার ছিল এবং সেই জন্যই নিচু জাতের ছেলেদের ওই হোস্টেলে থাকতে গেলেই বৈষম্যের শিকার হতে হতো সে সময়। তাঁর ক্ষেত্রেও একই ব্যাপার হয়েছিল, তাই হয়েছিল। সমাজ এমনই ছিল, শিক্ষা দীক্ষা এই সব সমাজের উঁচু শ্রেণীর জন্যই যেন একেবারে ঠিকঠাক ছিল। যতই কেউ মেধাবী হোক না কেন, মেধার বিচারে নয়, শ্রেণী জাতপাত এসব বিচারেই হোস্টেলে সে জায়গা পেত। অঙ্কে স্নাতকোত্তর পর তিনি হলেন পদার্থবিদ। তো সেই সময় সবেমাত্র বিশ্বযুদ্ধ শেষ হয়েছে, তখন এক অস্ট্রীয় বিজ্ঞানীর সান্নিধ্যে আসেন এবং তাঁর কাছ থেকে তিনি ম্যাক্স প্লাঙ্কের থার্মোডাইনামিক্সের বই তিনি সেই সময় পান এবং নিলস বোর, সামারফেল্ডের কোয়ান্টাম তত্ত্ব এই সব কিছু সম্পর্কে জানেন সেই অস্ট্রীয় বিজ্ঞানীর কাছ থেকে। আর তিনি শিখেছিলেন জার্মান ভাষা, সে তো আগেই বলেছি। এই সবে চর্চা করতে করতেই ভাবছিলেন তিনি যে এবার তিনি কি করবেন। ঠিক করলেন যে ফিনান্স সার্ভিসের পরীক্ষা বসবেন। সব কিছু যখন পাকা তখন তিনি জানতে পারলেন এমন ছেলেকে ইংরেজ সরকার চাকরি দেবে না। কারণটা কি ছিল, কেন দেবে না ইংরেজ সরকার, এত ভালো এত মেধাবী ছেলেকে কেন চাকরি দেবে না? কারণটা হচ্ছে পড়াশোনার পরীক্ষায় তো দারুণ রেজাল্ট, তাহলে চাকরি দিতে আপত্তি কেন ইংরেজ সরকারের? বাঘা যতীন আর পুলিন দাসের সঙ্গে যাঁর কিনা ওঠা বসা, তাঁকে সরকারি কাজে নেবার প্রশ্নই ওঠে না। বাংলার অনুশীলন সমিতির সঙ্গে পাঞ্জাবের গদর পার্টির একটা সময় বেশ নিবিড় একটা সম্পর্ক হয় আর পুরো কর্মকাণ্ড পরিচালিত হতো, কন্ট্রোল হতো কানাডা এবং সান ফ্রান্সিসকো থেকে। প্রবাসী বিভিন্ন বিপ্লবী নেতার মাধ্যমে এই কর্মকাণ্ড এগুলো কন্ট্রোল হতো। তখন একবার জানা যায় যে জার্মানি অস্ত্র দিয়ে সাহায্য করবে ভারতীয় বিপ্লবীদের। হেনরি নামে এক জাহাজ অস্ত্র শস্ত্রে একেবারে ঠাসা সিঙ্গাপুর থেকে ফিলিপিন্স হয়ে সুন্দরবনে আসছে সেই জাহাজ, যার নাম হচ্ছে হেনরি। তখন বাঘা যতীন, মেঘনাথ সাহা এবং যদুগোপাল মুখোপাধ্যায়কে দায়িত্ব দিলেন যে সুন্দরবনে জাহাজ এলেই সেখান থেকে সমস্ত অস্ত্র শস্ত্র তোমাদের নিয়ে নিতে হবে। তবে 1915 যখন হেনরি সাংহাইয়ের বন্দরে ভেড়ে, তখন ব্রিটিশ এবং ফরাসি বাহিনী জাহাজটিকে তল্লাশি চালায় এবং তল্লাশি চালিয়ে যা হওয়ার তাই হলো, সব অস্ত্র তারা নিয়ে নেয়। তাই সেই হেনরি নামে জাহাজটি আর সুন্দরবনে না এসে ওই অস্ত্র ছাড়াই ফিরে চলে যায় আবারও জার্মানিতে। বিপ্লবীদের দলে যে ছেলে আছে তাকে সরকারি চাকরি কিভাবে দেওয়া যায়? এত কিছুর পরেও কিন্তু হাল ছেড়ে দেবার পাত্র ছিলেন না মেঘনাথ সাহা। তিনি তো দম্বার পাত্র ছিলেন না, মেধাবী যেমন ছিলেন তেমনই ছিলেন জেদি এবং একগুঁয়ে।

মাত্র ১৩ বছর বয়স। সেই ১৩ বছর বয়সে বিপ্লবী চেতনায় উদ্বুদ্ধ হয়ে তখনকার গভর্নর ব্যামফিল্ড ফুলারকে বয়কট করেছিলেন, স্কুলে তখন পড়তেন। আর সেই দিনে সেই ছেলেটাই একলা পথে হাঁটতে কখনোই কিন্তু ভয় পাননি। অঙ্ক নিয়ে পড়াশোনা করলেও ফিজিক্স এবং অ্যাস্ট্রোনমি নিয়ে বহু এক্সপেরিমেন্ট করেছেন, রিসার্চ করেছেন তিনি। নিউক্লিয়ার ফিজিক্সে এদেশে হাতে খড়ি তিনিই ঘটিয়েছেন। ১৯১৫তে অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সে স্নাতকোত্তর করেছেন, আর ঠিক তার আগের বছরেই ১৯১৪তে কলকাতা ইউনিভার্সিটির আওতায় শুরু হয়েছে রাজাবাজার সায়েন্স কলেজ, রাজাবাজার বিজ্ঞান কলেজ। ভাইস চ্যান্সেলর ছিলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়। উজ্জ্বল দুই ছাত্র সে সময়, মেঘনাথ সাহা এবং সত্যেন্দ্রনাথ বসুকে আশুতোষ মুখোপাধ্যায় ডেকে পাঠালেন এবং বললেন, সোজাসুজি বিজ্ঞান কলেজে ছাত্রদের তোমরা এসে পড়াও আর মন দিয়ে গবেষণা করো এখানে। ১৯১৬ সাল থেকে জয়েন করলেন মেঘনাথ সাহা এবং সত্যেন্দ্রনাথ বসু এই রাজাবাজার সায়েন্স কলেজে। আর ঠিক সেই সময় আইনস্টাইন এবং মিনকোয়াক্সের লেখা রিলেটিভ থিওরির ওপর একটা বই বাজারে বেরিয়েছে, তবে জার্মান ভাষায়। দুই বন্ধু মিলে, সত্যেন্দ্রনাথ বসু এবং মেঘনাথ সাহা, দুই বন্ধু মিলে ঠিক করলেন জার্মান ভাষা তো শিখেছেন, বইটা ইংরেজিতে অনুবাদ করলে কেমন হয়। করেও ফেললেন অনুবাদ, বইয়ের ভূমিকা লিখে দিলেন প্রশান্ত চন্দ্র মহলানবিশ। রিসার্চ কাজে সেই সময় মেঘনাথ সাহা একেবারে

মুদ হয়ে গেলেন, কাজ করতে শুরু করলেন। আলোর চাপ এই একটা গবেষণাপত্র এশিয়াটিক সোসাইটির জার্নালে ছাপালেন। পরের বছরের 1919-এ লিখলেন বিকিরণের চাপ এবং কোয়ান্টাম থিওরি, পাঠালেন সেটা বিদেশে, অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নালে পাবলিশ হয় সেটা। সময়টা 1920। কি হলো সেদিনকে সেখানে? 107 FM রেনবো ভোরাইতে আজকে আমরা বিজ্ঞানী মেঘনাথ সাহার কথা বলছি। আজকে তাঁর জন্মদিন, নানা জানা অজানা ঘটনায় ফিরে দেখছি তাঁর ছেলেবেলা থেকে বড়বেলা, শুধু বড়বেলা না মানে বিজ্ঞানী হয়ে ওঠা। তো একটু আগেই যে কথা আপনাদের এক্ষুনি বলছিলাম যে 1920-তে মেঘনাথ সাহার একটা গবেষণাপত্র পাবলিশ হয়েছিল বিদেশের মাটিতে ফিলোসফিক্যাল ম্যাগাজিনে। শিরোনামটা ছিল, সেখানে হেডিংটা ছিল এটা যে অন আয়োনাইজেশন ইন দ্য ক্রোমোস্ফিয়ারে। কলকাতায় বসেই কিন্তু পুরো এই কাজটা, পুরোপুরি কাজটা করেছিলেন মেঘনাথ সাহা। সূর্যের মধ্যে নানা মৌলের আয়নন, টেম্পারেচার কত হতে পারে সূর্যের ভেতরে, তার সূত্র থেকে বের করেছেন এবং এক্সপেরিমেন্ট করেছেন। আর এই সময় তিনি ফিল করলেন যে বাইরে গিয়ে কোথাও আরও বেশি করে কাজ করবার দরকার, শুধু কলকাতায় বসে থাকলে হবে না। চলে গেলেন সোজা লন্ডনে, সেখানে ইম্পেরিয়াল কলেজে আলেকজান্ডার ফাউলারের সঙ্গে কাজ করলেন। এরপরেই কিন্তু প্রকাশিত হয় অন দ্য ফিজিক্যাল থিওরি অফ স্টেলার স্পেকট্রা শিরোনামে। সেই সময় লন্ডন রয়্যাল সোসাইটি পাবলিশ করে এটা, এবং অ্যাস্ট্রোনমিতে জ্যোতির্বিজ্ঞানে এই কাজটা সর্বশ্রেষ্ঠ অবদান বলে মনে করা হয় এখনও পর্যন্ত। কাজ শেষ করে ফিরে এলেন আবারও মেঘনাথ সাহা সোজা দেশে। এলাহাবাদ ইউনিভার্সিটি থেকে ডাক পেলেন, চলেও গেলেন সেখানে 1923-এ। টানা 15 বছর সেখানে থেকেছেন, নিউক্লিয়ার ফিজিক্সে আগ্রহী হলেন কাজ করতে করতেই। ওই সময়টায় অনেক গুণী স্টুডেন্টও কিন্তু পেয়েছেন তিনি, এদের মধ্যে ছিলেন দৌলতরাম সিং কোঠারি, তাঁকে নিয়ে কাজ করলেন তেজস্ক্রিয় পদার্থের বিটা কণার বিকিরণ নিয়ে। এরই মধ্যে সিভি রমন চলে যান কলকাতা ছেড়ে, ব্যাস সেখানে এসে যোগ দিয়ে দিলেন মেঘনাথ সাহা। তিনি যখন বাইরে ছিলেন তখন সাইক্লোট্রনের স্রষ্টা লরেন্জের সঙ্গে কাজ করেছেন, তাঁর স্টুডেন্টদেরও পাঠালেন এই এটার জন্য যে এই যে কথাটা বললাম, মানে কেন বলছি যে সাইক্লোট্রন যা কিনা ভারতে প্রথম, কলকাতায় প্রথম তৈরি করলেন তিনি এই কাজটা, করলেন স্টুডেন্টদের নিয়ে। নিউক্লিয়ার ফিজিক্স পড়ানো শুরু হলো বিশ্ববিদ্যালয়ে, এটাও কিন্তু আমাদের এই দেশে প্রথম এটা, এবং সেটাও কিন্তু এই কলকাতা ইউনিভার্সিটিতে। মেঘনাথ সাহা প্রতিষ্ঠা করলেন ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স, আনলেন আইরিন কুরিকে। শুধু কলকাতাতেই তৈরি করেছেন এমন যে ইনস্টিটিউশন তাই কিন্তু নয়, মেঘনাথ সাহার আরও একটা অবদান রয়েছে সায়েন্স অ্যান্ড কালচার পত্রিকা দ্য প্রিন্সিপালস অব রিলেটিভিটি, সত্যেন্দ্রনাথ বসুর সঙ্গে তিনি লিখেছেন। এত এত কাজ করেছেন এই মানুষটি। 1936-এ ইউরোপ এবং ইউএসএ যান, নিলস বোর ইনস্টিটিউটে নিউক্লিয়ার ফিজিক্স কনফারেন্সে আমন্ত্রিত হন। 1952-তে মেঘনাথ সাহাকে ভারতীয় বর্ষপঞ্জির সংস্কার, অর্থাৎ কিনা ক্যালেন্ডার রিফর্ম কমিটির চেয়ারম্যান করে দেওয়া হয়। 1957-এ ভারতের জাতীয় বর্ষপঞ্জি হিসেবে সেটাই কিন্তু গৃহীত হয়। ক্যালেন্ডার পঞ্জিকা পুনর্গঠন ছিল তাঁর জীবনের অন্যতম একটা বড় অবদান। তাছাড়াও তিনি এমন কিছু প্রবন্ধ লেখেন যা বিশ্বকে, গোটা পৃথিবীকে অবাক করে দিয়েছিল, যেমন সেচ পদ্ধতির গবেষণা, দামোদর ভ্যালির পরিকল্পনা, বহুমুখী নদী প্রকল্প, জাতীয় জ্বালানি নীতি, এমন অনেক কিছু কিন্তু তিনি কাজ করেছেন, অনেক কিছু তিনি প্রবন্ধ লিখেছেন, মানুষের চোখ খুলে দিয়েছেন। অদ্ভুত এক লড়াকু মানুষ ছিলেন মেঘনাথ সাহা। অঙ্কের ছাত্র হয়েও নিউক্লিয়ার ফিজিক্সে হাতে খড়ি ঘটিয়েছেন দেশের তিনিই প্রথম, ওই জন্যই বললাম হাতে খড়ি ঘটিয়েছেন। বিজ্ঞান সাধক হয়েও সংস্কৃত ভাষা এবং সাহিত্যে ছিল তাঁর অগাধ পাণ্ডিত্য। সারা জীবন গবেষণা করে দেখিয়ে গিয়েছেন যে কীভাবে ঠিকঠাক পরিকল্পনার মাধ্যমে শিক্ষা এবং প্রযুক্তির সংকট কাটিয়ে উঠতে হয়, কিভাবে বিজ্ঞানের সুফল ঘরে তুলতে হয়। আর এই সমস্ত কথা বলতে বলতে স্টুডিওর ঘড়ির দিকে চোখ গেল। তবে আজকে স্টুডিওর ঘড়ির দিকে চোখ যাচ্ছে, এই মুহূর্তে দেখতে পাচ্ছি 6:57 হয়ে গেছে অলরেডি, কিন্তু আগামীকাল কিন্তু আকাশের দিকে যেন চোখ থাকে। আগামীকাল ওই যে 7 অক্টোবর ভোরে চাঁদ, বৃহস্পতি আর রেগুলাস, এদেরকে একেবারে এক সরল রেখায় দেখতে পাবেন আপনি, আর পাশে বসে থাকবে দেখবেন লালচে মঙ্গল। তাই কালকে একটু ভোর রাতেই কিন্তু উঠে পড়বেন, কেমন? শুধু 7 তারিখ না, তারপরে আবার 10 তারিখ, 10th অক্টোবর মানে মহালয়ার রাতে অমাবস্যায় অন্ধকারেও কিন্তু দেখা যায় অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, শুধুমাত্র জায়গাটা একটু ওই দূষণমুক্ত হতে হবে। আর 21 তারিখেও কিন্তু রয়েছে দশমীর দিন, ঝরঝরিয়ে উল্কা
বৃষ্টি আপনি দেখতে পাবেন। আর 26শে অক্টোবর মানে পূর্ণিমার ঠিক পরের দিন, 25 তারিখের পরে 26 তারিখে মহাকাশে উঠবে সোনালি হান্টার্স মুন। অক্টোবর মাস কিন্তু সত্যি আকাশপ্রেমীদের মাস, তাই মনে করে কিন্তু কাল থেকে অবশ্যই চোখ রাখবেন একবার না একবার আকাশের দিকে ভোর রাতে। এখন আর কোনো কথা হবে না, কারণ স্টুডিওর ঘড়িতে 6:57 অলরেডি হয়ে গেছে। আজকে আমরা জন্মদিনে মেঘনাথ সাহাকে শ্রদ্ধা জানালাম এবং মহাকাশে এই যে স্পেস উইকে আমরা এখন রয়েছি 4th to 10th অক্টোবর, তো আজকে 6th অক্টোবর, সেই সমস্ত নিয়ে একটু ছোটো ছোটো করে কথা বললাম। জানা অজানা ঘটনার মধ্যে দিয়ে অনেক কিছুই হলো, আর এখন কথা বলা যাবে না, কিন্তু 7:02 ফিরছি, স্টুডিও লিভ করছি না। আমি আর যে মৌমিতা আসছি নমস্কার কলকাতা নিয়ে।

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। ভারত ও সুইজারল্যান্ডের মধ্যে গতকাল বিভিন্ন ক্ষেত্রে 5টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সুইস প্রেসিডেন্ট গাই পারমেলিনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের পর অভিবাসন ও যোগাযোগ, তরুণ কর্মী বিনিময়, পরিবহন প্রযুক্তি ক্ষেত্রের বিকাশ ও সমন্বয়, চিহ্নিত ক্ষেত্রে পরিকাঠামোগত ব্যবস্থাপনা সংক্রান্ত একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। একই সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে এবং উদ্ভাবন, প্রযুক্তি হস্তান্তর এবং শিল্পোদ্যোগ সংক্রান্ত ইচ্ছাপত্র গতকাল স্বাক্ষরিত হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট গাই পারমেলিনের সঙ্গে গতকাল রাষ্ট্রপতি ভবনে সাক্ষাৎ করেন। তার সম্মানে সেখানে নৈশভোজের আয়োজন করা হয়। পারমেলিনকে স্বাগত জানিয়ে শ্রী মুর্মু বলেন, গণতন্ত্র এবং আইনের শাসনের অভিন্ন মূল্যবোধের ওপর ভিত্তি করে ভারত এবং সুইজারল্যান্ডের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। পশ্চিমবঙ্গ সহ 3 রাজ্যের 5 বিধানসভা ও অসমের 1টি লোকসভা আসনের উপনির্বাচনে আজ আর কিছুক্ষণের মধ্যেই ভোট গ্রহণ শুরু হতে চলেছে। এজন্য যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। এর মধ্যে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদের রেজিনগর এবং পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা আসন ছাড়াও তামিলনাড়ুর মাদুরান্তকাম এবং ধারাপুরাম, পুদুচেরির থাট্টানচারাভি এবং অসমের নওগাঁ লোকসভা আসন রয়েছে। রোমানিয়ার ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজ MV রয়াদ মামাদোভিয়াক হামলার ঘটনায় 2 বিদেশি নাগরিক প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ওই জাহাজের বেশ কয়েকজন কর্মী। সামাজিক মাধ্যমের এক বার্তায় দূতাবাসের তরফে জানানো হয়েছে, জাহাজের কর্মীদের মধ্যে যে 3 ভারতীয় ছিলেন তারা অবশ্য নিরাপদেই আছেন। 5 ম্যাচে টি-20 ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ভারত আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। লখনৌয়ের একানাস ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। ভারত ও উরুগুয়ে আজ ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
3: ঘড়ির কাঁটা অলরেডি 7টার ঘরে চলে এসেছি আমি মৌমিতা। আজ মঙ্গলবারে আশ্বিন মাস, শরৎকাল, মেঘ বৃষ্টি দেখে দেখে

বুঝলাম না যে হাল, মন চাই যে এমনই থাকুক, ওয়েদারটা ফর্মে, পুজো আসছে, রোজ ঝলমলে, দিনই চাইছি রোজ রোজ দেখতে। ঘরে বাইরে চলছে এখন শুধুই পুজোর কথা। FM রেনবো, ইটস টাইম ফর নমস্কার কলকাতা। দেখতে দেখতে কিন্তু ঘড়ি 7টা ছুঁয়ে ফেলেছে, আর দেখতে দেখতে এই পুজোও কিন্তু একেবারে কাছে চলে আসছে। আর এই সপ্তাহেই মহালয়া, তারপরেই দেবীপক্ষ, ফুল ফ্যামিলি মা দুর্গা আসছেন, কাউন্টডাউন চলছে। টিজার ট্রেলার শেষেই আসে সাধারণত ওই ফিল্ম রিলিজ ডেট, তো এখন সেই অপেক্ষা। মানে 18th September বিশ্বকর্মাকে ওয়েলকামের মধ্যে দিয়ে কিন্তু টিজার হয়ে গেল, ট্রেলার হবে 10th October, আর রিলিজ ডেট অর্থাৎ ওই বোধনের মধ্যে দিয়ে 16th October মা দুর্গা আসবেন। ব্রেকিং নিউজে এখন পুজোর পাশাপাশি রয়েছে খেলা, খেলা থেকে বৃষ্টির কথা, আর আজকে আবার শহর কলকাতায় রয়েছে উরুগুয়ের ভার্সেস ভারতের খেলা। তাই আজকে কিন্তু সন্ধে 7:30 থেকেই শপিং শেষে কিন্তু চোখটা থাকবে যুব ভারতী ক্রীড়াঙ্গনে, কি খেলা চলছে, উরুগুয়ে কি করছে না করছে, সমস্ত কিছু চলছে এখন থেকে প্যান্ডেল হপিং এর প্ল্যান। আর আজকে তো মঙ্গলবার, ওয়েদার কতটা মঙ্গলময় হবে সে আপডেট দেবে হাওয়া অফিস, আর শপিং প্ল্যানে বৃষ্টি এসে জল ঢালবে কিনা সে আপডেট তো আমিই নেব। দেব হদিশ শপিং স্পেশাল বাস থেকে পুজো পরিক্রমা প্যাকেজে গুচ্ছ গুচ্ছ ইনফো শেয়ার করব বলেই তো আর যে মৌমিতা আছি তোমার সঙ্গে। আজকে 6th October, নো ছুটি, হবে শুধুই ছুটোছুটি, অফিসে মিটিং থেকে শপিং সব কিছু প্ল্যানের চক আউট করে ফেলো, আর সঙ্গে টুকটাক ওয়ার্কআউটও রেখো। আরে বাবা, মিলবে মিলবে তাতে সুস্বাস্থ্য। আর যদি আর যে মৌমিতাকে সঙ্গে রাখো তাহলে তোমার কানে পৌঁছবে আমার মনের কথা, একদম একদম আমার মনের কথাই কিন্তু এই মুহূর্তে গানে গানে তোমার গান।

0: আরে বাবা, গানে গানেই তো আমার মনের কথা তোমার কানে পৌঁছে গেল। মানে আমিও বেশি কিছু আশা করি না তোমার কাছ থেকে। আমি আশা করি যেটা, সেটা হচ্ছে 10টা পর্যন্ত আর যে মৌমিতার সঙ্গে তুমি থাকবেই থাকবে। আর এই যে এই মুহূর্তে তুমি হয়তো খোলা আকাশের নিচেই রয়েছো, আর আমি এদিকে রয়েছি স্টুডিওর হট সিটে। যেখানেই থাকি না কেন, তোমার আমার বন্ডিংটা, এটা যে একেবারে ভালোবাসা সেটা তো নতুন করে বলার কিছু নেই। এই বন্ধন, এই বন্ডিংটা সত্যি সত্যি জমেই থাকবে, আর জমে যাবে তো গোটা দিনটাও জমে যাবে, যদি তুমি আমি ফ্রেশ মুডের সঙ্গে পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে আমরা যদি এগোতে থাকি। সবই কিন্তু সম্ভব, ইম্পসিবল বলে কিচ্ছু নেই। কারণ ওই যে ইম্পসিবল, এই ইম্পসিবল ওয়ার্ডটা জাস্ট তুমি IMPO এইভাবে স্পেলিংটা তুমি করতে থাকো, দেখো নিজেই কিন্তু ইম্পসিবল ওয়ার্ডটা বলছে আই অ্যাম পসিবল। তাই তো তোমাকে বলছি আমি পারবই, আমি করবই। এই মোটিভেশনাল ওয়ার্ডগুলো লাইফে নিয়ে এগিয়ে আমাদেরকে চলতে হবে। আর এদিকে এগিয়ে কিন্তু আসছে মহালয়া, আসছে পুজো, আর 10th অক্টোবর হচ্ছে মহালয়া। তুমি আমি জানি, কিন্তু জানি না যেটা, সেটা হচ্ছে আজ 6th অক্টোবর দিনটা কেন মেমোরেবল, সেটা জানতে হলে সেটা দেখতে গেলে অবশ্যই ওল্টাতে হবে ডায়েরির পেজ। আর যে ডায়েরি এখন এই মুহূর্তে আর যে মৌমি তার হাতে, আজ আশ্বিনের 1800-1433 বঙ্গাব্দ, অক্টোবরের 6-2026 সাল, ডায়েরি দেখাচ্ছে, ক্যালেন্ডারও বলছে। ইতিহাসের দিক থেকে দেখতে গেলে না ডেটার ভ্যালু অনেকখানি। আজকে সেই দিন যেদিন ফোর্ট উইলিয়াম দুর্গে প্রথম ব্রিটিশ পতাকা ওঠায় ব্রিটিশ গভর্নমেন্ট। আজকের দিনে 6th অক্টোবর 1860 সালে ইন্ডিয়ান পেনাল কোড আইন হিসেবে অ্যাকসেপ্টেড হয়। আর বলিউডে এই যে তুমি আমি আমরা সিনেমা দেখি, তো বলিউড শুধু নয়, বলিউড টলিউড যাই বলি না কেন, তুমি আমি সিনেমা দেখি, ভালোবাসি আমরা সিনেমা দেখতে। কিন্তু তুমি কি জানো এই বলিউডে প্রথম সবাক মুভি যেটা হয়েছে, সেই হলিউডের প্রথম সবাক মুভি হচ্ছে দ্য জ্যাজ সিঙ্গার, সেটা মুক্তি পায় 6th অক্টোবর 1927। আর হ্যাঁ, এই যে তুমি আমি আমরা সবাই সোশ্যাল মিডিয়ায় সবাই প্রায় অ্যাক্টিভ থাকি, সে ফেসবুক অ্যাকাউন্ট থেকে ইনস্টা পেজ সবারই মোটামুটি আছে, তো আমাদের এই যে প্রায় প্রত্যেকেরই যে যেটা রয়েছে মানে ইনস্টা পেজ, এই ইনস্টাগ্রাম জনপ্রিয় ছবি শেয়ারিং অ্যাপ হিসেবে রয়েছে। আজকের দিনেই এই 6th অক্টোবর 2010 প্রথম চালু হয় কিন্তু এই ইনস্টাগ্রাম, সেটা কি তুমি জানতে না, তো আজকে তাই জানলে যখন বেশি বেশি করে জন্মদিন হিসেবে তুমি ইনস্টাগ্রামে প্রচুর প্রচুর ছবি কিন্তু আজকে শেয়ার করতেই পারো, আপলোড করতেই পারো। আর আজ আজ যারা আমাকে ভোড়াইতে শুনেছ তারা তো অনেকেই আজকে জেনে গিয়েছো, বিজ্ঞানী মেঘনাথ সাহার আজকে জন্মদিন। আজকে এই তার সঙ্গে সঙ্গে এটাও বলবো, আজকে অভিনেতা হারাধন বন্দ্যোপাধ্যায়েরও কিন্তু জন্মদিন, আছেন আরও অনেকে, হবে তাঁদের কথাও। আর শোনো না, তোমাকে বলছি গো, তুমি যতই হেলথ কনসিয়াস হও না কেন, মাঝে মধ্যে ডায়েটের ছুটিটা তুমি আমি আমরা দিয়ে থাকি, ইচ্ছে না করলেও আমরা দিয়ে ফেলি, কারণ আমাদের সেই সময়টা একটু ছুটি ফুটি দিয়ে আমরা একটু ডায়েটটাকে একেবারে বুড়ো আঙুল দেখিয়ে বা আড়ি দিয়ে আমরা একটু ভালো মন্দ খেতে চেষ্টা করি। আজকে ব্রেকফাস্টে ব্রেডে একটু চপ চপে করে না পিনাট বাটার মাখিয়ে বাইট দিও, কারণ আজকে তার দিন। আজকে ন্যাশনাল নুডলস ডে, আর আজ আবার লবস্টার থার্মিডার ডে, তাই চিংড়ির কোনো একটা প্রিপারেশন কিন্তু আজকে হতেই পারে ডে সেলিব্রেশনের জন্য, সঙ্গে নুডলসের আইটেম থাকতেই পারে সন্ধ্যেতে। আজ এমন একটা দিন, জমিয়ে খেয়ে দিয়ে ডে সেলিব্রেট করতেই পারো তুমি, আর তাই তো জুড়ে দিলাম এমন সব আইটেম তোমার ডায়েটে। এখন আর কোনো কথা নয়, আজকের মতো ডায়েরির পেজটা বন্ধ করে রাখছি একটা রোম্যান্টিক গান, শুধুমাত্র তোমাকেই ডেডিকেট করছে আর যে মৌমিতা।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

সাজনা কাটে না আবরতিয়া তেরেবিন, সত্যি মানবিমান সরিয়ে মনের কথা এভাবে যদি বলে দাও একেবারে একদম, মানে আমি পুরোপুরি বলতে পারি সে হবেই হবে, হবে তোমারই হবে। গানটার আবেদন এতটাই যে রিলেশনের কেমিস্ট্রিটা জাস্ট জমিয়ে রাখবে, তবে প্রেম ভালোবাসার পাল্লাটা কতটা ভারী হলো সে বাপু প্রেডিক্ট আমি করতে পারবো না, ওটাও ওয়েদারের মতোই আনপ্রেডিক্টেবল। জোনাকির মতো আলো আছে আবার আলো নেই, এই প্রেম ভালোবাসা মানেও কিন্তু তাই। কিন্তু এটাও ঠিক, প্রেম ভালোবাসার ইকুয়েশনটা জাস্ট জমে যায় এমন সব মিষ্টি মিষ্টি গানে আর ডে সেলিব্রেশন জমে যায় ইটিং আউটিং এ, আর বাজেটটা জমে যায় কেক কেটে বা পায়েশ মুখে দিয়ে, আর ওই হইচই আনন্দ এগুলো তো বাজে প্যাকেজের মধ্যেই থাকে। আর আজকে তো, আজকে হচ্ছে 6th অক্টোবর, তো আজকে যখন ড্যাডির পেজ উল্টিয়ে দেখছিলাম ডেটা কেন মেমোরেবল, তখনই তো দেখলাম সিলভার স্ক্রিনে অনেকের বার্থডে আজ, আজ অনেক সেলেবি কিন্তু সেলিব্রেট করবে দেয়ার বার্থডেজ, আমরাও করছি উইশ। আজকে অ্যাক্টর বিনোদ খান্না, আজ অ্যাক্ট্রেস এবং মডেল রিয়া, অ্যাক্টর এবং ফিটনেস ট্রেনার রাহুল ভাট, অ্যাক্টর ওম প্রকাশ ঝা, অ্যাক্ট্রেস পূজা বেদ ব্যাসের আজকে বার্থডে। আর অ্যাক্টর অ্যাক্ট্রেসদের নিয়ে যিনি ক্যামেরা লাইট সাউন্ড অ্যাকশন বলে ফিল্ম তৈরি করেন এমন এক বিখ্যাত ডিরেক্টর ফিল্ম মেকার সুহাস সাক্সেনা, তাঁরও কিন্তু আজকে বার্থডে। আজ যদি তোমার লাইফেরও স্পেশাল ডে হয়, আই মিন বার্থডে হয়, তুমিও কিন্তু এই মানে সত্যি সত্যি লাকি, কারণ এই জন্যই। আরে বাবা এই লাকি কেন বলছি, আরে অমনি তুমি শুনেই ভাবতে শুরু করলে যে মৌমিতা নিশ্চয়ই হরোস্কোপ বিচার ফিচার করেই বলছে, না গো বাপু আমি এই সমস্ত হরোস্কোপটা বিচার করতে পারি না, আমি এই কারণেই বলছি তুমি লাকি, কারণ এত এত সেলেবের সঙ্গে তুমি তোমার লাইফের স্পেশাল ডেটা বার্থডেটা শেয়ার করছো, সেজন্যই আমি তোমাকে লাকি বললাম। শেয়ার তো আমিও করবো, হাওয়া মোরগ ওয়েদার কক বলছে বর্ষার হচ্ছে এবারে ছুটি, বর্ষা কিন্তু এবারে ফিরছে এবারের মতো একেবারে, তো ফেড আউট হয়ে প্যাভিলিয়নে ফিরছে, তবে হ্যাঁ শীতও কিন্তু মানে রেডি থাকো, শীতও কিন্তু এবার পড়বে আরও। আর

যেই না হবে বৃষ্টির অন্ত, অমনি কিন্তু সেই দিন থেকেই বলা যায় মানে হেমন্তেই হয়ে যাবে কিন্তু শীতের বারবারন্ত। এবছরে ঠান্ডা কিন্তু সত্যি সত্যিই দেখাবে ফান্ডা, এমনই কিন্তু আপডেট মিলছে IMD থেকে। দেখছে তো সেই রকমই দেখছে কল্কি। কল্কি এখন কিন্তু কলকাতাতে রয়েছে শুটিংয়ের ফাঁকে, কলেজ স্ট্রিট থেকে গঙ্গার ঘাট সে ঘুরে দেখছে। অ্যাক্ট্রেস কল্কির কথাই বলছি, সে আবারও এসছে শহরে। শহর কলকাতা ঘোরা ফেরাতে মাস্ট, যেটা

ম্যাচের শেষেই কিন্তু উরুগুয়ের টিমকে আজকে কিন্তু কলকাতার রসগোল্লা, কলকাতা ইলিশ এই সমস্ত কিন্তু খাওয়ানোর একটা প্ল্যান রয়েছে। আর পেটা ইন্ডিয়ার তরফ থেকে তো জিতেছে আমাদের শহর কলকাতা, সেরা ভেগান সহায়ক শহরের তকমা। আর অকেশন থেকে ভ্যাকেশন, ডে সেলিব্রেশন সব কিছুতেই কিন্তু তোমার আমার শহর কলকাতা এগিয়ে আছে। তাই তো এগিয়ে এসে স্বপ্নের মতো ছোটোখাটো কিন্তু ট্রিপ তুমি জমাতেই পারো এই শহর কলকাতায়। তুমি চাইলেই কিন্তু যখন তখন হারিয়ে যেতেই পারো, কারণ শহর কলকাতায় আছে তো অনেক মিউজিয়াম, আছে অনেক পার্ক, আছে গঙ্গা, আছে ওয়াটার পার্ক। তাই হারিয়ে তুমি যেতেই পারো শহর কলকাতায়।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: স্টুডিও ঘড়িতে সময় এখন 7:23 হয়ে 34 সেকেন্ড। তুমি শুনছো 107 FM রেইনবো, আর যে মৌমিতার সঙ্গে মঙ্গলবারের নমস্কার কলকাতা। আপাতত বৃষ্টি কমজোরি, হ্যাঁ আপাতত বৃষ্টি কমজোরি। মঙ্গলবার শহর কলকাতার টেম্পারেচার কেমন থাকবে সে আপডেট তো হাওয়া অফিস দেবে, তবে আমি তোমাকে এই মুহূর্তে যে আপডেট দেবো সেটা হচ্ছে আমার স্টুডিওর টেম্পারেচার। স্টুডিওর টেম্পারেচার বোধ হয় এখন 18 কিংবা 19। ওরে বাবারে পুরো কাঁপুনি ধরছে, কিন্তু এই মঙ্গলবারে বসে কাঁপতে কাঁপতেই আমি তোমাকে

স্যাটার্নের কথা বলছি, আমি শনির কথা বলছি, কারণ শনি সেই স্যাটার্নের টেম্পারেচার হচ্ছে -180°C, আর সেই শনির উপগ্রহ টাইটানে যাচ্ছে এবারে ড্রাগন ফ্লাই, রেডি হচ্ছে শনিতে যাবে বলে ড্রাগন ফ্লাই। আর এই মুহূর্তে যেটা আমি তোমাকে বলছি, গ্রিন সিগনাল যদি মিলে যায় এই বছরেই, তাহলেই ফিটনেস পরীক্ষাতে যদি গ্রিন সিগনাল মিলে যায়, পাশ যদি করে যায়, তাহলে কিন্তু সোজা সে চলে যাবে শনিতে। আর তুমি আমি যদি গ্রিন সিগনাল পেয়ে যাই, মঙ্গল থেকে শনি রোজই আমরা যাব শপিংয়ে। হ্যাঁ, পুজো আসছে যে, তাই ফিট অ্যান্ড ফাইন তোমাকে আমাকে থাকতেই হবে এবং শপিংয়ে আমাদেরকে যেতেই হবে, আর প্যান্ডেল হপিংয়ের প্ল্যান করতেই হবে। তার জন্য সময় মতো আমাদেরকে কি করতে হবে, ফাস্টিংটা ব্রেক করতে হবে, ফাস্টিং ব্রেক থেকে লাঞ্চ ডিনার সব কিছু কিন্তু সময় মতো সারতে হবে। আর আজকে তো মঙ্গলবার, অনেক বাড়িতেই এই মঙ্গলবার হলেই না কিচেনে রান্নাঘরে ওই রসুন পেঁয়াজ মাছ চিকেনের নো এন্ট্রি বোর্ড ঝোলানো থাকে। তো শনি মঙ্গলে সত্যি খাওয়া নিয়ে হয়তো মানে সবসময় বেশ গন্ডগোলই পাকিয়ে যায়, কিন্তু নো প্রবলেম, আছি তো আর যে মৌমিতা, আজকে হবে মৌরি ছানা। জানি বাঙালি মাছ প্রেমী, আমিষ ছাড়া পদ তাদের মুখে মোটেই রোচে না, ভাত রুটি যাই হোক না কেন আমিষ পদ একটা লাগবেই লাগবে। পনির দেখলে অনেকেই আছে নাক সিটকে, তাদেরকেও কিন্তু এই বলছি এই আইটেমটা সত্যিই ভালো লাগবে, চেয়ে চেয়ে বারে বারে খাবে। চলো তাহলে এবারে সোজা রান্নাঘরে। যা যা লাগবে সব কিছু আছে তোমার রান্নাঘরে আর তোমার ফ্রিজে, দুধ তো নিশ্চয়ই আছে তাই না? তো সেই দুধ যদি থেকে থাকে ঘরে, তাহলে ল্যাকটেট পাউডার বা পাতিলেবু হলেই হবে। ছানাটা তো কেটে নিতে হবে, তাই ছানা কাটার জন্য তোমাকে বলছি ওই ল্যাকটেট পাউডার বা পাতিলেবু লাগবে, আর সঙ্গে দুধ তো লাগবেই। ছানাটা কেটে জল ঝরাতে হবে, আর যদি এই ছানা কাটার ঝক্কি তুমি না নিতে চাও তাহলে কিনে নাও ছানা, তবে বলে দিচ্ছি কিন্তু একদম পরিষ্কার পনির নয়, এক্ষেত্রে ছানাই তোমার লাগবে। এটা হবে নরম ছানা দিয়ে, পিসগুলো একদম ফ্যামিলি মেম্বার বুঝে তুমি কেটে কুটে নেবে, ফ্যামিলি মেম্বার বুঝে কে কতটা খেতে পারে, পেট ফেট বুঝে টুঝে তুমি আর কি মোট কথা নিয়ে নেবে ছানা, ব্যাস। তারপরে সেই ছানার টুকরোগুলোকে সামান্য নুন আর গোলমরিচ মাখিয়ে ঘি গরম করে হালকা করে একটু ফ্রাই করে নাও। আবারও প্যানে একটু দাও দু চামচ ঘি, তাতে তেজপাতা শুকনো লঙ্কা আর এক চামচ গোটা মৌরি ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দাও বেশ কিছুটা কড়াইশুঁটি। এবারে ওর মধ্যে আদা বাটা, মৌরি বাটা, চিনি আর স্বাদমতো নুন লঙ্কার গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নাও। খুন্তি নাড়বে তুমি কতক্ষণ, তেল ছাড়বে না যতক্ষণ, তেল তো নয় ঘি, ঘি ছাড়বে না যতক্ষণ। এবারে যেই দেখবে ঘিটা মশলার পাশে ভেসে উঠছে, দেরি না করে তুমি এক কাপ দুধে এক চামচ ময়দা অথবা এক চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়ে দাও তুমি কড়াইতে ঢেলে। নাড়িয়ে চাড়িয়ে ভেজে রাখা ছানার যে টুকরোগুলো রয়েছে সেগুলোকে দাও ওই দুধে ফেলে। চিত সাঁতার ডুব সাঁতার দিলেই ফ্লেমটা তুমি অফ করে ওপর থেকে একটু রোস্টেড মৌরি গুঁড়ো ছড়িয়ে সার্ভিং বলে দাও, সার্ভ করে রেডি তোমার মৌরি ছানা। এবারে তুমি ভাত রুটি পরোটা পোলাও যার সঙ্গে খুশি টেস্ট করলেই কিন্তু বুঝে যাবে এই মৌরি ছানা খাবার কেমন খেতে। তুমি বলবে দাও দাও আবো আবার খাবো, তো এই ছানার সঙ্গে মৌরি আর বেশ কিছু উপকরণের খেলা, মুখে দিলেই তুমি বুঝবে এর স্বাদের ঠেলা। এই ছানা মৌরি রেসিপিটা খাওয়া নিয়েই কিন্তু এই দ্বন্দ্ব কোনোভাবেই কিন্তু নেই কারোর সঙ্গেই, তাই তো তোমাকে বলছি রান্নাঘরে তুমি চলো এই ছানার মৌরি প্রিপারেশনটা তৈরি করে ফেলো। আর অবশ্যই অবশ্যই এই তৈরি করার সময় তুমি কি করবে, আর যে মৌমিতাই তোমাকে সেই গানটাই ডেডিকেট করছে, যে গানটা শুনতে শুনতেই তুমি বানিয়ে ফেলবে ছানা মৌরি।

ঘড়ি ধরেই তোমাকে আজকে আর যে মৌমিতা শেপ মৌমিতা হয়ে শিখিয়ে দিল মৌরি ছানাকারি, যা হয়ে যাবে খুব তাড়াতাড়ি, তোমাকেও করতে হবে না কোনো ঝকমারি। ছানার সঙ্গে মৌরি আর সামান্য কিছু উপকরণের খেলা, মুখে দিলেই তুমি বুঝবে এই মৌরি ছানাকারির স্বাদের ঠেলা। এমন সব নতুন নতুন রেসিপি দেখে নতুন নতুন ইনফো আইডিয়াস পেতে শুনতে থাকো রোজ রোজ 107 FM রেইনবো, টিউন করো প্রতিদিন সকাল 7:20। আর আজকে তো মঙ্গলবার, এই সপ্তাহেই মহালয়, আর এই সপ্তাহ জুড়ে স্পেস উইকও কিন্তু চলছে। তো শুরু হয়েছে 4th October, আর 26 সালের থিম হচ্ছে রকেট রেভলিউশন। আর আমাদের দেশ চায় 2030-এর মধ্যে অন্তত 50টা রকেট মহাকাশে পাঠাবে বলে ইসরোর টার্গেট কিন্তু ফিক্স। আর তোমার আমার টার্গেটটাও ফিক্স হবে অবশ্যই। কবে কোথায় আমাদের এই ঠাকুর দেখবো, প্যান্ডেল হপিংয়ে আমাদের সচল রাখবে কে, তো সেই সমস্ত কিছু কিন্তু মানে অবশ্যই আমাদের একটা প্ল্যানে থাকবে। আমাদেরও টার্গেট ফিক্স রয়েছে কোথায় কোথায় কবে কোন দিন ঠাকুর দেখতে যাব। আর কলকাতা মেট্রো তো আছেই, পুজো পরিক্রমাতে আছে এই কলকাতা মেট্রো, আছে অনেকগুলো পুজো প্যাকেজ, এবং সেই পুজো প্যাকেজের মধ্যে আছে ভলভো বাস, এসি লঞ্চ থেকে এসি ট্রাম। আর এদিকে আজকে তো মঙ্গলবার, মঙ্গলবারেই বসেই আমি তোমাকে বলছি যেটা, সেটা শেয়ার করছি যেটা, সেটা হচ্ছে মঙ্গল গ্রহে মিলল কি জানো পোস্তদানার সঙ্গে চিতাবাঘ। ব্যাপারটা কি শুনেই তুমি চমকে গেলে, মানে পোস্তদানার সঙ্গে আবার চিতাবাঘ, ব্যাপারটা কিরকম লাগছে? আর যে মমিতার কাজই তো তোমাকে একটু চমকে দেওয়া, একটু বমকে দেওয়া। ব্যাপারটা হচ্ছে আর কিছুই না, লাল রঙের মঙ্গল গ্রহ, আর সেই লাল রঙের মঙ্গল গ্রহে চিতাবাঘের মতো কালো কালো ছোপ সঙ্গে কুচি কুচি পোস্তর দানার মতো পাথর দেখা গিয়েছে। তো সেই কালো কালো ছোপ যা কিনা চিতার সঙ্গে কম্পেয়ার করা হচ্ছে, নাসা নাম দিয়েছে স্যাফায়ার ক্যানিয়ন। আর মঙ্গলে গ্রহে থাকা ওই নেরেটেভা ভ্যালিস নদীর পাথুরে মাটিতেই এই অদ্ভুত পাথরের হদিশ মিলেছে, সঙ্গে ওই যে বললাম পোস্তদানা পপি সিডস এর মতো পাথরও কিন্তু মিলেছে, যে জিরো সেই গহ্বরে সেখানেই কিন্তু মিলেছে এটা। তো বিশেষজ্ঞদের মতে এগুলোই জানান দিচ্ছে যে মঙ্গলে অণুজীবের উপস্থিতি যে ছিল একটা সময়, এগুলো দেখে কিন্তু আমাদের বিশেষজ্ঞরা বুঝতে পারছেন। তো এইসব শুনে তুমি নিশ্চয়ই ভাবছো মঙ্গলে ইন ফিউচার থাকা যাবে কিনা, সেসব তো সময় বলবে। সে আর যে মমিতা কোথা থেকে বলবে, যখন ইনফো পাবে তখন এসে তোমাকে শেয়ার করে দেবে। আমি বলবো তোমাকে যেটা, সেটা হচ্ছে বাজারমুখী হতে হবে তোমাকে, কারণ টন টন ইলিশ এখন আসছে বাজারে। আর এদিকে সামনেই পুজো, আর পুজো আসা মানেই তো ডায়েট ভুলে মিষ্টিমুখ করা, সে তো তুমি আমি করবোই, কারণ চিনির দাম কমছে। আর মিষ্টিমুখ করাবো গোটা বিশ্বকেও, কারণ আখের ফলন হঠাৎ করেই খুব ভালো হয়ে গিয়েছে, তাই ডিসেম্বর জানুয়ারি নাগাদ টন টন চিনি গোটা বিশ্বে যোগান দিতে পারবে আমাদের দেশ ভারত। এত এত মিষ্টি মিষ্টি খবরের পর একটা এখন নিশ্চয়ই মিষ্টি মিষ্টি রোম্যান্টিক গান রাখছি তোমার জন্যে।

এগিয়ে এগিয়ে কিন্তু নিখোঁজ হওয়ার শহর এই কলকাতার। এই শহর কলকাতা শুধু সিটি অফ জয় নয় বা প্রাণের শহর শুধু নয়, এই শহর ভালোবাসার শহর, এই শহর মিউজিয়ামের শহর, এই শহর সবুজের শহর। এখানেই আছে ইডেন গার্ডেন্স, আছে বি গার্ডেন, আছে গঙ্গা, আছে ক্রুজ থেকে প্যাডেল স্টিমার, আছে ময়ূরপঙ্খী নাও থেকে অত্যাধুনিক বিলাসবহুল ইয়াটো, আর ওদিকে বি গার্ডেনে আছে ভাসমান ওয়াটার লিলি। আর মাত্র কয়েকটা দিনের অফার কিন্তু রয়েছে ভাসমান ওয়াটার লিলিতে তোমার চড়ে ফেলার, মানে তোমার ভেসে বেড়ানোর, আর মাত্র কয়েকটা দিন আছে। কেন বললাম, অক্টোবর শেষেই ফুল এসে গেলে আর ওয়াটার লিলি রাইডের মজাটা তুমি নিতে পারবে না। সেজন্যই তো তোমাকে বলছি, যত তাড়াতাড়ি পারো ওই শপিংয়ের ফাঁকে অবশ্যই অবশ্যই একটাবার বি গার্ডেনে চলে এসো এবং ভাসমান ওয়াটার লিলিতে তুমিও একটু ভেসে বেরিয়ে নাও। তবে হ্যাঁ, মনে রেখো ওজন কিন্তু 95 কেজির ওপরে হলে আর হবে না। 95 কেজির ওজন যদি কম হয়, 95 কেজির নিচে যদি ওজন হয়, তাহলেই কিন্তু তুমি পাবে এই সুযোগটা। আর শপিং প্ল্যানের পাশেই রাখো এই ওয়াটার লিলিতে ভেসে থাকার মজা নেওয়ার জন্য। আর জয় রাইডের অপশন তো রয়েছে এখন বি গার্ডেনে, আর শহর কলকাতায় আছে দেশের প্রথম এবং একমাত্র মহাকাশ মিউজিয়াম। চাঁদের মাটি থেকে মঙ্গলের পাথর, প্রথম খসে পড়া উল্কাপিণ্ড থেকে আছে নীল আর্মস্ট্রং এর ড্রেস, আছে রাকেশ শর্মার ড্রেস থেকে সিগনেচার, এই সমস্ত কিছু আছে কিন্তু এই মিউজিয়ামে। তো শপিং শেষে তোমার ডেস্টিনেশন হতেই পারে এই মহাকাশ মিউজিয়াম, যেটা কিনা আমাদের দেশে সবার প্রথম এই শহর কলকাতাতেই হয়েছে। শহর কলকাতা আসলে এখন মেকওভারেই ব্যস্ত, কারণ পুজো আসছে। ঢাকে কাঠি পড়তে হাতে মাত্র কটা দিন আর রয়েছে বাকি। তো এই পুজো মানেই মণ্ডপে মণ্ডপে ঘুরে প্রতিমা দর্শন, নিজেকেও একটা দর্শন মানে দেখানোর একটা ব্যাপার তো থাকেই। কেউ হেঁটে হেঁটে চক্কর দেয় প্যান্ডেল হপিং করে, আবার কেউ বা গণপরিবহনে রাস্তায় উপচে পড়ে ভিড়। তো সেই ভিড় সামাল দিতে রেডি কিন্তু কলকাতা পুলিশ, কারণ তাদের অ্যাপ ম্যাপ রেডি। বেশ কিছু রাস্তায় কিন্তু হবে এবারে যান নিয়ন্ত্রণ, সব ইনফো শেয়ার করব, অবশ্যই করব, আজকে 10টার আগেই তোমাকে বলবো। আর মা ফ্লাইওভারে বসছে কিন্তু স্পেশাল ডিসপ্লে বোর্ড, বলবো সে কথাও, আর বলবো শিয়ালদা যে খোল নলছে বদলে আসতে চলেছে ট্রাভেল হাব হিসেবে, সেই ইনফোও কিন্তু আর যে মমিতা তোমাকে দেবে। আর এইদিকে এই শনিবারে মহালয়া, তারপরেই তো দেবীপক্ষ, আর হবে তো তখন প্যান্ডেল ওপেনিং হবে। আর এবারে পাবে কিন্তু দেখতে তুমি রামায়ণ থেকে মহাভারতের কাহিনী, আছে গঙ্গা তুমি বইছো কেন, আছে নগর কথা থেকে আছে পুরনো কলকাতার ছবি, আর আছে টেস্টি সব স্ট্রিট ফুড, সে ওই গ্রেভি চাও বা হাক্কা চাও, চিলি চিকেন বা ফ্রাইড রাইস, মাশরুম মাকি থেকে টেম্পুরা বা ওই চিকেন ফিঙ্গার থেকে পাস্তা কার্বোনারা, মানে চাইনিজ জাপানিজ থেকে ইটালিয়ান বার্মিজ, সব খাবারের টেস্ট কিন্তু তুমি শহর কলকাতায় ঠাকুর দেখতে দেখতে প্যান্ডেল হপিংয়ের ফাঁকে কিন্তু নিতে পারবে সব কিছুর টেস্ট। আর থাকবে তো রাসেল স্ট্রিটের মতো কত আইটেম নিয়ে, সেই সবাই কিন্তু রেডি রয়েছে। ডিসাইড করো এখন থেকেই কোন দিন তুমি কোন আইটেম খেয়ে নেবে, মানে তোমাকে পুজোর কলকাতা ঘোরাতে এনার্জি যোগাবে কোন দিন কোন আইটেম, কি খাবে, কোথায় ঘুরবে এই পুজোর কলকাতায়। তুমি প্লিজ এখন থেকেই কিন্তু সেটার একটা চক আউট করে ফেলো, প্ল্যানটা কিন্তু এখন থেকেই করে নাও, কারণ এই উইকেই তো মহালয়া, তারপরেই দেবীপক্ষ, আর দেবীপক্ষ এলেই কিন্তু প্যান্ডেল ওপেনিং হয়ে যাচ্ছে, তারপরেই প্যান্ডেল হপিংটাও

শপিং প্রায় সবারই কিন্তু কমপ্লিট হতে গেছে না, লাস্ট মিনিট সাজেশনের মতন শপিং এর ওই ম্যাচিং দুল, ম্যাচিং জুতো, এই সমস্তগুলো কেনাকাটি বাকি রয়েছে, কিন্তু বাদবাকি মোটামুটি শপিং প্ল্যান, শপিং করা, এই সমস্ত কিন্তু মোটামুটি ভালোভাবেই কিন্তু এগিয়ে চলেছে। আর এগিয়ে চলেছে তো এগিয়ে চলেছি আমি তুমি সবাই পুজোর দিকে। অলরেডি টিজার হয়ে গিয়েছে 18th September, ট্রেলার হবে 10th October, আর রিলিজ ডেট ওই 16th October, আর বিগেস্ট সেলিব্রেশন এবছর খাতা খুলছে কিন্তু ওই 16th October বোধনের মধ্যে দিয়ে। তাই তো তোমাকে বলছি 11টা দিন মাত্র সময় রয়েছে, বিশ্বকর্মা পুজো চলে যাওয়া মানেই হচ্ছে পুজো নক করছে তোমার আমার দরজায়। পুজো মানে হই হুল্লোর, মনে খুশির হাওয়া, পুজো মানে শপিং থেকে প্যান্ডেল হপিং এ যাওয়া। আর এই পুজোর সময় তোমার সব থেকে কোন জিনিসটা করতে খুব ভালো লাগে, অর্থাৎ কিনা পুজো মানেই তোমার কাছে কোনটা মাস্ট। আর হ্যাঁ, গাড়ির চাকা তো গড়ায় পেট্রোল আর ডিজেলে, আর তোমার পা, তোমার ওই 11 নম্বর, তোমার পা এগোয় কোন খাবারেতে, মানে প্যান্ডেল হপিং এ কে তোমাকে এনার্জি যোগায়। আর গাড়ির ফুয়েল তো পেট্রোল ডিজেল, ঠিক আছে তোমার ফুয়েল কে সেটা বলে ফেলো। আর শোনো না, প্যান্ডেল থেকে প্যান্ডেলে ঘুরে ঘুরে ঠাকুর দেখতে ভালো লাগলেও এই প্যান্ডেল হপিং এর সময় কোন জিনিসটা তোমার অসহ্য লাগে, বিরক্ত লাগে, সঙ্গে অসহ্য লাগার কারণটাও ছোট্ট করে এক লাইনে কিন্তু সেন্ড করতেই হবে, লিখে ফেলতেই হবে, শেয়ার করতেই হবে 9903-65992 তে। আরে বাবা, শেয়ার করে ফেলো ঝটপট, হাতে আর মাত্র 11টা দিন আছে, কাউন্টডাউন চলছে। পুজো মানে তোমার কাছে কোনটা মাস্ট, মানে পুজোর সময় কোন জিনিসটা তোমার সব থেকে ভালো লাগে, যেমন জানাবে তেমন ভুলো না কিন্তু প্যান্ডেল হপিং এ তোমাকে বুস্ট আপ করে কে, কোন খাবারটা তোমাকে ওই ফুয়েল যোগায়, কোন খাবারটা তোমাকে সচল রাখে, কোন আইটেমটা তোমাকে এনার্জি যোগায়, এনার্জেটিক করে তোলে বলে ফেলো, সঙ্গে অবশ্যই কিন্তু জানিও প্যান্ডেল হপিং এ কোন জিনিসটা তোমার অসহ্য লাগে। আর কেনই বা তোমার সহ্য করতে তুমি পারো না, অসহ্য কেন লাগে সেটাও তুমি জানিয়ে ফেলো 9903-65992, হার্ট করে কিন্তু খোলা রয়েছে, সেন্ড করে ফেলো। আমি ফিরছি জাস্ট এই মিনিট চারেক ধরো সময় নিচ্ছি তোমার কাছ থেকে, কারণ এখন যেটা আসছে তোমার জন্য ওই শহরে এখন এই মুহূর্তে তিনি কিন্তু আসতে চলেছেন। আরে বাবা, তুমি আমি শহর ঘুরছি, তিনি আসবেন না হয়? আরে আসছেন তো, এই তো পিতৃপক্ষ গেল বলে আর তিনি

আরে দুর্গা এলো বলে, হ্যাঁ শহরে এলো বলে কৈলাস থেকে প্রায় রওনা দেওয়ার তার সময় হয়ে গিয়েছে। পুজোতে কিন্তু এবার চলে আসেন মা দুর্গা। আর শহরও তুমি কিন্তু ঘুরবে, কারণ প্যান্ডেল হপিং তোমাকে করতেই হবে। শহর কলকাতা ঘুরবে, প্যান্ডেল হপিং করবে, বনেদি বাড়ির পুজোও দেখবে, অনেকগুলো প্যাকেজ কিন্তু রেডি রয়েছে। আর পুজো আসবার আগেই রেডিও কিন্তু রয়েছে ইডেন গার্ডেন্স, নিশ্চয়ই মনে আছে। এই যে আর মাত্র

কটা দিন পরেই তো সেই ঘটনাটাই ঘটবে, মানে ইডেন গার্ডেন্সে ঘটবে। আরে বাবা, 10 তারিখে কি হতে চলেছে সেটা তুমি জানো? আর আমি আজকে দেখলাম পুরো ইডেন গার্ডেন চত্বর, মানে যেহেতু আমাদের একেবারে ঘরের গায়ে, তো সেখানে দেখছি পুরো আলোয় আলো। শুধু ইডেন নয়, আমাদের আকাশবাণীতে যত গাছ আছে সেই গাছগুলো পর্যন্ত আলোয় আলোয় সেজে উঠেছে। মানে পুজো যে একেবারে এসে গেছে সেটা বোঝাই যাচ্ছে। আর এবারে প্রাক পুজো কভারেজও কিন্তু করতে হাজির হচ্ছে এই শহর কলকাতায় বিভিন্ন দেশ। হ্যাঁ, তারাও কিন্তু চলে আসে 10th অক্টোবর থেকে, কিন্তু তারাও থাকছে শহরে। শহরে পুজোর সঙ্গে শিল্পের মেলবন্ধন পরখ করবে এবারে বিদেশগুলো, মানে দেশের বাইরে অনেক দেশগুলোই কিন্তু এরকমটা করবে। তো সেটাই বিশ্বের দরবারে তারা তুলে ধরবে প্রাক প্রদর্শনীর জন্য। 25টা বারোয়ারি থিম পুজো এবং 2টো সাবেকিয়ানার পুজো আর 3টে বনেদি বাড়ির পুজোকে কিন্তু তারা বেছে নিয়েছে। আর এটা কিন্তু তোমার আমার সত্যি গর্বের বিষয় কিনা বলো, যে গোটা বিশ্ব দেখবে আবারও কিন্তু শহর কলকাতার পুজো। শুধু নয়, প্রাক পুজোর অ্যাম্বিয়েন্স, শিল্পের ছোঁয়া সব কিছু কিন্তু দেখতে পাবে। আর দেখবো আমিও এই মুহূর্তে 9903653992 অ্যাজ ইউজুয়াল সৌভিক বা হালতু থেকে কিন্তু আমাকে সেন্ড করে দিয়েছে তার এই পুজো কথা। হ্যাঁ, পুজো কথা সে সেন্ড করেছে, এবং সেখানে সে শুরুতেই মহাকাশ নিয়ে যে সমস্ত কথা বলেছি বা আজকে মেঘনাথ সাহার নিয়ে যা কথা বলেছি ওর খুব ভালো লেগেছে, সেটা ও জানিয়েছে। তারপরে ও যেটা বলছে সেটা হচ্ছে পুজো এলে যেটা করতেই হবে, যেটা মাস্ট, সেটা হচ্ছে রাত জেগে ঠাকুর দেখা, অষ্টমীর দিন লুচি ছোলার ডাল খাওয়া। আর এই মানে পেট্রোল বলো বা ডিজেল বলো, মানে ফুয়েলটা যোগায়, এনার্জি যোগায় যেটা, সেটা হচ্ছে মুখরোচক খাওয়া দাওয়া প্যান্ডেল হপিংয়ের সময় আমাদের সৌভিককে। আর কোনো সুন্দরী মেয়ে দেখলে তো ব্যাস, আর কোনো কথাই নেই, মানে জাস্ট যদি সেই সুন্দরী মেয়ে যদি একটু তাকিয়ে একটু মুচকি হাসে, ব্যাস ওটাতেই না আলাদা এনার্জি পেয়ে যায়, ওটাই হচ্ছে পুজোর বোনাস। সৌভিক নিজে মুখে সেটা বলছে। আর বিরক্ত লাগে, অসহ্য লাগে যেটা, সেটা হচ্ছে সেলফি তোলা আর দশমীর দিন অসুর মুখে সন্দেশ গুঁজে দেওয়া, এমনকি কানে পর্যন্ত অসুরকে সন্দেশ গুঁজে দেয়। সত্যি এটা দেখলে ভীষণ অসহ্য লাগে সৌভিকে। সৌভিক কসবা হালতু থেকে জানিয়ে দিয়েছে এই কথা। শুধু সৌভিক কেন, আরে বাবা আমাদেরও কিন্তু অনেকেরই আছে দশমীতে ওই যে অসুর থেকে শুরু করে মা দুর্গা যত সবাই আছে, ছেলে মেয়ে বাহন সবাইকে এত এত সন্দেশ ঠুসে দেয় যে বেচারিদের মুখগুলো দেখলেই খুব কষ্ট লাগে। যাই হোক, এই মুহূর্তে গোবরডাঙ্গা থেকে মনদীপ গাড়িতে আস্তে আস্তে শুনতে শুনতে ও কিন্তু পুজো কথা সেন্ড করে দিয়েছে আমাদেরকে। ও বলছে পুজোয় সব থেকে ভালো লাগে সেটা হচ্ছে মানুষকে, এত মানুষকে একসঙ্গে দেখা যায় রাস্তায় প্যান্ডেল হপিং এর জন্য, যে সত্যি সত্যি ভীষণ ভালো লাগে। আর তার সঙ্গে নানা রকম স্ট্রিট ফুড তো আছে, স্পেশালি রোল আর চাউমিন। আর সব থেকে পছন্দের পুজো কাটানোর জায়গা হচ্ছে অবশ্যই তার নিজের শহর গোবরডাঙ্গা, কারণ সেখানে আছে জমিদার বাড়ি, আর সেখানে আছে অনেক বনেদি বাড়ি, আর সেই বনেদি বাড়ি এবং জমিদার বাড়ির ঠাকুর সে দেখবে বলেই তার সেটা আরো বেশি বেশি করে ভালো লাগে। আর তার সঙ্গে সঙ্গে যেটা ভালো লাগে না সেটাও জানিয়েছে, সেটা বলছে মন্দির যে দশমীটা মোটেই ভালো লাগে না, কারণ ষষ্ঠী আসার সঙ্গে সঙ্গে একেবারে যেন চলে আসে হুড়মুড়িয়ে দশমী, আর মাকে আবার সেই বিদায় দিতে হবে, আবার এক বছরের অপেক্ষা, এই ব্যাপারটা মোটেই কিন্তু মন্দীপের ভালো লাগে না। সেটাই কিন্তু গোবরডাঙ্গা থেকে গাড়ি চড়ে আস্তে আস্তে অফিস মুখেই সে জানিয়ে দিয়েছে। আর এরপরে আমাকে কে মেসেজ করছে, যাচ্ছি দেখছি রজত, রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে কি বলছে। রজত যেটা বলছে সেটা হচ্ছে পুজো মানে অবশ্যই তোমার পুজো কাউন্টডাউন মাস্ট FM-এ, একদম তাই, দশমী 25 সালে 2nd অক্টোবর থেকে কাউন্টডাউন করেছি, এবছরেও দশমী, মানে আমি এক্ষুনি বলছি না কিন্তু আমি আসবো 21 তারিখেও, কিন্তু আমি প্রেজেন্ট প্লিজ বলে দেবো এবং কাউন্টডাউনটা শুরু করবো। যাই হোক, প্যান্ডেল হপিং, রেডিওতে মহালয়া, পুজোর অঞ্জলি, এগুলো একদম মাস্ট, রজত এটা বলছে। আর তার সঙ্গে বলছে প্যান্ডেল হপিংয়ে এনার্জি যোগায় স্ট্রিট ফুড, এগ রোল, চাউমিন, আরও আরও অনেক কিছু। প্যান্ডেল হপিংয়ে সব থেকে অসহ্য লাগে যেটা রজতের, সেটা হচ্ছে যারা লাইনে দাঁড়িয়ে থাকলেও বাইরে থেকে সে টুক করে ওই যে বেলাইন করে ঢুকে পড়ে, সেই তাদেরকে দেখলে ভীষণ অসহ্য লাগে। আরে ভাই, আমরা তো অনেকক্ষণ ধরে লাইনে আছি আর কিছু বললেই ঝামেলা শুরু করে দেয়, এটাই মোটেই রজতের ভালো লাগে না। আছে আছে প্রচুর কথা কিন্তু রয়েছে, অবশ্যই অবশ্যই সেগুলোও আমি, যা তোমরা সেন্ড করছো পুজো কথা, অবশ্যই শেয়ার করবো, কারণ আছি তো 10টা পর্যন্ত। আর যে মমিতা, তুমি তো পুজোয় প্যান্ডেল হপিংয়ে কে এনার্জি তোমাকে যোগাচ্ছে বা যোগায় সেটা জানাচ্ছ, প্যান্ডেল হপিংয়ের সময় কোন ব্যাপারটা তোমার অসহ্য লাগে, কেনই বা লাগে সেটাও বলছো। আর আমি বলছি তোমাকে প্যান্ডেল হপিংয়ে যেতে গেলে চাই যেটা, সেটা হচ্ছে পুজোর আগে শপিং চাই, আর তাই তোমার শপিং ডেস্টিনেশন হতেই পারে সল্ট লেক অথবা নিউ টাউন, কারণ শাড়ি থেকে গয়না কিংবা গাড়ি এমনকি ব্যাগ সব কিছু পেয়ে যাবে, জুতো তাও কিন্তু মিলবে, সোনার গয়নাও,
মোট 170টা কিন্তু স্টল রয়েছে। শুরু হয়েছে 25 সেপ্টেম্বর থেকে এই মেলা, আর চলবে কিন্তু এই একদম 10 অক্টোবর পর্যন্ত। টাইম ওয়েস্ট না করে প্লিজ চলে এসো। আর আমি এখন যাবো তো।

0: আরে বাবা চিন্তা নেই, ওই খোলা জানলার পাশে বিছানাটা রাখাই যাবে, রোদ কিন্তু এখন আকাশে থাকছে। হ্যাঁ আশ্বিন মাসে এই মুহূর্তে কিন্তু রোদের দেখা মিলছে, কদিন মিলছিল না, ভাদ্র গুড বাই বললেও কিন্তু আশ্বিন মাসে কিছুতেই রোদের দেখা মিলছিল না, কিন্তু কদিন হলো রোদ আসছে, রোদের দেখা মিলছে। আর এই মুহূর্তে যেটা বলবো সেটা হচ্ছে ঘূর্ণাবর্ত ঘুরঘুর করছে, বিশ্রামপ্রিয় বৃষ্টি সমস্ত মিত্রিতকে সরিয়ে জল ঢালছিল শুধু, তো পুজোর কদিন গোটা বাংলা জুড়েই কিন্তু বৃষ্টির পূর্বাভাস নেই আপাতত। আর যেটা রয়েছে এই মুহূর্তে সেটাই তোমাকে বলবো, কারণ আমি এখন যাচ্ছি সোজা হাওয়া অফিসে।
1: হাওয়া অফিসের হালচাল হালচাল।
0: আকাশের মুড একদম মানে থেকে থেকে অফ হচ্ছে ঠিকই, তবে মুড কিন্তু আজকে চনমনেই থাকবে বলেই জানা যাচ্ছে। রোদ ঝলমলে আকাশ থাকবে, বৃষ্টির চান্সেস সব জায়গায় আছে, একটু কম বেশি। আর টেম্পারেচার থাকবে যেটা সেটা হচ্ছে রেসপেক্টিভলি 33 এবং 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গতকাল সোমবারে হাইয়েস্ট টেম্পারেচার ছিল 32 স্বাভাবিক, এবং লোয়েস্ট টেম্পারেচার ছিল 26.6 স্বাভাবিকের থেকে 0.8 ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে হিউমিডিটি ম্যাক্সিমাম 97%, মিনিমাম 59%। ফিশারম্যানদের জন্য কোনো ওয়ার্নিং মেসেজ নেই, তাই তারা ট্রলার ভাসিয়ে কিন্তু আবার ইলিশ নিয়ে চলে আসতে পারবে। 8টা বাজতে চলেছে, পুজোও আসতে চলেছে, তুমি আমি কানেক্টেড আছি তো 9903653992 থাকবো 10টা পর্যন্ত, পুজো আসতে বাকি আর মাত্র কয়েকটা দিন। আর পুজো এলেই তোমার কাছে কোনটা মাস্ট, প্যান্ডেল হপিংয়ে কোন আইটেমটা তোমাকে এনার্জেটিক করে তোলে, মানে তোমার ফুয়েল যোগায় কে? আর এই যে প্যান্ডেল হপিংয়ের সময় এক প্যান্ডেল থেকে আরেক প্যান্ডেলে যাওয়ার সময় কোন ব্যাপারটা তোমার ভীষণ অসহ্য লাগে, কেনই বা অসহ্য লাগে, বিরক্তিকর লাগে, প্লিজ সেটাও সেন্ড করতে ভুলো না। 10টা পর্যন্ত হাট করে খোলা 9903653992। আমি যাচ্ছি নিউজ হেডলাইন্স ব্রেকে, ফিরবো ঠিক 8:02 তোমার সেন্ড করা পুজো কথা থেকে পুজো প্যাকেজ, সঙ্গে শহরের রীতিকথা, হবে অনেক গল্প গাথা। স্টে টিউনড 107 FM রেইনবো। আর এখন পরের ঘন্টায় যেতে যেতে থাকছে রেইনবো নিউ টিউনে তোমার জন্য ওই 18টা দিন, হ্যাঁ 18 দিন বয়সী সেই বেপরোয়া মুভির সাউন্ড ট্র্যাক থেকেই এখন থাকছে তোমার জন্য অরিন্দম আর শিষ্যার ট্র্যাক, শুধুমাত্র রেইনবো নিউ টিউন।
1: FM Rainbow Day, Rainbow New Tune, Rainbow New Tune, Rainbow New Tune.

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। পশ্চিমবঙ্গ সহ তিন রাজ্যের পাঁচ বিধানসভা এবং অসমের একটি লোকসভা আসনের উপনির্বাচনে কঠোর নিরাপত্তায় আজ ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে সন্ধে ছটা পর্যন্ত। এর মধ্যে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদের রেজিনগর এবং পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা আসন ছাড়াও তামিলনাড়ুর মাদুরান্তকাম ও ধারাপুরাম, পুদুচেরির থট্টনচাভাড়ি এবং অসমের নওগাঁ লোকসভা আসন রয়েছে। পশ্চিমবঙ্গে বিভিন্ন সরকারি ও আধা সরকারি দপ্তরে কর্মবন্ধুদের মাসিক সাম্মানিক 5,000 টাকা থেকে বাড়িয়ে 8,000 টাকা করা হয়েছে। নবান্নে গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত প্রস্তাব গৃহীত হয়। মন্ত্রিসভা প্রায় 15,000 নতুন কর্মসংস্থান সৃষ্টির বিষয়টিও ছাড়পত্র দিয়েছে। ভারত ও সুইজারল্যান্ডের মধ্যে গতকাল বিভিন্ন ক্ষেত্রে 5টি চুক্তি স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সুইস প্রেসিডেন্ট গাই পারমেলিনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের পর অভিবাসন ও যোগাযোগ, তরুণ কর্মী বিনিময়, পরিবহন প্রযুক্তি ক্ষেত্রে বিকাশ ও সমন্বয়, চিহ্নিত ক্ষেত্রে পরিকাঠামোগত ব্যবস্থাপনা সংক্রান্ত একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইয়েমেনের আন্তর্জাতিক স্বীকৃত সরকার হুথিদের বিরুদ্ধে এক বড় রকমের সামরিক অভিযান শুরু করেছে। সরকারি বাহিনী লোহিত সাগর এলাকায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে বলেও সরকার দাবি করেছে। এই অভিযানের আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে অপারেশন ডন অফ ইয়েমেন। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ আবাসন সংক্রান্ত দুটি বিলে পার্লামেন্টে হেরে যাওয়ার পর ক্রমবর্ধমান রাজনৈতিক চাপের মুখে আগামী 29 নভেম্বর আগামী সাধারণ নির্বাচনের কথা ঘোষণা করেছেন। সানচেজ তার সরকারের মন্ত্রী এবং সোশ্যালিস্ট পার্টির বরিষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেন। পাঁচ ম্যাচের টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ভারত আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু সন্ধে 7টায়। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: হাওয়া অফিসের হালচাল
2: শুনছ 107 এফএম রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
3: শুনছেন নমস্কার কলকাতা,
4: নমস্কার কলকাতা
3: 107 এফএম রেইনবোতে। নমস্কার কলকাতা,
4: নমস্কার কলকাতা।
5: স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক 8:03 হয়ে 32 সেকেন্ড। তুমি শুনছো 107 এফএম রেইনবো আর জে মৌমিতার সঙ্গে মঙ্গলবারের নমস্কার কলকাতা। আজকে 6 অক্টোবর আশ্বিন মাসের 18, একটা মুভি রিলিজের আগে টিজার ট্রেলার থাকে, তো হলো সেটাই। টিজার 18 সেপ্টেম্বর হয়ে গিয়েছে, ট্রেলার হচ্ছে 10 অক্টোবর আর রিলিজ হবে 16 অক্টোবর। আমি বিগেস্ট সেলিব্রেশনের কথাই তোমাকে বলছি, এবছর খাতা খুলছে 16th দেবীর বোধন, 16th হলেও অধিবা

বা আমন্ত্রণ কিন্তু 17th অক্টোবর হবে, পঞ্জিকার হিসেবটাই আমি তোমাকে বলছি। আর এই মুহূর্তে বৃষ্টি কমজোরি, প্যাভিলিয়নে ফিরছে বর্ষা। তবে 16th to 21st অক্টোবর মহিষাসুরের সঙ্গে বর্ষাসুর থাকবে কিনা সেই আপডেট এখনো পাকাপাকিভাবে কিন্তু পাওয়া যায়নি। তবে পাওয়া যাচ্ছে যেটা, জানা যাচ্ছে যেটা, সেটা হচ্ছে তোমার পুজো প্যাকেজ, তোমার পুজো কথা। পুজো মানেই হই হুল্লোর, মনে খুশির হাওয়া। পুজো মানেই শপিং থেকে প্যান্ডেল হপিংয়ে যাওয়া। এই যে পুজোর সময় সব থেকে কোন জিনিসটা করতে তোমার ভালো লাগে, অর্থাৎ কিনা পুজো মানেই তোমার কাছে কোনটা মাস্ট সেন্ড করছো, সে কথা থেকে জানাচ্ছ যে গাড়ির চাকা তো গড়ায় পেট্রোল ডিজেলে, সেটা আমরা জানি। আর তোমার পা, তোমার ওই 11 নম্বর, তোমার পা এগোয় কোন খাবারে, প্যান্ডেল হপিংয়ে এনার্জি যোগায় কোন আইটেম, তোমার মাস্ট হ্যাভ ফুড কোনটা, এরই সঙ্গে তুমি শেয়ার করছো প্যান্ডেল থেকে প্যান্ডেলে ঘুরে ঘুরে। ঠাকুর দেখতে তোমার ভালো লাগলেও কোন জিনিসটা একেবারে অসহ্য লাগে, বিরক্ত লাগে, কেনই বা লাগে, সেটাও কিন্তু প্লিজ ছোট্ট করে জানিও। সে কথাটাও 9903653992 তে তোমার সেন্ড করা পুজো কথা সবার সঙ্গে শেয়ার করব বলেই তো নিউজ হেডলাইন্সের পর কামব্যাক করলাম। আমি আর যে মৌমিতা, আর এই ঘন্টায় তোমার সেন্ড করা পুজো কথা থেকে বলবো যেমন সবাইকে, আর তার সঙ্গে সঙ্গে তেমনই শেয়ার করব মা উড়ালপুলে বসছে যে স্পেশাল বোর্ড থেকে, বলবো মহালয়া থেকে বিসর্জন কলকাতায় কোন কোন রাস্তায় যান চলাচলে থাকবে নিষেধাজ্ঞা, এবং হদিস দেব পুজো পরিক্রমা প্যাকেজ, শেয়ার করব পুজো মরশুমে বাড়ছে যে এসি লোকাল স্টপেজ, বলবো শেয়ার করব মহালয়াতে শহরে স্পেশাল ট্রিপ থেকে হবে শহরের ইতি কথা। সব কিছু জানতে শুনতে অবশ্যই অবশ্যই থেকে যাও 10টা পর্যন্ত, এনজয় করো, আমার সঙ্গে আছি তো, একেবারে পাশাপাশি আছি, একেবারে কাছাকাছি আছি, 7:02 থেকেই তোমার কাছে, তোমার পাশে। আর যে মৌমিতা আছে তো।

0: এসে তো গিয়েছি, একেবারে সকাল 7:40 চলে এসেছি, আর আছি এখন একেবারে পাশাপাশি, আছি কাছাকাছি, থাকবো 10 পর্যন্ত তুমি আর আমি। শপিং ছাড়া, প্যান্ডেল হপিং ছাড়া বলো পুজো জমে? কখনোই জমে না। পুজো আসতে বাকি ঠিক 11 দিন, আর তোমার ওই 11 নম্বরে ভর করে প্যান্ডেল হপিং তো করবেই করবে। আর তাছাড়াও পুজো পরিক্রমায় প্যাকেজ কিন্তু রেডি তোমাকে পুজোতে ঘোরানোর জন্য। তো সেই প্যাকেজ জানতে গেলে অবশ্যই বুকিং করতে হবে, থাকতে হবে তার জন্য 10 পর্যন্ত আর যে মৌমিতার সঙ্গে। আর আজ উইকডে, আজকে অফিস ডে হলেও একটু তো সময় বের করে চলে আসবে। অবশ্যই নিউ টাউনে শপিং ফেস্টিভ্যাল চলছে এবং তোমার অপেক্ষায় রয়েছে সেই শপিং ফেস্টিভ্যাল। তাছাড়া শাড়ি থেকে গয়না, ব্যাগ থেকে জুতো, শ্যাম্পু, পারফিউম, যেটাই তুমি কিনতে চাও পৌঁছে যেতে পারো সল্ট লেকে। সেখানে কিন্তু চলছে আবার বেঙ্গল শপিং ফেস্টিভ্যাল। তাঁতের শাড়ি, জুটের গয়না তো আছেই, আর আছে রকমারি ব্র্যান্ডেড ড্রেসের সম্ভার। আরে বাবা, দেরি না করে আজই হোক তোমার শপিং ডেস্টিনেশন সল্ট লেক অথবা নিউ টাউন। শপিং ফেরতা পথে তুমি আসতেই পারো একাডেমি অফ ফাইন আর্টসে, এবং এখানে ওয়েস্ট আর ইস্ট গ্যালারিতে চলছে রামকিঙ্কর বেইজের ছাত্রী কিরণ দীক্ষিত থ্যাকারের শিল্প প্রদর্শনী। বেঙ্গল আর্ট গ্যালারিতেও কিন্তু চলছে এক্সিবিশন। আর এই সমস্ত প্রদর্শনী থেকে শপিংয়ে যেতে গেলে জানতে হবে যেটা, সেটা হচ্ছে শহরের রাস্তা আজকে সারাদিন কেমন থাকবে, মিটিং মিছিল আছে কি না, এটা তো তোমাকে জানতে হবে। গাড়ি স্টিয়ারিংয়ে এখন হয়তো তুমি আছো, আর যে মৌমিতাকে শুনতে শুনতে ভাবছো এই মুহূর্তে রাস্তার হালচাল কেমন, সেই আপডেট শেয়ার করবো বলেই তো এখন মৌমিতা সোজা চলে যাচ্ছে লালবাজারে।
1: পর্যন্ত শহর কলকাতার যান চলাচল সর্বত্রই স্বাভাবিক আছে। স্কুল সেক্টর গুলো যেহেতু এখন একটু স্কুলের বসার সময় হচ্ছে, যার জন্য একটু চাপ হচ্ছে, গাড়ি চলছে। সারাদিনে উল্লেখ করার মতো একটা প্রসেশন যেটা 13:00 এটা বের হতে পারে সেকশনাল প্রসেশন শিয়ালদা থেকে, আসার কথা আছে টুরিনা ক্রসিং, 400-500 জন মতো কালেকশন হতে পারে। ট্রাফিকের তরফ থেকে পর্যাপ্ত ব্যবস্থা রাখা আছে, এটা সরাসরি ট্রাফিকের উপরে বড় সড়ো কোনো প্রভাব না পড়ে। এছাড়া আরও একটা প্রসেশন 13:30 বের হওয়ার কথা আছে আর্সেনাল স্কোয়ার থেকে, যেটা যাওয়ার কথা আছে কেএমসি হেড অফিস, এখানেও 250-300 জন মতো কালেকশন হতে পারে। সব ক্ষেত্রে ট্রাফিকের তরফ থেকে পর্যাপ্ত ব্যবস্থা রাখা আছে, আর এখন এই মুহূর্তে কোনো রাস্তা আপাতত বন্ধ নেই। নমস্কার, হ্যাভ এ গুড ডে।
0: তাহলে তুমি শুনে নিলে এই মুহূর্তে কলকাতার শহরের রাস্তার কিরকম অবস্থা, যেমন জানলে তেমনই কিন্তু শুনে নিলে যে আজকে যে দুটো প্রসেশন যে আসবে ধর্মতলার দিকে, ডোরিনা ক্রসিং এর দিকে, তো সেটা তুমি জানলে। আর তোমাকে বলছি 8 থেকে বেশ কিছু রাস্তায় কিন্তু ট্রাফিক সাজবে একেবারে অন্যভাবে, সেই ইনফো তো তোমায় দেব। সঙ্গে বলছি, তোমাকে সাবধান করছি, ট্রাফিক রুল ভায়োলেট করো না, পুজো আসছে, এসেছে নতুন একগুচ্ছ ট্রাফিক আইন, ভাঙলেই কিন্তু জরিমানা তোমাকে গুনতেই হবে। আর অন্যদিকে ভিড় সামাল দিতে এক অভিনব উদ্যোগ নিয়েছে ভারতীয় রেল, শেয়ার করব সেই ইনফো, সঙ্গে বলবো তোমার সেন্ড করা পুজো কথা। আরে বাবা, ওই যে পুজো এলেই তোমার সব থেকে বেশি কোন জিনিসটা করতে ভালো লাগে, অর্থাৎ কিনা পুজো মানেই তোমার কাছে মাস্ট কোনটা, সঙ্গে সেন্ড করছো প্যান্ডেল হপিংয়ে তোমাকে কোন খাবারটা সচল রাখে, মাস্ট হ্যাভ ফুড কোনটা, এনার্জেটিক করে তোলে কোন আইটেম সেটা তুমি জানাচ্ছ, আর সঙ্গে এটাও বলছো ঠাকুর দেখতে ভালো লাগলেও অসহ্য লাগে কোন ব্যাপারটা, কোন জিনিসটা তোমার মোটেই ভালো লাগে না, মোটেই সহ্য হয় না, সে কথাও কিন্তু তুমি আমাকে জানাচ্ছ। একদম 9903659992 হট করে খোলা কিন্তু রয়েছে সকাল 10 পর্যন্ত। আর এখন এখন মাত্র 3:37 তোমার কাছ থেকে চেয়ে নিচ্ছি, তারপরে তো আমি পুজো কথা, তোমার সেন্ড করা পুজো কথা সবার সঙ্গে শেয়ার করব। এই 3:37 চেয়ে নিচ্ছি এই কারণে, কারণ এখন তোমার জন্য আসছে 18 বয়সী সেই বেপরোয়া মুভির সাউন্ড ট্র্যাক থেকে রেইনবো নিউ টিউনে বলো কি তুমি। হ্যাঁ, তুমি কি

0: বলছো সেই গানই তো এখন থাকছে তোমার জন্য 107 FM রেনবো নিউ টিউনে।
1: FM রেনবোতে রেনবো নিউ টিউন।

আলাদা করে আর কি বলবো বলো তো, আমি তো অবশ্যই তোমারই আর তুমিও কিন্তু আমারই। আরে বাবা, গানে যাই বলুক না কেন, তোমার আমার এই যে ভালোবাসার বন্ডিংটা আছে বলেই না এই রকম ভাবে ঘুরে ফিরে চলে আসি। আর এইদিকে কিন্তু ঘুরে চলেছে ঘড়ির কাঁটা, না তবে স্টুডিও ক্লক কিন্তু আমাকে ডিজিটাল ক্লকই দেখাচ্ছে। সেই সময় 8:18 হয়ে 1 সেকেন্ড হয়েছে। 107 FM রেনবো শুনছো তুমি, নমস্কার কলকাতার। এই কলকাতার পুজোর আকর্ষণ বরাবর একটু বেশি আলাদা সব জায়গার মানুষের কাছে, তাই জন্যই তো লোকজনের কাছেই এই আকর্ষণ কলকাতা শহরের পুজো। সেজন্য সমস্ত সব জায়গার মানুষজন কিন্তু শহর কলকাতা একটা দিন অন্তত পুজো পরিক্রমার মধ্যে রাখেই রাখে। তো তাই সবার জন্য রেডি রয়েছে পরিক্রমা প্যাকেজ, পিছিয়ে নেই ইন্ডিয়ান রেলও। পুজোয় যেমন ভিড় সামাল দিতে অন দ্য স্পট টিকিট কাটার ফ্যাসিলিটিস থাকছে, থাকছে সারা রাত ট্রেন পরিষেবা, সঙ্গে মেট্রোও কিন্তু রাখবে তোমাকে আমাকে সচল। আর এই যে হাওড়া এবং শিয়ালদা, এই দুটো ব্যস্ততম রেল স্টেশন দিয়ে সব লোকজন শহরে আসেন পুজো দেখতে। আর দু জায়গাতেই রয়েছে যেটা, সেটা হচ্ছে মেট্রো সংযোগ রয়েছে, মেট্রো কানেকশন রয়েছে। তাই পুজোর দিনগুলোতে অতিরিক্ত ভিড় সামাল দিতে ইস্টার্ন রেলের প্ল্যানে রয়েছে পুজোয় একই সময়ে একই টাইমে সমন্বয় করে অ্যাডজাস্ট করে চলবে মেট্রো এবং লোকাল ট্রেন শিয়ালদা এবং হাওড়া স্টেশনে। আর এদিকে এখন চলছে পুজো কথা 9903653992, চেক করবো এবারে সেখানে যাচ্ছি। তো আমাকে মেসেজ করেছে হলদিয়া থেকে, পুজো কথা সেন্ড করেছে হলদিয়া পূর্ব মেদিনীপুর থেকে মিতালি সামন্ত। মিতালি বৌদি কি বলছে এবারে বলি। মিতালি বৌদি বলছে পুজো মানে মিতালি বৌদির কাছে যেটা, সেটা হচ্ছে মাস্ট যে দুটো জিনিস, সেটা হচ্ছে অষ্টমীর দিন লুচি ছোলার ডাল আর নবমীর দিন পাঁঠার মাংস আর গরম গরম ভাত আর পুজোতে

পুজোটা এবার চলে এসেছে, আর আমরা বাঙালি তো আমাদের কাছে পুজো মানে বছরের সেরা আনন্দ। ঘুরবো ফিরবো, খাওয়া দাওয়া করবো, চুটিয়ে মজা করব। আর পুজোতে যেটা এনার্জি যোগায় আমাদের মিতালি বৌদিকে সেটা হচ্ছে লোকজনের সাজগোজ। লোকের সাজগোজ দেখতে দেখতেই আর কি সুন্দর সুন্দর ছেলেমেয়েরা রাস্তায় বের হয়, দেখতে দেখতেই এনার্জিটা না আলাদাভাবে যেন মিতালি বৌদির কাছে চলে আসে। বাহ, খুব ভালো লাগলো। নিজেও নিশ্চয়ই একটু একটু হলেও সাজাগোজা করা হয়, সাজুগুজু না করলে কি করে হবে? প্যান্ডেল হপিংয়ে যাবো, ঠাকুর দেখবো, আমাকেও লোকে দেখবে, তবেই না আমাদের পুরো প্যাকেজটা কমপ্লিট হবে। সুভাষদা কি বলছেন? সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে বলছেন, পুজো মানে সুভাষদার কাছে মাস্ট যেটা সেটা হচ্ছে প্যান্ডেল হপিং। আর পুজোতে প্যান্ডেল হপিংয়ে চাই মাঝে মধ্যে মুখরোচক খাবার, তবে সেলফি তোলার হিড়িকে ওই ধাক্কা ধাক্কি মোটাই খেতে চাই না, একদম অসহ্য লাগে এই ব্যাপারটা আমাদের সুভাষদার। সেটা আমি বুঝতে পারলাম সুভাষদার এই পুজো কথা সেন্ট দেখে, সত্যি তাই ভীষণ অসহ্য লাগে মাঝে মাঝে কিন্তু এই ব্যাপারটা। নিবেদিতা সেন শেয়ারফলি থেকে কি লিখছেন, আজকে ভোড়াইতে বাঙালি বিজ্ঞানী জয় জয়কার, গর্ব হয় আমরা ভারতবাসী, আমরা বাঙালি। এক্স্যাক্টলি, বাড়িতে তো রোজ যেটা হয় ছানা আসে, হয়ে যাবে এই নতুন যে ডিশটার কথা, যে আইটেমটার কথা আর যে মৌমিতা আজকে তোমাদের শেফ মৌমিতা হয়ে শেখালো সেটার কথা বলছে নিবেদিতা। আর তার সঙ্গে নিবেদিতা যেটা বলছে ভিড়কে ওর ভীষণভাবে ভয় করে, রাতের বেলা ঠাকুর দেখে ঠিকই, কফি চা ছাড়া কিচ্ছুটি খায় না, এই সময় বাইরের খাবার না খাওয়াই ভালো। বাপরে বাপ, কি ভালো মেয়ে, ভাবতেই পাচ্ছি না। রাস্তায় বেরোবো, প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখবো, শুধু চা আর কফিকে গেলাম না, বাড়িতেই থাক গেলাম না। আমি নিবেদিতা, তোমার সঙ্গে আমি বাপু যাবো না, তুমি যাচ্ছ যাও, একা একা দেখে চলে এসো। প্যান্ডেল হপিংয়ে বেরোবে, এগরোল খাবে না, ঘুগনি খাবে না, চাউমিন খাবে না, বাবারে বাবা, ভাবতে পারছে না আর যে মৌমিতা। এরপরে দীপক দা কি বলছেন, দীপক কুমার তুং গ্রাম বেলপুকুর তুং পাড়া শ্যামপুর হাওড়া থেকে কি বলছেন সেটাই বলবো। প্যান্ডেল হপিংয়ে সবচেয়ে ভালো লাগে দীপক দা যেটা, সেটা হচ্ছে প্রত্যেক প্যান্ডেলে ঢোকার মুখেই ঠাকুর মশাই যে টিপগুলো দিয়ে দেন না, দেখবেন সেই টিপ কপালে এক একটা প্যান্ডেলে নিতে নিতে গোটা কপালটাই ভরে গিয়ে যেন বর আর কোণে সেজে যায়। সবচেয়ে বেশি বিরক্ত লাগে, অসহ্য লাগে যেটা, সেটা হচ্ছে লাইনে দাঁড়িয়ে যখন রিল দেখতে ব্যস্ত থাকে অন্যেরা, আর খেয়ালই করে না যে সামনের লোক কতটা এগিয়ে চলে গেছে, মাঝখানে যে পুরো কতটা ফাঁকা হয়ে গেছে, সেই ব্যাপারটা ভীষণ বিরক্ত লাগে, ভীষণ অসহ্য লাগে, সত্যি একদম পুরো হক কথা বলেছেন। আর খাওয়া দাওয়ার প্রতি কোনো ইন্টারেস্ট থাকে না, কেননা বাইরের খাবার খুব একটা খান না। উমা, এ তো নিবেদিতার দলের লোক দেখছে দীপক দাও, মোটেই তারা কেউ খান না। নিবেদিতা শেওড়াফুলি থেকে লিখছেন, আর দীপক দা হাওড়া শ্যামপুর থেকে লিখছেন, মিল তো থাকবেই তাই না, এ থাকাটা স্বাভাবিক। আর তার সঙ্গে যেটা বলছেন দীপক দা, মজা করলাম জাস্ট, দীপক দা বলছেন বাইরের খাবার খান না, তবে যদি খান সেটা হচ্ছে রোল আর আইসক্রিম, এটা উনি খান। আরে এটাই তো বলছি, রোল আইসক্রিম যতই হোক না কেন, ওই বাইরের জিনিস অনেক ফলাও ফলাও করে অনেক কিছু আমরা দেখতে পাই ঠিকই, কিন্তু তবুও আমরা এগুলো না খেলে না ওই আমাদের গাড়ির চাকা যেমন এগোয় না পেট্রোল বা ডিজেল ছাড়া, আমাদের ওই 11 নম্বর পাও না মোটেই এগোয় না, এই সমস্ত আইটেমগুলো যদি না থাকে ওই পুজোয় প্যান্ডেল হপিংয়ের সময়, তবেই না তুমি আমি সচল থাকতে পারবো, আমাদের এনার্জি যোগায় আমাদের মাস্ট হ্যাভ ফুড কিন্তু এইগুলোই। আসছে তোমার কাছ থেকে পুজো কথা, আর এই সপ্তাহেই হচ্ছে মহালয়া, মহালয়ার আগে থেকে কিন্তু বদলে যাচ্ছে আমাদের শহর কলকাতার ট্রাফিক মানচিত্র। 8 থেকে 16 অক্টোবর কুমোরটুলি থেকে প্রতিমা মণ্ডপে নিয়ে যাওয়ার জন্য যান চলাচল একদম কন্ট্রোল করা হবে, নিয়ন্ত্রণ করা হবে। আর ওদিকে রবীন্দ্র সরণিতে কোনো রকম পণ্যবাহী গাড়ি ঢোকা একদম নিষেধ, আর স্ট্র্যান্ড রোডে কার পার্কিং একদম বন্ধ। আর ওদিকে খোল নলছে বদলে একেবারে চলে আসছে শিয়ালদা, তৈরি হচ্ছে এখানে বিশেষ কমপ্লেক্স, 3তলা ভবন, সেখানে থাকবে মাল্টিপ্লেক্স, ফুড কোর্ট, শপিং মল, এমনকি প্যাসেঞ্জারদের জন্য থাকবে স্লিপিং পড, বিভিন্ন ব্র্যান্ডেড আউটলেট থাকবে। আসলে শিয়ালদা স্টেশন হবে ট্রাভেল হাব হিসেবে তৈরি করা হবে, যেটা 27 সালের মধ্যেই কিন্তু মেকওভার করে চলে আসবে শিয়ালদার চত্বরে। আগামী বছর পুজোর অনেক আগে ভাগে কিন্তু তোমার আমার সামনে শিয়ালদা স্টেশনটা ট্রাভেল হাব হয়ে যাবে। আর ওদিকে মা ফ্লাইওভারে বসছে বিশেষ বোর্ড, শেয়ার করবো সে কথা থেকে বলবো তোমায়। অবশ্যই সোনার বাজারে যে ভূমিকম্প লেগেছে, আরে বাবা, 22 ক্যারেট সোনার দামে হঠাৎ করেই রবিবারে প্রায় 3,200 টাকা কমে গেছে। মার্কেট অ্যানালিস্টরা তো বলছেন সোনার দাম এইভাবেই কিন্তু কমবে, তাই নিশ্চিন্তে এখন থেকেই ধনতেরাসে কী কী কিনবে প্ল্যান করে তুমি রেডি থাকতেই পারো। আর আমিও তো রেডি রয়েছি, একটা মিষ্টি মিষ্টি গান তোমাকে শোনাবো আর বলবো, ফিরিয়ে দাও, হ্যাঁ ফিরিয়ে দাও সেই 19-20 হাজার টাকায় ভরিটা, যদি ফিরে আসে কেমন হবে? 22 ক্যারেট সোনা 19,000 টাকা, আহা, এক ভরি, ভাবতে পারছো?
ধনতেরাসে এখন

0: 107FM Rainbow. Shat Shure Sharade. Shat Shure Sharade.
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107FM রেইনবোতে নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
3: রেইনবো টাইম চেক,
4: রেইনবো টাইম চেক।
5: স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক 8:28 হয়ে 26 সেকেন্ড। তুমি শুনছো আর যে মমিতার সঙ্গে মঙ্গলবারের নমস্কার কলকাতা। পুজো তো আসছে, হাতে মাত্র 11টা দিন আছে, আর আছে নিষেধাজ্ঞা। ওই যে 90 ডেসিবেলের বেশি জোরে গান বাজানো মোটেই হবে না কোনো মণ্ডপে, কিন্তু সাউন্ড সিস্টেমে এই 90 ডেসিবেলের বেশি কিন্তু গান বাজালে চলবে না। তাই মিতালি বৌদি শুনে নিলে তো, 90 ডেসিবেলের বেশি কিন্তু কোনো সাউন্ড বক্স থেকে কিন্তু গান বাজবে না, সাউন্ড সিস্টেম থেকে গান বাজবে না, এমনটাই কিন্তু নিষেধাজ্ঞা রয়েছে। আর এবার পুজোয় নাকি শব্দ সত্যিই হবে জব্দ। তবে বৃষ্টিতে যদি ভাসিয়ে দেয় তাহলে কি হবে? না, এমন ধরনের খারাপ কথা বলবো না, বৃষ্টি যাতে না আসে সেই জন্য এখন থেকে প্রে করব। এবং হাওয়া অফিসের আপডেটটা এমনই রয়েছে, যদি বৃষ্টি

দু এক পশলা হয়ও, কিন্তু বড় সড় দুর্যোগের কিন্তু সেরকম এখনো পর্যন্ত কোনো সম্ভাবনা নেই, তারা তাদের রেডার অবজারভেশন নেই কিন্তু জানিয়ে দিচ্ছে। আর এদিকে দুর্দান্ত একটা প্যাকেজ কিন্তু রেডি, উত্তর থেকে দক্ষিণ কলকাতা ওলি গলি বনেদি থেকে থিম পুজো পরিক্রমা করতে চাইলে ভলভো বাস আছে, আছে এসি ট্রাম, আছে ভেসেল। মিলেনিয়াম পার্ক থেকে 750 টাকা দিলেই কিন্তু উত্তর কলকাতার ঠাকুর তুমি দেখতে পারবে লঞ্চ করে, এবং সেখানে কিন্তু লঞ্চে করে যখন ঘুরবে তার সঙ্গে কিন্তু তুমি লাঞ্চ আর ডিনারটা ফ্রি পাবে। আর শ্যামবাজার থেকে থাকবে এসি ট্রাম, শেষ করবে হচ্ছে বালিগঞ্জে এসে, মাথাপিছু 650 টাকা পে করলেই হবে। এখানে সপ্তমী থেকে নবমী 3 দিন কিন্তু থাকছে এই ভলভো বাস ট্রাম, এই পুজো পরিক্রমা আর চা কফি স্ন্যাক্স সব কিন্তু এই 650 টাকার মধ্যেই। আর আছে তো এই ভলভো বাস যেমন রেডি রয়েছে তোমাকে পুজো পরিক্রমায় নিয়ে যেতে, তেমন আমিও রেডি রয়েছি তোমার পুজো কথা চেক করে সবাইকে বলবো বলে। এই মুহূর্তে আমি সোজা চলে যাচ্ছি কিন্তু মেদিনীপুরে, পূর্ব মেদিনীপুরে কাঁথিতে যাচ্ছি, কারণ যাদবেন্দ্রদা রয়েছেন, যাদবেন্দ্র পণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে কি বলছেন। যেহেতু পণ্ডা পরিবারের দুর্গাপুজো হয় তাই তো, সেটা তো জানি তো, যেটা এই বছর 222 বছরে পদার্পণ করবে, তাই যাদবেন্দ্রদার কাছে পুজো মানে অবশ্যই সকাল থেকে সন্ধে পর্যন্ত মায়ের কাছে বসে মায়ের কাজ করা, সন্ধেবেলায় মায়ের অন্নভোগ খেয়ে বাড়ির সবাইকে নিয়ে বিভিন্ন প্যান্ডেলে গিয়ে মায়ের আর কি প্রতিমা দর্শন করা, তারপর প্যান্ডেল হপিংয়ের সময় কেউ যদি ঘাড়ের উপর চেপে সেলফি তোলে তাহলে সেটা ভীষণভাবে বিরক্তিকর লাগে, খুব অসহ্য মনে হয় আমাদের যাদবেন্দ্রদার। এবং প্যান্ডেল হপিং করতে করতে মাঝে মাঝে কফির কাপে চুমুক দিয়ে সবার সঙ্গে আইসক্রিম খেতে খেতে বাড়ি ফেরা, সেটা খুব এনার্জি দেয় একেবারে বলা যায় 365 দিনের জন্য, আমাদেরকে জানিয়েছেন, আমাদেরকে পুজো কথা সেন্ড করেছেন জুখিয়াবাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে যাদবেন্দ্রদা। এবং অ্যাজ ইউজুয়াল একটা সার্টিফিকেটও সেন্ড করেছেন, আর পুজো আসতে বেশি দিন দেরি নেই, তাই জন্য নিজে ওই ঢাকে কাঠি পড়বে মহালয়ার পরের থেকে ঠিকই, কিন্তু এখন আমি নিজে আমার হাতে রয়েছে ঢাক এবং কাঠিটাও রয়েছে, সেজন্য আমি নিজের ঢাক নিজেই পেটাচ্ছি, কারণ আমাকে নিজের ঢাক নিজেকেই পেটাতে হচ্ছে। যাদবেন্দ্রদা একটা সার্টিফিকেট সেন্ড করেছেন প্রত্যেক দিনের মতোই, সুমিষ্টি গলাতে জন্মদিনে জ্যোতির্বিজ্ঞানী গবেষক শ্রদ্ধেয় মেঘনাথ সাহা এবং তাঁর পরিবারের অনেক কথা, তাঁর কর্মজীবন অনেক কথা আলোচনা, মন ছুঁয়ে যাওয়া গানগুলো শুনে খুব ভালো লেগেছে সেটা উনি জানিয়েছেন, অসাধারণ উপস্থাপনা, খুব ভালো, অবশ্যই সুস্থ থাকবেন। আর যে মৌমিতা, থ্যাংকস আ লর্ড দাদা সকাল থেকে আমার সঙ্গে থাকার জন্য, অবশ্যই অবশ্যই অসংখ্য ধন্যবাদ যে সেই সকাল 6টা থেকে আমাকে শুনছেন, আমাকে সহ্য করছেন। এরপরে আমি যাচ্ছি ঘোষপাড়ায়, বহরু ঘোষপাড়া, মাধাইদা কি বলছেন, মাধাই দাস, মাধাইদা বলছেন মাধাইদার কাছে পুজোর সময় FM রেইনবোতে পুজো পরিক্রমা শোনাটা মাস্ট, বা দারুণ। আর পুজো পরিক্রমা না শুনলে পুজোর সময় আমার দেখা পুজোর অভিজ্ঞতা থেকে বঞ্চিত হওয়া, কারণ দূর দূরান্তে মণ্ডপে গিয়ে ঠাকুর দেখা হয়ে ওঠে না, তাই FM রেইনবোর পুজো পরিক্রমার মাধ্যমে এগুলো শোনা যায় এবং শোনার মাধ্যমে কিন্তু দেখাও হয়ে যায়, আমাদের মাধাইদা এটা বলছেন। আর গ্রামের যতগুলো ঠাকুর দেখেন সেগুলো দেখতে যাবার টান তো অবশ্যই থাকে এবং সেটার জন্য গিন্নির অনুপ্রেরণাও আছে। আর প্যান্ডেলে যেটা সব থেকে খারাপ লাগে সেটা হচ্ছে শব্দ দানবের তাণ্ডব, এটা কোনো মতেই না মেনে নিতে পারেন না আমাদের মাধাইদা, সেটাই অসহ্য লাগে, বিরক্তিকর লাগে, সেটাই কিন্তু আমাদের মাধাইদা বলে দিয়েছেন বহরু ঘোষপাড়া থেকে। আছে আছে উড়ে বাবার রে লম্বা করে কিন্তু এখন বাকি রয়েছে এক গাদা পুজো কথা, অবশ্যই সবার সঙ্গে শেয়ার করা, অবশ্যই বলবো। আছি তো একদম 10টা পর্যন্ত, এখন সবে 8:33 হয়ে 26 সেকেন্ড। তোমার প্যান্ডেল হপিংয়ে কোন আইটেমটা তোমাকে সচল রাখে, তোমাকে এনার্জেটিক করে, কোনটা তোমার মাস্ট হ্যাভ ফুড পুজো পরিক্রমার সময় বা প্যান্ডেল হপিংয়ের সময়, সেটা তো আমি দেখছি জানছি তোমার কাছ থেকে। আর তোমাকে এবার যেটা শেয়ার করবো সেটা হচ্ছে ভলভোতে পুজো পরিক্রমার কথা, এসপ্ল্যানেড থেকে ছাড়বে 1800 টাকা মাথা পিছু, থিম পুজো সঙ্গে বনেদি বাড়ির পুজো দেখবার কিন্তু সুযোগ থাকবে, সঙ্গে থাকবে যেটা সেটা হচ্ছে লোহনীয় খাবার দাবার, সব কিছু মিলবে ওই বাসে চড়েই। ব্যাস শেয়ার করে দিলাম ওয়েস্ট বেঙ্গল পরিবহন দপ্তরের এই যে সমস্ত ওয়েবসাইট পেজটা, তুমি দেখে নিয়ে বুকিংটা চট করে কিন্তু সেরে ফেলতে পারো। আর আমি তো দেখছি, অবশ্যই দেখছি আমি স্টুডিও ক্লক, 8:34 হয়ে 6 সেকেন্ড হয়ে গেছে, মানে তোমাকে কিন্তু এবারে ঠিকঠাক শরীরটা রাখবার জন্য এবং পুজো প্ল্যানটাকে তোমার ঠিকঠাক করে এক্সিকিউট করবার জন্য একটা খসড়া তো রেডি করতে হবে, তো সেই সমস্ত কিছু করার জন্য তোমাকে কিন্তু শরীরটাকেও একদম ফিট অ্যান্ড ফাইন রাখতে হবে। আর ফিট অ্যান্ড ফাইন থাকতে গেলে অবশ্যই তোমায় কিছু কিছু মুখে দিতে হবে, আর মুখে কিছু দিতে গেলেই বাজারে তোমাকে যেতেই হবে, আর সেই বাজারেই তুমি যাবে একটু বাদেই। আর সেজন্যই তো আমি বলছি তোমাকে যে এমন এই যে পুজোটা আসছে আর তার সঙ্গে সঙ্গে প্যান্ডেল হপিংয়ের কথা হচ্ছে, তার মধ্যে মধ্যে আবার বাজারের কথা হচ্ছে, কেমন
কেনাটা বেশুরো লাগছে, তাই না? বাজারে তুমি যাবে, আর আমিও কিন্তু দেখছি এই মুহূর্তে শহরে পুজো প্রস্তুতি, পুজোর আগেই সাজুগুজু করে মেকওভার করছে গঙ্গার ঘাট থেকে শহর কলকাতার। এখন আসছে যে গান, পুজোতে নতুন করে মনের কথাটা তুমি বলতেই পারো, এমনই কিন্তু একটা ট্র্যাক আসছে তোমার জন্য, কারণ প্যান্ডেল হপিংয়ে যাবে। সপ্তমী অষ্টমী ইজ ইকুয়াল টু ইউ অ্যান্ড মি, এই ব্যাপারটা করবার জন্য এই গানটা ডেফিনেটলি দরকার।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: স্টুডিওর ঘড়িতে সময় এখন ঠিক 8:38 হয়ে 20 সেকেন্ড। তুমি শুনছ আর যে মৌমিতার সঙ্গে নমস্কার কলকাতা। দেখো আজকে হচ্ছে মঙ্গলবার, আর ওয়েদার তো আপাতত লক্ষ্মীমন্ত রয়েছে, সেটা আমরা আপডেট পেয়ে গেছি যে আজকে বৃষ্টি হতে পারে, কিন্তু সেরকমভাবে কিন্তু বেশি বৃষ্টি হওয়ার চান্সেস নেই। শপিং প্ল্যানে বৃষ্টি এসে যে তোমাকে শপিং প্ল্যানে পুরো জল ঠেলে দেবে এমন ব্যাপারটাও কিন্তু নাও ঘটতে পারে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এমনই আপডেট রয়েছে। মানে ওয়েদার আজকে লক্ষ্মীমন্ত থাকছে, কিন্তু বাজার দর তোমার পকেট সাপোর্ট করবে কি না সেটাও তো জানতে হবে না। তুমি যতই হিসেবই হও না কেন, যতই হিসেব কষে ব্যাগ হাতে বাজারমুখী হও না কেন, পকেট ভর্তি টাকা নিয়ে গেলেও প্যাকেট ভর্তি বাজার আসবে কি না যথেষ্ট সন্দেহ আছে। তবুও শরীর ছোটাতে গেলে খেতে তো হবেই, আর তাই বাজার তোমাকে যেতেই হবে। দাম টাম কেমন যাচ্ছে সবজি থেকে মাছ জানা না থাকলে দরদাম জানবার জন্য প্রতিদিন বাজারে যাওয়ার আগে টিউন করতেই হবে 107 FM রেইনবো।
4: প্রাইস ট্যাগ, মার্কেটে কার দর কত দূর, প্রাইস ট্যাগ, প্রাইস ট্যাগ।
3: লাফিয়ে লাফিয়ে বাড়ছে, লাফিয়ে লাফিয়ে চড়ছে সবজির দাম। ওই যে বলছে অকাল বর্ষণ, আর সেজন্যই নাকি সবজির দাম এতটাই বেশি। শেয়ার মার্কেটের মতো চাল ডালের দাম বাড়ছে। গোবিন্দভোগ চাল এই মুহূর্তে কিন্তু 200 টাকা কেজি, বাসমতি চাল তো 230 টাকার মতন কেজি, এবং অন্যান্য চালের দামও কিন্তু কেজিতে বেড়েছে

তিন থেকে পাঁচ টাকা আটা ময়দা দামে তুলছে ফায়দা। এদিকে আটা ময়দা ছাড়া ষষ্ঠী অষ্টমী কি করে জমবে বলো তো? তার সঙ্গে সঙ্গে তোমাকে একটা ভালো খবর দিয়ে রাখি, সেটা হচ্ছে সর্ষের তেলের দাম এবং সাদা তেলের দাম কিন্তু কমেছে। আর পোস্ত, পোস্ত আবার দাম বাড়ানোতেই ব্যস্ত, সে এখন আছে 2200-2300 টাকায় কেজি, কিন্তু এর পরে যে সে 2500 টাকা হবে না এ কিন্তু আর যে মৌমিতা তোমাকে বলতে পারছে না, যে কোনো সময় হয়ে যাবে। দামটা ঠিক আছে, ঢেঁড়স পটল এগুলো মোটামুটি 50-60 টাকা কেজিতেই মিলছে, বেগুন পুরো এখনও রয়েছে আগুন প্রায় সেঞ্চুরি ছোঁবে ছোঁবে এরকমই ভাব রয়েছে, আদা রয়েছে 150-200 টাকা কেজি, আর পেঁপে কুমড়ো শুধুমাত্র 40 টাকাতেই মিলছে। এদের দামটা এখনও পর্যন্ত পকেট তোমার সাপোর্ট করবে। আর তার সঙ্গে সঙ্গে লঙ্কা, লঙ্কার দামটাও এখন ঠিক আছে, 100 টাকা মতন কেজি রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে যেটা বলতে হবে সেটা হচ্ছে টমেটো, টমেটোর দামটাও কমেছে, বরবটি চিচিঙ্গে ঝিঙে এদের দাম এখন রয়েছে 60-70 টাকা। আর ডিম, হাঁসের ডিম 15 টাকা পিস, মুরগির ডিম 9-10 টাকা মতন কোথাও কোথাও হচ্ছে। আর বাজার করতে করতে গলা শুকিয়ে গেলে গলা যে ভেজাবে সেটার জন্য ওই 10-20 টাকা দিয়ে একটা জলের বোতল কিনো, ভুলেও যেন ডাবের দিকে হাত বাড়িও না, ডাবের সঙ্গে নেই ভাব, কারণ এই বর্ষাকাল গরমকাল সব চলে গেলেও ডাবের শীতকাল আসে তবু ডাবের দাম এখনো পর্যন্ত ঠিকঠাক হলো না, মানে সেই 60-70 টাকায় কিন্তু ডাব মিলছে, আবার কোথাও কোথাও 80 টাকাতেও ডাব মিলছে। আর এই যে তোমাকে সবজি বাজারের কথা বললাম, এবার কিন্তু সবজি বাজার থেকে আমাকে ডাকছে পাশের বাজার, আরে বাবা ফিশ মার্কেট ফিশফিশিয়ে ডাকাডাকি শুরু করে দিয়েছে। এখন এই সিজনে ইলিশের এই মুহূর্তে যোগান রয়েছে ভালোই, তাই তোমাকে বলতেই পারি নবমী দশমী অবশ্যই ইলিশ মাছ পাওয়া যাবে, মানে তুমি যদি চাও তাহলে কিন্তু পাতে রাখতেই পারো। আর তার সঙ্গে সঙ্গে যাদের বাড়ির রিচুয়ালসে আছে ইলিশ মাছ দিয়ে লক্ষ্মী পুজো করা, সেসব বাড়িতেও কিন্তু একদম রিচুয়ালস ঠিকঠাক করে চলবার জন্য কিন্তু ইলিশকে পেয়ে যাবে। আর আর হচ্ছে যেটা বলবো সেটা হচ্ছে মৌরালা, গলদা, পাবদা সবাই কিন্তু আছে এখন বাজারে, তবে দামে বেড়েছে সবাই কিন্তু একগাদা। রুই কাতলা মিলছে 400-450 টাকার মধ্যে, ট্যাংরা 1000 ক্রস করেছে, পাবদা পমফ্রেট আছে ওই 800-র আশেপাশে, আর মৌরলা রয়েছে 500, আর বাগদা গলদা 1000 ছুতে বেশি বাকি নেই। ইলিশ রয়েছে এখন আর দামটা কিন্তু চড়াই আছে, সাইজ অনুযায়ী ওই 1600-1700-2000 এরকমই মিলছে ইলিশ। আর রূপালী শস্য থেকে এবারে কিন্তু আমার চোখ যাচ্ছে সোনালী ধাতুর দিকে, হঠাৎ করেই কালকে বিকেলের দিকেই মার্কেটটা কেমন যেন পড়ে গেল। হ্যাঁ, সোনার দাম অবশ্যই পড়ল, 1,34,000 টাকার মতো কিন্তু রয়েছে এখন 22 ক্যারাটের দাম আর কি, 10 গ্রামের দাম। আর তার সঙ্গে সঙ্গে তোমাকে যেটা বলবো যে মার্কেট অ্যানালিস্টরা বলছেন যারা এই মুহূর্তে ধরো সোনাদানা কিনে ফেলেছো, তারা হয়তো এখন আঙুল কামড়াচ্ছো বা হাত কামড়াচ্ছো, ভাবছো যে এ বাবা দাম হয়তো আরও কমবে, আমি কি লস করলাম, দূর বাবা কেন কিনলাম। না গো না, মার্কেট অ্যানালিস্টরা বলছেন এখন যারা সোনা কিনে ফেলেছো তারা একদম ঠিকঠাক কাজ করেছো, কারণ সোনার দাম নাকি আর এই মাসখানেক মাসদেরকের মধ্যে বাড়তে পারে, তাই ধনতেরাসে সোনা কেনার এখন থেকে কিন্তু প্ল্যান করতেই পারো। আর যেটা প্ল্যান করতে পারো, পুজোর সময় সোনা না দিয়ে সোনাকে নিয়ে সোজা বেরিয়ে পড়তে পারো, ফিয়ন্সেটকে নিয়ে বেরোতে পারো, এবং এই গানটা লিপসিং করতে করতে ফিয়ন্সের হাত ধরে প্যান্ডেল হপিংটা সারতেই পারো।

আমি তো বুঝেছি যে তুমি সত্যি যে রোমান্টিক আমি সেটা বুঝেছি, এবং তুমি যে আমার সঙ্গে রয়েছো 107 FM রেনবো টিউন করে 10টা পর্যন্ত যে থাকবে সেটাও আমি জানি। আর জানি যেটা সেটা হচ্ছে আজকে মঙ্গলবার, আর এই মঙ্গলবার আজকে যেমন, আর এটাও জানি আর ঠিক 11টা দিন বাকি আছে ওই যে মা দুর্গা আসবেন ফুল ফ্যামিলি নিয়ে একেবারে এই ধরাধামে, আর পিতৃপক্ষ শেষ হলো বলে এই উইকেই, মানে এই উইকেই তো পিতৃপক্ষ, পরে আমরা দেবীপক্ষে চলে যাব, আর তারপরেই যেটা হবে সেটা হচ্ছে শহরের রাস্তাতে পণ্যবাহী গাড়ি চলাচল সেখানে কিন্তু জারি হবে নিষেধাজ্ঞা 8 তারিখ থেকে, মনে রেখো। তবে এখন কোনো নিষেধ নেই, বারণ নেই, তোমার পুজো কথা সেন্ড করা 9903659992, হার্ট করে খোলা রয়েছে 10টা পর্যন্ত। আর আমি শেয়ার করছি একটা দারুণ ইনফো তোমার জন্য, যাতে কিনা প্যান্ডেল হপিংয়ের প্ল্যানটা এখনই তুমি চক আউট করে ফেলতে পারো। ইস্ট ওয়েস্ট মেট্রো তো চালু থাকছেই, সারা রাত চলবে পুজোর কটা দিন, আর শিয়ালদা ডিভিশনের সমস্ত শাখায় কিন্তু গ্যালোপিং যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলো কিন্তু ষষ্ঠী থেকে একদম দশমী পর্যন্ত সব স্টেশনে থাকবে, সেগুলো আর গ্যালোপিং থাকবে না। আর তার সঙ্গে সঙ্গে বলে দিই যে এসি লোকাল যেটা রয়েছে শিয়ালদা থেকে রানাঘাট বনগাঁ হয়ে, সেই ট্রেনটা কিন্তু দুটো স্টপেজ এক্সট্রা দাঁড়াবে, বামুনগাছি এবং গুমা। সারা রাত ট্রেন সার্ভিস দেবে শিয়ালদা স্টেশনে, 17টা ATVM মেশিন থাকবে টিকিট দেওয়ার জন্য, 24 ঘন্টাই চালু থাকবে প্ল্যাটফর্ম এই টিকিট কাউন্টারগুলো। আর হ্যাঁ, গাড়ি নিয়ে ভুলেও শিয়ালদায় পার্কিং করতে কিন্তু তুমি চলে এসো না, পুজোর কটা দিন শিয়ালদা স্টেশনে কার পার্কিং এলাকা সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। আর একটাও খুবই ভালো খবর আছে, সেটা হচ্ছে পুজোর সময় ঠাকুর দেখার ভিড় সামাল দিতে শিয়ালদা স্টেশনে যে প্রফুল্লদ্বার যেটা খুলে দেওয়া হয়েছে এই কয়েক মাস হলো, সেখানেই কিন্তু থাকবে আরও 4টে ATVM মেশিন থাকবে, সঙ্গে 6টা টিকিট বুকিং কাউন্টারও খোলা থাকবে। আর খোলা তো আছে 9903659992, চেক করবো এবারে তোমার পুজো কথা যা তুমি সেন্ড করছো, আর যে ওই যে কথাগুলো আর কি, মানে পুজোয় তোমার কোন জিনিসটা খুব ভালো লাগে, কোনটা মাস্ট পুজোর কটা দিন, আর দেখবো তার সঙ্গে প্যান্ডেল হপিংয়ে কোন খাবারটা তোমাকে এনার্জেটিক করে তোলে, আর কোন ব্যাপারটা তোমার মোটেই ভালো লাগে না, অসহ্য লাগে, বিরক্তিকর লাগে, সেটাও কিন্তু আমি দেখবো। এই মুহূর্তে আমি দেখছি সৌম্যজিৎ দলুই রয়েছে লেকটাউন থেকে আমার সঙ্গে। সৌম্যজিৎ কি বলছে আজকে, যে সায়েন্স বিষয়ক শুধুমাত্র বিভিন্ন তথ্য দিইনি, আমি একজনের কথা বলেছি তার মধ্যে অনেক রকম তথ্য এসেছে, যাই হোক তুমি যে শুনেছো ভোরাই থেকে সেটা বুঝলাম। আর তার সঙ্গে সঙ্গে ও যেটা বলছে আমাকে সৌম্যজিৎ, সেটা হচ্ছে মহালয়ার দিন ভোরবেলা মহালয়া শোনা, এটা হচ্ছে একদম কম্পালসারি। এবারে বলি মহালয়া, এটা তোমার দোষ না, এটা আমরা সবাই বলে থাকি মহালয়া শোনা, আসলে মহালয়া তিথি। আর আমাদের এখান থেকে যেটা শোনা যায় সেটা হচ্ছে একদম বিখ্যাত সেই মহিষাসুর মর্দিনী, তাই মহালয়া তিথিতে আমরা শুনি যেটা সেটা হচ্ছে মহিষাসুর মর্দিনী। আর তার সঙ্গে কি বলছে যে প্যান্ডেল হপিং এবং ষষ্ঠীর দিন লুচি ছোলার ডাল, অষ্টমীর দিন ভোগের খিচুড়ি, এগুলো

একদম মাস্ট মাস্ট পুজো এলেই। আর পুজোর প্যান্ডেল হপিংয়ের সময় এনার্জি পায় বিরিয়ানি খেয়ে, এবং বিরক্ত লাগে যেটা সেটা হচ্ছে ভলান্টিয়ারদের দাদাগিরি, এগুলো মোটেই সহ্য হয় না সেটা কিন্তু বলছে। আর পুজো এলেই অতিরিক্ত কাজের চাপ বেশি হয়, কারণ ওই পাঁচটা দিন রাস্তার প্রাণীগুলোর জায়গায় খোঁজ জন্য নির্জন জায়গা প্রয়োজন পড়ে। তো বুঝতে পারলাম কে করেছে, তাই স্ক্রল করে দেখে নিলাম কে করেছে এই পুজো কথা সেন্ট। অর্জুন সিং তামিলনাড়ু থেকে কি বলছে সেটাই আমি এবার তোমাদেরকে বলছি। তাই সেই সমস্ত জায়গা খুঁজে খুঁজে তাদের মুখে খাদ্য তুলে দেওয়া, আমিও অজানা জায়গার হদিশ পাই, জঙ্গলের ঝোপঝাড়, কোনো একটা পুরনো বাড়ির নির্জন জায়গা যেখানে পোষ্যদেরকে নিয়ে যায়। এবার তামিলনাড়ুতে রয়েছে এখন অর্জুন, তবে বাবা মা ওই পাঁচটা দিন অতিরিক্ত চাপ বহন করেন, তাছাড়া পুজোর কোলাহল পছন্দ একেবারেই করে না অর্জুন। তবে পাঁচটা দিন আকাশবাণীর চোখ দিয়ে মায়ের মূর্তি দেখে পুজো পরিক্রমার মাধ্যমে। আর যখন পুজোতে বাড়িতে থাকতো আমাদের অর্জুন, তখন গ্রামাঞ্চলের বনিদি বাড়ির পুজোগুলো দেখতে চাইলে অবশ্যই অবশ্যই সেখানে চলে যেত। এখনও মনে মনে নিশ্চয়ই তুমি পারো সেটা যাওয়ার জন্য। এবারে আমাকে সাঁকড়াইল হাওড়া থেকে শর্মিষ্ঠা কি বলছে সেটা বলি। শর্মিষ্ঠা যেটা বলছে, প্যান্ডেলের ভিড় ভীষণ বিরক্ত লাগে, এগরোল, বাদাম, পপকর্ন, চাউমিন, মোগলাই, মোমো, ওরে বাবা লম্বা লিস্ট পাঠিয়ে যারা এখন 8:51, আর যে মৌমিতার পেটে কিরম চোঁচো করছে বুঝতে পারছো তো, চোঁচোয় ডন দিচ্ছে। আর এত এত গুচ্ছ গুচ্ছ খাবারের নাম তুমি লিখছো, কাটলেট, বাবারে বাবা কি লেখেনি, তার সঙ্গে মোমো, চাপ, চপ, কাটলেট বাড়িতে এনে খাওয়া হয়, আর হোটেলের সেখানে তো বাড়িতে এনে খাওয়া হয় বুঝলাম, তো পাশের চেয়ারটা একটু টেনে নিয়ে আর যে মৌমিতাকেও বসাতে পারো সেটাও একটু বলতে পারতে। হোটেলের বাসনে একদম খেতে চায় না আমাদের শর্মিষ্ঠা, তাহলে প্যান্ডেল হপিংয়ে যায় কিন্তু খাবার দাবার নিয়ে সঙ্গে নিয়ে এসে বাড়ি বসেই খায়, এমনটাই কিন্তু বলছে আমাদের শর্মিষ্ঠা। তুমি কি বলছো 9903650992 তে সেন্ড করতে থাকো তোমার পুজো কথা, পুজো আসছে, তোমার পুজো কথাও আসছে 9903650992 তে। আর ওদিকে শিয়ালদা স্টেশন চত্বর থেকে গঙ্গার ঘাট সবাই এখন ব্যস্ত রয়েছে মেক ওভারে, গঙ্গার অনেক ঘাটেই কিন্তু বসছে ট্রান্সটাইল গেট, যেখানে থাকছে রেস্টরুম থেকে কফি স্টল। আর ওদিকে আরও একটা খবর তোমায় দিয়ে রাখি, মহালয়ার দিন, মহালয়ার তিথিতে গঙ্গার বিভিন্ন ঘাট, কলকাতার বিভিন্ন ঘাট কিন্তু সাজুগুজু করে একদম অন্যরকম লুকে তোমার আমার সামনে চলে আসবে, মানে মেক ওভার করে তারাও কিন্তু হাজির হচ্ছে মহালয়ার দিন। আর এখন এখন কোনো কথা না, এখন ওইটাই হবে, মানে কিশোরীর সঙ্গে ঘোরাঘুরি হবে, সেজন্যই তো কিশোরীকেই রাখছি আমি এখন তোমার কানে তোমার হাতে।

0: আমরা সবাই গান শুনতে ভালোবাসি, আর আমরা সবাই ঘুরতেও ভালোবাসি, আবার উড়তেও কিন্তু আমরা সবাই ভালোবাসি। বাগডোগরা থেকে যেমন গ্যাংটক তুমি কিন্তু এবারে উড়ে যেতে পারছোই হেলিকপ্টার, মাথাপিছু 4,500 টাকার বিনিময়ে তুমি কিন্তু চলে যেতে পারবে পুজোর ছুটিতে। তেমন গ্যাংটকে গিয়েও তুমি আবার নর্থ ওয়েস্ট ইস্ট সিকিম ঘুরতে পারো হেলিকপ্টারে উড়ে উড়ে, আর যেতে পারো মিজোরামে। এই পুজো ভ্যাকেশনে কিন্তু রয়েছে তোমার জন্য চালু এই সমস্ত ফেসিলিটিসগুলো রয়েছে তোমার জন্য, তো তুমি উত্তরবঙ্গে চলে যেতেই পারো। আমিও যাব এখন উত্তরবঙ্গে, কারণ আমার সঙ্গে কে রয়েছেন উত্তরবঙ্গ থেকে সেটাই তো কথা। মানে পুজো কথা তিনি কিন্তু সেন্ড করে দিয়েছেন আমাদেরকে, স্নেহাশিস চৌধুরী উত্তরবঙ্গ থেকে। কি বলছেন দাদা, পুজোয় সবচেয়ে খারাপ লাগে লাইনে দাঁড়িয়ে থেকে 2 ঘন্টা পর বেরিয়ে আসা। ও হো, সত্যি তাই, এত সময় ধরে যদি প্যান্ডেল হপিং এ গিয়ে একটা জায়গায় ঠাকুর দেখতে গিয়ে লাইন দিতে হয় কি করা যাবে, তাই না? প্রতিমা দেখতে এত সময় লাগে, তাহলে বাকিগুলো কখন দেখবো, কি করে দেখবো? পোশাকের বাহার সবাই ভাবে আমাকে দেখছে, আমার তো মনে হয় কেউ কাউকে দেখে না। স্নেহাশিস দাস, স্নেহাশিস চৌধুরী, নিউ জলপাইগুড়ি উত্তরবঙ্গ থেকে এই পুজো কথা সেন্ড করেছেন, খুব ভালো লাগলো। তো এরপরে আচ্ছা কে এটা পাঠিয়েছে, জাস্ট অনুষ্ঠান খুব ভালো হচ্ছে, সোমনাথ কুমার পাড়ুই। কিন্তু পুজো কথা যা জিজ্ঞেস করেছে আর যে মৌমিতা, একদম সহজ কথা, তোমার মনের কথা, তুমি সেটা তো সেন্ড করলে না। আজ তুমি আমার প্রথম আর কি মেসেজ করলে, সেন্ড করলে মেসেজ, তো সেখানে একটু বললে ভালো হতো। প্রশান্ত জানা বিশবর থেকে কি বলছেন, প্রশান্ত জানা বলছেন যে পুজোয় যেটা সবথেকে ভালো লাগে ওনার, সেটা হচ্ছে বহুদিন পরে আত্মীয় স্বজন এবং স্মৃতি থেকে হারিয়ে যাওয়া বন্ধুদের সঙ্গে দেখা হওয়া। একদম তাই, একদম আমাদের প্রত্যেককে নস্টালজিক করে দেয় পুজো এলেই। খারাপ লাগা হচ্ছে যেটা, সেটা হচ্ছে মায়ের বিদায়ের সঙ্গে সঙ্গে বিদেশে থাকা আত্মীয় স্বজন সবাই আবার চলে যায়, ওই চলে যাওয়ার মুহূর্তটার ভীষণভাবে মন খারাপ করে দেয়। প্রশান্ত দা এই কথা জানিয়েছেন আমাদেরকে, রয়েছে এখনো প্রচুর প্রচুর, কিন্তু একদম মানে এখনো এত পুজো কথা এসে গেছে তো কি বলবো। তো এইদিকে স্টুডিওর ঘড়িও তো আমায় দেখাছে 8:56 হয়ে গিয়ে জাস্ট 57 হয়ে গেল। হ্যাঁ, আর যে মৌমিতা এখনই তোমাকে ছেড়ে চলে যাচ্ছি না বটে, কিন্তু তোমাকে যেটা বলতে চলেছি সেটা হচ্ছে এখন তোমার জন্য এমন একটা গান আসছে যে গানটা শুনলে ডেফিনেটলি তুমি নাচানাচি করবে, প্যান্ডেল হপিং এর প্ল্যানটা তুমি আরো ভালোভাবে করতে পারবে, এমনই গান আসছে যেটা তোমাকে স্ট্রেস ফ্রি করে দেবে। কিন্তু যার গান এখন ইন্ডি পপে আসছে সেই মানুষটা, মানে নাজিয়ার লাইফটা কিন্তু একেবারে স্ট্রেস ফুল ছিল, পুরো স্ট্রেস ভরা তার জীবন, কিন্তু তিনি আমাদের যে গানগুলো দিয়েছেন সেগুলো একেবারে তোমাকে আমাকে স্ট্রেস ফ্রি করে দেবে। 8:57 অলরেডি হয়ে গেছে, 9 বাজে চলেছে, ব্যস্ত তুমি, ব্যস্ত শহর, আসছে পুজো, আর পুজোর আগেই আসছে যেটা শপিং এ ভিড় বাড়ছে, আর ভিড় সামাল দিতে রেডি রয়েছে কিন্তু মেট্রো রেল থেকে শপিং স্পেশাল বাস। আর তুমি করছো এই সময় ওই কি প্ল্যান, প্যান্ডেল হপিং এর প্ল্যান করছো, আর আমি প্ল্যান করছি পরের ঘন্টায় যাওয়ার। বলছি না টাটা বাই বাই, 10 পর্যন্ত আর যে মৌমিতার সঙ্গে তোমার থাকা চাই চাই চাই, যেতে যেতে ইন্ডি পপ।
1: FM Rainbow Indie Pop Playlist, Indie Pop Playlist.

0: আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। কড়া নিরাপত্তায় পশ্চিমবঙ্গ সহ তিন রাজ্যের পাঁচ বিধানসভা এবং অসমের একটি লোকসভা আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ চলবে সন্ধে ছটা পর্যন্ত। এর মধ্যে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রেজিনগর এবং পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা আসন ছাড়াও তামিলনাড়ুর মাদুরান্তকম এবং ধারাপুরম, পুদুচেরির থাট্টানচাভাডি এবং অসমের নওগাঁ লোকসভা আসন রয়েছে। রাষ্ট্রসংঘের মহাসচিব আবার পড়ছি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিন দিনের সফরে আজ হিমাচল প্রদেশ যাবেন। সফরের প্রথম দিনে শ্রীমতী মুর্মু এইমস বিলাসপুরে সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। স্নাতক চিকিৎসকদের ডিগ্রি প্রদান করবেন তিনি। হিমাচল প্রদেশের রাজ্যপাল কবিন্দর গুপ্তা, মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুক্ষু এবং কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেস নিরাপত্তা পরিষদের সংস্কারের ব্যর্থতার ফলাফল সম্পর্কে সদস্য দেশগুলিকে সতর্ক করেছেন। উপমুখপাত্র ফারহান হক জানিয়েছেন, গুতারেস স্থগিত হয়ে পড়া সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সদস্য রাষ্ট্রগুলির প্রতি আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রসংঘের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী অংশকে প্রাসঙ্গিক থাকতে হলে আশু সংস্কার সর্বোচ্চ অগ্রাধিকার। ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের এই মন্তব্য প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে হক একথা জানান। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস আবাসন সংক্রান্ত দুটি বিলে পার্লামেন্টে হেরে যাওয়ার পর ক্রমবর্ধমান রাজনৈতিক চাপের মুখে আগামী 29 নভেম্বর আগাম সাধারণ নির্বাচনের ঘোষণা করেছেন। সানচেস তার সরকারের মন্ত্রী এবং সোশ্যালিস্ট পার্টির বরিষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেন। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা সহ লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের আটটি দেশ ইরান ও তার সহযোগী গোষ্ঠীগুলির বিরুদ্ধে পশ্চিম গোলার্ধে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড ও অন্যান্য নাশকতামূলক তৎপরতা চালানোর অভিযোগ করেছে। এর বিরুদ্ধে এই দেশগুলি পারস্পরিক সমন্বয় বাড়ানোর আহ্বান জানিয়েছে। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
3: রেইনবো টাইম চেক, রেইনবো টাইম চেক।
4: স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক 9:03। তুমি শুনছো আর যে মৌমিতার সঙ্গে মঙ্গলবারে নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়। এখন তুমি রেডি হচ্ছো হয়তো অফিসে যাবে বলে, আর প্ল্যানই নিশ্চয়ই আছে অফিস কেটে টুক করে একটু শপিং এর কিছুটা সেরে ফেলা। সে তুমি যেতেই পারো, শপিং স্পেশাল বাস ছুটছে শিয়ালদা এবং হাওড়া স্টেশন থেকে, মোট 25টা করে বাস কিন্তু ছুটছে। আর গড়িয়াহাট বা হাতিবাগান, নিউ মার্কেট বা মঙ্গলাহাট শপিং ডেস্টিনেশন তোমার হতেই পারে আজ। এদিকে শপিং স্পেশাল বাস যেমন নেমেছে শহরে, তেমনই কিন্তু পূজোর মরশুমেই আসছে এক টিকিটেই বাস, লঞ্চ, ট্রামে কলকাতার সফর। আর আছে পূজো পরিক্রমায় ভলভো বাস থেকে এসি লঞ্চ, আছে এসি ট্রাম, রুট থেকে ভাড়া, বনেদি থেকে বারোয়ারি, সবই তো শেয়ার করছি তোমাকে। আমি আর যে মৌমিতা রয়েছি তোমার সঙ্গে 10টা পর্যন্ত, আর করবো তো শেয়ার তোমার সেন্ড করা পুজো কথা। পুজো মানেই তোমার কাছে কোনটা মাস্ট, সঙ্গে সেন্ড করছো জানাচ্ছ তুমি। গাড়ির যেমন চাকা গড়ায় পেট্রোল ডিজেলে, তোমার পা এগোয় কোন ফুয়েলে, প্যান্ডেল থেকে প্যান্ডেলে ভিড় ঠেলে তুমি এগিয়ে যাও কোন আইটেম মুখে দিয়ে, মাস্ট হ্যাভ ফুড কোনটা পুজোর সময় সেটা তুমি আমাকে সেন্ড করছো। আর প্যান্ডেল হপিংয়ে ভালো লাগলেও তোমার কোন জিনিসটা একদম অসহ্য লাগে, বিরক্ত লাগে পুজোয় ঘোরবার সময়, সে কথাও কিন্তু তুমি জানাতে প্লিজ ভুলো না। এবং সেই কথাটা যেমন জানাবে

কেন তোমার খারাপ লাগে, অসহ্য লাগে, বিরক্তিকর লাগে সেটাও প্লিজ একটু ছোট্ট করে লিখে জানিয়ে দাও। ভুলিনি আমিও মহালয়া, 10th অক্টোবর শনিবার, জানি তো কাউন্টিং আমি করছি, রোজ রোজ গোনাগুনতি করে চলেছি, বাকি আর মাত্র ঠিক 11টা দিন, বোধন হবে তারপরেই। আর হবে এই ঘন্টায় পুজোর নানা ইনফো শেয়ার, যেমন তেমন কিন্তু এই ঘন্টায় কথা হবে ডক্টরের সঙ্গেও। অনেকেই আছেন পুজোতে শহর ছেড়ে যান বেড়াতে, আর বেড়াতে গিয়ে পুরোপুরি আনন্দটা পেতে গেলে শরীর নামক যন্ত্রটাকে তো অবহেলা করলে চলবে না, আর তাই যাতে ট্রিপটা মাটি না হয়ে যায় দরকার জরুরি কিছু পরামর্শ মেনে চলা। ফার্স্ট এইড থেকে কোন কোন ওষুধ ট্রাভেল ব্যাগে রাখাটা মাস্ট, সেই গাইডলাইন সাজেশনস নেব আজকে হ্যালো ডক্টরে। জানি জানি জানি যে তুমিও আছো আমার সঙ্গে এই ঘন্টায় সফর সঙ্গী হয়ে, বন্ধু হয়ে আছো, আমি সে কথা জানি।

আরে বাবা, আমি জানি তো তুমিও যে এই ঘন্টায় আমার সঙ্গে সফর সঙ্গী হয়ে থাকবে, সে আমি জানি। চেনা জানা ঘরে তুমি আমি ফিরে এসেছি, আর তুমি আমি এখন নমস্কার কলকাতা তৃতীয় ঘন্টায় রয়েছি। এসেছে কিন্তু বেশ কিছু নিষেধাজ্ঞা, ওই যে গাড়ি চলাচলে বেশ কিছু রাস্তা ব্লক থাকছে যেমন, তেমন কিন্তু গাড়ি পার্কিংয়েও রয়েছে নিষেধাজ্ঞা। মনে রেখো, এখন থেকে কিন্তু স্ট্যান্ড রোডে গাড়ি পার্কিং একদম বন্ধ, আর পণ্যবাহী গাড়ি ঢোকাও নিষেধ রয়েছে মহালয়ার আগে 8 অক্টোবর থেকেই। রবীন্দ্র সরণিতে যাওয়ার জন্য যতীন্দ্রমোহন অ্যাভিনিউ, রাজা নবকৃষ্ণ স্ট্রিট, এই সমস্ত এলাকা থেকে গাড়ি যাবে। কুমোরটুলি থেকে প্রতিমা বিভিন্ন মণ্ডপে যাবে বলেই কিন্তু এমনভাবে ট্রাফিকটা সাজিয়েছে কলকাতা পুলিশ। আর ওদিকে মা ফ্লাইওভারে বসছে কিন্তু ডিসপ্লে বোর্ড, অর্থাৎ উড়াল পুলে গাড়ি নিয়ে ওঠবার আগেই দেখা যাবে যে সেতুর ওপর যানজট আছে কিনা, ট্রাফিক কেমন সেটা জানা যাবে। চালক সেতুতে না উঠে নিচের যে বিকল্প রাস্তা রয়েছে সেটা ধরে এগোবেন কিনা, সেই ডিসিশনটা তিনি তখনই নিয়ে নিতে পারবেন। এবং আনফিট গাড়ি যাতে মা উড়াল পুলে না উঠে, তার জন্য কিন্তু কলকাতা পুলিশ নতুন একটা ব্যবস্থা নিচ্ছে। সব মিলিয়ে পুজোর আগে থেকেই শহর কিন্তু পুরো তৈরি, রেডি তোমাকে আমাকে সচল রাখতে। পুজোয় প্যান্ডেল হপিং এর প্ল্যানটা সারতে সারতেই সেন্ড করতে থাকো তোমার পুজো কথা, তোমার পুজো প্যাকেজ, প্লিজ সেন্ড করে ফেলো 9903659992। হার্ট করে কিন্তু 10টা পর্যন্ত খোলা, আর সেজন্যই তো আমার চোখ চলে যাচ্ছে সেখানে 9903659992 তে, কারণ শাওন রয়েছে আমার সঙ্গে বারাসাত থেকে। শাওন কি বলছে, পুজো মানে কম সময়ে যত বেশি সম্ভব প্যান্ডেল হপিং করে ফেলা, হালকা কিছু খেয়ে আর নিজেকে হাইড্রেটেড রেখে হেঁটে হেঁটে বারাসাত আর কলকাতা ঘুরে ফেলে আমাদের শাওন। বাহ, খুব ভালো। আর পুজোর মাস্ট হ্যাভ ফুড কিছুই শাওনে সেভাবে নেই, শাওন হেলথ কনশিয়াস, শাওন গুড বয়, ও সেভাবেই কিন্তু নিজেকে সামলিয়ে চলে, পুরোপুরি একদম ব্যালেন্স ডায়েটেই ও চলে সেটা জানি আমরা। বাড়ির রান্না যেমন খায়, ওই দেখো বলেছি না ব্যালেন্স ডায়েট, বাড়ির রান্না যেমন খায় ওই রকমই, কারণ পুজোর সময় সব রেস্তোরাঁতেই খাবারের কোয়ালিটি বা টেস্ট অন্য সময়ের মতো আর থাকে না, সেটার জন্যই কিন্তু বাড়ি থেকেই ও খাবার খায়, বাড়ি থেকেই খাবার তার মানে পুটলি বেঁধে নিয়েও বেরোয়। সেই সঙ্গে সব জায়গায় প্যান্ডেলে ঢোকার মতন ভিড়, ওতে সময় পুরো নষ্ট হয়, তাই রাস্তায় দাঁড়িয়ে খাওয়া দাওয়ার একদম পক্ষপাতী নয় আমাদের শাওন, বারাসাত থেকে জানাচ্ছে। রাস্তায় এমনভাবে ব্যারিকেড করা থাকে কোথাও কোথাও, দেখা গেল আমি যেখানে দাঁড়িয়ে আছি যাবো রাস্তার উল্টো দিকে, কিন্তু সেখানে যেতে গিয়ে আমাকে প্রায় 2 কিলোমিটার ঘুরে ঘুরে তবে আসতে হচ্ছে। এই জিনিসটা ভীষণ অসহ্য লাগে, ভীষণ বিরক্তিকর মনে হয়। একদম শাওন, তোমার সঙ্গে কিন্তু মৌমিতাও একদম একমত, সত্যি তাই, এটা ভীষণ বিরক্তিকর। আর এরপরে আমি কোথায় যাচ্ছি, গুড মর্নিং, আমি সুমন দাস বলছি, মনে পড়ছে আমার আজকে, আচ্ছা আজকে আমার জন্মদিন, একটু উইশ করে দাও। অবশ্যই অবশ্যই, খুব ভালো থেকো, আগামী দিনগুলো ভীষণ ভালো কাটুক, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা রইল তোমার আগামী দিনের জন্য সুমন। সুমন কি বলছে, সুমনের কাছে যে পুজো মানে সবাই মিলে একসঙ্গে গল্প করা, ভালো ভালো শুধু বিরিয়ানি, মোগলাই, তার সঙ্গে এগরোল, আর এই সমস্ত খাওয়া দাওয়া। তো তোমার কেমন শপিং হলো বা হচ্ছে সেটাও প্লিজ বলো, আর আকাশবাণী FM রেইন বোকে জানাচ্ছে ভালোবাসা, ভালো থেকো সবাই মিলে, তোমরাও প্রত্যেকে ভালো থেকো। আজকে আমাকে মেসেজ করেছে বা আমাকে পুজো কথা সুমন জানিয়েছে, সুমনের আজকে জন্মদিন, তার জন্য সুমনের জন্য আমরা উইশ করে দিলাম। আর এবারে যেটা সুমন পুজো কথা তো আমাকে সেন্ড করেছে, আর সোনম ব্যানার্জি কি বলছে হাওড়া থেকে, হাওড়া সালকিয়া থেকে, সোনম বলছে পুজোর সময় ঠাকুর দেখতে বেরোয়, বাড়ি থেকে খেয়ে আইসক্রিম খায়, পান খায়, ভীষণভাবে এনার্জেটিক এই দুটো ওর মতে, ওকে খুব ভালোভাবে আর কি এনার্জি যোগায়, ওর ফুয়েল হচ্ছে এই দুটোই। আর বিরক্তিকর যেটা সেটা হচ্ছে অনেকে জল খেয়ে ফাঁকা বোতলগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয় রাস্তায় যেখানে সেখানে। গত বছর প্যান্ডেলের লাইনে দাঁড়িয়ে আছি, একটা বোতল উড়ে এসে লাগলো আমার সামনেই দাঁড়িয়ে থাকা এক ছোট্ট বাচ্চার নাকে। এই মানুষগুলোকে বারণ করে দিও এমনটা যাতে না করে, সত্যিই তাই। আমরা বারণ করলে কি শুনবে, তোমরাও বারণ করবে, আর যেখানে এই সমস্ত ঘটনা দেখবে অবশ্যই প্রতিবাদ করবে, হ্যাঁ অবশ্যই প্রতিবাদ করবে, আমিও করি তুমিও করবে। অনেকেই শুনছে তাই একটু সচেতন হোক, ঠিক তাই, আমরা এই কাজগুলো জানি কিন্তু আমরা করি না, জানি কিন্তু তবুও জেনে শুনেও আমরা এই ভুল কাজটা করি জ্ঞান পাপির মতো। তাই আজকে থেকে আমরা সবাই শপথ নেব, আমরা সবাই কিন্তু এটা ঠিক করতেই পারি যে এমনভাবে এই কাজগুলো আর করব না। আর তার জন্য মনেও রাখতে হবে ফাইন কিন্তু গুনতে হবে, এমন আইন কিন্তু এসে গেছে ওয়েস্ট বেঙ্গলে, আর এর মধ্যেই কিন্তু এসে যাচ্ছে তোমার পুজো কথা। আর স্টুডিওর ঘড়িতেও দেখাচ্ছে যে এখন প্রায় 9:11 হয়ে 30 সেকেন্ড হয়েছে, আসছে পুজো মানে বিগেস্ট সেলিব্রেশন আসছে, আসছে তোমার কাছ থেকে পুজো কথা।
আবার পূজোয় অনেকেই আছে শহর থেকে বাইরে বেড়াতে যান, পাহাড় সমুদ্র জঙ্গল পূজার ছুটিতে তারা বেড়াতে যান, মানে অনেকেই আছেন, তো ব্যাগ প্যাক পুরো রেডি। আর এই বেড়াতে গিয়ে হঠাৎ বিপদ এড়াতে ট্রাভেল ব্যাগে কি কি রাখাটা ভীষণভাবে জরুরি। বেড়াতে গিয়ে যে কোনো সময় পেটের সমস্যা হতে পারে, বমি, লুজ মোশন হতে পারে, জ্বর আসতে পারে, বা ট্রাভেলে মানে সিকনেস যেটা থাকে সেটাও হতে পারে। এই সমস্ত কমন প্রবলেম যাতে বেড়ানোটা মাটি না করে দেয়, তাই আজকে নেব ডক্টরের সাজেশনস, নেব গাইডলাইন। হ্যালো ডক্টরে একটু পরেই ফিরছি, মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর রুদ্রজিৎ পালকে সঙ্গে করে। আর ট্রাভেল ব্যাগে জরুরি কিছু মেডিকেল কিটস রাখলে রোগ ভোগের ঝামেলা অবশ্যই অবশ্যই অ্যাভয়েড করে ট্রাভেল পিরিয়ডে ট্রাভেল এড়িয়ে বেড়ানোটা ডেফিনেটলি ভালো হবে, সেই পরামর্শই তো নেব আজকে। একটু পরেই ফিরছি তাঁকে সঙ্গে করে আমাদের হটলাইনে। আপাতত অনুপম যা বলছে সেটাই তো আমাদের মনের কথা না।

0: শরীর ভালো নেই। হ্যাঁ, অনুপমের গানে গানে কিন্তু আমরা এই কথাটাই শুনলাম, শরীর ভালো নেই। শরীর ব্যাধি মন্দিরম, শরীর থাকলে শরীর তো অবশ্যই খারাপ হবে, তাকে সুস্থ রাখাটাই হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জের। আর রোগ হলে আমরা ডক্টরের কাছে যাই এবং তাঁর পরামর্শে আমরা ভালো হয়ে উঠি। আর এদিকে এখন তো সামনেই পুজো, না এই সপ্তাহেই রয়েছে মহালয়া, টানা বেশ কয়েকটা দিন ছুটি, মানে ট্রাভেল ব্যাগ রেডি, বেড়াতে চলো, চলো লেটস গো। আর বেড়াতে গিয়ে এই পুরোপুরি আনন্দটা পেতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে শরীর নামক যন্ত্রটাকে একদম অবহেলা করলে চলবে না, তাকে মানে সে যদি বিগড়ে যায় তাহলে পুরো বেড়ানোটাই, তোমার পুরো ট্রিপটাই একদম মাটি হয়ে যাবে। তো সেটা যাতে না হয় তার জন্য দরকার জরুরি কিছু পরামর্শ মেনে চলা। ফার্স্ট এইড থেকে কোন কোন ওষুধ ট্রাভেল ব্যাগে রাখাটা জরুরি, কোন কোন ওষুধগুলোকে জায়গা দিতে হবে আমাদের ট্রাভেল ব্যাগে, ওয়েদার চেঞ্জের সময় এখন তো, এখন তাহলে অসুস্থতা এড়াতে কি কি সাবধানতা নেওয়া দরকার আমাদের, যাদের প্রেশার বা সুগার কন্ট্রোলের জন্য ওষুধ খেতে হয় যদি তারা ভুলে যান বেড়াতে গিয়ে, রুটিনটা তো অন্যরকম হয়ে যায়, অনেক সময় ভোরবেলায় উঠে গাড়ি নিয়ে বেরিয়ে পড়া হচ্ছে, ব্যাস ওষুধ যথারীতি ভুলে যাওয়া হলো, তাহলে রাতে কি এসে তারা ফিরে খাবেন নাকি পরের দিন আবার যেভাবে যে ডোজটা রয়েছে সেটা নেবেন, তাদের জন্য কি পরামর্শ দেবেন সেটা শুনে নেব। ছোট বাচ্চা এবং বয়স্কদের নিয়ে বেড়ানোর ক্ষেত্রে কি বাড়তি কি কি সতর্কতা আমাদের নেওয়া প্রয়োজন, পাহাড় বা সমুদ্রে বেড়াতে গেলে আলাদা কি ধরনের স্বাস্থ্য ঝুঁকি থাকে, জ্বর বা বমি হলে প্রথমে কি করা উচিত, এমন সব প্রশ্নের উত্তর শুনব, ডক্টরের সাজেশনস নেব, পরামর্শ নেব। আজকে হ্যালো ডক্টরে আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর রুদ্রজিৎ পাল।
1: হ্যালো ডক্টর,
0: 107 FM রেইনবো পক্ষ থেকে আপনাকে ওয়েলকাম জানাই।
2: গুড মর্নিং সবাইকে।
0: তো পূজো তো আসছে একদম, মানে যাকে বলে কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে, এই উইকেই রয়েছে মহালয়া, আর তারপরে তো দেবী পক্ষ।
2: সবাইকে শারদীয় আগাম শুভেচ্ছা জানিয়ে দিলাম।
0: হ্যাঁ, খুব ভালো,
2: দুর্গাপূজার আগাম শুভেচ্ছা।
0: একদমই তাই, আর এই যে ছুটি মানেই তো দুর্গাপূজা, মানে একটা বেশ লম্বা ছুটি পাওয়া যায় বলা যায়, ভ্যাকেশনটা বেশ অনেকটাই হয়, আর এই সময়টায় আমাদের বেড়াতে যাওয়ার একটা ব্যাপার থাকেই, এটা পূজোর ছুটি, বড়দিনের ছুটিতে আমরা বা গরমের ছুটিতে বেড়াতে যাই, আর শরীর সুস্থ না রাখতে পারলে বেড়ানোটাই পুরো মাটি হয়ে যায়। তো আপনি প্রথমেই যদি আমাদের একটু বলেন যে বেড়াতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে, জ্বর এলে বা পেটের গণ্ডগোল হলে বা বমি হলে প্রথমেই আমাদের কি করা উচিত, আর এই সমস্ত এড়ানোর জন্য কি কি সাবধানতাই বা আমরা নেব, যেটা সবচেয়ে বেশি সমস্যা হয় সেটা হচ্ছে পেটের গণ্ডগোল বা অ্যাসিড রিফ্লেক্স, তো সেগুলোর জন্য কি কি করা যেতে পারে আপনি একটু বলুন আমাদের।
2: প্রথমে প্রিভেনশনটা নিয়ে বলি যে এড়ানোর জন্য কি করা যায়, হয়ে যাওয়ার পরে ট্রিটমেন্ট তো পরে আসছে, বেড়াতে গিয়ে অনিয়ম, যেটা অনিয়ম ইন দা সেন্স উল্টো পাল্টা জায়গায় জল খাওয়া, খাবার খাওয়া, এইগুলো কিন্তু একদমই সেফ নয়, বেড়াতে যাচ্ছেন আনন্দ করার জন্য, অসুস্থ হওয়ার জন্য তো নয়
0: একদম।
2: সুতরাং সেখানে গিয়ে যে নর্মাল হেলথ যে হাইজিনের নিয়ম গুলো সেগুলো ভুলে যাবেন সেটা বললে হবে না, ওই ওই ব্যাপারটা কেয়ারফুল থাকতেই হবে যে আমি যেখান থেকে জলটা কিনছি বা জলটা খাচ্ছি সেটা রিলায়েবল কিনা, একদম রাস্তার খাবার যেমন কলকাতাতেও খাওয়া উচিত না বেড়াতে গিয়েও খাওয়া উচিত না, কারণ এই প্রবলেম গুলো হয়, পেটের গণ্ডগোলটাই তো ম্যাক্সিমাম হয় এবং সেটাই সব থেকে বাজে ব্যাপার, তার কারণ হচ্ছে বেড়াতে গিয়ে তো প্রচুর ট্রাভেল থাকে, সেখানে পেট গন্ডগোল ডায়রিয়া হলে খুব মুশকিল, সুতরাং এই বিষয়ে একদম কেয়ারফুল থাকতে হবে, মানে খাওয়া নিয়ে খুব বেশি এক্সপেরিমেন্ট না করাই ভালো। এই প্রসঙ্গে আর একটু বলি যে আমাদের শ্রোতাদের মধ্যে যারা বিদেশ যাবে, বিদেশ গেলে ব্যাংকক বা অন্য জায়গায় আবার অন্য

0: লবস্টার, অক্টোপাস ও নানা রকম অজানা মাছ, কাঁকড়া, এগুলো অনেকেই যে না ওই সময় গিয়ে খাবো মশলা মাখানো করা, এইগুলো কিন্তু মানে বুঝে শুনে এক্সপেরিমেন্ট করবেন
1: একদম,
0: কারণ যেটা একদম অভ্যাস নেই জাস্ট নতুনত্বের জন্য সেটা খেয়ে তারপর সাত দিন শুয়ে থাকাটা কাজের কথা নয়। আর মনে রাখবেন যে ওইসব জায়গায় কিন্তু অনেক সময় কোনো হসপিটাল থাকবে না সারা রাত, মানে আপনার পক্ষে সমস্ত চেষ্টা করেও কিন্তু নিয়ারেস্ট মেডিকেল ফেসিলিটিতে পৌঁছানো সম্ভব নাও হতে পারে। সুতরাং এক্সপেরিমেন্টটা কম করলেই ভালো, এটা হচ্ছে এক নম্বর। দু নম্বর হচ্ছে এই সর্দি কাশি, যেটা আরেকটা খুব কমন প্রবলেম, সেটার জন্য ওই এসি। এবার দেখো ট্রেনে যখন এসিতে যাচ্ছেন খুব কিছু করার থাকে না, ট্রেনের এসি তো কারোর পার্সোনাল কথায় বন্ধ হবে না, কিন্তু অন্যান্য জায়গায় যদি খুব সর্দি কাশির প্রবলেম কারোর থাকে তাহলে এসিটা অ্যাভয়েড করাই ভালো। মানে বেড়াতে যখন ট্রাভেল করছেন রাস্তায় গাড়িতে, গাড়ির এসি কমিয়ে দিতে বলবেন, যেটা আপনার হাতে। আর আরেকটা হচ্ছে, হ্যাঁ মানে আমি অনেক বহু পেশেন্ট পাই, আমি না আমরা, যে এসি ট্রেনে গিয়েই শরীর খারাপটা শুরু হয়ে গেল, সুতরাং সেখানে তো এসি টিকিট কাটবেন না, মানে কারণ ট্রেনের এসি আপনার কন্ট্রোলে থাকবে না, সুতরাং ওখানে গিয়ে শরীর খারাপ হলেও আপনার কিছু করার নেই, সেক্ষেত্রে এমনি ট্রেনে যাবেন। এগুলোই হচ্ছে প্রিভেনশনের উপায়। আচ্ছা এবার থার্ড, যেটা তুমি একদম শুরুতে বলছিলে যে বেড়াতে গিয়ে সকাল চারটায় বেরোতে হবে, ওষুধ সব বাদ পড়ে গেল, তারপরে ফিরে এসে বিকেলবেলা খাওয়া যাবে কিনা, একটা কথা দর্শক মানে শ্রোতাদের বলে দিই যে বেড়াতে যাচ্ছেন মানে আপনার হেলথ রুটিন যে পুরো বন্ধ হয়ে গেছে তা কিন্তু নয়। আপনার ওষুধের যা নিয়ম ছিল বেড়াতে গিয়েও এক্স্যাক্টলি একই নিয়ম থাকবে, ওষুধ, ইনসুলিন, ইনহেলার সবই একই নিয়মেই চলবে। সুতরাং আপনি বেড়াতে যাচ্ছেন, সকালে উঠে গাড়িতে বেরোচ্ছেন কিংবা কোথাও অ্যাডভেঞ্চারে যাচ্ছেন, তার মানে ওষুধ বাদ এটা বললে হবে না, সমস্ত ওষুধ খেয়ে তারপরে সেইভাবে বেড়ানোটা প্ল্যান করতে হবে। মানে আমি তোমাকে বলছি, ধরো কারুর সকাল নটায় ইনসুলিন নেওয়ার নিয়ম, এটা তার বহুদিনের নিয়ম, তাহলে সে যখন বেড়াতে যাবে তাকে ওইভাবেই প্ল্যান করতে হবে যে সকাল নটায় এর পরে সে রওনা হবে, ইনসুলিন নিয়ে খেয়ে রওনা হবে। যদি সেটা সম্ভব না হয়
1: তাহলে খাবার নিয়ে যাবে বা ট্যুরটা ক্যান্সেল,
0: ট্যুর ক্যান্সেল করবে, ট্যুরটা তো মানে এমার্জেন্সি এসেনশিয়াল কিছু
1: না না,
0: সুতরাং সেটা ক্যান্সেল করবে, পরে বলবে যে না আমার পার্টিকুলার হেলথ কন্ডিশন এটা পারমিট করছে না, আমার জন্য অল্টারনেটিভ যেটুকু সম্ভব সেটুকুই করবো, এটাই করতে হবে। মানে বেড়ানোটা তো কম্পালশন নয় যে না চারটে ট্রাভেল কোম্পানি বলেছে সুতরাং নিজের ইনসুলিন ওষুধ সব বাদ দিয়ে চারটে বেরোতে হবে, এরকম কোথাও নিয়ম নেই। সুতরাং এই জিনিসগুলো মনে রাখবেন, মানে আপনার প্রায়োরিটি লিস্টটা যেন ঠিক থাকে, যে আমার হেলথ কন্ডিশনের ওষুধ গুলো অন্য ব্যাপারগুলো ঠিকঠাক রেখে তারপর যা ট্যুর হবে হবে, এইভাবে করতে হবে, এটাই নিয়ম
1: একদম। আর ওয়েদার চেঞ্জের সময় এখন যেহেতু এটা, তো সেক্ষেত্রে অসুস্থতা এড়াতে কি কি আমরা সাবধানতা নিতে পারি?
0: আচ্ছা এইখানে হ্যাঁ একটা কথা প্রথমে বলে দিই, যাদের বয়স এবার 65 বা যাদের ডায়াবেটিস আছে, সিওপিডি, অ্যাজমা আছে, তাদের ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নেওয়ার টাইম কিন্তু
1: এইটাই, হ্যাঁ
0: সেপ্টেম্বর অক্টোবর। সুতরাং আপনারা দয়া করে বেড়ানোর আগে
1: এই ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা নিয়ে নিন,
0: ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা নিয়ে নিন। নিউমোনিয়া ভ্যাকসিনটা হচ্ছে ওয়ান্স ইন আ লাইফ টাইম এখন,
1: হ্যাঁ
0: যেটা 20-valent ভ্যাকসিন এসছে, সুতরাং নিউমোনিয়া ভ্যাকসিনটাও বেড়ানোর আগেই নিতে হবে না, কিন্তু ইন জেনারেল নিয়ে রাখা উচিত, মানে ওয়ান্স ইন আ লাইফ টাইম। আর ইনফ্লুয়েঞ্জাটা হচ্ছে অ্যানুয়ালি নিতে হয় এবং সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে নিলে ভালো, সুতরাং বেড়াতে যাওয়ার আগে অবশ্যই ওটা নিয়ে নেবে, তার কারণ বেড়াতে গিয়ে যেহেতু আপনি ভিড়ের মধ্যে থাকবেন, স্টেশনে এয়ারপোর্টে যাবেন, ফলে ইনফ্লুয়েঞ্জা হওয়ার চান্স অনেকটাই বেশি। এটা ইন জেনারেল যারা বেড়াতে যাচ্ছে না তাদেরও আমরা দিই, কিন্তু বেড়াতে গেলে যাওয়ার আগে নিয়ে যাওয়াটা উচিত
1: অবশ্যই।
0: এইটা গেল তোমার প্রথম যে সিজন চেঞ্জ অ্যাভয়েড করার কি করবে। সেকেন্ড হচ্ছে এই কোশ্চেনটা আজকাল অনেকেই করেন, তার কারণ আজকাল হাই অল্টিটিউডে যাওয়া লোকের সংখ্যা খুব বেড়ে গেছে। আজ থেকে ধরো 20 বছর আগে লাদাখ যেত হয়তো 1000-এ 1 জন,
1: ঠিক, আর এখন লাদাখের জন্য প্রচুর মানুষ যাচ্ছেন,
0: 130-140 জন যাচ্ছে
1: হাই অল্টিটিউডে,
0: প্রচুর লোক যান, তার কারণ রাস্তা খুব ভালো হয়ে গেছে, ইজি হয়ে গেছে যাওয়াটা, কিন্তু হাই অল্টিটিউড তো হাই অল্টিটিউডই আছে না,
1: অনেকেরই তো মোশন সিকনেস থাকে,
0: মোশন সিকনেস এর থেকে বড় কথা কি ধরো 15,000-18,000 ফুট উচ্চতায় উঠে তারপরে শ্বাসকষ্ট হয় অনেকের, এটার জন্য অনেকে জিজ্ঞেস করেন যে কি করব। কিছু দেখো কিছু এই হেলথ ম্যাগাজিন ট্যাগাজিনে কিছু ওষুধের নাম বলে যে যাওয়ার আগে থেকে আপনি খেয়ে নিন, খেয়ে নিলে এটা কম হবে, আমি বা আমরা ওগুলো রেকমেন্ড করি না, তার কারণ ওগুলো প্রমাণিত নয় যে ওই ওষুধগুলো খেলে প্রিভেন্ট।

0: খেতে হবে। যাদের অ্যাজমা আছে আমরা বলি ইনহেলার অবশ্যই সঙ্গে থাকবে। যাদের অ্যাজমা নেই কিন্তু আগে আজ থেকে 5 কি 10 বছর আগে পাহাড়ে বেড়াতে গিয়ে শ্বাসকষ্টের হিস্ট্রি আছে, তাদেরও আমরা বলি যে যদি সত্যি খুব হাই অল্টিচিউড 20,000-22,000 ফুট যেতে হয় ইনহেলার সঙ্গে নিয়ে যাবেন এবং ইনহেলারটা ইউজ এখান থেকে শিখে যাবেন এবং যদি দরকার হয় ইনহেলার ওখানে গিয়ে নিতে হবে। কিন্তু সবচেয়ে বড় কথা যেটা বলি আমরা সেটা হচ্ছে যদি হাই অল্টিচিউডে উঠে শ্বাসকষ্ট শুরু হয় এবং প্রাথমিক এই সমস্ত করে সলিউশন না হয় তাহলে অবিলম্বে নেমে আসতে হবে, আপনার ট্যুরটা ক্যান্সেল করে নেমে আসতে হবে। দ্যাট ইজ দ্য অনলি সলিউশন। এটা কিন্তু মাথায় যেন থাকবে
1: অবশ্যই
0: যে জোর করে ওই 20,000 ফুট ওপরেই 2 দিন থাকবো কি 6 ঘন্টা থেকে অসুস্থ হয়ে ফিরবো
1: এই যে আপনি যেমন বললেন আমাদের যে ব্রিদিং ট্রাবল এর কথা, যে আমাদের অনেকেরই আছে শ্বাসকষ্টের ব্যাপারটা, বেড়ানোর সময় আর কোন কোন স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে আগে থেকে আমাদের সতর্ক থাকা উচিত?
0: একটা বলে দিলাম, ওআরএস সঙ্গে রাখা উচিত। হ্যাঁ,
1: জলটা কিনে খাওয়া ভালো।
0: দেখো জ্বর তো খুব কমন, যে কাদের যে কোনো সময় হতে পারে, কলকাতায় হতে পারে, বাইরে গিয়েও হতে পারে, সেটার জন্য প্যারাসিটামল ট্যাবলেট সঙ্গে রাখা যায়, রাখা উচিত। আচ্ছা, এবার স্পেসিফিক কিছু প্রবলেমস আছে, যেমন বাচ্চাদের, একদম বাচ্চা 5 বছর 6 বছর, তাদের বেড়াতে গিয়ে পেট ব্যথা, বমি বা ডায়রিয়া হওয়ার চান্স খুব বেশি থাকে, তো সেই ব্যাপারে পেডিয়াট্রিশিয়ানের সঙ্গে কথা বলে
1: তাদের জন্য
0: প্রিভেন্টিভ ওষুধগুলো নিয়ে যেতে হবে। হ্যাঁ, এবং ডোজ জেনে যেতে হবে যে কোন ডোজ দেব। আচ্ছা, তুমি আরেকটা বললে মোশন সিকনেস, মোশন সিকনেস হয় তারও ওষুধ আছে, সেটা জার্নি শুরু 30 মিনিট আগে নিতে হয়, সেটা চিকিৎসকের সঙ্গে কথা বলে সেই ওষুধটা নিয়ে নিতে হয়। মানে ওষুধ তো একটা না, 2-3 রকম হয়, কাকে কোনটা দেবে সেটা বুঝে দিতে হয়। যাদের মোশন সিকনেস এর হিস্ট্রি আছে আগে কখনো হয়েছে তাদের এই ওষুধ তো অবশ্যই সঙ্গে রাখতে হবে। এইগুলোই কমন, বাচ্চাদের ক্ষেত্রে একটু বেশি কেয়ারফুল হতে হয়। যদি আপনাদের বেড়ানোর যে দলটা তার মধ্যে বাচ্চা 2-3 জন থাকে তাহলে তাদের জন্য ওই প্রিকশনটা আগে থেকে ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধের লিস্ট করে ওষুধ নিয়ে কিভাবে খেতে হবে সেটা জেনে
1: তারপর।
0: এবং বাচ্চাদের ক্ষেত্রে আরো বড় কথা যেটা আমি আগে বললাম রিপিট করছি, বাচ্চাদের একদমই অজানা খাবার খাওয়াবেন না। আপনারা বড়রা যদি বা একটা অজানা খাবার, অজানা গ্রিলড ফুড বা কোন অজানা প্রাণীর মাংস ট্রাই করেন,
1: কিন্তু বাচ্চাদের নয়, একদমই ঠিক।
0: বাচ্চাদের ফ্যামিলিয়ার যে ফুড বাড়িতে খায় তার বাইরে একটা কিচ্ছু না।
1: ঠিক, বেড়ানোটা যদি ঠিকঠাক করে ভালো করে করতে হয় তাহলে ছোট বাচ্চা এবং বয়স্ক যারা থাকবেন তাদের, মানে এই দুজনদের দিকে কিন্তু সমানভাবে কেয়ারটা নিতে হবে। একদম,
0: ওই যে বললাম তোমার ইনহেলার, হ্যাঁ, প্রেসারের ওষুধ, সুগারের ওষুধ ঠিক মতো নিয়ে গেছে কিনা, হ্যাঁ, সেগুলো জানতে হবে
1: এবং খাচ্ছেন কিনা সেগুলো দেখার দরকার।
0: ডায়াবেটিস আছে, ধরো ডায়াবেটিস আছে, সুগার হঠাৎ ফল করে যেতে পারে, ধরো ওই যে বললে টুরে গেছে, খাওয়া হয়নি, তোমার সুগার ফল করে গেল,
1: সেক্ষেত্রে কি করবেন?
0: চিনি খেয়ে নিতে হবে, সেই চিনি একটু সঙ্গে
1: সঙ্গে অবশ্যই, ওষুধের মতোই চিনিটাও একটু রাখাটা দরকার। ঠিক ঠিক। আর
0: বুকে ব্যথা হলো,
1: হ্যাঁ,
0: যদিও খুব বেশি লোকের হয় না, বুকে ব্যথা হলে সঙ্গে সর্বিট্রেট রাখতে হয় জোরের তলায় দেওয়ার জন্য, ওই অবধি। কিন্তু আমি যেটা বারবার বলি, ওই অবধি আপনার পক্ষে করা সম্ভব।
1: হ্যাঁ, আর একটা ধরুন, অনেক সময় যেটা হয় পাহাড়ে বা জঙ্গলে বেড়াতে গেলে পোকা মাকড় অনেক সময় কামড়ায়, তো সঙ্গে সঙ্গে কি পদক্ষেপ আমরা নিতে পারি?
0: পোকা মাকড় কামড়া, আচ্ছা, প্রথমে প্রিভেনশন হচ্ছে ফুল হাতা শার্ট এবং প্যান্ট পরে,
1: হ্যাঁ,
0: বাচ্চা থেকে বড় সবার জন্য ফুল হাতা ড্রেস পরে সবসময় জঙ্গলে যাওয়া উচিত, একদম মানে খুব ওপেন ড্রেস যেখানে পোকার কামড়ানোর চান্স বেশি সেটা কখনোই নয়, এবং পায়ে বুট থাকবে, চটি নয়, মানে যতটা আমরা প্রিভেন্ট করতে পারি সেগুলো হলো। সঙ্গে ইনসেক্ট রিপেলেন্ট রাখলে ভালো হয়, ইনসেক্ট রিপেলেন্ট ক্রিম, বাচ্চাদের জন্য তো মাস্ট
1: অবশ্যই,
0: জঙ্গল টঙ্গলে গেলে, কারণ মশা ম্যালেরিয়া সবই আছে। আচ্ছা, এবার পোকা কামড়ালে ইমিডিয়েট হচ্ছে ওই জায়গাটা একটুখানি ঠান্ডা জল দেওয়া, যদি ঠান্ডা জল অ্যাভেলেবল থাকে, তা না হলে এসে তারপরে ওই জায়গাটা একটু বরফ দেওয়া। বেশিরভাগ পোকাই দেখো মানে খুব একটা ক্ষতি করে না, লোকালি মৌমাছি বা এরকম হলে লোকালি বরফ দিলে কমে যায়, তাও না হলে ব্যথার ওষুধ প্যারাসিটামল খাওয়া যেতে পারে।
1: আচ্ছা,
0: এই

0: তারপরে দেখা যায় জায়গাটা ফুলে উঠছে, আরো বেশি জ্বর এসে গেল, তখন তো ডাক্তার দেখাতেই হবে
1: একদম।
0: আর এই প্রসঙ্গে আরেকটা জিনিস বলে দিই, দেখাতে গেলে আরেকটা যেটা ইস্যু হয় সেটা হচ্ছে মদ্যপান, অ্যালকোহল খাওয়া, সেটাও এখন খুবই কমন, সেটাও একটু জানা দরকার। যে বেড়াতে গিয়ে যারা মানে সবাই তো ফ্যামিলি নিয়ে যাচ্ছে না, বন্ধুদের সঙ্গে গিয়ে অ্যালকোহল খেলে, অ্যালকোহল খেলে অনেক রকম বিপদ হয়। সুতরাং অ্যালকোহল খেয়ে প্রথম কথা সাঁতার কাটবেন না, এটা একটা ডেঞ্জারাস জিনিস, যেখান থেকে ড্রাউনিং হয়, মৃত্যু হয়। সেখানে হচ্ছে অ্যালকোহল খেয়ে পাহাড়ি রাস্তায় ধার দিয়ে হাঁটা, এই জিনিসগুলো করা মুশকিল, এগুলো একদমই করবেন না। ড্রাইভ করবেন না, অনেকে তো বাইক ভাড়া নিয়ে নিজেরা বাইক চালাবেন না। অ্যালকোহল খেয়ে কিন্তু এই টুকু আছে না, কলকাতা শহরে নিজের বাড়িতে মানতে হয়, সেটা ওখানেও তাই, গাড়ি চালানো, জলে নামা, এগুলো কিন্তু বিশেষ করে সমুদ্রে অ্যালকোহল খেয়ে
1: সমুদ্রে নামা, এটা তো একদম ছোট থেকে রেওয়াজটা দেখে এসেছে,
0: পারলো না এবং ডুবে গেল, এটা খুব কমন হয়। এই বেড়াতে যাওয়া প্রসঙ্গে আরেকটা জিনিস বলে দিই, যে জলে নামাটা, জলে নামাটা কিন্তু সেফ না। এমনি সাঁতার একটা এসেনশিয়াল স্কিল, কিন্তু আমাদের এখানে সবাই সাঁতার জানে না। সুতরাং সাঁতার জানলেও যে সমুদ্রে আপনি বাঁচবেন তার কোনো গ্যারান্টি,
1: অবশ্যই তাই,
0: মানে এমনি পুকুরে আর সুইমিং পুলে সাঁতার কাটা, সমুদ্রে সাঁতার কাটা আকাশ
1: নিশ্চয়ই এক নয়। হ্যাঁ সেটাই,
0: সুতরাং মানে সমুদ্রে জলে নামাটা, বিশেষ করে গভীর জলে, বিশেষ করে যেখানে বলা আছে নোটিশ বোর্ড দিয়ে যে নামবেন না,
1: সেখানেই আমরা আরো বেশি বাহাদুরি দেখাই।
0: দুর্ঘটনা হয় আমাদের এখানে, বা বোটিং করা, একটা বোটে একসঙ্গে 100 জন উঠে পড়লো, নৌকা ডুবে গেল, এসবও হয়। সুতরাং জলের ব্যাপারে অতিরিক্ত উৎসাহ দেখানোর কোন দরকার নেই, যদি আপনি কমফোর্টেবল হন, আপনার রেগুলার সাঁতার কেটে অভ্যাস থাকে, যেটা বিদেশে ওদের থাকে, তবে ঠিক আছে। কিন্তু আপনার জীবনে ওই 10 বছর বয়সে 3 মাস সাঁতার শিখেছিলেন আর জীবনে কোনোদিন সাঁতার শেখেননি, তারপরে 30 বছর বয়সে আপনি সমুদ্রে গভীরে চলে গেলেন, তাহলে কিন্তু বিপদ আনা,
1: সেটা ফিরে আসার কথা, একদমই তাই,
0: মানে ওইসব জায়গায় বিপদ হওয়াটাই
1: হবেই, স্বাভাবিক একদম। আর একটা
0: মনে রাখবেন,
1: হ্যাঁ, এই যে আপনি যেমন ভ্যাকসিনের কথাটা বললেন, যে এই সময়টা যে ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিনটা নিয়ে নেওয়া উচিত এই সেপ্টেম্বর অক্টোবরে, আর যারা ধরুন বাইরে যাবেন, দেশের বাইরে, সেক্ষেত্রে তারা কি কি ভ্যাকসিন, হ্যাঁ তো সেক্ষেত্রে কি কি ভ্যাকসিনের কথা বলবেন?
0: খুব বেশি ভ্যাকসিন এক্সট্রা তো কিছু হয় না, ওই একটাই, যারা আজকাল তো বহু বাঙালি আফ্রিকা যান, তো সেইখানে ইয়েলো ফিভার ভ্যাকসিনটা নিতে হয়।
1: আচ্ছা,
0: এটা তো মানে সেটা নির্দিষ্ট সরকারি নিয়ম
1: আছে,
0: যখন আপনি টিকিট কাটবেন
1: তখনই এটা জানা যায় একদম,
0: কবে ইয়েলো ফিভার ভ্যাকসিন নিতে হবে, ওই একটাই আছে। এছাড়া স্পেসিফিক ভ্যাকসিন সেভাবে কোন জায়গার জন্য নেই। ইনফ্লুয়েঞ্জা টিম জেনারেল আমরা সবাইকে বলি, যেহেতু প্রচুর অজানা লোকজনের মধ্যে আপনাকে থাকতে হবে ফিরের মধ্যে।
1: আমাদের যেহেতু সময় একদম কম, একদম একটু আপনি একটু বলুন যে বেড়াতে গিয়ে বিপদে পড়লে মানে আতঙ্কিত না হয়ে প্রথমে আমাদের কি করা উচিত, সেটা বলেছেন আগে, তবু একটু বলুন। আর একটা কথা একটু এর সঙ্গে যোগ করে দিন, যে ট্রাভেল ব্যাগে আমাদের ফার্স্ট এইড কিট হিসেবে কি কি রাখাটা জরুরি, একদম শেষে একটু এই টিপস দুটো দিন।
0: হ্যাঁ, দুটো পার্ট আছে, একটা হচ্ছে রেগুলার ওষুধ, প্রত্যেকটা টিম মেম্বারের রেগুলার যে ওষুধগুলো চলে সেগুলো, সেই ওষুধগুলো পর্যাপ্ত পরিমাণে নিতে হবে। আর সেকেন্ড হচ্ছে ইমার্জেন্সি ওষুধ, যার মধ্যে ওআরএস, প্যারাসিটামল, কোন একটা ব্যথার মলম, অ্যান্টি অ্যালার্জিক, এইগুলো পড়তে পারে, সেইগুলো নিতে হবে। সেকেন্ড হচ্ছে বিদেশে গেলে এগুলোর জন্য প্রেসক্রিপশন লাগে, এমনি ওষুধ ওখানে নেওয়া যায় না, তো সেই ক্ষেত্রে আপনার চিকিৎসকের সঙ্গে কথা বলে একটা প্রেসক্রিপশন করে নেবেন, নইলে বিদেশে এয়ারপোর্টে ওষুধ আটকে দেবে, কোনো লাভ হবে না ওষুধ, এটা কিন্তু মাথায় থাকে। আচ্ছা, এবার হচ্ছে যে দেশে হোক বিদেশে হোক বেড়াতে গেলে আপনি একজন অন্তত আপনার ফ্যামিলি ফিজিশিয়ানের ফোন নাম্বারটা সঙ্গে রাখবেন, মানে ভারতে হলে অসুবিধা নেই, আপনি ফোন করে জেনে নিতে পারছেন কি ওষুধ সেটা কিনে নিতে পারছেন, বিদেশে ওষুধ কিনতে পারবেন না, কিন্তু ফোন করে অ্যাটলিস্ট একটা অ্যাডভাইস নিতে পারবেন যে কি করা উচিত। সাপোজ আমি বলছি যে একটা 3টে সিঁড়ি টপকে পড়ে গেছি, পায়ে প্রচন্ড ব্যথা,
1: সেক্ষেত্রে কি করা যায়,
0: মানে সেটা, হ্যাঁ মানে ওই দেশে ফিরে আসা অব্দি কতটা কি করা সম্ভব, এই
1: আর যেগুলো আপনার
0: নন এমার্জেন্সি মেডিসিন, যেমন বললাম ইনহেলার, সর্বিথ্রেট, প্যারাসিটামল,
1: এগুলো অবশ্যই কিটসে রাখা উচিত,
0: এগুলো সবসময়
1: সঙ্গে রাখা উচিত।
0: আর একদম লাস্টে বলি, শেষ করার আগে, শিশু যদি থাকে আপনাদের টিমে, তার জন্য সেপারেটলি আপনাকে নজর দিতে হবে, তার ওষুধ, তার

0: খাওয়া দাওয়ার লিস্ট এগুলো নজর দিতে হবে। এগুলো করলেই বেড়াটা সুন্দর হবে।
1: ঠিক ঠিক, থ্যাংক ইউ সো মাচ ডক্টর পাল, এত সুন্দর করে আপনি আমাদের লিসনারদের গাইড করলেন। আবার কথা হবে অন্য কোনো দিন।
2: হ্যালো ডক্টর,
1: আজ আমাদের সঙ্গে ছিলেন মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর রুদ্রজিৎ পাল। তার কাছ থেকে আমরা শুনে নিলাম যে এই যে আমরা পুজোর ছুটির সময় আমাদের প্রত্যেকেরই প্যান্ডেল হপিংয়ের পাশাপাশি যেটা থাকে, শহর ছেড়ে আমরা বাইরে কোথাও বেড়াতে যাই, এটাও আমাদের প্রত্যেকেরই থাকে এই রুটিনের, এই বেশ টানা অনেকটা দিন ছুটি পাওয়া যায়, তো সেই সময় যাতে বেড়াতে গিয়ে বিপদটা যাতে এড়িয়ে আমরা ভালো করে বেরিয়ে ফিরে আসতে পারি, সেই জন্য কিন্তু আজকে আমরা পরামর্শ নিলাম ডক্টরের কাছ থেকে। আর আর কি করছি, আর নিচ্ছি তো, জানছি তো তোমার পুজো কথা যেটা তোমায় সেন্ড করতে বলেছি আজকে, সেই সমস্ত কিছু দেখবো। 9903653992 তে রয়েছে তোমার সেন্ড করা পুজো কথা। আর এখন আপকামিং মুভির সাউন্ড ট্র্যাক থেকে আসছে তোমার জন্য গান। কোন মুভির সাউন্ড ট্র্যাক থেকে আসছে বলো তো? আপকামিং মুভি বলেছি বহুরূপী, দ্য গোল্ডেন ডাকু, হ্যাঁ সেই মুভির সাউন্ড ট্র্যাক থেকেই এখন আসছে তোমার জন্য গান। তাহলে চলো, এখন আর কোনো কথা না, রেইনবো নিউ টিউনে আসছে সেই গান তোমার জন্য।
2: এফএম রেইনবোতে রেইনবো নিউ টিউন।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: নটা বেজে চল্লিশ মিনিট হয়ে জাস্ট দশ সেকেন্ড, তুমি শুনছো মঙ্গলবারের নমস্কার কলকাতা 107 FM রেনবোয়, আর যে মৌমিতার সঙ্গে। দশটা তো বাজতে চলেছে আর পূজাও কিন্তু আসছে। ব্যস্ত তুমি, ব্যস্ত শিয়ালদা থেকে হাওড়া স্টেশন মেক ওভার করতে তারা কিন্তু সবাই ব্যস্ত। আর শিয়ালদাতে চার লেনের রাস্তা তো কবেই হয়ে গিয়েছে, তো পুজোর কটা দিন কিভাবে গাড়ি পার্কিং হবে সেই সবের প্ল্যান কিন্তু রেডি। তবে হ্যাঁ, এটা কিন্তু মনে রেখো, ওই শিয়ালদায় কিন্তু কোনোভাবেই গাড়ি পার্ক করতে যেও না, সেই ওই পুজোর কদিন কিন্তু পুরো বন্ধ থাকছে। আর রেডি হচ্ছে আরও এক খসড়া, হাওড়া স্টেশনে হবে এবারে কিন্তু স্কাইওয়াক, আর এদিকে সেকেন্ড হুগলি ব্রিজ থেকে হাওড়া ব্রিজ সেজে উঠবে আলোয় আলোয়। শুধু তাই নয়, এবারে হাওড়া ব্রিজে হতে চলেছে ব্যক্তিগত শুভেচ্ছার অভিনব মাধ্যম। ব্যাপারটা হচ্ছে জন্মদিন বা ম্যারেজ অ্যানিভার্সারি, যে কোনো অকেশনে কলকাতাকে সাক্ষী রেখে হাওড়া ব্রিজে তোমার শুভেচ্ছা বার্তা ফুটে উঠতে পারে আলোর মালায়। একেবারে বিদেশি ধাঁচে এমনটাই কিন্তু হবে বা হওয়ার প্ল্যান রয়েছে বাস্তবভাবে খুব তাড়াতাড়ি কলকাতা বন্দরের সৌজন্যে। বাকি কথা বলবো তোমার সেন্ড করা ওই পুজো কথা সবার সঙ্গে শেয়ার করার পরে। এই মুহূর্তে বিকাশ দার কাছে রয়েছে, বিকাশ রঞ্জন দাস যাদবপুর বিজয়গড় থেকে, কি বলছেন। পুজোয় ঘুরে ঘুরে ঠাকুর দেখতে এবং ছেলে মেয়েদের নানা রকম রঙিন পোশাক দেখতে বেশ ভালোই লাগে, তবে যেটা বিকাশ দার ভীষণ খারাপ লাগে, খুব খারাপ লাগে, অসহ্য লাগে, সেটা হচ্ছে প্যান্ডেলে অযথা দড়ি দিয়ে মানুষকে আটকে রেখে যে ভিড় সৃষ্টি করা, এটা মোটেই ভালো লাগে না, একদম তাই। এর পরে আমাকে কে মেসেজ করেছে, কে পাঠিয়েছে আমাকে পুজো কথা, সুপ্রিয়। নমস্কার মৌমিতা, আমি সুপ্রিয় হাইত হাওড়া আন্দুল থেকে বলছি। হ্যাঁ, হাওড়ায় পুজো মণ্ডপ 11 নম্বরে ঘুরে থাকি। বা খুব ভালো, পায়ের প্রচুর জোর আছে বুঝতে পারছি। 11 নম্বরে এই যে চালনা মানে সচল রাখার জন্য তোমার ফুয়েলটা কি সেটা তো বললে না, ভারী খাবার খাই না। আচ্ছা বেশ, শুধুমাত্র বেশি পরিমাণে জল খাই। ও মা, পেট্রোল ডিজেলের মতো শুধু জলই খাও আর অল্প খাবার খাই। আর সব থেকে খারাপ বিষয় যেটা লাগছে সেটা হচ্ছে কোনো কোনো পুজো মণ্ডপ ভিড় বাড়ানোর জন্য এন্ট্রি গেটের থেকে এক্সিট গেট ছোট্ট করে, এটা না সব থেকে খারাপ ব্যাপার। থিম পুজো সব থেকে বেশি ভালো লাগে আমাদের সুপ্রিয়র। এই পুজো কথা কিন্তু সুপ্রিয় আমাদেরকে সেন্ড করেছে। আর তাহলে সুপ্রিয় কিন্তু একদম পেটে কিল মেরেই কিন্তু ও বাইরে বেরিয়ে পড়ে, হালকা ফুলকা খাবার দাবার খায়। মহিষাদল পূর্ব মেদিনীপুর থেকে অমিত দা এবার কিন্তু চলে এসেছেন। অমিত সামন্ত কি বলছেন, মিতালি বৌদির হাজবেন্ড অমিত সামন্ত যেটা বলছেন সেটা হচ্ছে ওনার কাছে পুজো মানে যে জিনিসটা মাস্ট সেটা হচ্ছে পরিবারের সবার জন্য নতুন জামা কাপড় কিনে নিয়ে আসা, সেই সঙ্গে সারা বছর সময় দিতে পারেন না, তাই পুজোর চারটে দিন যেন পরিবারের সঙ্গে থাকতে পারেন। এবার চার নয়, এবার কিন্তু আরও একটা এক্সট্রা দিন রয়েছে, দুদিন সপ্তমী রয়েছে, তো সেটাই হচ্ছে ব্যাপার। পুজোয় মাস্ট যেটা প্রতিজ্ঞা, আর হচ্ছে পুজোতে বেরোলে যেটা এনার্জি যোগায় সেটা হচ্ছে ফুচকা আইসক্রিম, এগুলো একদম আছেই আছে। আর এগুলোর সঙ্গে ছেলে এবং বৌদির পছন্দ করে তো সেটাই পছন্দ করেন, আমাদের দাদাও সেটাই বলছেন, মিতালি বৌদি যা পছন্দ করেন সেটাই অমিতদাও পছন্দ করেন, খুব ভালো, দারুণ ব্যাপার। আর যেটা একদম ভালো লাগে না অমিতদার সেটা হচ্ছে পুজো দেখতে এক ঘন্টা সময় লেগে যায়, এত ভিড় হয় একটা প্যান্ডেল দেখতে। তো যেটা খুব ভালো লাগে সেটা হচ্ছে পুজোর সময় পিসিমা আমাদের বাড়িতে আছেন, বছরে একবার উনি আমাদের বাড়িতে বেড়াতে আসেন, তাও আবার পুজোর সময়, সেটা খুব ভালো লাগে। পিসি যখন বাড়িতে আসবে তখন তো নিশ্চয়ই ডেফিনেটলি ভাইপোর ভালো লাগবেই। এস এন মণ্ডল বাপি কোরাকাটি সন্দেশখালি থেকে, ছন্দে বেদে আমাকে কি পাঠিয়েছেন সেটাই বলি এবার। শিশির ভেজা শরৎকালে আসছে পুজো মেলা, ঢাকের তালে কাঁশির বলে প্যান্ডেলেতে ঘোরা, ফুচকা বাদাম পাঁপড় ভাজা ঘুগনি খাওয়া দাওয়া, বিরক্তিকর বড্ড বেশি ভিড়ের লাইন ঠেলা, থিমের পুজোর দারুণ লাগে রঙিন আলোয় ভরা, গাঁয়ের পুজো ধনুচি নাচ যায় না কিন্তু ভোলা। ঠিক একদম তাই, দারুণ লাগলো কিন্তু তোমার এই পুজো কথা দেখে। আর দিদি, আমি তোমার নতুন একটা বন্ধু, কে বলছো গো, তোমার নামটা কোথায় গেল, নামটাই তো দেখতে পাচ্ছি না, উচিত শিক্ষা দিয়েছি, কে তুমি বলছো, তোমার নাম নাম, আচ্ছা রাকেশ, রাকেশ জলপাইগুড়ি জেলা থেকে বলছে, জলপাইগুড়ি জেলার ক্রান্তি থেকে বলছে যে দিদি তোমার অনুষ্ঠান খুব ভালো লাগছে, তোমার গলার কণ্ঠ, আচ্ছা তোমার গলার কণ্ঠ, আচ্ছা বুঝলাম, খুব মিষ্টি, তুমি কেমন আছো? আমি ভালো আছি, হ্যাঁ আমিও ভালো আছি, তুমিও ভালো আছো, কিন্তু আমি আরও বেশি ভালো থাকতাম যদি তুমি তোমার পুজো কথাটা আমায় সেন্ড করতে। দমদম ক্যান্টনমেন্ট থেকে সোমনাথ দা কি বলছেন, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে বলছেন, ভালো লাগে পরিবারের সঙ্গে পুজো দেখা, আর খারাপ লাগে যেটা সেটা হচ্ছে ভিড়ের মাঝে সেলফি তোলা। এক্স্যাক্টলি। আর তৃতীয় যেটা সেটা হচ্ছে এনার্জি দিয়ে থাকে যে সেটা হচ্ছে মুখরোচক খাওয়া দাওয়া। প্যান্ডেলে যদি আরজেদের দেখা হয়ে যায় তাহলে আর কি চোখে সুন্দরী দেখা। ও বাবা, একদম মানে আরজেদের জাস্ট শুনে শুনেই বোঝা হয়ে গেল যে সবাই খুব সুন্দর দেখতে, যা ভালো লাগলো, এমন এমন সার্টিফিকেট দেখলে বা পড়লে খুব ভালো লাগে। নিরঞ্জন সাউ বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে কি বলছেন, আচ্ছা এই মেসেজটা মনে হচ্ছে অন্য ঘরে যাওয়ার বদলে আমার কাছে চলে এসছে। জয়রামপুর হাওড়া থেকে চিত্তব্রত দা,

0: একেবারে চিত্ত প্রফুল্ল করে কি বলছেন, বলছেন যে প্রফুল্ল চিত্তে আমাদের চিত্তব্রতদা পূজোর প্রধান আকর্ষণ হচ্ছে ওনার কাছে ভোরে উঠে মহালয়া শোনা FM এ। এই মহালয়া তিথিতে মহিষাসুর মর্দিনী শোনা দাদা, মহালয়াটা তিথি, তবে হ্যাঁ আপনার দোষ নেই, আমরা সবাই বলে থাকি এমনটাই। ভালো লাগে নিত্য নতুন পোশাকে রমণীদের দেখতে, বিরক্ত লাগে ভিড় ঠেলে সামনে এগিয়ে যেতে। বাহ, খুব ভালো লাগলো। এবারে কিন্তু যাচ্ছি কোথায়, সোমেন যাদবপুর থেকে কি বলছেন। সোমেন বলছে, প্রথমেই আমাকে সোমেনদা শুভেচ্ছা জানিয়েছেন, আজ ভোরাইতে মহাকাশ নিয়ে অনেক অজানা তথ্য জানলাম, সঙ্গে বিজ্ঞানী মেঘনাথ সাহা সম্বন্ধে অনেক কথা শুনলাম। থ্যাংকস আ লর্ড দাদা সকাল থেকে থাকার জন্য। আমার মাধ্যমে উনি যেটা লিখছেন আর কি, মহাকাশে সৌরজাগতিক সাম্প্রতিক ঘটনাগুলো দেখার জন্য অপেক্ষাতে থাকবো অবশ্যই, কালকে থেকে কিন্তু দেখবেন 26 তারিখ পর্যন্ত চলবে। আর পূজোয় সবাইকে নিয়ে প্যান্ডেল হপিং করতে ভালো লাগে সোমেনদার, সঙ্গে ভালো লাগে অষ্টমীর দিন অঞ্জলি, তারপর দুপুরে মায়ের ভোগ গ্রহণ করতে, এবং পাড়ায় পুরনো বন্ধু বান্ধবীদের সঙ্গে আড্ডা দিতে খুব ভালো লাগে। পূজোয় ঠাকুর দেখতে বেরিয়ে রোল, চাউমিন, মোমো, কোল্ড ড্রিঙ্ক এইসব খেয়ে এনার্জেটিক হয়ে থাকেন। আর ঠাকুর দেখতে বেরিয়ে যেটা ভালো লাগে না সেটা হচ্ছে কলকাতার জ্যাম। ঠাকুর দেখতে বেরিয়ে পুরো শহর অচল হয়ে যায় সেটা মোটেই ভালো লাগে না। যারা মণ্ডপে ঢুকে ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করে সেলফি তোলে, সেই ব্যাপারটা একদমই ভালো লাগে না। এখন থেকেই আমি কিন্তু টেনশনে আছি। আরে বাবা, টেনশনে থাকবো না, ওই যে দশমীর দিন ঠিক সময় মতো এসে পৌঁছতে পারলে বাঁচি। এর আগে যতবার এসেছি এই জ্যামের কথা বলছেন বলেই বলছি, যে যতবার এসেছি ততবার ওই এক ভয় সঙ্গে নিয়ে আসতে হয়েছে, কি করে সময় মতো পৌঁছবো, পৌঁছতে পারিনি। 6:30 পরেই প্রত্যেকবার এসেই স্টুডিওতে এন্ট্রি নিয়েছি। যাই হোক, এরপরে মালদা জেলার গাজল থেকে নিমাইদা কি বলছেন, নিমাই সরকার, দীর্ঘদিন ধরে অনুষ্ঠান শুনি কিন্তু কোনো মেসেজ করি না। কেন করেন না? এই প্রথম SMS করছি, আপনার অনুষ্ঠান খুব ভালো লাগছে। মালদা জেলার গাজল থেকে নিমাইদা বলছেন, নিমাইদা আমার কিন্তু ভালো লাগলো না, প্রথম এসছেন, আমার খুব আনন্দ হচ্ছে সেটার জন্য, কিন্তু পূজো কথা কোথায় গেল সেটাও তো আমি একটু সেন্ড করতে বলেছি। সেন্ড করে দিয়েছেন ছন্দেবে দে আমাদের শঙ্করদা, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে কি বলছেন, সকালে প্রতিদিন হাঁটতে বের হই একা, প্রাতঃভ্রমণের সাথে প্রতিমা মণ্ডপ দেখা, অত সকালে বন্ধ থাকে যত খাবারের স্টল, ক্ষুধা তৃষ্ণায় ভেজাও গলা, ঢকঢক গিলে জল, ভিড় ভাট্টা ঠেলাঠেলি বিরক্তিকর ভারী, সন্ধ্যের পর দিব্যি চলে আমার দোকানদারি, ওহ একেবারে হিসেবি মানুষজন, সেজন্য হিসেব কষে সকাল সকাল ভোর ভোর একদম আলো ফোটার আগেই তিনি চলে যান প্যান্ডেল একদম হপিং করে চলে আসেন, গলায় মানে কৃপণ একটু আছেন, না হলে গলায় শুধু জল ঢালেন, সেই সময় স্টলগুলো বন্ধ থাকবে বলেই তো ভোর রাতে যান, আর আর তারপরে সন্ধ্যেবেলা এসে যথারীতি দোকানটাও আবার খুলে বসেন। বুঝতে পারলাম, জাস্ট মজা করলাম দাদা, আর কিচ্ছু নয়। এরপরে আমি কোথায় যাচ্ছি, এরপরে যাচ্ছি পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে, কে বলছে আমাকে, সবুজ ভূঁইয়া বলছে, ষষ্ঠীর মধ্যে কলকাতায় বিখ্যাত বিখ্যাত প্রতিমা প্যান্ডেল দর্শন করা, সপ্তমী অষ্টমী নবমী কোলাঘাট থেকে ঘাটাল সমস্ত প্রতিমা প্যান্ডেল দর্শন করা, দশমীর দিনে বাড়ির সামনে পুজোতে পার্টিসিপেট করা, এইটাই হচ্ছে মানে ওর রুটিন, ওর পুজো কথাটা আমাদেরকে এইভাবেই কিন্তু সেন্ড করে দিয়েছে। এবারে আমি যাচ্ছি SSD-র কাছে, শ্যামসুন্দরদার কাছে। শ্যামসুন্দরদা কি বলছেন, শ্যামসুন্দরদা নারকেল বাগান লস্করপুর গড়িয়া কলকাতা 153 থেকে বলছেন, পুজোয় থাকবে নিম্নচাপ ভিজে যবুতবু, সঙ্গে থাকবে ছাতাখানা কবি নেহি কাবু, গিন্নি ভোগেন অ্যালার্জিতে ঠান্ডা লাগলে হাঁচি ছাতাখানা বাঁচাবে তাকে, তাই করেছি কারসাজি, কচি পাঁঠার মাংস খেয়ে বাড়াবো মোর শক্তি, লাইনে দাঁড়িয়ে বল প্রয়োগে করবো মাকে ভক্তি, অল্প বয়সে ছেলে মেয়ে সেলফিতে দিলে মন গা জ্বলে যায়, ঢং দেখে সব হিংসে হয় সর্বক্ষণ, পা দিয়ে ল্যাং মেরে ফেলবো মাটিতে, রাগ করো না বলছি সরি, পারি না মনকে বাঁধিতে, মজা করে ছন্দে ছন্দে আনন্দে লিখে শুধু যতনে, ছোটরাই তো আনন্দ করবে দুর্গা মায়ের আগমনে, জাস্ট মজা করে এত সুন্দর করে ছন্দ বেঁধে আমাদেরকে শ্যামসুন্দরদা আমাদের এই পুজো কথা সেন্ড করেছেন তাঁর মতো করে, খুব ভালো লাগলো শ্যামসুন্দরদা। এবারে এখনো রয়েছে মেসেজ, তো সেখানে কি বলবো, আর সময় তো এদিকে গড়িয়ে যাচ্ছে, তো সময় যেখানে চলে যাচ্ছে আমি আর কি করে বাকি কথা বলি, তাই এখন যেটা বলছি সেটা হচ্ছে আর কিচ্ছু না, এখন তোমাদের জন্য আসছে সেই গান, যে গান হচ্ছে পরপর আমার কথা থামিয়ে শুধুমাত্র তোমাদের জন্যই আসছে। 3-1-3 গানের হ্যাট্রিক এখন এই মুহূর্তে 107 FM রেনবো।
1: FM রেনবোতে 3

আর আমিও যাচ্ছি ভেসে স্টুডিওর ঘড়ির সঙ্গে। 9:56 অলরেডি হয়ে গেছে। আছো তুমি, আছি আমি, এখনো ওই 10টা পর্যন্তই আছি তুমি আমি। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে, মানে 3-1-3 গানের হ্যাট্রিক শোনবার মধ্যেই কিন্তু চলে এসেছে বেশ কিছু পুজো কথা। যেমন এই মুহূর্তে একদম আমার মনে হচ্ছে আজকে প্রথম পেলাম এই মানুষটিকে আর কি, আমার এখানে লিসনার হিসেবে মেসেজ করেছেন, পুজো কথা পাঠিয়েছেন রাঁচি ঝাড়খণ্ড থেকে সুশান্ত সেনগুপ্ত। কি বলছেন, পুজো আসে কাশফুলে দোলা লাগে, শরৎ আকাশ নীলে, মা আসছে বাপের বাড়ি খুশির ঝিলমিলে, ঢাকের কাঠি পড়লো সবে বাজলো কাঁসর ঘণ্টা, মনের মাঝে খুশির জোয়ার, আর তো মানে না মনটা, ষষ্ঠীতে বোধন হবে সপ্তমীতে ঢাক, অষ্টমীতে অঞ্জলি দেব নবমীতে হাঁক, দশমী এলেই চোখে জল, মা ফিরবে কৈলাসে, বছর ভর অপেক্ষা আবার আসবে মা উল্লাসে, এই গ্রামে এই বাড়িতে ছোট্ট এক আমি একা, পুজোর আলোয় তবুও খুঁজি বাবার স্মৃতিরেখা। ভালো লাগলো সুশান্তদার এই আর কি ছন্দে বেঁধে পুজো কথা আমাদেরকে সেন্ড করেছেন। যদিও আমি অন্য জিনিস জানতে চেয়েছি কিন্তু তবুও তিনি তাঁর পুজো কথা পাঠিয়েছেন। আর লালমোহন দা আমাকে কি বলছেন, লালমোহন মাঝি জালালসি বৌবাজার থেকে বলছেন, আসে পুজো আর পুজো এলেই যেটা করে থাকি সেটা হচ্ছে ঝিলের পাড়ে গাছগাছালির মাঝে ছয় বন্ধু মিলে মুড়ির চাট চলছে প্রায় 20-25 বছর ধরে, এবছরেও হবে 3 দিন সকাল 10টায়। মৌমিতা তোমার আহা, এতক্ষণে একজনকেও ইনভিটেশন আমাকে করলেন মেসেজের মাধ্যমে, যাক খুব ভালো হলো, ভালো লাগলো। আর পুজোর ভিড় আমার বিরক্ত লাগে, একদম ভালো লাগে না, গিন্নি অজন্তাকে নিয়েই বেরোয় আর বাইকে করে যাই, এটাই হচ্ছে আমার এনার্জি। জানি জানি দাদা বৌদিকে ছাড়া কোথাও কোনো সময় যান না, আর আমাকে কিন্তু এখন তোমাদের সবাইকে ছেড়ে কিন্তু চলে যেতে হচ্ছে, কারণ স্টুডিও ক্লক 10টা ছুতে চলেছে। স্টুডিও ক্লক বলছে আমায় যাবার সময় হলো, কথায় গানে জার্নিটা মজায় মজায় কাটলো। আজকের মতো মৌমিতা বলছি টাটা অ্যান্ড বাই বাই 9th October। হ্যাঁ 9th October শুক্র সকালে আর যে মৌমিতার সঙ্গে তোমার থাকা চাই চাই।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে সৃজিত মুখোপাধ্যায়। কড়া নিরাপত্তায় পশ্চিমবঙ্গ সহ তিন রাজ্যের পাঁচ বিধানসভা এবং অসমের একটি লোকসভা আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। সকাল নটা পর্যন্ত পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদের রেজিনগরে 18.05%, পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রামে প্রায় 21%, তামিলনাড়ুর মাদুরান্তকামে প্রায় 16%, ধারাপুরামে 17.55% এবং পুদুচেরির থাট্টানচাবাড়িতে ভোট 19.2% পড়েছে। অন্যদিকে অসমের নওগাঁ লোকসভা কেন্দ্রে 17.68% ভোট পড়েছে। এদিকে পুলিশের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করা ও নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে রেজিনগরে আমজনতা উন্নয়ন পার্টির জেলা কার্যালয় থেকে আটক করা হয় দলের চেয়ারম্যান হুমায়ুন কবিরকে। তাকে এখন স্থানীয় থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার মুক্তির দাবিতে থানার বাইরে অসংখ্য দলীয় কর্মী ভিড় জমিয়েছেন। স্কুলের স্নাতক স্তরের শিক্ষক নিয়োগের জন্য সংশোধিত নতুন তালিকা প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। নতুন এই তালিকায় মোট 23,209 শূন্যপদ রয়েছে। 7% ওবিসি সংরক্ষণ সহ অন্যান্য সংরক্ষণের নিয়ম মেনেই এই শূন্যপদ নির্ধারণ করা হয়েছে। রাজ্য সরকারের কাছে ধান বিক্রির জন্য অনলাইনে আবেদনের সময়সীমা নির্দিষ্ট করে দিয়েছে খাদ্য দপ্তর। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া করা যাবে। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা সহ লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের 8টি দেশ ইরান ও তার সহযোগী গোষ্ঠীগুলির বিরুদ্ধে পশ্চিম গোলার্ধে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড ও অন্যান্য নাশকতামূলক তৎপরতা চালানোর অভিযোগ করেছে। এর বিরুদ্ধে এই দেশগুলি পারস্পরিক সমন্বয় বাড়ানোর আহ্বান জানিয়েছে। বিখ্যাত ব্রিটিশ ঔপন্যাসিক ও রাজনীতিবিদ জেফ্রি আর্চার প্রয়াত, বয়স হয়েছিল 86 বছর। গতকাল নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি, তবে তার মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি। ব্রিটিশ পার্লামেন্টে কনজারভেটিভ দলের প্রাক্তন সদস্য জেফ্রির দীর্ঘ সাহিত্যিক জীবনে 30 কোটিরও বেশি বই বিক্রি হয়েছে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। কড়া নিরাপত্তায় পশ্চিমবঙ্গ সহ তিন রাজ্যের পাঁচ বিধানসভা এবং অসমের একটি লোকসভা আসনে

0: উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে। সকাল 9টা পর্যন্ত পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রেজিনগরে 18.05%, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে প্রায় 21%, তামিলনাড়ুর মাদুরান্তকামে প্রায় 16, ধারাপুরামে 17.55% এবং পুদুচেরির থাট্টানচাভারিতে 19.2% ভোট পড়েছে। অন্যদিকে অসমের নওগাঁ লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে 17.68%। এদিকে পুলিশের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য এবং নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে রেজিনগরে আমজনতা উন্নয়ন পার্টির জেলা কার্যালয় থেকে আটক করা হয়েছে দলের চেয়ারম্যান হুমায়ুন কবিরকে। তাকে এখন স্থানীয় থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার মুক্তির দাবিতে থানার বাইরে অসংখ্য দলীয় কর্মী ভিড় জমিয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ থেকে 5 দিনের সফরে ঘানা, আইভরি কোস্ট এবং ইথিওপিয়া যাচ্ছেন। সফরকালে ডক্টর জয়শঙ্কর সংশ্লিষ্ট দেশগুলির বিদেশমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন। নাইজেরিয়ার বেনিন সিটি থেকে লাগোসগামী সেদেশের সামরিক বাহিনীর একটি বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 32। নিহতদের মধ্যে 25 জন যাত্রীসহ 7 জন ক্রু সদস্য ছিলেন। নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু নিশ্চিত করেছেন এই ঘটনায় কেউ বেঁচে নেই। তিনি নাইজেরীয় বিমান বাহিনীকে অবিলম্বে এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। বিখ্যাত ব্রিটিশ ঔপন্যাসিক ও রাজনীতিবিদ জেফ্রি আর্চার প্রয়াত, বয়স হয়েছিল 86 বছর, গতকাল নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তবে তার মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি। ব্রিটিশ পার্লামেন্টে কনজারভেটিভ দলের প্রাক্তন সদস্য জেফ্রির দীর্ঘ সাহিত্যিক জীবনে 30 কোটিরও বেশি বই বিক্রি হয়েছে। 5 ম্যাচের টি-20 ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ভারত আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে 7:00। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

গান দরিয়ায় মন ভাসিয়ে দিতে আজকে সময় আছে আপনাদের সঙ্গে, আর সঙ্গে আছে আধুনিক গান, গান দরিয়া। গান দরিয়ায় আপনাদের সবাইকে স্বাগত। জীবনটা বোধ হয় আসলে কিছু চাওয়া আর কিছু পাওয়ার গল্প, ঠিক না? কিছু স্বপ্ন আমরা চোখের সামনে সাজিয়ে রাখি, কিছু স্বপ্ন আবার কাউকে বলি না, শুধু নিজের মনের মধ্যে যত্ন করে রেখে দিই। কখনো মনে হয় এই তো জীবনটা ঠিক আমার মনের মতো করেই এগোচ্ছে, আবার কখনো মনে হয় এত চেয়েও সত্যি কিচ্ছু পেলাম না। তবু জীবন থেমে থাকে না, জীবন কখনোই থেমে থাকে না। কখনো মেঘেদের মিনারে স্বপ্ন খোঁজে, কখনো বিশ্বের স্বাদ পেয়েও নতুন সূর্যোদয়ের অপেক্ষা করে। আজকের গানগুলো তাই শুধু গান নয়, এগুলো আমাদের জীবনেরই কিছু মুহূর্ত, কিছু চাওয়া কিছু না পাওয়া, কিছু অভিমান আর কিছু অদ্ভুত ভালো লাগার গল্প। চলুন প্রথমেই আমাদের মনোবীণার তারগুলো আজকে একটু বাজিয়ে নিই।

মনোমীনা তুলে গানটি আমরা শুনছিলাম পর্ণার কণ্ঠে, কথা গৌতম সুস্মিত এবং কম্পোজিশন শুভদীপ মুখার্জি। হ্যাঁ, মনোবীণা তো তুললই, কিন্তু এই মনের সঙ্গে যে মেঘের একটা অদ্ভুত মিল রয়েছে, মানে মেঘ যেমন উড়ে উড়ে চলে যায় ঠিক তেমনি আমাদের মনও তো উড়ে উড়ে চলে যায়। আমাদের মনকে কি আমরা বেঁধে রাখতে পারি বলুন? আমার তো মনে হয় না। আপনার কি মত? আপনার মনকে আপনি বসে রাখতে পারেন তো? যতই বলুন না কেন বসে রাখছেন, কিন্তু রাখতে পারা যায় না বলেই আমার ধারণা। আপনার হয়তো অন্য মত হতেও পারে, তবে না না না আমার মনে হয় না সেটা। আমাদের পরের যে গানটা আমরা শোনাবো শুভমিতার কণ্ঠে, সেই গানে চলুন না সেই দিগন্তের কিনারে পৌঁছে যাই গানে গানে। শুভমিতার গান এবং কথা ও সুর গৌতম ঘোষাল, বৃষ্টি পায়ে পায়ে, এই অ্যালবামের গান আমরা শুনবো এই মুহূর্তে। সঙ্গে থাকছেন শুভমিতা।

0: আহা, কি মিষ্টি করে গানটা আমরা শুনলাম। এখন আমি সঙ্গে রয়েছি সোমা, আর সঙ্গে রয়েছো তোমরা সবাই, গানদরিয়া যারা ভালোবাসো। হ্যাঁ, আজকে গানদরিয়া আধুনিক গান, আর এই মুহূর্তে শুনলাম শুভমিতার কণ্ঠে এই গানটি, মনোবীণা তোলে মেঘেদের মিনারে। আমাদের প্রত্যেকের মনের মধ্যেই একটা মনোবীণা আছে, তাই তো? আর যেখানে আমরা আমাদের না বলা কথাগুলো জমিয়ে রেখে দিই, কখনো সেই তারে বাজে ভালোবাসা, কখনো স্বপ্ন, কখনো আবার এমন কোনো ইচ্ছা যেটা পূরণ হবে কিনা জানি না, তবু তবু তবু স্বপ্ন দেখতে তো আমাদের সবার ভালো লাগে, তাই না? স্বপ্ন দেখতে আমাদের সবার ভালো লাগে, তবে আমরা জানি না সেই স্বপ্ন পূরণ হবে কিনা। আর স্বপ্নের কথাই যখন উঠল, তখন মনে পড়ে গেল জীবনে এমন অনেক কথা আছে যা আমরা কেউ বলতে পারিনি, হয়তো তাই আমরা পরের গানটায় এমন কথাই শুনব। কিশোর কুমারের সুরে এবং লতা মঙ্গেশকরের জাদুকরি কণ্ঠে এই গানটি বাংলা আধুনিক সঙ্গীতের ইতিহাসে এক অনন্য জায়গা অধিকার করে আছে। মুকুল দত্তের লেখা অত্যন্ত রোম্যান্টিক এবং কাব্যিক এই কথাগুলো শ্রোতাদের মনে আজও একেবারে গভীরভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে আছে, মানে গভীর অনুভূতি তৈরি করেছে। চিঠিতে মনের ঠিক কিভাবে প্রকাশ করা উচিত মনের কথা, এবং প্রিয়জনকে নিয়ে মনে যে আমাদের যে আবেগ তৈরি হয় না, সেটা খুঁজে না পাওয়ার এক অদ্ভুত মধুর আকুতি প্রকাশ পেয়েছে কিন্তু এই গানে। কিশোর কুমারের সুর এবং তার পাশাপাশি তার মন ভোলানো মিষ্টি মিষ্টি সুরের পাশাপাশি কি লতা মঙ্গেশকরের গায়কি, একে অন্যকে যেন একটা নতুন মাত্রা দান করেছে, এবং এ ওর পরিপূরক বলা যায়। তাই এত কথাই যখন বললাম, সেই মিষ্টি গানটা লতা মঙ্গেশকরের কণ্ঠে অবশ্যই শুনব আমরা।
1: কি লিখি তোমায়।

জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

আমরা সবাই ব্যস্ত জীবন যাপন করি, কিন্তু তারই মধ্যে এফএম রেইনবোয় এই গান দরিয়া আপনার মনকে মাতিয়ে তোলে এবং সেই যে ব্যস্ততা, ব্যস্ততার কষ্টটা অনেকটা কমিয়ে দেয়। মানে হুড়োহুড়ির মধ্যেও কোথাও যেন ভেতরে, মনের ভেতরে একটা দারুণ আরাম তৈরি করে, তাই না? উদয় বন্দ্যোপাধ্যায়ের কথা এবং সুরে গানটি শুনছিলাম পর্ণা ভোর কণ্ঠে। যে কথা কিছুক্ষণ আগে বলছিলাম যে স্বপ্ন দেখতে আমরা সবাই ভালোবাসি, তাই না? ছোটবেলায় আমাদের স্বপ্নগুলো কত সহজ ছিল, সরল ছিল, মনে পড়ে সে কথা? কেউ ডাক্তার হবে, কেউ গায়ক, কেউ শিক্ষক, কেউ বড় হয়ে অনেক দূরে যাবে। বড় হতে হতে স্বপ্নগুলো গেল বদলে, কখনো নিজের জন্য, কখনো পরিবারের জন্য, কখনো প্রিয় মানুষটার জন্য স্বপ্ন দেখতে শুরু করি আমরা। কিন্তু সব স্বপ্ন কি পূরণ হয়? হয় না। কিছু স্বপ্ন মাঝপথে হারিয়ে যায়, কিছু স্বপ্নের বিনিময়ে জীবনে এসে যায় এমন কিছু অভিজ্ঞতা যা আমরা কখনো চাইনি, আর তখনই মনে হয় যে স্বপ্ন দেখব বলে বোধহয় আমি দুহাত বাড়াতে পারি, তাই না?

কে দিয়েছে ভিষ? গানটি শুনছিলাম জয়তে চক্রবর্তীর কণ্ঠে, সৈকত কুণ্ডুর কথায় এবং ডক্টর রত্নদীপ দাসের কণ্ঠে। আসলে আমাদের জীবনে কখনো কখনো এমন অনেক ঘটনা ঘটে যা আমাদের জীবনকে যেন বিষময় করে তোলে। জীবনে কিছু মানুষ আসে, কিছু ঘটনা ঘটে যেগুলো আমাদের ভেতরটাকে সম্পূর্ণরূপে বদলে দেয়। কখনো খুব কাছের মানুষের দেওয়া কষ্ট, আবার কখনো বিশ্বাসভঙ্গ, কখনো বা পরিস্থিতির কাছে আমাদের হেরে যাওয়া। মনে হয় যেন মাথা নিচু হয়ে গেল, মনে হয় যেন কোথায় ধুলোয় মিশে গেলাম, আর বোধহয় মাথা তুলতে পারবো না। আমরা ভাবি, আমার সঙ্গেই বা কেন এমন হলো, অন্য কারোর সঙ্গে হতে পারতো, সবসময় কেন আমি, কেন আমি, কেন আমি। কিন্তু জীবনের একটা অদ্ভুত নিয়ম আছে জানো তো, সব রাতের পরেই সকাল আসে। তাই বিষের স্বাদ পেলেও আমরা সূর্যোদয়ের জন্যই অপেক্ষা করে থাকি, তাই না?

সূর্য উঠবে কাল সকালে অন্ধকারের পরে, কিন্তু কাল সকাল পর্যন্ত তো অপেক্ষা করতে হবে, তাই না? আর পরের দিনের সকাল, সেই সকালটা যদি অন্ধকারময় হয়, যদি এরকম মনে হয় যে এখনকার গান তো অর্পণ এবং স্নিগ্ধ গেয়েছেন এই গানটি, হ্যাঁ সূর্যোদয় হবে অন্ধকার রাতের পরে, কিন্তু সেই অনেক বছর আগে যখন জটিলেশ্বর মুখোপাধ্যায় এই গানটি গাইলেন, সবার চেনা সবার পরিচিত এই গান, যে গান আজও মানুষের মনকে নাড়া দেয়, মনকে কেমন যেন একটু অস্থির করে তোলে, জটিলেশ্বর মুখোপাধ্যায় তিনিই লিখলেন এই গানের কথা এবং তিনিই সুর দিলেন, তিনিই গাইলেন তার কণ্ঠে, আর মানুষের মনে যেন একেবারে সোজা একেবারে একটা তীর গিয়ে বিঁধল। কেন? কারণ তিনি একটা যেন ভয় পাইয়ে দিলেন, বললেন যে এই সকালটাকে আমরা সত্যি চেয়েছিলাম, এ তো রাতের চেয়েও অন্ধকারময় সকাল।

সেই যে বলছিলাম যে এমন এক সকাল হয়তো হলো সকালবেলাতে আমাদের যেরকম ভাবনা ছিল তার থেকে একেবারে আলাদা, এমন অনেক দিন তো হয়, অনেক সময় তো এরকম হয় আমাদের জীবনে, তবু আমরা আশা ছাড়ি না, আমরা বেঁচে থাকার জন্য আমাদের লড়াইকে জারি রাখি। আর জটিলেশ্বর মুখোপাধ্যায়ের এই গান এবং তার সঙ্গে তার পাশাপাশি যদি সলিল চৌধুরীর লেখা এবং তার কম্পোজিশনে লতা মঙ্গেশকরের কণ্ঠে এই গানটা শোনাই, আমার মনে হয় কোথাও একই কথা ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে।

একদমই তাই। পৃথিবী যেখানে আমাকে চাইছে সেখানে প্রেমের বাহুডোরে নিজেকে বেঁধে রাখার কোনো মানে হয় না। আর পৃথিবী কখন আমাকে চাইছে, যখন আমার হয়তো সকালটা রাতের মতো অন্ধকার, তখনই তো পৃথিবী আমাকে চাইবে। তখন বাহুডোরে না থেকে মানুষের পাশে দাঁড়াতে হবে, কোথায় কার ঘরে প্রদীপ জ্বলেনি, কার বাছার অন্ন জোটেনি তার কথা ভাবতে হবে। তাই শুধুমাত্র নিজের জন্য বাঁচা নয়, মানুষের জন্য বাঁচতে হবে, এগিয়ে চলতে হবে সামনের দিকে। আর ঠিক এই সময়ে যদি শীতল শীতল মানুষের কথা, অন্যের কথা আমার কানে আসে, তাহলে মনটা জুড়িয়ে যেতে পারে, আর সঙ্গে সঙ্গে হয়তো আরও নতুন করে কিছু করার কথা আমাদের মনেও আসতে পারে। সবার আগে মনকে শান্ত করতে হবে, আর তার জন্য চাই আমার পাশের মানুষটির, কাছের মানুষটির ভালো ভালো কথা, তার সঙ্গ এবং তার উৎসাহ।

এমনই মিষ্টি কিছু গান শুনতে শুনতে শোনাতে শোনাতে আমরা পৌঁছে যাব আমাদের পরবর্তী পর্বে, অর্থাৎ পরবর্তী ঘন্টায়। হ্যাঁ, কিশোর কুমারের কণ্ঠে শুনছিলাম গানটি, পরবর্তী শিল্পী সাধনা সরগম, এবং এই গানটি শোনাতে শোনাতেই চলে যাব এই মুহূর্তের সংবাদে। আমি সোমা তোমাদের সঙ্গে আছি, সবাই সঙ্গে থাকো। একেবারে গান্ধরিয়ার ওপারে গিয়ে দেখা হচ্ছে, অর্থাৎ এই মুহূর্তের খবরের ওপারে।

আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে নন্দীগ্রামে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবেই চলছে। বেলা 11টা পর্যন্ত ভোট পড়েছে 43.95%, কোনো জায়গা থেকে গণ্ডগোলের কোনো খবর নেই। সকাল থেকে উৎসবের মেজাজে ভোটদান করছেন নন্দীগ্রামের মানুষ। বেলা বাড়ার পর বেড়েছে রোদের তেজ, ভোট কেন্দ্রে কমেছে ভিড়। সোনাচূড়াতে 285 ও 286 নম্বর বুথে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন এলাকার কিছু ভোটার। মুর্শিদাবাদের রেজিনগরেও বেলা 11টা পর্যন্ত ভোট পড়েছে 38.71%। আমজনতা উন্নয়ন পার্টি জেলা কার্যালয় থেকে আটক করা হয় পার্টি চেয়ারম্যান হুমায়ুন কবিরকে। আজ সকালে তিনি মেয়ের সঙ্গে তার বুথে ভোট দিয়ে রেজিনগরে তাদের কার্যালয়ে যান। সেখানেই রেজিনগর থানার ওসি অঞ্জ

0: অর্জুন বর্মনের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ বাহিনী পার্টি অফিস ঘিরে ফেলে। এর ফলে পুলিশের সঙ্গে বচসা শুরু হয় হুমায়ুনের। পরে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। কিংবদন্তি রবীন্দ্রসঙ্গীত শিল্পী বিভা সেনগুপ্ত প্রয়াত। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 93। তাঁর প্রয়াণে সঙ্গীত জগতে নেমে এসেছে শোকের ছায়া। ভারত ও সুইজারল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে 5টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সুইস প্রেসিডেন্ট গাই পামেলিনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের পর গতকাল অভিবাসন, যোগাযোগ, তরুণ কর্মী বিনিময়, পরিবহন প্রযুক্তি ক্ষেত্রে বিকাশ ও সমন্বয়, চিহ্নিত ক্ষেত্রে পরিকাঠামোগত ব্যবস্থাপনা সংক্রান্ত একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়। একই সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে এবং উদ্ভাবন প্রযুক্তি হস্তান্তর ও শিল্পোদ্যোগ সংক্রান্ত ইচ্ছাপত্র স্বাক্ষরিত হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ থেকে 5 দিনের সফরে ঘানা, আইভরি কোস্ট এবং ইথিওপিয়া যাচ্ছেন। সফরকালে ডক্টর জয়শঙ্কর সংশ্লিষ্ট দেশগুলির বিদেশমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এর পাশাপাশি এই 3 দেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গেও তার সাক্ষাৎ করার কথা। FM রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন 107 FM রেইনবো, সঙ্গে রয়েছি সোমা। এই মুহূর্তে একটি বিশেষ ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

জীবনে হিসেব করতে বসলে দেখা যায় যে পাওয়ার চেয়ে না পাওয়ার তালিকাটাই হয়তো অনেক বড়। তবু মন তো যুক্তির কথা শোনে না, মন নিজের মতো করেই ব্যাকুল হয়ে ওঠে সারাক্ষণ, তাই না? আমার এক পিসি আছে, তার নাম হচ্ছে রমা। রমা পিসির সঙ্গে আমার বরাবরই খুবই ভাব। তো রমা পিসি আমাকে মাঝে মাঝে বলেন এই কথাটা, ধর যাকে মনে পড়ার কথা তাকে মনে পড়ে না, কিন্তু এমন এক একজন মানুষের কথা মনে পড়ে যাকে কিছুতেই মনে করতে চাই না। আমি মনে মনে ভাবি যে সত্যি শুধু রমা পিসি কেন, আমাদের অনেকেরই মনের মধ্যে এরকমটা হয়, তাই না? যাকে ভুলে যেতে চাই সেই বারবার মনে চলে আসে, যে স্বপ্ন ভুলে যাওয়ার কথা সেটাই ফিরে ফিরে আসে। কখনো একটা গান, একটা গন্ধ, একটা পুরনো রাস্তা হঠাৎ বহু বছরের পুরনো স্মৃতি ফিরিয়ে দেয়। এই মন বড় অদ্ভুত, কখনো কাঁদে, আবার কখনো হাসে, আবার কখনো সামান্য কিছুতেই আনন্দে আটখানা হয়ে যায়। সেই আনন্দের কথাই আমরা প্রকাশ করি আমাদের আবদারের মধ্যে দিয়ে। অর্থাৎ আমাদের কিছু ভালোবাসার মানুষ থাকে, তাদের কাছে আমরা আবদার করতে পারি, তাই না? কেমন আবদার শুনবো সোমলতার কণ্ঠে।

পরপর দুটো গান আমরা শুনলাম, একেবারে ভালোবেসে কোথাও একটু ছোট্ট ছোট্ট পায়ে বেরিয়ে আসা, কখনো একেবারে খালি পায়ে সমুদ্রের ধারে ছুটে বেড়ানো, একে অপরের হাত ধরে, এমন চাওয়াটাও তো আমাদেরই চাওয়া, তাই না? জীবন এমন অনেক কিছু মুহূর্ত আমাদের কাছে নিয়ে আসে যখন কোনো বড় কারণ লাগে না, মন এমনি ভালো হয়ে যায়। একটা গান শুনে, একটা মানুষকে দেখে, একটা সুন্দর বিকেল দেখে, কিংবা বহুদিন পর নিজের জন্য একটু সময় পেয়ে। কি নিশ্চয়ই তোমাদেরও এমন চাওয়া আছে যে নিজের জন্য একটা বিকেল যদি পেতাম, একটা সন্ধে যদি পেতাম? হ্যাঁ, অনেকে পাও না তা নয়, নিজের জন্য ঠিক সময় করে নাও, কিন্তু যারা পাও না তাদের জন্য এই কথা আমার, আমরা চাই, তুমি চাও নিজের জন্য একটা বিকেল দেখতে, অথবা তুমি চাও বহুদিন পর নিজের জন্য একটু সময় করে নিতে। আসলে সুখের বড় বড় সংজ্ঞা আমরা খুঁজতে যাই, কিন্তু ছোট ছোট সুখগুলো সত্যি বলো তুমি দেখতে পাও? আমি দেখতে পাই না। ছোট ছোট সুখগুলো আমরা ওই যে বলে হিন্দিতে নজরানন্দাজ করে দিই, তাই না? তো সেভাবেই আমাদের দিন কাটে, অথচ সেই ছোট্ট ছোট্ট আনন্দই কখনো কখনো আমাদের মনে করিয়ে দেয়, হ্যাঁ জীবন এখনো সুন্দর। তাই মন কি বলে, মনের কথাটাই না হয় এখন বলি আশা ভোসলের কণ্ঠে।

কোথাও আশা আবার কোথাও হতাশা। হ্যাঁ, শ্রীকান্ত আচার্যের কণ্ঠে আমরা শুনলাম যে গানটা, সেখানে হয়তো জীবন কখনো আশায় পরিপূর্ণ, আবার কখনো বা নিরাশায় ভরা, এইরকমই জীবন জীবন চলতে থাকে। অর্থাৎ সবসময় যে জীবন একই সুন্দরভাবে চলতে থাকে, মানে আজ দোলে মন কার ইশারাতে, এই গানটার মধ্যে একদম শুরুতেই কিন্তু আছে আজ শব্দটা, মানে আজকে মনটা কারোর ইশারাতে নেচে উঠছে, কিন্তু আগামীকাল আগামীকাল ঠিক ঠিক এরকমই আনন্দটা থাকবে জীবনে, তা তো নয়। জীবনটা তো উথাল পাথাল নদীর মতোই, ছলাৎ ছলাৎ ঢেউ চলতেই থাকে, কখনো ভাঙে, এপার ভাঙে তো ওপার গড়ে। সেই জন্য আমাদের যেমন আমাদের না পাওয়া আছে, ঠিক সেই রকমই আমার পাওয়াও আছে। আমার দুঃখ আছে তো আমার আনন্দ আছে, আমার চোখের জল আছে তো আমার হাসিও আছে, আর হারিয়ে যাওয়া আছে যেমন তেমনি ফিরে পাওয়াও আছে। শুধু হারিয়ে গেল, ফিরে পাবো না, তা কি কখনো হয়? নিশ্চয়ই হয়তো সেটা ফিরে পাবো না, কিন্তু যা ফিরে পাবো তা হয়তো যা হারিয়ে গেছে তার থেকেও অনেক বেশি। আর এই ওঠানামার মধ্যেই তো জীবনের পথ চলা, আর সেই সার কথাটাই কিন্তু বলে দিয়েছেন শ্রীকান্ত আচার্য এই গানটাতে। কিন্তু কখনো কখনো আমরা এত দ্রুত ছুটতে থাকি যে নিজের মনটাই যে কোথায় যেন পিছিয়ে পড়ে যাচ্ছে আমরা বুঝতেই পারি না, তাই না? আর সেই মন বোঝার জন্য আমাদের যে মনটা দরকার, সেই মনও কি আমাদের আছে বলুন? আমার মনে হয় নেই।

ছুটে আসার কথাই তো বলছেন রাঘব চট্টোপাধ্যায়, তাই না? আসলে তুমি যদি সত্যি ভাবো যে এই কথাটার সঙ্গে নিজের জীবনকে মিলিয়ে দিতে পারি কি আমরা? আমরা ছুটে চলতে চাই তো সবসময়, তাই না? সুতরাং আমরা মিলিয়ে দিতে পারি, ছুটে চল, ছুটে চল, ছুটে চল, এগিয়ে চল। আর তুমিও কোথাও না কোথাও ছুটছো, আমিও কোথাও না কোথাও ছুটছি, কাজের পিছনে ছুটছি, সাফল্যের পিছনে ছুটছি, অর্থের পিছনে ছুটছি, সম্পর্কের পিছনে ছুটছি, স্বপ্নের পিছনে ছুটছি। কিন্তু সেই ছুটতে ছুটতেই কখনো কখনো বুঝতে পারি আমি তো নিজের কাছে থেকেই নিজে হয়তো অনেক দূরে চলে গেলাম। তখন কিন্তু একটু থামতে হয়, পিছনে তাকাতে হয়, নিজেকে প্রশ্ন করতে হয় আমি কী চেয়েছিলাম আর কী পেলাম, কী হারালাম, আর কোন স্বপ্নটা

এখনও আমার ভিতরে বেঁচে আছে, হয়তো জীবনের সবচেয়ে বড় পাওয়া কোনো বস্তু নয়, সবচেয়ে বড় পাওয়া হলো জীবনে আবার নিজেকে খুঁজে পাওয়া। আর সেই কারণেই হয়তো আমরা অনেক দূরে চলে যাওয়ার পরেও ঘরে ফেরার গান গাই।

যতই তুমি বিদেশ বিভুয়ে পড়ে থাকো না কেন, পিছু টান কখনো ছাড়ে? যতই আমরা চেষ্টা করি সমস্ত স্মৃতিগুলোকে ভুলে যাব, পিছু টান মানে তো আমাদের স্মৃতি, তাই না? যে স্মৃতিগুলো আমাদের মনের কোণে জমা হয়ে থাকে, কখনো কখনো একা থাকার সময় বা অনেক সময় অনেক ঘটনা দেখে মনে পড়ে যায়। সুতরাং পিছুটান আমাদের প্রত্যেকেরই আছে, তোমারও আছে, আমারও আছে। কারণ আমরা যে দিন ফেলে এসেছি, যে মানুষগুলোকে ফেলে এসেছি, সবসময় তো একরকমভাবে চলে না। আমরা যত এগিয়ে যাই, আমাদের পেছনের স্মৃতিগুলোকে ফেলে রেখে রেখে রেখে রেখে যত কুড়ানো আছে, নুড়ি পাথর একটা একটা করে ফেলতে ফেলতেই যেতে হয়, না হলে তো সেই সঞ্চয় আমাদেরকে ভারাক্রান্ত করে তুলবে। আর তাই সেই স্মৃতি অর্থাৎ সেই নুড়ি পাথরগুলো যা আমরা সঞ্চয় করছি, সেগুলো ধীরে ধীরে ফেলতে ফেলতে চলে যাব, যতই ততই পেছনের নুড়ি পাথরগুলো মানে আমার এই মনের যে অংশগুলো আমি ফেলে রেখে রেখে যাচ্ছি, সেই মনের অংশগুলো কি কিছু পিছু টান তৈরি করবে? না, সেই মানুষগুলো, সেই মনে পড়াগুলো, সেই ভালো লাগাগুলো, সেই কষ্টগুলো, সেই ছেলেবেলা সবটাই তো মনে পড়ে, তাই না? আর সেটাই তো পিছু টান। এই যে প্রত্যেক দিন তোমাদের সঙ্গে আমাদের একটা মিলন হচ্ছে, একটা সম্পর্ক তৈরি হচ্ছে, আবার ফেলে রেখে চলে যাচ্ছি, আবার অন্য কোনো দিন তোমাদের সামনে আবার চলে আসছি গান দরিয়া নিয়ে আমি সোমা, ঠিক সেরকমই প্রত্যেক দিনের যে অভিজ্ঞতা, প্রত্যেক দিনের যে গান শোনানো, প্রত্যেক দিনের যে পথ চলা, তার সঙ্গে আবার নতুন দিনের একটা সংযোগ আর পেছনেরটাতে পিছু টান, এটা থাকেই থাকে। আমরা পরমার কণ্ঠে শুনছিলাম এই গানটা, গৌতম চট্টোপাধ্যায়ের কথায় এবং কম্পোজিশনে, পরবর্তী শিল্পী পূজা সরকার। আমরা আজকে সোমার সঙ্গে যখন তোমরা গান দরিয়ায় আছো, আধুনিক গান শুনছো, বিভিন্ন ধারার গান শোনানোর চেষ্টা করছি আজকে, আর বিভিন্ন সময়ের শিল্পীকে একটা মিলিয়ে দেওয়ার অর্থাৎ মেলবন্ধনের চেষ্টা করছি, একদম আধুনিক কালের গান এবং লতা মঙ্গেশকরের গান, কিশোর কুমারের গান, তরুণ বন্দ্যোপাধ্যায়ের গান, মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গান, তাদের গানও কিন্তু শোনালাম। অর্থাৎ সমস্ত শিল্পীদের সমস্ত টিউনকে, সমস্ত ভাবনাকে মিলিয়ে একটা ছাতার তলায় অর্থাৎ একটা সুন্দর পরিসরে নিয়ে আসার চেষ্টা করলো আজকে সোমা। হয়তো তোমাদের ভালো লাগলো, হয়তো নয়, নিশ্চয়ই ভালো লেগেছে। আমি চলে যাব পূজার কণ্ঠে, এই গান আবারও পিছু টানের কথা বলে যে গান।

কিছুটান থাকুক, স্মৃতি থাকুক, সব কিছুই থাকুক, কিন্তু আমরা কি চাই সেটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে। আজ একেবারে গান্দরিয়ার শেষ প্রান্তে এসে পৌঁছেছি। স্টুডিওর ঘড়ি বলছে 12:49, সুতরাং থাকব ঠিক 1টা পর্যন্ত গান্দরিয়া নিয়ে, তারপরে আবার বাংলা নাটক নিয়ে ফিরে আসার পালা দুপুর 2টায়। তাই এই চাওয়ার কথা বলতে গিয়ে নির্মলা মিশ্রের এই গানটার কথা মনে পড়ল, শুনিয়ে ফেলি চটপট।

চাওয়া আর পাওয়ার হিসেব বড় জটিল। তবে আজকে যে গানগুলো তোমাদের আমি শোনালাম, সেই গানগুলো শুনতে শুনতে হয়তো তুমি নিজের জীবনের কিছু ছবি খুঁজে পেতে পারো, দেখতে পারো ফিরে কোথাও তোমার ছোটবেলার স্বপ্ন, কোথাও প্রথম ভালোবাসা, কোথাও কোনো না কোনো না পাওয়ার কষ্ট, কোথাও বা একটা ভুল সিদ্ধান্ত, আবার কোথাও এমন একটা ছোট্ট সুখ যেটা কোথাও তোমাকে হাসায়। জীবন আসলে একেবারে নিখুঁত নয়, জীবনের সব চাওয়া পূর্ণ হয় না, সব মানুষ থেকে যায় না, সব স্বপ্ন সত্যি হয় না, তবুও জীবন সুন্দর। হ্যাঁ, জীবন সুন্দর। আর কারণ না পাওয়ার মাঝেই আছে কিছু পাওয়া। হারানোর মাঝেও কিছু শেখা থাকে, আর থেমে যাওয়ার পরেও আবার চলার একটা রাস্তা থাকে। তাই বলতে চাই যে যা পেয়েছি তার জন্য কৃতজ্ঞ থাকব, যা পাইনি তার জন্য আফসোস না করে এগিয়ে যাব। আর যতদিন বেঁচে আছি ততদিন যেন মনটা বেঁচে থাকে। আর বলতে চাই, তোমাকে চাই। শেষ গান সুমন চট্টোপাধ্যায়ের কণ্ঠে শোনাতে শোনাতে বিদায় নেব আমি। সোমা তোমাদের সঙ্গে এতক্ষণ ছিলাম গান দরিয়ায়।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। কঠোর নিরাপত্তায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রেজিনগর ও পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ চলেছে। সন্ধে ছটা পর্যন্ত ভোট নেওয়া হবে। বেলা এগারোটা পর্যন্ত রেজিনগরে 38.71% ভোট পড়ার খবর মিলেছে। নন্দীগ্রামে এগারোটা পর্যন্ত ভোট পড়েছে 43.95%। এদিকে নন্দীগ্রামে ভোট পর্ব মোটামুটি শান্তিপূর্ণ হলেও দু একটি বিক্ষিপ্ত ঘটনার খবর মিলেছে। সোনাচূড়ার দুটি বুথে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকার কিছু ভোটদাতা। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ বিশাখাপত্তনমের হিন্দুস্থান শিপইয়ার্ড লিমিটেডে ফ্লিট সাপোর্ট শিপ ওয়ান বা FSS-1 জাহাজের উদ্বোধন করেছেন। তিনি ফ্লিট সাপোর্ট শিপ ফাইভ বা FSS-5 জাহাজটির কাঠামো নির্মাণেরও সূচনা করেছেন। 43,500 টনের এই জাহাজগুলি গভীর সমুদ্রে ভারতীয় নৌবাহিনী

রণতরীগুলিতে প্রয়োজনীয় রসদ ও জ্বালানি সরবরাহ করবে, যার ফলে ভারত মহাসাগরীয় অঞ্চলে নৌবাহিনীর কর্মক্ষমতা আরও বৃদ্ধি পাবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ থেকে পাঁচ দিনের সফরে ঘানা, আইভরি কোস্ট এবং ইথিওপিয়া যাচ্ছেন। সফরকালে ডক্টর জয়শঙ্কর সংশ্লিষ্ট দেশগুলির বিদেশমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এর পাশাপাশি এই তিন দেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গেও তাঁর সাক্ষাৎ করার কথা রয়েছে। বাণিজ্য ও অর্থনীতি, উন্নয়নে সহযোগিতা এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্কের মতো বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হবে। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু বলেছেন, পশ্চিম এশিয়ার সংকট সরকারের কাছে অন্যতম একটি বিষয় হয়ে উঠেছে, যার ফলে বিমান পরিবহনে কিছু সমস্যা দেখা দিয়েছে এবং বিমান পরিবহন জ্বালানির দাম বেড়েছে। নতুন দিল্লিতে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় শ্রী নাইডু বলেন, বিমানে জ্বালানির দাম নিয়ে পরিস্থিতি পর্যালোচনা করতে সরকার বিমান সংস্থা এবং তেল বিপণন সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করছে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। কঠোর নিরাপত্তায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রেজিনগর ও পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ চলেছে। সন্ধে ছটা পর্যন্ত ভোট নেওয়া হবে। বেলা একটা পর্যন্ত পাওয়া খবরে রেজিনগরে 56.43% ভোট পড়ার খবর মিলেছে। নন্দীগ্রামে বেলা একটা পর্যন্ত ভোট পড়েছে 60.32%। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, সংস্কৃত ভাষা হল সেই সোনালী সূত্র যা ভারতের সমস্ত ভাষাকে সংযুক্ত করে। আজ নতুন দিল্লিতে শ্রী লাল বাহাদুর শাস্ত্রী জাতীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, প্রতিটি ভারতীয় ভাষাই মহিমান্বিত এবং দেশের সংস্কৃতিতে এর বিশেষ অবদান রয়েছে। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংস্কৃত সহ অন্যান্য ভাষার প্রসারে নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছেন। দক্ষিণে বিশ্বের বৃহত্তর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে এবং উন্নয়নশীল দেশগুলির জন্য ব্যয়সাশ্রয়ী নানা উন্নয়নে অর্থের যোগান সুনিশ্চিত করতে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলি সংস্কারের আহ্বান জানিয়েছে ভারত। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের দ্বিতীয় কমিটিতে বক্তব্য রাখার সময় ভারতের প্রতিনিধি সাংসদ সিপি যোশী বলে,

0: একবিংশ শতাব্দীর চাহিদা পূরণের লক্ষ্যে এই আর্থিক প্রতিষ্ঠানগুলির পুনর্গঠন করতে হবে। বিদেশমন্ত্রী ডাক্তার এস জয়শঙ্কর আজ থেকে 5 দিনের সফরে ঘানা, আইভরি কোস্ট এবং ইথিওপিয়া যাচ্ছেন। সফরকালে ডক্টর জয়শঙ্কর সংশ্লিষ্ট দেশগুলির বিদেশমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এর পাশাপাশি এই 3 দেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গেও তাঁর সাক্ষাৎ করার কথা রয়েছে। বাণিজ্য ও অর্থনীতি, উন্নয়নে সহযোগিতা এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্কের মতো বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হবে। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু বলেছেন, পশ্চিম এশিয়ার সংকট সরকারের কাছে অন্যতম হয়ে উঠেছে। এর ফলে বিমান পরিবহনে কিছু সমস্যা দেখা দিয়েছে এবং বিমান পরিবহন জ্বালানির দাম বেড়েছে। 5 ম্যাচের টি-20 ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ভারত আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। ভারতীয় দল সদ্য সমাপ্ত এশিয়ান গেমসে পাকিস্তানকে হারিয়ে স্বর্ণপদক জয় করেছে, ফলে আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে শ্রেয়স আইয়ারের নেতৃত্বে ভারতীয় দল। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107 FM রেইনবোতে। নাটকের দুপুর, নাটকের দুপুর।
2: আজকের নাটক অরণ্য ও অন্তঃসলীলা ঢেউয়ের গল্প, রচনা বিশ্বজিৎ শীল, প্রযোজনা সুব্রত দে। নাটক অরণ্য ও অন্তঃসলীলা ঢেউয়ের গল্প।
3: দেবী, ডাক তো কে এলো?
4: দেখছি।
3: আরে ছোট মাসি, এসো এসো, আসুন।
4: তোর মা আছে?
3: হ্যাঁ আছে, বসো বসুন।
4: কে?
3: আরে তুই,
4: ভালো আছিস তো?
3: হ্যাঁ, আর তোরা সবাই?
4: ভালোই। পিসিমা, এই হচ্ছে আমার দিদি, পাত্রীর মা। আর দিদি, ইনি হচ্ছেন আমাদের পিসিমা, দীপান্বিতার জন্য যে ছেলেটির আলাপ চলছে তার মা।
3: নমস্কার। নমস্কার, দাঁড়িয়ে রইলেন কেন, বসুন।
4: দিদি, দীপান্বিতাকে ছেলে শুদ্ধ ওদের পক্ষে সবার খুব পছন্দ, তাই পিসিমা বললেন তিনি যখন বাড়ির কর্তৃ তখন সম্পর্কটা পাকা হওয়ার আগে তোর সাথে দেখা করার নাকি প্রয়োজন, তাই।
3: হ্যাঁ, খুব ভালো হয়েছে, আপনি এসেছেন বলে আমি খুব খুশি হয়েছি।
5: আপনাদের গার্জেন কে?
4: দিদি সব।
5: তবু একজন পুরুষ মানুষ?
3: না, সেরকম
4: দিদির মেয়েরা কোনো পুরুষের চেয়ে কিন্তু কম নয় পিসিমা।
5: আমার কথাটা তুমি বোঝনি বৌমা, উনি বুঝতে পেরেছেন। আপনার মেয়েকে প্রথম যেদিন আপনার এই বোনের বাড়িতে দেখেছি সেদিন থেকেই আমার ছেলের বউ করে নিয়ে যাবার ইচ্ছে।
3: এ তো আমার পরম সৌভাগ্য।
5: আমার ছেলেকেও আপনাদের অপছন্দ হওয়ার কোনো কারণ দেখছি না। আমাদের সবারই ইচ্ছে আগামী মাসের প্রথম তারিখে দিন স্থির করার, তা ওই তারিখে দিন স্থির করলে আপনাদের কোনো আপত্তি নেই তো?
3: না না, আপত্তি থাকবে কেন?
5: না মানে কোনো অসুবিধে টসুবিধে?
3: না, তেমন কোনো অসুবিধে নেই।
5: অবশ্য পাকা কথা দিতে আর আশীর্বাদ করতে আমার দেওর আর আমার জামাইরা আসবেন, তবে আমার কথাই কিন্তু পাকা কথা বলে জানবেন। ছেলেকে আমি যে কি কষ্ট করে ডাক্তারি পড়িয়েছি তা আপনি আপনার বোনের কাছে নিশ্চয়ই শুনেছেন।
3: হ্যাঁ, তা শুনেছি।
5: মেয়েদেরও সচ্ছল পরিবারে পাত্রস্থ করেছি, এখনো একটি মেয়ের বিয়ে বাকি।
3: হ্যাঁ জানি।
5: এখন তাহলে নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন।
4: দিদি, পিসিমা বলতে চাইছেন ছেলে তো ডাক্তার, বিয়ের বাজারে কত কদর, তাই না? তাই বিয়ের বাজারের ওজনটা দেখে দেয়া ধোয়ার ব্যাপারটা।
3: আমার সামর্থ্য কতটুকু সে তো তোকে আমি আগেই বলেছি।
4: তবু পিসিমা যখন তোর কাছে এলেন, বুঝলি না?
3: দেখুন, মানে আমিও খুব কষ্ট করে ছেলে মেয়েদের মানুষ করেছি, উনি যখন পরলোকে পা রাখলেন তখন বড় মেয়ে মাত্র 16 বছরের, ম্যাট্রিকটাও দেয়নি,

0: একটা মাত্র ছেলে, ইঞ্জিনিয়ারিং পড়ত, তাও আমার কপালে সইল না। কলেজ হস্টেলে উগ্র জাতীয়তাবাদীদের হাতে খুন হলো। একমাত্র বড় মেয়ে রায়ের উপরই আমাদের সংসার।
1: এই শুনলাম দীপাও নাকি চাকরি পেয়েছে?
0: হ্যাঁ, তা গত দেড় মাস থেকে একটা চাকরি করছে বটে, কিন্তু সে তেমন একটা কিছু নয়, কাজেই বুঝতেই তো পাচ্ছেন। অবশ্য মেয়ে জামাইকে আমার সাধ্যমতো নিশ্চয়ই দিতে থুতে চেষ্টা আমি করব, আর আপনাদের সম্মান যাতে বজায় থাকে সে চেষ্টাও নিশ্চয়ই করব।
1: আসলে কি জানিস দিদি, পিসিমা বলছিলেন যে তার ছোট মেয়ের জন্য একটা আলাপ চলছে, পাত্রপক্ষ 40,000 টাকা পৌঁছাইছে। পাত্রটি অবশ্য ইউনিভার্সিটি লেকচারার, বুঝতেই পাচ্ছিস এমন পাত্র তো আর হাতছাড়া করা যায় না। আবার এতগুলো টাকার ব্যবস্থা করাও সম্ভব হচ্ছে না, তাছাড়া ছোট ছেলেটির কোনো দিকে চাকরি বাকরি কিছুই হচ্ছে না, তাই ছেলেটিকে একটা দোকান খুলে দেওয়ারও ইচ্ছে।
0: দেখুন, সঞ্চয় তো আমার তেমন কিছুই নেই, তবু টেনে টুনে 10,000 পর্যন্ত হয়তো জোগাড় করতে পারবো, কিন্তু এর বেশি আর বোধহয় সম্ভব হবে না। এর পরও যদি আমার মেয়েকে আপনার চরণে ঠাঁই দেন, সে আপনার অশেষ কৃপা।
2: মা, ভাসটা একটু সরিয়ে দাও না।
1: কিরে দেবী, এর মধ্যেই জলখাবার নিয়ে এলি?
0: দেবী, একে প্রণাম করো।
3: থাক থাক মা, বেঁচে থাকো, সুখী হও।
1: কিরে, দীপার নেতাকে দেখছি না যে,
2: ও এক বন্ধুর বাড়ি গেছে।
0: তুই ওকে নিয়ে আসবি জানলে।
4: আমাদের আজকের আলোচনা চক্র এখানেই শেষ হলো। এবার আমাদের সংস্থার পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করছেন সংস্থার সেক্রেটারি শ্রীমতী দীপান্বিতা বর্ধন।
5: মাননীয় সভাপতি মহাশয় এবং আলোচনা চক্রে অংশগ্রহণকারী গুণীজন ও উপস্থিত ভদ্রমণ্ডলী, ফোরাম ফর প্রোটেকশন অফ উইমেনের পক্ষ থেকে আপনারা সবাই আমার ধন্যবাদ গ্রহণ করুন। আপনাদের সবার উপস্থিতি আমাদের আজকের আলোচনা চক্রকে উজ্জ্বল করেছে, তবে সফল করেছে কিনা বলতে পারছি না, কারণ পণ প্রথা দুষ্ট ক্ষতকে আমরা যখন নির্মূল করতে সক্ষম হব, তখনই শুধু আমাদের সফলতা আসবে, তার আগে নয়। আলোচনায় প্রায় সব বক্তারাই বলেছেন একমাত্র মেয়েদের অর্থনৈতিক স্বাধীনতাই পণ প্রথাকে বিলোপ করতে পারে। আমাদের প্রাত্যহিক জীবনের অভিজ্ঞতা এই ধারণাকে কিন্তু সর্বাংশে সমর্থন করে না। পণ প্রথাকে সমূলে উৎপাটিত করতে হলে চাই আমাদের নতুন মানসিক দৃষ্টিভঙ্গি ও নতুন মূল্যবোধ।
0: দেবী, তুই চিন্তা করিস নে মা, তোর জিপিএফ অ্যাকাউন্ট থেকে 1,600 টাকা অ্যাডভান্স পেলেই চলবে, আর বাকি 4,000 আমার গয়নাগুলো বিক্রি করলেই হয়ে যাবে। রেখেছিলাম তো প্রদীপ তোর বউয়ের জন্যে, প্রদীপ তোই যখন আর বেঁচে নেই।
2: এত কম সময়ের মধ্যে জিপিএফ অ্যাডভান্সটা পাওয়া যাবে কি না কে জানে।
0: পেছন দিকে দরজা দিয়ে আবার কে এলো?
2: দেখি, দীপা এলো বোধ হয়।
0: কি জানি, দেখি।
5: মা, না তো সবজির ব্যাগটা ধরো তো।
0: মা, মা জানিস নি?
5: না, মাছের বাজারে ঢুকিনি।
0: তাহলে এত দেরি?
5: আমি তো বলেই গেছি আজকে ফিরতে একটু দেরি হবে, আমাদের আলোচনা চক্রই তো শেষ হলো 7:30, তারপর গেলাম বাজারে। ও হ্যাঁ, বাস স্ট্যান্ডে ছোট মাসিকে যেন দেখলাম।
0: তোকে দেখতে পেয়েছে?
5: না। দিদি কোথায়?
0: ওর ঘরে।
2: দিদি, এই দিদি, এই দিদি,
5: এই দিদি, আরে এরকম মুখ ঢেকে শুয়ে আছিস কেন রে?
2: সর সর বসতে দে।
5: কিরে, তোর আবার শরীর খারাপ হলো নাকি?
2: কই না তো।
5: তাহলে মুখটু গম্ভীর করে শুয়ে আছিস যে
2: এমনি।
5: এই জানিস, আজকে না সুদীপ্তার সাথে দেখা হলো।
2: কোথায়?
5: বাজারে।
2: এখানে কবে এসে পৌঁছেছে?
5: গতকাল রাত্রে। কবে এসে পৌঁছবে তোকে নাকি জানিয়েছে? বাড়িতে নাকি বিয়ের জন্য খুব চাপ দিচ্ছে।
2: ও,
5: আগামী মাঘ মাসটা নাকি ডেডলাইন। একটা কথা বলবো?
2: বল।
5: সুদীপদাকে আর কতদিন ঝুলিয়ে রাখবি?
2: আমি তো কাউকে ঝুলিয়ে রাখিনি।
5: মানে?
2: আমি আমার সমস্যা ওকে বুঝিয়ে বলেছি, তারপর ও যদি, তাছাড়া মাকে কি দেখাশোনা করবে বল?
5: কেন, আমার রোজগারে বুঝি দুটো পেট চলবে না?
2: তোর বিয়েটা যে প্রায় পাকা হয়ে গেছে জানিস।
5: বিয়ে হয়ে গেলে মাকে দেখাশুনো করা যাবে না বা সঙ্গে রাখা যাবে না, এটা ভাবছিস কেন?
2: তুই যে কি বলিস না।
5: কেন জানিস না, সুপ্রিম কোর্ট একটা কেসে রায় দিয়েছে যে উপার্জনশীল বিবাহিতা কন্যাকেও মাতা পিতার ভরণ পোষণ করতে হবে।
2: যা যা পাকা মেয়ে, এবার হাত মুখ ধুইয়া
5: যাচ্ছি। এই ছোট মাসি আজ আবার এসেছিল না কি রে?
2: কি করে বুঝলি?
5: বাসস্টপে যেন দাঁড়িয়ে থাকতে দেখলাম।
2: হ্যাঁ, ছেলের মাকে নিয়ে এসেছিল জানিস, ওরা না আগামী মাসে তারিখ ফেলতে চায়।
5: যা বাবা, চাকরি পেলাম মাত্র দেড় মাস, এরই মধ্যে বিয়ে?
6: দিদি তুই বিয়েটা করে ফেল,
2: সুদীপটা ধন্য হয়ে যাবে,
5: আমাকে বরঞ্চ আরো কটা বছর মুক্ত বিহঙ্গ।
2: মাঝে বকিস না তো, মাঝে বকিস না, বলতে গেলে শুধু আশীর্বাদটুকুই বাকি।
5: দিদি হ্যাঁ শুন, একই ছাদনা তলায় দুজনেরই বিয়ে হতে পারে না।
2: তুই এত পাকা, বাজে বাজে বকিস কেন বলতো?
5: আচ্ছা বাজে বকছি কোথায়? সত্যি দিদি, সুদীপদাকে দেখলে না ভীষণ কষ্ট হয়। দিদি আজকে কি নিয়ে কথা হলো রে?
2: এই দিয়া থোর ব্যাপার নেই আর কি।
5: কোনো দাবি দেওয়া আছে নাকি?
2: তা আছে, নগদ ৪০,০০০ টাকা চাইছে।
5: মানে ৪০,০০০ টাকা পণ?
2: অবশ্য ১০,০০০ও চলবে।
5: আমার বিয়েতে তোরা পণ দিবি?
2: যা প্রথা তা তো মানতেই হবে।
5: প্রথা? আচ্ছা এতগুলো টাকা আসবে কোত্থেকে শুনি?
2: কেন, আমার ওই জিপিএফ অ্যাকাউন্ট থেকে অ্যাডভান্স নেবার ব্যবস্থা করব।
5: তোর অ্যাকাউন্টে কত টাকা আছে?
2: তা প্রায় ১০,০০০-এর মতো আছে, ৬,০০০-এর মতো অ্যাপ্লাই করব।
5: তা বাকি টাকা?
3: সে কাউকে ভাবতে হবে না, আমার গয়নাগুলো বিক্রি করব।
5: কোনো প্রয়োজন নেই।
3: প্রয়োজন অপ্রয়োজনটা আমরা বুঝব।
5: মা তুমি কি মনে করো ওদের ছেলে তোমার মেয়েকে বিয়ে করে তোমাকে কৃতার্থ করছে?
3: নিশ্চয়ই।
5: আর তার জন্য দক্ষিণা বাবু তুমি পণ দেবে?
3: মেয়ে হয়ে যখন জন্মেছিস তখন বাপ মাকে পণ তো দিতেই হবে।
5: ও মেয়ে হয়ে জন্মেছি বলে কি ফেল না?
3: যুগ যুগের প্রথাকে তো অস্বীকার করা যাবে না দীপা।
5: প্রথা নামের এই অসভ্যতাকে আমি স্বীকার করি না মা। তোমার এই পাত্রপক্ষটি যদি পণ ছাড়া বিয়েতে রাজি থাকে তো ভালো, নাহলে এমন ব্যবসার কোনো প্রয়োজন নেই।
3: দীপা
5: কেন, আমার ব্যক্তিগত কোনো মতামত নেই।
3: দীপা দেখ, মুখে মুখে তর্ক করিস না, একটা লোক সারা জীবন তোর ভরণ পোষণ।
5: হো পণটা কি আমার মেনটেন্যান্স ফি? যারা স্ত্রীর বাপের বাড়ি থেকে পণ নামের ভিক্ষা নেয় তাদের তো বিয়ের পিঁড়িতে বসবারই কোনো যোগ্যতা নেই।
3: কিন্তু যে ছেলেটি জীবনের ২৭-২৮টা বছর পরিশ্রম করে ডাক্তার হয়েছে, বাবা মার এতগুলো টাকা খরচ হয়েছে।
5: আমার কি পড়াশুনো করতে কোনো পরিশ্রম হয়নি? তোমাদের কোনো খরচ হয়নি আমার জন্য?
3: আবার বলছি মুখের উপর তর্ক করিস না, মেয়েরা দাসী হয়েই যখন জন্মায়
5: তখন পুরুষ প্রভুর প্রভুত্ব মানতেই হবে।
3: মারবো এক চড়।
2: মা কি করছো কি তোমরা? যাও যাও তুমি রান্নাঘরে যাও, এসব কথা পরে চিন্তা করা যাবে, যাও যাও রান্নাঘরে।
3: চিন্তার আর বাকি রইল কি?
2: আহা মা তুমি এখান থেকে যাও তো, যাও না। এই দীপা তুই যা, তুই যা গিয়ে হাত মুখ ধুয়ে নে। আরে যা না।
5: যাচ্ছি, তবে শুনে রাখ, তোরা যদি পনির দাঁড়ি পাল্লায় তুলে আমার বিয়ে দিস তাহলে বিয়ের রাতেই হয় আমি পালিয়ে যাব, না হয় আত্মহত্যা।
2: ছি, কেন এসব অলক্ষণে কথা বলছিস? বিয়েই তো মেয়েদের সুখের শুরু।
5: সুখের শুরু? আত্মবিক্রয় করে ওরকম সুখের কোনো প্রয়োজন নেই।
7: কার্ডগুলো খুব সুন্দর ছাপিয়েছিস তো ছোটটা, কে রে চুপ করে আছিস যে, ক্রেডিট নিবি না?
8: শম্পা বিয়েতে পণ না নিতে দাদার মাকে একটু বুঝিয়ে বল না।
7: না বাবা আমি পারবো না, বর্দাকে একবার বলে দেখা যেতে পারে, কিন্তু মাকে? হুরে বাবা, বর্দাই সাহস পাবে না, আর আমি? তোর সাহস থাকলে তুই বল।
8: আমি? এই বাউন্ডুলে বেকারের কথায় কে পাত্তা দেবে বল?
7: আচ্ছা ছোটদা তুই এত হীনমন্যতায় ভুগিস কেন বলতো?
8: প্যারাসাইট চাঁদ বিশ্ব চরাচরে ছত্রাকের দুর্গন্ধ ছড়ায়, নিয়নের ঝর্ণা তলায় আতেল কবি মহাকাব্যের ছত্র সাজায়।
7: থাম থাম, বর্দার মা দুজনেই রান্নাঘরে, একবার চেষ্টা করে দেখতে চাইলে দেখতে পারিস।
8: চল
9: দাদা, মিষ্টির ব্যাপারটা কি পাকা করে ফেলবো?

0: মিষ্টি ভালো হবে তো?
1: আমার বন্ধুর
2: মিষ্টির কোনো প্রয়োজন নেই।
1: কেন, আমার বন্ধুর দোকান বলে?
2: না তা নয়, তবে কাঁঠাল এখনো গাছে আর সবাই মিলে গোপে তা দিচ্ছ।
0: তার মানে
2: এ বিয়ে হবে না
0: মা?
2: ওই ছোট লোকেরা খবর পাঠিয়েছে পনের টাকাটা নাকি বিয়ের মাস দুয়েক পরে দেবে।
3: তাই বলে হাতে আর মাত্র দশ দিন?
4: দাদা পনটাকে না নিলেই নয়।
2: তুই থাম, এক টাকা রোজগারের মুরদ নেই, ঘরের খেয়ে বোনের মোষ তাড়িয়ে বেড়াচ্ছিস।
0: মা, ওরা তো টাকাটা আদৌ দেবে না বলেনি।
2: কিন্তু কথার খেলাপ করবে কেন?
0: নিশ্চয় নিশ্চয় কোনো অসুবিধে আছে, সামান্য একটা কারণে।
3: হ্যাঁ, এই তুচ্ছ কারণে ছোট লোকের মতো আচরণ করা।
2: শম্পা, তুই আমাকে ছোট লোক বলছিস?
5: টোপ গিলতেই হলো, কি বলিস দিদি?
3: তুই হাসছিস, আমার কিন্তু প্রচন্ড ভয় করছে।
5: কেন?
3: লুকোচুরি কতদিন চলবে?
5: যতদিন চলতে পারে।
3: তারপর?
5: তারপর যা হবার হবে।
3: পনের টাকাটা এক্ষুনি না দিলে আত্মীয় স্বজন পরিচিতেরা পরে পরে তো আমাকে দোষারোপ করবে। মা তো এক্ষুনি ভয়ে অস্থির, উঠতে বসতে আমাকে যাতা বলছে।
6: জানি, কিন্তু এটা আমার একটা এক্সপেরিমেন্ট, সভ্যতা নামের ব্যবস্থাকে এটা আমার একটা চ্যালেঞ্জ।
3: তাই বলে নিজের জীবন নিয়ে এভাবে ছিনিমিনি খেলা?
6: ছিনিমিনি হয়তো একটা নতুন শৃঙ্খলার জন্ম দেবে,
3: কি জানি ভাই। আমার আমার খুব ভয় হচ্ছে সারাটা জীবন।
5: এই চোখের জল মুছ
3: কি রে, এত ভয় পেলে চলবে কেন?

0: ইস, চা পাতাগুলো একদম যাচ্ছে তাই, কিছুতেই লিকার ভালো হবে না। কি বৌদি হাই তুলছ যে, রাত্রে ভালো ঘুম হয়নি বুঝি?
1: বাপরে, তোমার যে স্কুলে দেরি হয়ে যাচ্ছে খেয়াল আছে?
0: হ্যাঁ খেয়াল আছে। এই নাও তোমার কর্তার বেডটিটা পৌঁছে দিয়ে এসো, দেখো ওখানে দেরি করো না। কিন্তু
1: বলতে পারছি না ভাই, জানোই তো কর্তার ইচ্ছে কর্ম। এই উঠো, আরে উঠো বলছি, উঠবে না তো। ঠিক আছে আমি ঠান্ডা জল নিয়ে আসছি।
2: দিদি এবার তাহলে আমরা,
1: সেটা হচ্ছে না, আজকে এখানেই থাকতে হবে।
3: এই কিছু মনে করিস না রে দিদি, আজকে না এখানে থাকলে কিছুতেই চলবে না, কাল সকালবেলা শম্পাকে যে দেখতে আস, মিথ্যে বলিস না তো?
2: না না না, মিথ্যে নয়, সত্যি।
1: তবে আর আটকাবো না। হ্যাঁ তুই মার সাথে দেখা করে যা, মা কিন্তু এক্ষুনি এসে যাবে।
3: বেশি রাত হলে ফিরতে যে অসুবিধা হবে।
1: তাহলে আবার কবে আসছিস?
3: বলতে তো পারছি না, তবে আগামী সোমবারের আগে নয়, রোববার সন্ধ্যায় আমরা দিল্লি থেকে যে ফিরবো।
1: হঠাৎ দিল্লিতে?
2: আমার একটা ইন্টারভিউ আছে আর কি।
1: আসছি রে দিদি।
0: হ্যাঁ আয় ভাই আয়।
2: দিদি তাহলে আসে?
1: হ্যাঁ ভাই এসো।
3: এই ঘুমিয়ে পড়লি নাকি?
2: না তো, তোমার রান্নাঘরের কাজ এতক্ষণে শেষ হলো?
3: শম্পাটা গল্প জুড়ে দিল। এই লাইট নিভিয়ে দেবো? আমার চিরুনিটা কোথায় গেল? চিরুনিটা দেখতে পাচ্ছি না তো।
2: এই তো আমার নাও।
3: একটা কথা বলবো ভাবছিলাম।
2: কি?
3: রাগ করবে না তো?
2: বাহ, এই এক বছরে কখনো রাগতে দেখেছো?
3: রাগতে অবশ্য দেখিনি, তবে স্কুলে পড়া বাচ্চাদের মতো অভিমান যে।
2: কি বলছিলে বলো।
3: শম্পা না বলছিল যে, মানে ওদের স্কুলে ল্যাঙ্গুয়েজ টিচারের তিনটে পোস্ট খালি রয়েছে।
2: তোর চাকরির আদৌ কোনো প্রয়োজন আছে?
3: আচ্ছা তোমাকে একটু সাহায্য তো করা যাবে না কি?
2: আমার আয় সংসার চালানোর জন্য খুব

0: এখন
1: না মানে
0: সংসারে প্রাচুর জনাই থাক, অভাব তো নেই, আর ঘর গৃহস্থলি সামলে কাজ করতে যাওয়া না, অন্তত আমি এটা পছন্দ করি না। দেখো, ঘরে বাইরে একজন মানুষ গড়ে অন্তত 20 ঘন্টা করে কাজ করবে, এটা কি চারটিখানি কথা? আর আর তুমি যদি অবশ্য অর্থনৈতিক স্বাধীনতার প্রসঙ্গ তোলো, তাহলে আমি বলবো যে এটা আমার ওটা তোমার, এই অনুভূতিটা যে দম্পতির বেশি, সেখানে স্ত্রীর তথাকথিত অর্থনৈতিক স্বাধীনতার প্রয়োজন আছে নতুবা নেই? দীপা, দীপা, ফ্যামিলি হচ্ছে একটা চেইন অফ সিস্টেমস। আজকে যে এই যে ছেলে মেয়েরা ড্রাগ অ্যাডিক্ট হচ্ছে, বাপমাকে পাত্তা দিচ্ছে না, এর অন্যতম কারণ হলো দে ফিল দে আর আনডিসায়ার্ড, নোবডি কেয়ার্স ফর দেম।
1: না মানে আমি বলছিলাম।

0: অমৃত, রান্নার জন্য বৌদির একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া উচিত।
1: ও সত্যি দারুণ হয়েছে।
0: কে বৌদি কমপ্লিমেন্ট অ্যাকসেপ্ট করবে না?
2: শোভন
1: বলো,
2: এই মাসের মধ্যে তোর শ্বশুর বাড়ি থেকে ফোনের টাকাগুলো যেন আসে, না হলে তারা যেন তাদের মেয়েকে চিরদিনের জন্য নিয়ে যায়।
0: মা, অন্যায়।
2: তুই আমাকে ন্যায় দেখাচ্ছিস? বিজনেস করবি, টাকা আসবে কোত্থেকে?
3: তাই বলে
0: একটা কিছু হয়ে যাবে?
2: হ্যাঁ, গত 3 বছর থেকে শুধুই তো হচ্ছে।
0: তাই বলে তুমি বৌদিকে এভাবে অপমান করবে? মা
2: কথা কোথাকার, তোর জন্যই তো।
0: ছি মা ছি, কারো মনে এভাবে কষ্ট দেয়া?
2: আর আমার কষ্টটা কষ্ট নয়, তাই না? হ্যাঁ, আজকাল যখন আমার চেয়েও তোমাদের জন্যে আপনজনেরা রয়েছে।
0: দাদা তুই কিছু বল।
1: আমার আর কি বলার আছে।
0: বাহ বাহ,
1: মা এই রইল তোমার ওষুধ আর ট্যাবলেটগুলো পাওয়া যায়নি, কালকে সৌভিককে বলতে হবে। কি ব্যাপার, কাপড় জমা গোছাচ্ছ যে? তোমার ঠাকুর দেবতাদের সুটকেসে বন্ধ করছো কেন? মা মা, এসব এসব হচ্ছে কি?
2: যা হওয়া উচিত তাই হচ্ছে।
1: মানে
2: তোমরা সবাই সুখে থাকো, আমি পুরী চলে যাব।
1: কেন, কি হয়েছে? মা মা কি হয়েছে বলবে তো। দীপা দীপা, এই শম্পা শম্পা,
3: যাচ্ছি।
1: কিরে
3: কি বল,
1: মার কি হয়েছে? এই মাথা নিচু করে আছিস কেন, কি হয়েছে বলবি তো।
3: বৌদি নাকি মার উপর হাত উঠিয়েছে।
1: কি অসম্ভব!
2: হ্যাঁ, তোর মতো বউয়ের আঁচল ধরা কাপুরুষের কাছে অসম্ভব মনে হবে বই।
1: কিন্তু দীপা এরকম কেন করবে?
2: সেটা তোর বউকেই জিজ্ঞেস কর।
1: দীপা কোথায়?
2: কঞ্চুলোয় আর যাবে বাপের বাড়ি ছাড়া? সেই দুপুরবেলা যে বাড়ি থেকে বেরিয়েছে।
3: না রে বর্দা, অনেক আগেই ফিরেছে।
1: যাদব ডেকে নিয়ে এখানে।
3: বর্দা, বৌদি সাড়া দিচ্ছে না, দরজা বন্ধ।
1: দরজা বন্ধ? দাঁড়া দাঁড়া দেখছি। দীপা দীপা দীপা, দরজা খোলো। একই শোনো, তুমি তুমি মার গায়ে হাত তুলেছ কি? কি জবাব দিচ্ছ না কেন, কি হলো?
3: তোমার বিশ্বাস হয়?
1: বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নয়, সোজা জবাব দাও, তুমি হাত তুলেছ
3: না?
1: তাহলে তাহলে মা কি মিথ্যা কথা বলছেন? কি বলছ?
3: উনি আমাকে মেরেছেন।
1: কিন্তু কেন?
3: কারণটা তোমার অজানা থাকার কথা নয়। ফোনের টাকার জন্য আমার মা আর দিদিকে উনি চোপে লোক বলেছে। উত্তরে উত্তরে আমিও বলেছি, যারা পণ দাবি করে তারাও ছোট লোক। বলা মাত্র বেলুনি দিয়ে আমার পিঠে দ্বিতীয়বার আঘাত করার আগে আমি বেলুনিটা কেড়ে
1: নিয়েছিলাম। আর সারাটা দিন বাড়ির বাইরে ছিলে কেন?
3: প্রাণের ভয়।
1: কি যে সমস্যা! জানো জানো মা যে রাগ করে ভোরের গাড়িতে পুরী চলে যাচ্ছেন এটা জানো? শোনো শোনো শোনো দীপা, চলো মার কাছে চলো, ক্ষমা চেয়ে আসবে, ওঠো চলো, প্লিজ প্লিজ। কি হলো?
3: আমি ক্ষমা চাইতে পারবো না।
1: কেন?
3: আমি তো কোনো অন্যায় করিনি।
1: কিন্তু তবু
3: তবু কেন ক্ষমা চাইবো?
1: তুমি মাকে ছোট লোক বলনি?
3: তোমার মা যে আমার মা বোনকে ছোট লোকই তো বললেন। তুমি আমাকে ছড় মারতে পারলে। বর্দা খেতে আয়, সব ঠান্ডা হয়ে যাচ্ছে। বৌদি ও বৌদি চলো খেতে চলো, ওঠো, রাত প্রায় 11টা হতে চলল।
4: না আমি খাবো না।
3: কেন
4: খেতে নেই?
3: প্লিজ বৌদি প্লিজ, এরকম করো না, চলো।
4: শম্পা আমাকে ডিস্টার্ব করো না।

0: বর্দা, এই বর্দা, কি হলো? চল,
1: আমার খাবার ইচ্ছে নেই, তুই যা।
0: বাহ, তুইও খাবি না, বৌদিও খাবে না, মা খাবে না, কি জানি বাপু।
1: দীপা,
0: হাত ছড়াও, হাত ছড়াও বলছি।
1: দীপা প্লিজ,
0: না সরো, সরো এখান থেকে।
1: কেন? তুমি কেন এমন করছো?
0: না না, তোমার সাথে এক বিছানায়।
1: দীপা,
0: লজ্জা করে না? যে শরীরে তুমি হাত উঠিয়েছো সে শরীরে চি চি চি।
1: দীপা, দীপা তুমি সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ,
0: তাই নাকি?
1: দীপা বিছানায় ফিরে এসো বলছি।
0: যদি না আসি?
1: তুমি দেখতে চাও? তুমি তুমি তুমি যাবে
0: না? না

0: না, এবার ওঠা দরকার।
1: দেবী দেবী, ওঠ মা ওঠ, বেলা 6:30 বাজতে চলেছে, ওঠ।
0: তোমার পুজো শেষ হলো মা?
1: না,
0: খবরের কাগজ এসেছে?
1: হ্যাঁ এসেছে, বারান্দায় আছে।
0: হে কি আকাশে দেখছি কাকের ডিমের মতো কালো হয়ে আছে। যাচ্ছি। হে কি তুই এই সকালবেলা কি ব্যাপার, একা এসেছিস? আয় আয় ভেতরে আয়, কি হয়েছে কি হয়েছে বলতো?
2: যা হবার ছিল তাই হয়েছে।
0: মানে মানে
1: দেবী কে এলো রে?
0: এই এই কাঁদিস না, চল চল ভেতরে চল।
1: এ কি দীপা তুই, কি হয়েছে কি হয়েছে, কিছু বলছিস না যে? দেবী কি হয়েছে রে? তবে তবে কি আমার কপাল ভাঙলো?
0: মা চিৎকার করে কোনো কোনো লাভ নেই এখন, লোক জানি। তুমি তুমি পুজো করে এসো গিয়ে।
1: কিন্তু তোরা তোরা মা বলছিস না কেন কি হয়েছে?
0: মা ওর অবস্থাটা তুমি ঠিক বুঝতে পারছো না, পরে সব সব শোনা যাবে। ঠাকুর ঘরে গিয়ে তুমি কাজ সেরে এসো। দীপা দীপা কাঁদিস না কাঁদিস না, এবার আয় আয় ভেতরে আয়। কি হয়েছে বলতো, বল কি হয়েছে বল।

0: come in?
1: Ashwin.
0: Good morning.
1: Boshun.
2: Apnar naam?
0: Dipanita Bordhon.
2: Amader school e teacher er post je khali ache, eta janlen ki kore?
0: Newspaper e advertisement dekhechhilam.
1: Age kothao poriyechen?
0: Haan, Bibekananda Bidyapithe poratam.
2: Acha dekhun, apni nishchoi janen je shikkha jogote amader school er ekta sunam ache, ekta pobitro bhabmurti ache. এখানে মেয়েদের পাঠালে পড়াশোনা কিছু হোক আর না হোক, মেয়েদের চরিত্র গঠন হয় একটা সত্যিকারের ভারতীয় নারীর আদর্শে।
1: আচ্ছা, ভারতীয় নারী চরিত্রের সতীত্ব, কর্তব্যবোধ, স্ত্রী হিসেবে পরিবারে মানিয়ে চলার দক্ষতা, এসব সম্পর্কে আপনার অভিমত?
0: আমার বিশ্বাস, এসব বিশেষণের প্রয়োগে ভারতীয় নারী দেবীর মহিমা পায় নিশ্চয়ই, কিন্তু এতে তার নারীত্ব কোনো মতেই মহান হয়ে ওঠে না, উল্টে এটা হচ্ছে তার উপর হীনত্ব চাপিয়ে দেবার কৌশল মাত্র, যাতে সে অন্যায় প্রতিবাদ না করে।
2: আচ্ছা, ডিগ্রি পরীক্ষায় আপনার ম্যাথমেটিক্স ছিল
0: না?
1: বুঝলেন, আমাদের আবার ম্যাথমেটিক্স টিচার দরকার।
0: কিন্তু আপনারা আমাকে ল্যাঙ্গুয়েজ পোস্টের ইন্টারভিউ ডেকেছেন।
3: দুঃখিত, আমরা ঠিক করেছি ল্যাঙ্গুয়েজের সাথে যার ম্যাথামেটিক্সে প্রফিসিয়েন্সি আছে তাকেই আমরা অ্যাপয়েন্ট করব। আচ্ছা, তবে এখানেই থাক, আসুন। ধন্যবাদ।

0: दीदी
1: ए, ए, ए, दीदी ए, दीदी
0: কাঁচিস কেন রে
1: ও দিদি
0: এই
1: খারাপ স্বপ্ন দেখলি নাকি রে
0: এই দিদি কি হয়েছে তোর ওঠ না
1: বল
0: বল না
1: কিছু না
0: কিছু নয় মানে
1: তুই কিন্তু আমার প্রশ্ন এড়িয়ে যাচ্ছিস দিদি এদিকে ফের তো
0: বলছি তো কিছু নয়
1: তাহলে মিছে মিছে কাঁদছিলি কেন
2: হ্যাঁ দীপা ঘুমিয়ে গেলি
1: না কিছু বলবি
2: তুই তুই রাগ করেছিস বলছিলাম কি পনির টাকাগুলো তোর শাশুড়ির হাতে পৌঁছে দি
1: কেন
2: এবার এবার তুই স্বামীর ঘরে ফিরে যা ভাই
1: কেন কোনো প্রয়োজন নেই
2: প্রয়োজন আছে রে প্রয়োজন আছে তুই তো জানিস না প্রত্যেক বিবাহিতা মেয়ের মঙ্গল স্বামীর ঘর
1: মঙ্গল অমঙ্গল তুই আমাকে শিক্ষা দিতে আসিস না দিদি
2: হ্যাঁ
1: তুই তো ঘর তিমি নিয়ে থাক আর আমি আমি আমাকে সবাই স্বার্থের পর ছোট লোক অপবাদ দেবে ঘরে মা বাইরে বন্ধুরা আত্মীয় স্বজনেরা আমাকে অপমানিত করছে আমি আমি কি দোষ করেছি বল
0: দিদি
1: তোর
0: তোর গৌতমের জন্য আমাকে আমাকে কেন অপমানিত হতে হবে কেন কেন
2: দিদি
1: আমি তোদের বোঝা হয়ে উঠছি তাই না
0: দীপা
1: কি করবো বল চেষ্টা তো করছি কিন্তু চাকরির এই বাজারে তুই ঠিকই বলেছিলি আমার মতো মেয়েদের কোনো স্কুলের চাকরি জুটবে না আমি আর চাই না ঘরের উপর
0: দীপা
1: দীপা
0: চুপ কর ভাই
3: দীপান্বিতা
1: হ্যাঁ বলুন
3: রিপোর্টটা রেডি তো
1: হ্যাঁ রেডি হয়ে গেছে
3: তাহলে বড় সাহেবের কাছে নিয়ে যাও
1: আচ্ছা
4: কমলাদি উনি কি বিবাহিতা
3: কে দীপান্বিতা হ্যাঁ তা বিয়ে একটা হয়েছিল বটে আরে চরিত্র খারাপ তা না হলে স্বামী তাড়িয়ে দিয়েছে
4: তাই
3: আর না হলে বলছে কি দেখনি দুদিন ধরে রোজ রোজ 12:30 থেকে ঠিক একটার ভিতর ঘন ঘন ফোন আসে
4: তা রোজ একটা ফোন আসে বটে কিন্তু ফোন এলেই
3: তুমি এখনো সেই খোকাই থেকে গেলে বুঝলে
4: আস্তে আস্তে উনি ফিরে আসছেন
5: শোভন
6: মা
5: তাহলে কি স্থির করলি
6: কোনটা মা
5: ওই ডিভোর্সের মামলাটা কি চুপ করে আছিস কেন ছি ডাইনিটা টর্চ ছুঁড়ে তোর মাথা ফাটিয়ে দিয়ে চলে গেল অথচ তুই শোন শোভন ডিভোর্সটা হয়ে গেলে পরের বসেকে তোর বিয়ে দেব
6: মা
5: কি হলো খুব চমকে গেলি জানো
6: মা মা এটা কি ঠিক হচ্ছে
5: কোনটা ঠিক আর কোনটা বেঠিক তুই আমাকে শেখাচ্ছিস স্বার্থপর তোকে ডাক্তারি পড়াতে আমার কত খরচ হয়েছে জানিস ছোট ভাইটা বেকার বোনের বিয়ের খরচটা যে এখনো বাকি সব ভুলে গেলি তুই ছি ছি ছি ডাক্তার বর পাওয়া তো মুখের কথা নয় অন্য কোথাও সম্বন্ধ করলে
7: মা মা
5: কি হলো
7: মা ও তুমি
5: চিৎকার করছিস কেন
7: বা গ্যাস সিলিন্ডার নিয়ে এলাম রিক্সার ভাড়াটা দিতে হবে না
5: এই নে
7: পাঁচটা টাকা এক্সট্রা হবে মা
5: পাঁচ টাকা কি হবে
7: একটা ভালো ফিল্ম চলছিল
5: এক টাকা রোজগারের মূল্য নেই আবার সপ্তাহে দুটো ছবি দেখা যায় করে নে করে নে এখন সব সুখ করে নে আমি মরে গেলে তোর ভাই তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে বুঝলি
7: মা
8: ছোড়দা এই ছোড়দা রিক্সাওয়ালার কতক্ষণ দাঁড়িয়ে থাকবে
7: যাচ্ছি
1: বড়দা
8: এই বর্দা, রান্না ভালো হয়নি?
6: না, ঠিকই আছে।
8: তাহলে খাচ্ছিস না যে? কদিন ধরে দেখছি তুই ভালো করে ভাত খাচ্ছিস না। ছোটদা, এই ছোটদা, তোকে আর কি দেব?
6: একটা কর্মরের চাকরি।
8: তুই যে কি বলিস না?
7: এ কি দাদা, থালায় জল ঢেলে উঠে যাচ্ছিস যে! একটা কথা বলবো?
6: বল।
7: নিজেকে আর কত কষ্ট দিবি?
6: কি বলতে চাস?
7: বলছিলাম কি, মানে আমি আর শম্পা বলছিলাম,
8: মানে ছোটদা বলছিল বৌদিকে কি বাড়িতে ফিরিয়ে আনা যায় না?
7: দাদা দেখ, এটা নিশ্চয় তোর ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তোর কষ্ট দেখে
6: কি করবো বল।
7: কিন্তু অন্যায়ের সাথে এভাবে কম্প্রোমাইজ?
6: জানি না, জানি না। তবে ন্যায় অন্যায় ক্ষেত্রের পরিপ্রেক্ষিতে কোথায় বদলে যায়?
7: তার মানে?
6: তার মানে এই নয় যে পণ প্রথাকে বা দীপার ঔদ্ধত্যকে আমি সমর্থন করছি। অবশ্য দীপার ঔদ্ধত্যকে ঔদ্ধত্য না বলে তার ব্যক্তিসত্তার, মানব সত্তার বিস্ফোরণও বলা যেতে পারে।
7: তাহলে সমস্যা কোথায়?
6: বাড়ির বড় ছেলের যে কত সমস্যা সেটা তুই বুঝবি না রে।
7: হয়তো তেমন বুঝি না, কিন্তু বৌদির প্রতি তোর কি কোনো কর্তব্যবোধ নেই? মহিলাটি আমাদের সাথে সম্পর্ক আদৌ যদি রাখতে না চাইতো এতদিনে কেন ডিভোর্স অ্যাপ্লাই করেনি?
6: আমিও ছেলে মানুষ নই শৌভিক, কর্তব্য জ্ঞান এখনো হারিয়ে ফেলিনি। কিন্তু কিন্তু মার কথা,
8: তুই তো কোনো অন্যায় করছিস না দাদা, তবে মাকে ভয় পাবি কেন?
6: ভয় পাবার কথা নয় রে শম্পা, ভয় পাবার কথা নয়। মা তার অকাল বৈধব্যকে চ্যালেঞ্জ জানিয়ে আমাদের মানুষ করেছে, এই বাড়িটা তৈরি করেছে। এসব ভুলে যায়, যৌবনের সুন্দর দিনগুলোকে মা টাইপ মেশিনের কিবোর্ডে বলি দিয়েছে আমাদের জন্য। আর আমরা যদি এর প্রতিদান,
7: এর মানে তো এই নয় যে মাতৃঋণ শোধ করতে গিয়ে
6: শৌভিক,
7: সরি, জানি আমাকে নিয়ে তোদের আসল মাথা ব্যথা। মা ভেবেছিল পণের টাকাটা দিয়ে দোকানটা খুলে দেবে।
8: ছোটদা,
7: তোরা হয়তো বিশ্বাস করবি না, আজকাল রাতে আমার চোখে ঘুম আসে না, এপাশ ওপাশ করেই রাত। কেবল মনে হয় আমি একটা সুখের নীড় ভেঙে দিয়েছি। রাস্তাঘাটে বৌদির সাথে দেখা হলে তার মেঘে ঢাকা মুখ আমার বিবেককে সপাং সপাং করে চাবুক আনে।
6: শৌভিক
7: দাদা, মা গুয়াহাটি থেকে ফিরে আসার আগে পারলে কিছু একটা কর, একটা নির্দোষ মেয়েকে এভাবে কষ্ট দিস না। আর আমার জন্য মিছিমিছি কারো কোনো চিন্তার প্রয়োজন নেই।
8: এই ছোটদা, থালা ছেড়ে উঠে গেলি যে! এই ছোটদা, বেচারা ছোটদাটার জন্য খুব কষ্ট হয়, মনটা এখনো খুব নরম।
6: হতভাগা
8: বর্দা, মা বাড়ি ফিরে আসার আগেই একটা কিছু করা যায় না?
6: কি করা যায় দেখি। কিন্তু কি জানিস, দীপা বোধহয় আমাদের সম্পর্ককে, আমি তিন চার দিন ওর অফিসে ফোনে কথা বলতে চেয়েছি, কিন্তু কিন্তু আমাকে, যাই হোক, ভুল যখন আমারই ছিল।
9: দেখ তো কে এলো।
8: ছোটদা দেখছে।
7: সেলফ অ্যারাইভিং অন 29th মাদার, মাতৃদেবী আগামী করল প্রত্যাবর্তন করিতেছেন। এনে শম্পা টেলিগ্রাম।
10: হয়েছে হয়েছে, আর তোকে পাকামো করতে হবে না।
11: এসব পাকামো হলো বুঝি?
10: আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার তুই বলতো, শোভনের জন্য তোর কোনো ভালোবাসা নেই?
11: না, এখন আমি ওকে শুধু ঘৃণাই দিতে পারি।
10: ঘৃণায় যদি করিস তাহলে ডিভোর্স নিচ্ছিস না কেন?
11: আচ্ছা দিদি, কখনো পাখিদের বাসা তৈরি করা লক্ষ্য করেছিস?
10: কেন বলতো?
11: একটা বাসা তৈরি করে কি পরিশ্রম, কিন্তু ঝড়ের এক ঝাপটায় পাখিরা কত সহজে নীরহারা হয়ে যায়।
3: এটা যখন বুঝিস তখন কেন?
11: শিক্ষা, শিক্ষা দেবার জন্যে। মেয়েরা যে ভারবাহী পশু নয় বা নিছক প্যারাসাইট নয়, তারও যে ব্যক্তি স্বাতন্ত্র আছে, বোধ আছে, এটা ওরা বুঝতে শিখুক।
3: শিক্ষা যদি দিতে চাস তবে আইনের আশ্রয় তো নিতে পারিস।
11: আইন হয়তো শাস্তি দেবে, কিন্তু নতুন দৃষ্টিভঙ্গির জন্ম, নতুন দৃষ্টিভঙ্গির জন্ম তো শুধু অনুভূতি থেকে উঠে আসবে। ছেলেরা যতদিন নিজেরা পণ প্রথার বিরুদ্ধে না দাঁড়াচ্ছে,
3: সে যাই বল, তুই তো নিজের তৈরি একটা গোলক ধাঁধায় খুঁজছিস।
11: না, আমি যে একজন পূর্ণাঙ্গ মানবী, শুধু এই অধিকারটুকু, এই স্বীকৃতিটুকু চাই। দিদি, দিদি, আমি আর একা নেই রে।
3: মানে
11: আমার শরীরে কেউ একজন এসেছে।
3: কি বলছিস, কি করে বুঝলি?
11: এত ভয় পাচ্ছিস কেন? ডাক্তার দেখিয়েছিলাম।
3: কবে দেখিয়েছিস?
11: তা প্রায় মাসখানেক হলো।
3: মাকে বলেছিস?
11: মা প্রায় দু মাস আগেই আজ করেছে।
3: এতদিন এতদিন চেপে রেখেছিস কেন? এবার যে কি হবে
11: বুঝলাম না।
3: একটা একটা কিছু তো করতে হবে।
11: কিছুটা কি?
3: দেখ দীপা,
11: হ্যাঁ,
3: এবার তোর কিন্তু স্বামীর ঘরে ফিরে যাওয়াই উচিত হবে। আর আর এটা
11: দিদি, যে আসছে সে তো অবাঞ্ছিত কেউ নয়, সে আমাদের ভালোবাসার ফসল।
3: যদি ভালোবাসারই ফসল হবে তবে ফিরে যেতে অসুবিধে কোথায়? অনেক টাকা দেব না তা তো বলিনি।
11: এত চট করে পরাজয় স্বীকার করব বলে ছেড়ে বেরিয়ে এলাম কেন? যে আসছে তার তো কোনো দোষ নেই।
3: কিন্তু কিন্তু ওর ভবিষ্যৎটা চিন্তা করেছিস? কে নেবে, কে নেবে ওর পিতৃত্বের দায়?
11: মাতৃত্বের কি কোনো দাম নেই?
3: বাজে পকিস না, পৃথিবীটাকে তোর কাছে যত সোজা মনে হয় তত সোজা নয়।
11: এক্সপেরিমেন্ট করতে দোষ কোথায় দিতে?
3: জীবনটা ল্যাবরেটরি নয় দীপা, জীবন নিয়ে এভাবে জুয়া খেলতে নেই।
11: প্রতিপক্ষের থেকে চ্যালেঞ্জ ছুড়ে তারপরে রনি ভঙ্গ দেওয়া?
3: গো তুমি আর চ্যালেঞ্জ এক জিনিস নয়। যাকে তুই ঘৃণা করিস তার সন্তান,
11: সেই সন্তান বড় হয়ে তার জন্মদাতাকে যখন ঘৃণা করবে, সেই ঘৃণায় তার মনে নতুন মূল্যবোধের জন্ম দেবে।
3: একেবারে বাজে কথা। আর কোটিতে কোটিতে একজনের নতুন মূল্যবোধ কারি বা কোন কাজে আসবে?
11: আমি বলছি তো, এটা একটা এক্সপেরিমেন্ট। আর শোভনের মাও জানুন, সপ্তপদীর অঙ্গীকারের ফুলকে আমি স্বার্থপরের মতো নষ্ট করে ফেলিনি, তাকে ফলের রূপ দিতে পেরেছি।
3: তার মানে তুই তো শ্বশুর বাড়ি ফিরে যাচ্ছিস না? অসহ্য, অসহ্য কুমার, এখনো শিক্ষা হলো না। বলে রাখছি, বলে রাখছি, কপালে তোর অনেক দুঃখ আছে। অসহ্য থাকবে তবু মচকাবে না।
11: এই তো সত্যিকারের উপমা দিদি।
3: হাসছিস?

0: 阿部、デパ、
1: キバ、
0: デパートメーカーでしょうけど、まあ、まあ、
1: え、いじわは、
0: まあ、
1: いじ、え、タミトルカツ、
0: デパ、アシネ、デパ、デパ、アンケ、アンケコマコロ、まあ、まあ、デパ、デパコタイ、
1: タコ。ঠাকুরে তুমি আমার কি করলে ঠাকুর আমার শোভনকে ভালো করে দাও ঠাকুর মা মা ছোটদা তোমায় ডাকছে বাইরে দাঁড়িয়ে আছে কিরে কিরে শৌভিক
2: মা দেখো দাদার জ্বরটা তো কমছে না প্রলাপ বকছে তাই বলছিলাম একবার গিয়ে

0: ওদিকে নিয়ে আসি। সৌভিক, দেখতে পাচ্ছ না দাদা কিভাবে বৌদির নাম করে প্রলাপ বকছে?
1: নমাসের পুরনো অধ্যায়টাকে নতুন করে খোলার কোনো প্রয়োজন নেই।
0: ছি ছি মা ছি।
1: সৌভিক,
0: তুমি কেমন মা?
2: অসভ্য।
3: মা মা মা, সে কি রেশো? ছোটদা ছোটদা ছোটদা, ডাক্তারকে একবার খবর দে।
4: দীপা, এই দীপা, কি চিন্তা করছিস? ছেলেটা যে কেঁদে গলা ফাটাচ্ছে, খেয়াল আছে? আরে বাচ্চাটার কান্না থামা, কিছুক্ষণের মধ্যেই ট্যাক্সি চলে আসবে। এই চা খাবি
5: দিদি? তুই একটু একে দেখ না রে, আমি বরং একটা ফোন করে আসি।
4: কাকে ফোন করতে হবে বল না, আমি করে আসছি, তুই হাঁটতে পারবি।
5: খুব পারবো, বারান্দাতেই তো ফোন আছে। ওকে একটু দেখ।
4: আচ্ছা।

0: প্লিজ পুট মি টু মিস্টার শোভন দত্ত। আমি দীপা বলছি। হ্যাঁ শোনো, গতকাল তোমার আমার একটা ছেলে, না না কোনো কথা বলো না প্লিজ, আমার কথা শেষ করতে দাও। শোনো শোনো, আমার চাপে পড়ে আমার মা দিদি পনের টাকা দেয়নি। হ্যাঁ না না না না, শোনো আগে, এটা আমার আদর্শের প্রশ্ন ছিল, আজও কিন্তু তাই আছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের রঙিন দিনগুলো। আমি আমি নিবেদিতা নার্সিংহোম থেকে বলছি, দিদি একটু বাদে আমাকে বাড়ি নিয়ে যাচ্ছে।
1: দিদিমণি, ট্যাক্সি এসে গেছে।
2: হ্যাঁ যাচ্ছি।
0: দিদি আরো একটু সময় অপেক্ষা করা যায় না?
3: কাকে ফোন করলি? শোভনকে? আসবে বলেছি?
0: জানি না
4: দিদি।
2: আরে শোভন।
4: দিদি দীপা কোন রুমে আছে?
2: আমার সাথে এসো।
4: মা ছিল দুজনে ভালো আছে তো?
2: হ্যাঁ হ্যাঁ ভালো আছে,
4: কোনো অসুবিধা হয়নি।
2: না না দেখো, ওই ওই শেষ মাথার ওই ডান দিকে রুমটা, তুমি যাও, আমি একটা কাজ সেরে এক্ষুনি আসছি, কেমন?
4: মায়ের জেদ গুলো না পেলেই হলো,
0: জেদ কারো কম নেই।
4: হ্যাঁ হ্যাঁ খুব হয়েছে, চলো এবার বাড়ি চলো।
0: কিন্তু পনির টাকা
2: আপনি
4: অনুমতি দিলে দীপাকে বাড়ি নিয়ে যেতে চাই।
2: নিশ্চয় নিশ্চয় নিয়ে যাবে ভাই, এতে ওর অনুমতি কি আছে?
4: মাকে বলবেন, তাকে বলা হলো না। ও হ্যাঁ, নার্সিং হোমের বিলটা আমি দিয়ে আসছি।
2: ওটা আমি মিটিয়ে দিয়েছি। কি রে দীপা, তোর চোখে আবার জল কেন?
0: খুবই না।

0: বিশ্বজিৎ শীল রচিত অরণ্য ও অন্তঃসলীলা ঢেউয়ের গল্প এখানেই শেষ হল। অভিনয়ে দীপা সুচন্দ্রা চৌধুরী, মা ধারা রায়, শোভনের মা বকুল ঘোষ, দেবী অন্নপূর্ণা দত্ত, ছোটমাসি চিত্রা চট্টোপাধ্যায়, কমলা আলোছায়া দাস, শৌভিক ভবতোষ দাস, ইন্টারভিউ বোর্ডের সদস্য সমরেন্দ্রনাথ সেনগুপ্ত ও তারক কুমার আচার্য, শম্পা আম্রপালি ঘোষ ও শোভনের ভূমিকায় শঙ্কর ঘোষ, সম্পাদনা স্বদেশ রঞ্জন ঢালি, প্রযোজনা সুব্রত দে।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনলেন নাটকের দুপুর, এখন আধুনিক গান, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

0: প্রদানের স্বীকৃতি দিতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা।
1: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি রঞ্জনা চৌধুরী। কঠোর নিরাপত্তায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রেজিনগর ও পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। সন্ধে ছটা পর্যন্ত ভোট নেওয়া হবে। বেলা একটায় রেজিনগরে 56.43% ভোট পড়ার খবর মিলেছে। নন্দীগ্রামে একটা পর্যন্ত ভোট পড়েছে 60.32%। রেজিনগরে আমজনতা উন্নয়ন পার্টির জেলা কার্যালয় থেকে প্রথমে আটক পরে গ্রেপ্তার করা হয় নওদার বিধায়ক পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরকে। তিনি পুলিশের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য রাখছিলেন। কিংবদন্তি রবীন্দ্রসঙ্গীত শিল্পী বিভা সেনগুপ্ত প্রয়াত আজ সকাল 6টায় কলকাতায় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 93 বছর। ত্রিপুরার একটি সাংগীতিক ও স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত পরিবারে তার জন্ম। কলকাতায় আসার পর মায়া সেন ও পরবর্তীকালে দেবব্রত বিশ্বাসের কাছে তিনি রবীন্দ্রসঙ্গীতের তালিম নেন। শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ রবীন্দ্র সদনে শায়িত রাখা হয়েছে। ভারতের একমাত্র মহিলা ক্রিকেট বিশ্বকাপ জয়ী অধিনায়ক হরমনপ্রীত কাউর অধিনায়কের দায়িত্ব ছাড়ার কথা ঘোষণা করেছেন। তিনটি ফরম্যাটে নেতৃত্বের দায়িত্ব থেকে সরে যাবার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। হরমনপ্রীত আজ ইনস্টাগ্রামে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা করে পোস্ট দিয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ থেকে 5 দিনের সফরে ঘানা, আইভরি কোস্ট এবং ইথিওপিয়া যাচ্ছেন। সফরকালে ডক্টর জয়শঙ্কর সংশ্লিষ্ট দেশগুলির বিদেশমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এর পাশাপাশি এই তিন দেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গেও তার সাক্ষাৎ করার কথা রয়েছে। দুর্গাপুরের ফরিদপুর ফাঁড়ি এলাকায় এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত যুবকের নাম তরুণ রাম, ধৃত ওল্ড কোর্ট মোড় এলাকার বাসিন্দা। এই মুহূর্তের খবর শেষ হলো।

0: पर आकाश गोल अथवा लंबा नहीं होता। कारण स्पष्ट है कि आकाश का मंदिर के साथ कोई संबंध नहीं है। आकाश निर्वयव है और मंदिर सावयव है। इसी प्रकार आत्मा का भी शरीर के साथ कोई संबंध नहीं, क्योंकि आत्मा निर्वयव है और शरीर सावयव। आत्मा नित्य है और शरीर अनित्य। शरीर का टेढ़ा होना आत्मा को प्रभावित नहीं करता है राजन।
1: बालक, तुम तो विलक्षण हो और मेधावी वक्ता भी।
2: वाक द्वंद्व का अंतिम दिवस है आज। वाद विवाद करने के लिए मैं इन होनहार बालकों को यज्ञ मंडप में महापंडित बंदी से मिलने की अनुमति देता हूं। मंडप में एक वेदी पर आचार्य उद्दालक के शिष्य अष्टावक्र और दूसरी वेदी पर राज पंडित बंदी।
3: तो श्रोताओ, अभी आपने सुना कार्यक्रम अष्टावक्र भाग एक, और इसी कार्यक्रम के साथ अब हमारा आज का उमंग प्रसारण यहीं पर समाप्त होता है। तो अपने मित्र अजीत को
4: और उमंग कार्यक्रम की तकनीकी टीम यानी जगबंधु,
3: मुकुल सिंह,
4: वीरेंद्र
3: और हमारी आज की विशेषज्ञ
4: सहायक आचार्य दीपमाला जी के साथ कल तक के लिए विमलेश को आज्ञा दीजिए। नमस्कार।
5: उमंग, उमंग, उमंग, उमंग।
6: आकाशवाणी कोलकाता एफएम रेनबो प्रचार तरंगे এই মুহূর্তের খবর পড়ছি রঞ্জনা চৌধুরী। কঠোর নিরাপত্তায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রেজিনগর ও পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসনে উপনির্বাচনে ভোট গ্রহণ চলেছে। সন্ধ্যে ছটা পর্যন্ত ভোট নেওয়া হবে। শেষ খবর পাওয়া পর্যন্ত রেজিনগরে 69.29% ভোট পড়ার খবর মিলেছে। নন্দীগ্রামে ভোট পড়েছে 71.79%। রেজিনগরে আমজনতা উন্নয়ন পার্টির জেলা কার্যালয় থেকে প্রথমে আটক, পরে গ্রেপ্তার করা হয় নওদার বিধায়ক পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরকে। তিনি পুলিশের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য রাখছিলেন। উত্তরবঙ্গে আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দলের বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য জানিয়েছেন, হুমায়ুন কবিরকে পশ্চিমবঙ্গের মানুষ চিনে গেছে। বিভাজনের রাজনীতি করে সাম্প্রদায়িক অশান্তি করার চেষ্টা, বিভ্রান্তিকর বক্তব্য, ভারতীয় সভ্যতা সংস্কৃতিকে অসম্মান করার কারণে হুমায়ুন কবির আজ জনবিচ্ছিন্ন হয়ে গেছেন। রেজিনগর ও নন্দীগ্রাম দুই বিধানসভা নির্বাচনে ভোটারদের ভীতি প্রদর্শন, কংগ্রেসের এজেন্টের বসতে না দেওয়া, ভোট লুট সহ বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। কলকাতায় প্রদেশ কংগ্রেস কার্যালয়ে বিধান ভবনে এক সাংবাদিক বৈঠকে শুভঙ্কর সরকার বলেন, এরকম ভোট কখনোই অবাধ ও শান্তিপূর্ণ হতে পারে না। অবাধ নিরপেক্ষ ভোট করার সাহস বিজেপির নেই বলে মন্তব্য করেন তিনি। এই দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন বাতিল করার দাবি তিনি জানাবেন বলে জানিয়েছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি। এই নির্বাচন প্রহসন ছাড়া কিছু নয়, এ ব্যাপারে প্রদেশ কংগ্রেস নির্বাচন কমিশনে যাবে বলেও তিনি জানান। বৈধ লাইসেন্স ছাড়া পশু পাখি বিক্রির অনুমতি দেওয়া হবে না বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। বন্যপ্রাণী সংরক্ষণ আইন মেনে গ্যালিফ স্ট্রিট সহ রাজ্যের অন্যান্য জায়গায় এই ব্যবসা করা যাবে। আদালতে স্বতঃপ্রণোদিত মামলার শুনানিতে আজ প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে ও বিচারপতি ওম নারায়ণ রায়ের বেঞ্চ রাজ্যকে নির্দেশ দেয়, ব্যবসায়ীদের বৈধ অনুমতি আছে কিনা খতিয়ে দেখেই পশু পাখি বিক্রির ছাড়পত্র দিতে হবে। এই মুহূর্তের খবর শেষ হল।
7: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
8: তাহলে শুরু করি ইনভেস্টিং এর পাথ।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন।

0: ঘড়ির কাঁটা এখন ঠিক 4:03, আর তোমার সঙ্গে রয়েছে আমি আরজে শ্রেয়া এবং আরজে মধু। কোথায়
1: শুনছো? ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতার আড্ডা চলছে। আর এই শুরুতেই আর যে শ্রেয়া বলেছিলেন যে আজকে ঠিক তোমার সঙ্গে আড্ডায় আমরা কে কে রয়েছি, আর আমি আর যে মধু রয়েছি, আমার সঙ্গে আর যে শ্রেয়া রয়েছে, এবং ডেফিনেটলি 9903659992 তে তুমি রয়েছো।
3: পুজোর কিন্তু মাত্র মাত্র মাত্র আর 10টা দিন বাকি। সো এই 10 দিনের আগে কেন আমরা এসেছি? অবশ্যই বিশেষ কিছু কারণ আছে, কারণ পুজোয় তোমাকে একটু প্রিপেয়ার করা ভীষণ দরকার। তুমি যদি প্রিপেয়ার না হও তাহলে তুমি আমাদেরকে কি সাজেশন দেবে? দেখো, এই সাজেশনের যে একটা আদান প্রদান, সেটা দিয়ে তো পুজোটা পুরো কম্প্যাক্ট হবে, তাই না?
2: এক্স্যাক্টলি। আর কারণ আমার যেটা মনে হয় যে দেখো, সমস্ত প্ল্যান একা একা করে ফেলা যায় না, ঠিক আছে? তুমি হয়তো কিছুটা ভালো দারুণ প্ল্যান করেছো, সেটা আমাদের সঙ্গে শেয়ার করলে, সেটা থেকে বললাম হ্যাঁ আমিও যদি ঠিক এইভাবে একটু নিজের পুজোটাকে সাজিয়ে ফেলতে পারি তাহলে বিন্দাস পুজোটা কাটবে। আর সেই সমস্ত কিছু নিয়েই আজকে হাজির হয়েছি। আর তোমার সঙ্গে আড্ডা হবে, গল্প হবে, সাথে গান থাকবে, এবং পুজোর ভাইবস কিন্তু ইতিমধ্যে 107 FM রেইনবো কলকাতায় জাস্ট ছেয়ে গেছে, একদম ঢাকুনা গুড় করে তোমারই পুজো ভাইবসটা। যদি এই মুহূর্তেও তুমি খুব ব্যস্ত থাকো, কাজের লাস্ট প্রেশার, তারপর ছুটি, সমস্ত নিয়ে যদি ঘেঁটে থাকো, সমস্ত কিছুকে আমরা এই মুহূর্তে একদম সোজা পয়েন্ট করে দেবো কিন্তু পুজোর দিকে।
3: হ্যাঁ, এবং তুমি এটা ভেবো না যে যদি তুমি পূজার ছুটি না পাও সেটা নিয়ে আমাদের দুঃখ নেই, তা নয়, আমরা আছি সেটাতেও। এবার ধরো ছুটি নেই, কিন্তু তুমি ছুটির আমেজটা কিভাবে পেতে পারো, সেই সব কিছু নিয়ে কিন্তু শ্রেয়া আর মধু তোমার সঙ্গে থাকবে 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতায়। শুনতে থাকো, আমাদের সঙ্গে থাকো, আর আর আর 9903659992 এই আমাদের ম্যাজিক্যাল নম্বরে আমাদের সঙ্গে জুড়ে থেকো।
2: আহা, আর শোনো না, তুমি যখন এত পুজো পুজো ভাইবস বললে, একটা পুজো পুজো একটু গান
3: প্লিজ প্লিজ, এই ভাইবটা না হলে কি হয় বলো তো মধু? চলো আমরা একেবারে তোমার জীবনে একটু মধু ঢেলে দিই।

0: আমরা জাস্ট জাস্ট কিছুক্ষণের মধ্যেই আবার আবার তোমার সঙ্গে জুড়ে যাব, তার জন্য একটা ছোট্ট বিরতি নিয়ে নিই, আসছি ফিরে।
1: তাহলে শুরু করি ইনভেস্টিং এর পাঠ।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থি অ্যাপ ডাউনলোড করুন।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: শুনছো ক্যাফে কলকাতা,
3: ক্যাফে কলকাতা
2: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
3: ক্যাফে কলকাতা
4: 107 FM রেইনবো তে। তুমি শুনছো ক্যাফে কলকাতা, আর তোমার সঙ্গে রয়েছি আমি আরজে শ্রেয়া এবং আরজে মধু। আর তোমায় বলেইছিলাম, দেখো একদম অক্টোবরের শুরুতে কেন আমরা দুজন এসেছি তোমার কাছে, তোমার জন্য। এই যে আজকে 6 অক্টোবর, মানে একদম প্রথম সপ্তাহ, আর মাত্র 10টা দিন বাকি 10 তারিখে মহালয়, এবং তারপরেই শুরু হয়ে যাচ্ছে আমাদের দুর্গাপুজো। আর দুর্গাপুজো আমি যদি ধরে নিই যে তুমি ষষ্ঠী থেকে ধরছো, ধরো যে যেদিন থেকে ধরবে আর কি,
5: আচ্ছা
4: যার যেমন ছুটি, যার যেমন ভাবে সময় আছে সেভাবে ধরতেই পারে। কিন্তু কি জানো তো, দেখো গোটা পুজো ময় কিন্তু আমরা রেনবোর সঙ্গেই থাকছি, থাকবো, আর আমাদের ছুটি নেই। কিন্তু তাতে কি আছে, ওই যে ছুটিটা আমরা তোমাদের সাথে কাটাবো, এটাই তো হচ্ছে সব থেকে বড় মজা। তাই পুজোর সময় তোমাদের জন্য পুরো FM রেনবো জুড়ে অনেক অনেক অনেক অনেক সারপ্রাইজ আছে, তাই তো মধু?
5: একদমই তাই। আর এই যে তুমি আর কি যে বারবার করে বলছো যে মানে আর 10 দিন বাকি, এখানে আমি বলি যে এই যে 10 দিন, এই যে পুজো আসছে আসছে আসছে, এই ফিলিংসটা একটা অসাধারণ, ঠিক আছে? মানে আমার মনে হয় যে এই 10 দিনে যে আনন্দটা করা যায় না, যে পুজো আসার যে একটা অনুভূতি, সেটা মনে হয় পুজো এসে গেলে ওই অনুভূতিটা তুমি আর পাবে না। কারণ পুজোর কটা দিন তো এত ব্যস্ততায় কেটে যায়, জাস্ট বোঝাই যায় না, এবং তারপরে তো সমস্ত। তবে আমার আজকে হঠাৎ করে একটা মনে হয়েছে একটা জিনিস, বলতো, আচ্ছা পুজোটা কি এবারে একটু বেশিই দেরি হয়ে যাচ্ছে?
4: এটা কিন্তু দারুণ বলেছো, আর তুমি বললে বলে আমি খেয়াল করলাম, হ্যাঁ এরকম একটা ফিলিংস যে আমারও হয়নি তা নয়। তবে
5: আমার আজকে হঠাৎ করে কেন জানি না আকাশের দিকে মনে হলো, বেশ ওই দেখবে কালী পুজো, মানে পুজোটা মিটে যাওয়ার পর কালী পুজো আসার আগে একটা অদ্ভুত ফিলিংস হয় জানো তো, মানে একটু রোদের সাথে একটা অন্যরকম বন্ধুত্ব বলতে পারো,
4: একটা
5: অদ্ভুত, মানে হ্যাঁ হিমেল হাওয়া এই মুহূর্তে দিচ্ছে না আমি জানি, কারণ
4: ওই সময় জুড়ে যায়
5: একদম একদম। এবং হঠাৎ করে আজকেই যা কলকাতার বুকে ঢং করে বৃষ্টি চলে এসেছিল, সে যে কতটা কি আগামী দিনগুলোতে করবে আমার কোনো বিশ্বাস নেই বৃষ্টিকে,
4: কিচ্ছু যায় আসে না। পুজোয় এমন কোনো বার আমি দেখিনি খুব একটা যে বৃষ্টি হয়নি, বৃষ্টি হবে যা যা হওয়ার হবে, কিন্তু ভাই তুমি কিন্তু হাল ছেড়ো না,
5: এক্স্যাক্টলি,
4: কারণ পুজো বারবার আসবে না, ছাতা নিয়ে রেনকোট পরে যেমন করা হয় ঠাকুর দেখো।
5: একদমই তাই। আর এই ঠাকুর দেখার সাথে সাথে 107 FM রেনবোকে সঙ্গে রেখো, কারণ 9903653992 এই যে বললাম পুজো প্রেপ, পুজো মোড, পুজোর খাওয়া দাওয়া, পুজোর ফ্যাশন, মানে যা যা পুজোকে ঘিরে করা যায়, কিন্তু সমস্ত কিছুর একদম কি বলবো একটা সুন্দর একটা দধিকর্মা, যা খুশি বলো, সমস্ত কিছু নিয়ে কিন্তু 107 FM রেনবো হাজির থাকবে তোমার সঙ্গে। আর আজকেও তোমার সঙ্গে এরকমই একটা আড্ডা হবে, হ্যাঁ কিন্তু ঠিক কোন বিষয়ে কিভাবে আড্ডা হবে সেই সমস্ত কিছু ধীরে ধীরে বলবো, কিন্তু তার পাশাপাশি তোমাকে তো থাকতে হবে আপাতত তোমার কিছু পুজো প্ল্যানিং, ঠিক কী কী করছো, বা আমরা মানে এই আর্যে মধু আর্যে শ্রেয়া ঠিক এক্স্যাক্টলি কী জিজ্ঞাসা করবো সেইগুলো কিন্তু একটুখানি মাথার মধ্যে ভাসতে থাকো, ঠিক আছে? কারণ যখন জিজ্ঞাসা করবো চটপট যদি উত্তর না আসে এরকমটা করলে হবে না, মানে জাস্ট খেলাধুলো আমাদের বন্ধ হয়ে যাবে কিন্তু, ঠিক আছে?
4: কিন্তু তার আগে তোমায় একটা কথা বলি, তুমি যদি আজ প্রথম টিউন করে থাকো তাহলে তোমায় বলি আমাদের যে একদম ম্যাজিক্যাল নাম্বার 9903653592, 9903653592, এই একটা নাম্বার, এই নাম্বারে আমাদের সঙ্গে জুড়ে যাওয়া যায়। আর আর আর তাছাড়া তোমার কাছে রেডিও সেট থাকলে তো কথাই নেই, 107 FM রেইনবো রয়েছে সঙ্গে। আর তোমার কাছে যদি রেডিও সেট না থাকে তাহলে যে কোনো একটা ব্রাউজারে গিয়ে 107 FM রেইনবো কলকাতা লাইভ এই লিঙ্কে চলে গিয়ে ক্লিক করে একটা প্লে বাটন পাবে, তারপর সেখানে ক্লিক করলে আমাদের সঙ্গে জুড়ে যাবে। এছাড়া আর একটা রাস্তা, সেটা হলো তুমি যদি নিউজ অন এয়ার অ্যাপটা ডাউনলোড করে
5: ফেলো, একদম আর সমস্ত কিছু করলে কি শুনতে পাবে, সঙ্গে থাকো একটু বাদেই শোনাচ্ছি।
6: শুরু করি ইনভেস্টিং এর পথ।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: FM Rainbow Flashback Song.

0: তো সেইখানে তখন হঠাৎ করে তোমার এটা মনে হয় মানে কেবল লড়কি সবসে আলাদা হে
1: তুমি না, এই এই সব কিছুর আগে একটা তো ইন্ট্রোডাকশন দিতে হতো, এরকম করে বললে হয় যে কাউকে একটা দেখতে পেয়েছো, এরকম বললে হয় না?
0: হয়, আরে আহা, থোড়াই না আমি ভেবে যাচ্ছি যে আমি আজকে এই প্যান্ডেলে যাচ্ছি, আমার অমুকজনকে ভীষণ ভালো লাগবে।
1: না, তুমি যে বলছো কাউকে দেখতে পাওয়া, সেই কাউটার মধ্যে একটা স্পেশাল ব্যাপার থাকতে হবে, তো কাউ কাউ ব্যাপার থাকলে হবে না,
0: সেটাই হবে না। এবং এবং আমার এটা ধারণা যে মানে শ্রেয়া যখন আর কি প্যান্ডেল হপিংয়ে যাচ্ছে, প্যান্ডেলে ঘুরতে যাচ্ছে, তখন কিন্তু মানে সবসে ক্যা ও লড়কি সবসে আলাগ হে এইখানে কোনো কোয়েশ্চেন মার্ক নেই, ও লড়কি সবসে আলাগ হি হে।
1: তোমার জন্য আজকে, তোমার জন্য আমরা অনেক অনেক কিছু ভেবেছি না?
0: এক্স্যাক্টলি তাই, কারণ আজকে আমরা যেটা রেখেছি সেটা হচ্ছে পুজো পার্সোনালিটি টেস্ট। মানে তুমি কোন ধরনের পুজো পার্সন, তুমি নিজেকে যদি একটা পুজো পার্সন হিসেবে গণ্য করো আর কি, হ্যাঁ আমি পুজোটা অন্যরকমভাবে কাটাই, তো তাহলে সেখানে তোমার টেস্টটা কীরকম, মানে তুমি কোন ধরনের পুজো পার্সন হিসেবে নিজেকে রাখবে? পুজো আসতে দিন কয়েক তো বাকি আছে বটে, তো এই পুজোর মধ্যে একটা পুজো পার্সোনালিটি অলরেডি যেটা বারবার করে শ্রেয়া বলছে আর 10 দিন বাকি, করছোটা কি, সমস্ত কিছু তোমার মধ্যে ডেফিনেটলি স্পার্ক আস্তে আস্তে চলছে, বুঝলে তো? তো ধরো কেউ এর মধ্যে আউটফিট নিয়ে ব্যস্ত রয়েছো, কেউ খাবার দাবার নিয়ে ব্যস্ত রয়েছো, কেউ প্যান্ডেলের একটা লিস্ট অলরেডি বানিয়ে ফেলেছো, কারণ অলরেডি কোথায় কি হচ্ছে এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে সব জায়গাতেই মোটামুটি ছোটোখাটো রিলস অলরেডি চলে আসতে শুরু করেছে, ঠিক আছে? আবার কেউ ধরো অপেক্ষা করছো, ও এবারে নবমীতে একটা যা মানে দারুণ মাটন হবে বাড়িতে, একটা অন্য রকম স্পেশাল ব্যাপার স্যাপার, তো এইরকম সমস্ত ভাবনা চিন্তা তোমার মাথায় অলরেডি ঘুরছে। তাহলে এই ভাবনা চিন্তাগুলো মানে তুমি কোনটা এই মুহূর্তে ভাবছো, তোমার পুজো পার্সোনালিটি কি বলছে, মানে তুমি কি খাবার কথা ভাবছো, নাকি তুমি এখন কেনাকাটায় বা শপিং করতে ভীষণ ব্যস্ত, নাকি তুমি এখন দিন গুনছড়ি বাবা পুজোটা কবে আসবে, পুজোটা কবে আসবে, নাকি তুমি এখন কাজগুলোকে একদম মানে কি বলবো জড়িয়ে জাপটে তাড়াতাড়ি করে যতটা সম্ভব পুজোটাকে ফাঁকা করে ফেলা যায়, পুজোর সময়টাকে ইউটিলাইজ করা যায় সেরকম প্ল্যানিং করছো, কি প্ল্যান করছো?
1: এক্স্যাক্টলি, অর্থাৎ পুজো মানে তোমার কাছে কোন জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা দিয়ে কিন্তু আমরা ভাববো তুমি পুজো পার্সন হিসাবে এক্স্যাক্টলি কেমন, তাই আমাদের জানিয়ে ফেলো। আর আমরা কেমন সেটা তো জানাবো একটু পরে, এক্ষুনি নয়, শুনতে থাকো আমাদের সঙ্গে। শ্রেয়া আর মধু রয়েছে 107 FM রেইনবোতে ক্যাফে কলকাতায়।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: আচ্ছা, মানে এই ধরো পুজোর প্যান্ডেলে গিয়েছো, ওখানে কাউকে একটা তুমি দেখতে পেয়েছো, ঠিক আছে,

0: chamae.
1: Sporda.

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: তাহলে শুরু করি ইনভেস্টিং এর পথ।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: শুনছো ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা
1: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা,
3: ক্যাফে কলকাতার আড্ডা চলছে। আর সঙ্গে রয়েছে আমি আর যে মধু, আমার সঙ্গে রয়েছে আর যে শ্রেয়া, ডেফিনেটলি ডাবল 90। এবার এই ডাবল 90-র মধ্যে না মাঝে মাঝে যেটা হয় সেটা যে পিক করে তোমার একটা মেসেজ চলে আসে, তখন মনে হয় যে আরে বাবা তোমরা এত ভালো করে সমস্ত কিছু জানো, তাহলে আর কি দরকার মানে এত কষ্ট করে ফোন নাম্বারটা বলার, কারণ অলরেডি এত এত মেসেজ চলে এসেছে। এবং বুঝতে পারছি যে এই যে শ্রেয়া বারবার করে 10 দিন বাকি বলছিল, সেই 10 দিনের আমি জানি না, মনে হচ্ছে যে কালকেই পুজো এবং পুজো পার্বণ রীতিমতন কিন্তু একদম মানে হুল্লোড়ে গিয়ে মেতেছে, ঠিক আছে। আর এই মুহূর্তে আমাদের কাছে প্রচুর মেসেজ রয়েছে, কারণ তোমার মেসেজ চলে এসেছে। তোমাদের সঙ্গে আজকে কথা বলছিলাম এই পুজো স্পেশালিটি নিয়ে, যে ধরো পুজো প্ল্যানিং বা পুজো পার্সন বলতে তুমি ঠিক নিজেকে এক্স্যাক্টলি কীরকমভাবে মনে করবে, মানে তুমি এই মুহূর্তে পুজোর কোন কোন প্ল্যানগুলো করছো, কি ভাবনা চিন্তা করছো, খাওয়া দাওয়া, নাকি নিজের ফ্যাশন সেন্স নিয়ে ভীষণ ব্যস্ত, এবারে পুজোয় তোমাকে তুমি একদম আলাদা একটা অবতারে ধরো অবতীর্ণ হবে আর কি, রাস্তায় বেরোলে বলবে উফ তেরে আদা, এরকম আর কি ব্যাপারগুলো হবে। তো আচ্ছা, এই মুহূর্তে একটা মেসেজ আমি দেখতে পাচ্ছি শাকরাইল হাওড়া থেকে, দিব্যেন্দু লিখেছে। দিব্যেন্দু বলছে যে পুজো মানেই একটা অন্যরকম মেজাজ, আর যখন পুজো আসবো আসবো করে এবং মহালয়া অলরেডি দোরগোড়াতে রয়েছে, তখন মুডটাই আলাদা রকম হয়ে যায়, এবং আমার এখন হাওয়ায় উড়ু ঘুরু ঘুরু মুড, বাহ অসাধারণ। এইরকম মুডগুলোই তো চাইছি, মানে তুমি তাহলে বলতে চাইছো যে তুমি পুজো পার্সন মানে হাওয়ায় উড়ু ঘুরু ঘুরু, সারাদিন হাওয়ায় উড়ে উড়ে বেড়াও, ঘুরু ঘুরু করে বেড়াও, মানে ঘরেতে একদমই থাকো না, এরকম হতে থাকে তাই না শ্রেয়া?
4: এক্স্যাক্টলি, মানে এত মন উঠতে থাকে না, তখন সেটাকে কন্ট্রোল করা ডিফেক্টিভ, মানে আমাদের কন্ট্রোল করার প্রসেসগুলোতে ডিফেক্ট চলে আসে, কারণ আমরা তো স্মুথলি করতে পারি না, তখন করতে পারি না এই জন্যই, কারণ মন চাইছে ওই ঢাকেরা যে ভেসে যেতে, মন চাইছে ওই কাশের মনে যেমন করে কাশফুলগুলো দোলা দিচ্ছে, আমরা ওইভাবে দুলতে থাকি, কিন্তু সবসময় হয় না। তাই পুজোর সময় এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই যে পুজো মানে ওই 5টা দিন তুমি তোমার হেলথের 12টা বাজিয়ে দেবে, এটা কিন্তু করো না। কারণ কি জানো,

0: আমরা গোটা বছর ধরে যারা আমরা একটু হেলথ কনসিয়াস, আমরা এটাকে একটু না অ্যাকচুয়ালি এটা হওয়াটাই উচিত। তা আমরা সারা বছর ধরে একটা এফার্ট দিই, তো পুজোর সময় এমন কিছু করো না যাতে পুরো শপটা একেবারে আলু কাবলি হয়ে যায়।
1: হ্যাঁ,
0: মানে সেইটা করো না, খেও, ডেফিনেটলি খেও, দেখিনি ভালো ভালো খাবার দাবার খাবে, সবই করবে, কিন্তু বুঝে খেও পুজোর পর যেন তুমি নিজে নিজেকে সামলাতে পারো।
1: একদমই তাই। মধু অ্যান্ড শ্রেয়া, গুড ইভিনিং। এই পুজোতে কবে কোথায় প্যান্ডেল হপিং করা যায় সেই বিষয়ে বাড়িতে জোর চর্চা চলছে। এই বিষয়টা ঠিক হলে পরের বিষয়টা নিয়ে চলবে আলোচনা, সুভাষ চক্রবর্তী উত্তর বাবালি থেকে। আর মানে এটাই তো সেই মোক্ষম সময় না, যে সময়টায় জুড়ে তুমি জাস্ট প্ল্যানগুলো সারবে, কারণ এই সময় প্ল্যানগুলো না করে ফেললে তো ঠিক চলবেন না বস। আর এই প্ল্যান প্রোগ্রামের মাঝেই যেটা থাকবে সেটা হচ্ছে গান, কারণ গান সবসময় তোমার ওই ভাইবটাকে কিন্তু একদম আলাদা একটা মাত্রায় সবসময় যোগ করে রাখে, তাই?
0: হ্যাঁ, কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়া না জীবনে কিছু হয় না, বুঝলে তো? অন্তত আমরা আর্জেরা তো এটাই বুঝি, তাই তোমাদেরকেও সেই ভাইবটা দেবো না থাকি, হয় চলো তোমার জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক চলতে থাকুক, আর তুমি শুনতে থাকো আমাদেরকে। আর শ্রেয়া।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: অ্যাকচুয়ালি বৃষ্টিও বলছে বুঝলে তো, যে মস্ত কলন্দর, মানে মস্ত হুই হুই হুই মাই মস্ত, এরকম বৃষ্টিও বলছে।
2: এমন করে আর কি কি বলছে বৃষ্টি?
1: কারণ বৃষ্টি এই কথাটা কেন বলছে জানো তো? কারণ মোটামুটি ভাবে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ এবং নদিয়াতে। ধরা যাক ওই 30-40 কিলোমিটার বেগে হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর মুর্শিদাবাদের কিছু জায়গায় এবং নদিয়ার কিছু জায়গায় আগামী 2-3 ঘন্টার মধ্যে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই বৃষ্টিকে আর কি বলবো বলো, মানে বৃষ্টি বিদায় কিছুতেই কেন নিচ্ছে না জানি না, তবে বজ্রবিদ্যুতের সময় নিজেকে নিরাপদ আশ্রয়ে রাখো এটাই বলবো। আর বৃষ্টিকে যত পারো মন প্রাণ দিয়ে বলো প্লিজ প্লিজ যা, একটা সময় তো পুজোও চলে যাবে, কিন্তু বৃষ্টি কবে যাবে?
2: না না, বৃষ্টি যাক আমি সেটা খুব একটা চাইছি না। কেন জানো তো?
1: কেন?
2: আর কয়েকটা মাস বাদে কিন্তু আমরা বৃষ্টিই চাইবো। এই বছরটা কিন্তু সেই অর্থে, মানে গরম বলতে যেটা বোঝায় সেই অর্থে অতটা ছিল না, খুব কম দিন ছিল, এপ্রিলের কয়েকটা দিন একেবারে তিষ্ঠানো, মানে তিষ্ঠতে পারছিলাম না আমরা একেবারেই। কিন্তু এখন তারপর থেকে যেটা হলো, এই যে বৃষ্টির একটা ব্যাপার, একটা ঠান্ডা ঠান্ডা আমেজ মনটাকে না ঠান্ডা করে দিয়েছে।
1: কিন্তু কিন্তু পুজোর সময় বিশ্বাস করো, পুজোর সময় আমার যত গরমই লাগুক না কেন আমার মন ঠান্ডাই থাকে। পুজোর সময় আমি বৃষ্টিকে জাস্ট চাইছি না, কিন্তু যেটা চাইছি 9903 6599 2 তে, তুমি কিরকম পুজো পার্সন সেটা জানতে চাইছি। তাই আমাদের চটপট করে মেসেজ করে ফেলো। আর এই ঘন্টায় তো আমাদের আপাতত যেতে হচ্ছে, কিন্তু আমরা আবারও ফিরে আসবো 5:02 তাই সঙ্গে থাকো, শুতে থাকো 107 FM রেইনবো ক্যাফে কলকাতার আড্ডা। রয়েছি আমি আর জয় মধু, আর আমার সঙ্গে রয়েছে আর জয় শ্রেয়া।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। কেন্দ্রীয় মন্ত্রিসভা সংগঠিত পরিবহন এবং লজিস্টিক কর্তৃপক্ষ গঠনের সিদ্ধান্তে ছাড়পত্র দিয়েছে। নতুন দিল্লিতে আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এর ফলে পরিবহন এবং লজিস্টিক খাতে গবেষণা পরিকল্পনা মূল্যায়ন পর্যবেক্ষণকে আরও শক্তিশালী করবে। কঠোর নিরাপত্তায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রেজিনগর ও পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ চলেছে। সন্ধ্যে ৬টা পর্যন্ত ভোট নেওয়া হবে। রেজিনগরে শেষ খবর পাওয়া পর্যন্ত ৬৯.২৯% ভোট পড়ার খবর মিলেছে। নন্দীগ্রামে ভোট পড়েছে ৭১.৭৯%। রেজিনগরে আমজনতা উন্নয়ন পার্টির জেলা কার্যালয় থেকে প্রথমে আটক, পরে গ্রেপ্তার করা হয় নওদার বিধায়ক পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরকে। তিনি পুলিশের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য রাখছিলেন। রেজিনগর ও নন্দীগ্রাম দুই বিধানসভা নির্বাচনে ভোটারদের ভীতি প্রদর্শন, কংগ্রেসের এজেন্টকে বসতে না দেওয়া, ভোট লুট সহ বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। কলকাতায় প্রদেশ কংগ্রেস কার্যালয় বিধান ভবনে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, এরকম ভোট কখনোই অবাধ ও শান্তিপূর্ণ হতে পারে না। অবাধ ও নিরপেক্ষ ভোট করার সাহস বিজেপির নেই বলে তিনি অভিযোগ করেন। কলকাতা হাইকোর্ট কুচবিহারের রায়গঞ্জের পলাতক বিডিও প্রশান্ত বর্মনের অবিলম্বে বেতন বন্ধে নির্দেশ দিয়েছে। এছাড়াও তাঁর যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে বলে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে। কলকাতা হাইকোর্ট তাকে আত্মসমর্পণের জন্য ৪৮ ঘণ্টার শেষ সুযোগ দিয়েছে। আগামী ৮ই অক্টোবর বিকেল ৩:৩০র মধ্যে তাকে হাজিরা দিতে হবে। আগামী ১৪ই ডিসেম্বর পরবর্তী শুনানিতে সিআইডিকে রিপোর্ট দিতে হবে তাকে। উল্লেখ্য, বিতর্কিত বিডিও প্রশান্ত বর্মন খুনের মামলায় অভিযুক্ত। বৈধ লাইসেন্স ছাড়া পশু পাখি বিক্রির অনুমতি দেওয়া হবে না জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। বন্যপ্রাণী সংরক্ষণ আইন মেনে গালিব স্ট্রিট সহ রাজ্যের বিভিন্ন জায়গায় এই ব্যবসা করা যাবে। আদালতে স্বতঃপ্রণোদিত মামলার শুনানিতে আজ প্রধান বিচারপতি রবীন্দ্র ভি গুগে ও বিচারপতি ওম নারায়ণ রায়ের বেঞ্চ রাজ্যকে নির্দেশ দেয়, ব্যবসায়ীদের বৈধ অনুমতি আছে কিনা তা খতিয়ে দেখেই পশু পাখি বিক্রির ছাড়পত্র দিতে হবে। এ মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: তাহলে শুরু করি ইনভেস্টিং এর।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: শুনছো ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা
1: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 এফএম রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: ঘড়ির কাঁটা বলছে এখন 5:06 হয়ে গেছে আর তুমি রয়েছো 107 এফএম রেইনবোতে ক্যাফে কলকাতায়। আর তোমার সঙ্গে কে রয়েছে? আর যে শ্রেয়া এবং আর যে মধু। আর আমরা বারবার করে তোমাদেরকে এই পূজোর ভাইব নিয়ে এত সচেতন করছি, কেন জানো?
3: কারণ
2: আমরা চাই তোমার ভাইবে পুরো গোটা জগৎ ভাবাইতে হোক।
3: তাই মানে সেই আলাদাই একটা মেজাজ।
2: তো মধু, আমরা কি চাইছি আজকে একটু বলে দাও।
3: আমরা চাইছি যে মানে তোমার পূজো পার্সোনালিটিটা এক্স্যাক্টলি কিরকম এই মুহূর্তে, তুমি কোন স্টেজে রয়েছো? খাওয়া দাওয়ার স্টেজে নাকি ফ্যাশনের স্টেজে নাকি শপিং এর স্টেজে, মানে এক্স্যাক্টলি কি করছো আপাতত এই যে এক্স্যাক্টলি। এবং সব থেকে বড় কথা, একটা জিনিস কিন্তু মিস করে যাচ্ছি বুঝলে তো, এই যে খাওয়া দাওয়া বলছি, শপিং বলছি, ফ্যাশন বলছি, পুজো প্ল্যানিং বলছি, তার পাশাপাশি আমরা সব থেকে বেশি এখন ইম্পর্টেন্ট যে কাজটা করে থাকি সেটা হচ্ছে আহা রূপচর্চা। ছেলে থেকে মেয়ে, ঠিক আছে, এখানে কেউ কিন্তু বলতে পারবে না যে হ্যাঁ শুধুমাত্র মেয়েরাই না, বস একদম নয়। এখন এই সমস্ত
2: বেসিক্যালি কথাটা হচ্ছে স্কিন কেয়ার।
3: এক্স্যাক্টলি, মানে আর 10টা দিন বাকি, ঠিক কিরকম কি কি স্টেপ নিলে আমরা একদম গ্লো যা করব, মানে দুর্গাপুজোর লাইটের থেকে বেশি আমাদের স্কিনে গ্লো থাকবে,
2: একেবারে পূজোর গ্লো, পূজোর গ্লো। সো আচ্ছা মধু, তুমি আমাকে একটু বলো না তোমার ডেইলি রুটিনটা কি স্কিন কেয়ার।
3: আমি যদি তোমাকে বলি, তুমি আমাকে বলবে যে থাক মধু, এটা থেকে আবার যদি
2: মধু চাই না,
3: এক্স্যাক্টলি হ্যাঁ মানে ইন্সপায়ার হয়ে যায়, তাহলে আর সমস্ত পূজোর লাইটগুলো আর জ্বলবে না।
2: ঠিক আছে ঠিক আছে, আমি আছি তো, আমি অ্যাড করে দেবো। কি কি
3: লাগবে বলো তুমি, কি মানে
2: এক্স্যাক্টলি, তোমারটা শুনি তারপরে আমি অ্যাড করে দেবো।
3: একদম নর্মাল, মানে আমার সারা বছর যা থাকে আমার তাই থাকে, মানে আমি এত ভাবিতই হতে পারি না যে নিজের স্কিন নিয়ে বা ফ্যাশন নিয়ে। তোমার মনে হয় যে হ্যাঁ মোটামুটি একটা হলেই আমার হবে।
2: আচ্ছা সেই মোটামুটিটা কেমন সেটা আর মধু বলছে না, তবে তবে তবে তবে আমি তোমায় যেটা বলবো, নিজের স্কিন

0: কেয়ার করাটা ভীষণ দরকার।
1: আচ্ছা,
0: স্কিন কেয়ার না করলে একটা সময় পর যখন স্কিনে বিভিন্ন রকমের সমস্যা আসবে, সেটার থেকে মানে অনেকগুলো কারণ থাকতে পারে, সেটার থেকে আরও অন্যান্য সমস্যা তৈরি হয়। এবং দেখো, আলটিমেট গোল কি আমাদের, আমাদের নিজেকে ভালো রাখা তো একটা গোল। সো এবং নিজেকে দেখতে ভালো লাগাটা নিজের ভালো লাগার জন্য, আশেপাশের লোকের কেমন কি লাগবে সেটা ম্যাটার না। সো খুব বেসিক একটা জিনিস যেটা আমাদের প্রতিদিন করা উচিত, সেইটাই আমি একটু সাজেস্ট করি তোমাদের। ঘুম থেকে ওঠো এবং ঘুম থেকে উঠে তুমি মুখটা একদম পরিষ্কার করে ধুয়ে ফেলবে, সেটা ফেস ওয়াশ দিয়ে ধুতে পারো অথবা কোনো ক্লেন্সিং মিল্ক দিয়ে ক্লিন করো। ক্লিন করে নিয়ে তুমি মুখে একটা একটা ঠিকঠাক ভালো একটা সেরাম লাগাবে।
1: আচ্ছা,
0: এবং সেই সেরামটা দেখে নিতে হবে ওটা কি ধরনের সেরাম, তোমার স্কিনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা সেটা দেখে তবে সেটা কিনবে। এবং সেরাম লাগানোর পরে তুমি এমন একটা সানস্ক্রিন লাগাও যেটাতে ময়শ্চারাইজারও আছে এবং সানস্ক্রিন দুটোই আছে, আদারওয়াইজ তোমায় আবার দুটো লাগাতে হবে, একটা ময়শ্চারাইজার
1: একটা
0: সানস্ক্রিনটা কিন্তু খুব মাস্ট। এই জন্য মাস্ট, আমরা ভাবি আমরা ঘরের ভেতরে আছি, ওকে কোনো দরকার নেই, কিন্তু বিশ্বাস করো একেবারেই তা নয়, তাহলে ঘরের ভেতরে আর গরম লাগতো না, শুধু বাইরেই লাগতো। তাই ঘরের ভেতরেও সানস্ক্রিন লাগানোটা খুব ইম্পর্টেন্ট, এবং সেটা তুমি যে কোনো ফর্মে লাগাও, সেটা ময়শ্চারাইজার ফর্মে লাগাও, সেটা তুমি পাউডার ফর্মে লাগাও, যান যেরকম পছন্দ। আর তুমি যখন রাস্তায় বেরোচ্ছ, রাস্তায় বেরোনোর সময় কিন্তু আরও একবার সানস্ক্রিনটা অ্যাপ্লাই করো, ব্যাগে রাখো, এবং তারপর তোমার যদি মনে হয় কোনো একটা একদম কোনো একটা ক্রিম যেটা একটু বেশ ফাউন্ডেশন টাইপের কিছু, বিবি ক্রিম বা এরকম কিছু তুমি একটা লাগাতে চাও, সেরকম কিছু তুমি লাগিয়ে নিতেই পারো মুখে। এবং তারপরে ডেফিনেটলি একটা স্প্রে রাখো, যেই স্প্রেটা মেকআপ ফিক্সারের কথা আমি কিন্তু বলছি না, যেই স্প্রেটা তোমার স্কিনটাকে সজীব রাখে, সতেজ রাখে,
1: লাইক ফেস মিস্ট টাইপের যে জিনিসগুলো,
0: এরকম কিছু একটা ব্যাগে রেখে দাও, যেটা ধরো তুমি অনেকক্ষণ ধরে ঘুরছো রাস্তাঘাটে, অনেক টায়ার্ড হয়ে গিয়েছো, কিন্তু একটু যদি স্প্রে করে নাও, কারণ আমাদের স্কিনের যে পোরগুলো রয়েছে ওগুলো না রাস্তাঘাটে ঘুরতে ঘুরতে ওই ধুলোয় ওগুলো আটকে যায়, তাই স্কিনেরও তো জল খাওয়া প্রয়োজন, তাই জন্য তোমাকে এই কাজগুলো একটু করতেই হবে। এবং এবং এবং মধু, আরো ইম্পর্টেন্ট হচ্ছে, তুমি রাস্তাতে যখন বেরোচ্ছ তুমি মেকআপ করলে কি করলে না, বা তুমি যাই মাখলে, মেখে তো তুমি বেরোলে, যেগুলো বললাম অবশ্যই মাখতে হবে, এবার বাড়ি ফিরে কিন্তু মুখটা প্রপারলি পরিষ্কার করতে হবে।
1: এক্স্যাক্টলি, এইটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ আমরা অনেকেই মেকআপ করার সময় তো করে চলে যাই, কিন্তু বাড়িতে এসে না আর ধুর ভাল লাগছে না, ওরমভাবেই হয়তো একটু জাস্ট জলের ঝাপটা দিয়ে শুয়ে পড়লাম, এই কাজটা কিন্তু করো না।
0: সো এবার সেটা একটু মধু বলো প্লিজ, কেমন করে করতে হবে,
1: কীরকমভাবে আর করতে হবে? তুমি জাস্ট তোমার ফেস ওয়াশ যেটা তুমি ব্যবহার করো তুমি সেটা নাও, সেটা দিয়ে তুমি রিমুভ করো, মানে ফেস ওয়াশ করো। আর সবথেকে ভালো হয় যদি তুমি কোনো মানে ওই ফেস রিমুভাল মানে মেকআপ রিমুভাল দিয়ে তুমি যদি আগে মানে কটনে সেটা অ্যাপ্লাই করে তুমি মুখ পরিষ্কার করে নাও, এবং তারপর তুমি ফেস ওয়াশ করে শান্তি মনে একটা সুন্দর নাইট ক্রিম বা নিজের ময়শ্চারাইজার যেটাই হোক না কেন সেটা মেখে চুপচাপ ঘুমিয়ে পড়ো, ঠিক আছে? শোনো, পুজোতে সারাদিন প্রচুর ঘুরবে, প্রচুর কিছু করবে, কিন্তু তার পাশাপাশি একটুখানি মানে ঘুমিও।
0: হ্যাঁ, ঘুমিও, নিশ্চয়ই ঘুমিও। সো স্কিনটাকে একদম খুব ভালো করে প্রপারলি কেয়ার করো, স্কিনের যত্ন নাও। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্কিনের উপর না মানে প্রচণ্ড মারপিট ঘষাঘষি করো না, তোমার স্কিন তো বাবা, একটু ভালোবেসে করো না।
1: একদমই তাই। আর এই যে এত মানে যত্ন আত্মীর কথা হলো, এই যত্নর সাথে বেসিক্যালি যেটা হবে সেটা হচ্ছে একটু সাজগোজ, তবেই তো সবাই দেখবে।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: FM রেইনবোতে ইন্ডি পপ প্লেলিস্ট,
2: ইন্ডি পপ প্লেলিস্ট,
3: ইন্ডি পপ প্লেলিস্ট।
4: Oh yeah.

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতার আড্ডা চলছে। আর এই ক্যাফে কলকাতা বলতে গেলে যেটা মনে হয় সেটা হচ্ছে 9903653992 তে, কারণ তুমি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছ এবং মেসেজে চলে এসেছে, বুঝছো, মানে মেসেজ নিয়েই তোমরা আমাদের সঙ্গে রয়েছ। হাই মধু দে, শ্রেয়া দি, পঞ্চমীতে চিকেন রোল, ষষ্ঠীর দিনে মাটন শাক, সপ্তমীতে এগ চাউমিন, অষ্টমীতে বিরিয়ানি, নবমীতে মাটন কষা, নবমীতে বিরিয়ানি, নবমীতে সব খাবো, আর দশমীতে অনেক রকমের মিষ্টি খাবো, কারণ মাছে ভাতে বাঙালি খেতে ভালোবাসি। উৎপল মাইতি বেহালা থেকে লিখছেন।
3: ওকে, তুমি তো মানে তোমার প্ল্যানটা
2: একদম মানে খাওয়া দাওয়াতে নিয়ে তুমি মানে পুজো পার্সোনালিটি, মানে তোমার কাছে হচ্ছে পুজো ফুড আর কি ব্যাপারটা রয়েছে। রূপকুমার আহমেদাবাদ গুজরাট থেকে লিখছেন যে আমার এখানে গরবা প্রায় শুরু, সবকিছুর প্রস্তুতি শেষ, আমিও বাড়ি ফেরার অপেক্ষায়। এই মুহূর্তে আমার গ্রামের পাড়ার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। এটা বেশ মানে অন্য জায়গায় থাকলে সত্যি পুজোর সময় এই যে একটা বাড়ি ফেরা, মানে একটা যে হোম কামিং বা এই যে একটা অন্যরকমের অনুভূতি, এইটা আমার মনে হয় সবচাইতে বেশি ভালো লাগে, বুঝলে তো।
3: এক্স্যাক্টলি, মানে আমাদের কাছে এখন 9903653992 এই নম্বরে আমাদের কাছে এখন তোমাদের প্রচুর প্রচুর মেসেজ আসছে। তবে তোমায় একটা কথা বলি, দেখো এই এখন যে অবস্থাটা দাঁড়িয়ে আছে, সেই অবস্থায় দাঁড়িয়ে আমাদের অনেক কিছু জিনিসপত্র কেনাকাটার আছে। মানে ডিসেম্বর মাস, মানে আমরা জানি একটা বিয়ে বিয়ে মরশুম আছে, তো সেই রকম একটা সময়তে আমরা ওই গিফট করি যখন লোকজনকে, মানে দেখো নিজের খুব কাছের লোকজন হলে আমাদের একটা ট্র্যাডিশন আছে না, আমাদের বাঙালিদের, আমাদের ইন্ডিয়ানদের ওই একটু সোনা দানা জিনিসপত্র গিফট করতে হয়, এটা তো আছে।
2: আচ্ছা,
3: তো সেক্ষেত্রে তুমি একটা কাজ করতে পারো, বাজারে সোনার দাম একটুখানি কমেছে বুঝলে তো,
2: তাই
3: হ্যাঁ কি করবে, একটু কিনে টিনে রাখবে নাকি?
2: হ্যাঁ, যদি মোটামুটি তুমি আমাকে একটা চেক সাইন করে দাও, আমি অবশ্যই এক্ষুনি যেতে পারি, কোনো অসুবিধা নেই।
3: ওকে, এই এই তোমার নিমন্ত্রণ আমি কেন দেবো, তুমি কি আমায় নিয়ে যাচ্ছ? আমি দেবো না, আমি দেবো না, কোনো চান্স নেই। কিন্তু হ্যাঁ, মানে তুমি একেবারে ওই গোল্ডেন গার্ল না হলেও তুমি যদি চাও গোল্ড কিনে একটু রাখতেই পারো, এখন কম, এরপর বেড়ে গেলে কি করবে?

0: バンパールバッツデイ、バンパールバッツデイ、バンパールバッツデイ、バンパールバッツデイ。
1: এক্স্যাক্টলি মানে আজকে এই যে 6 অক্টোবর এবং তোমরা যারা আজকে তোমাদের স্পেশাল দিন মানে বার্থডে স্পেশাল, তারা কার কার সাথে জন্মদিনটা নিজে শেয়ার করে নিচ্ছ সেটা কি জানো? আপাতত একজনের নামে বলছি, সানি সিং। ইয়েস, মানে যারা মোটামুটিভাবে পেয়ার কা পঞ্চনামা দেখেছো বা সনু কি টিটু কি সে মনে আছে, ইয়েস এক্স্যাক্টলি সেই সিনেমাটা, তারা কিন্তু সবাই মোটামুটিভাবে বুঝতে পেরেছো যে হু ইজ সানি সিং। এবং আমরা মোটামুটিভাবে জেনজে কিন্তু এই সানি সিংয়ে বেশ ভালো মতোই মজে রয়েছে, কারণ উঠতে চা মানেও তাকে দারুণ দারুণ এক মানে লেগেছে আর কি, যাকে বলে। তো সেই আর দেরি না করে তাই এই সোনু কিট্টি টুকি সুইটি সিনেমা সাউন্ডট্র্যাক থেকে আপাতত তোমার জন্য রেখে গেলাম একটা গান, সঙ্গে থাকো শুনতে থাকো ফিরছি 107 FM রেনবো ক্যাফে কলকাতার আড্ডায় আবারও ঠিক 4 মিনিট পরে। Thank you.

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: শুনছো ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা
1: 107 এফএম রেইনবোতে। ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা
3: 107 এফএম রেইনবোতে, ক্যাফে কলকাতায় তোমার সঙ্গে তোমার জন্য আমরা রয়েছি। আমি আরজে শ্রেয়া এবং আরজে মধু, আমরা দুজন মিলে তোমার বিকেলটাকে একেবারে সুন্দর করে দেওয়ার প্ল্যানে তো আজ এসেই ছিলাম, এবং আমরা মোটামুটি যা করে ফেলেছি বুঝতে পারছি, সেটার প্রমাণ কিন্তু তোমাদের এই মেসেজগুলো। আমরা তোমাদের কাছে জানতে চেয়েছিলাম যে তোমার পুজো ভাইব কোনটা, মানে ধরো পুজো মানে কারোর কাছে স্টাইল স্টেটমেন্টটাই একেবারে বদলে যায়, কারোর কাছে পুজো মানে 5 দিনের একেবারে সলিড খাওয়া দাওয়া, যেমন আমরা অলরেডি সেই মেসেজগুলো পড়েছি, এবং পুজো মানে কারোর কাছে বাড়ি ঘরকে একেবারে পুরো চেঞ্জ করে ফেলা, মানে একেবারে একটা সাবেগি সাজে সাজিয়ে ফেলা,
4: একদম। আর হ্যাঁ বলো বলো বলো।
3: হ্যাঁ, সো এইরকম যে ভাইব গুলো নিয়ে তোমরা নিজেদেরকে আমাদের কাছে তুলে ধরছো, সেই তুলে ধরার যে প্ল্যাটফর্ম সেটার একটু ঠিকানা বলে দিই, 9903652992 এই নম্বরে তোমাদের কাছে জানতে চেয়েছিলাম তুমি তোমার পুজো ভাইব নিয়ে কিভাবে পুজোয় একেবারে দুর্গা দুর্গতি নাশিনী হয়ে উঠতে চাও।
4: একদম, এই যে তুমি সুন্দর একটা কথা বলছিলে এবং তার মাঝখানে আমি কি একটা বলতে গিয়ে জল ঢেলে দিচ্ছিলাম, তো সেইরকমই তোমার এই পুজো প্ল্যানিংয়ে আবার একটু জল ঢেলে দেবো।
3: কেমন করে?
4: মানে আমি ঢালছি না, বিশ্বাস করো, তুমি যেরকমই যে একটা মানে মেকওভার, এত সুন্দর একটা পুজো ভাইবসের কথা বলছো, প্রকৃতি এই মধ্যে কেন শরৎকালে কী হয়, চারিদিকে কাশফুল ফুটে ওঠে, আকাশে পেঁচা তুলোর মতন মেঘেশ বাড়ে, এই তো আমরা ছোটোবেলা থেকে শিখে এসেছি, জেনে এসেছি, দেখে এসেছি, কিন্তু এই মধ্যে প্রকৃতি কীভাবে সেজে উঠছে বলো তো। প্রকৃতি যেটা বলছে সেটা হচ্ছে যে মোটামুটি মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একটু আগেই তোমাকে আমি নদিয়ার মুর্শিদাবাদের কিছু জায়গার কথা বললাম, এবারে কিন্তু আবারও কমলা সতর্কতা নিয়ে আরও একটা জায়গা জুড়ে গিয়েছে নর্থ চব্বিশ পরগনাতে।
3: আচ্ছা, কোথাওই ছাড়লো না।
4: এক্স্যাক্টলি, এবং সেখানেও কিন্তু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং 30-40 কিলোমিটার বেগে হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 2-3 ঘন্টার মধ্যেই। এইরকম একটা সমূহ সম্ভাবনা নিয়ে তোমার সমস্ত পুজো শপিংকে ফ্যাশনকে একদম জাস্ট জলে জল করে দেওয়ার জন্য হাজির হচ্ছেন বৃষ্টি। কিন্তু আমরা এইরকম বৃষ্টিতে তোমার কোনো প্ল্যান ভেস্তে যেতে দেব না, কারণ 107 এফএম রেইনবো তোমাকে কিন্তু দারুণ ভাবে আনন্দ
3: ছাতা হয়ে দাঁড়াবো, আমরা তোমার মানে ছাতা হয়ে দাঁড়াবো।
4: কিন্তু কিভাবে
3: কিভাবে তোমার জন্য 3-1-3 সেইটা রেখে আমরা আসছি, ফিরছি, এবং সেই সময়টাতে আমরা কি করব, সেই সময়টাতে আমরা টুক করে সুন্দর করে ইনস্টাগ্রামে চলে আসব তোমাদের জন্য। শুনতে থাকো আর আমাদের সঙ্গে থাকো 107 এফএম রেইনবোতে, ক্যাফে কলকাতায়।
1: FM Rainbow Tea 3

0: শুন ছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা। তিনে কি তিনে ছিলে তুমি আর আমরা এই মুহূর্তে ছিলাম 107 FM রেইনবোর ইনস্টা পেজে। যদি কেউ মিস করে গিয়ে থাকো তাহলে কিন্তু 107 FM রেইনবোর ইনস্টা পেজে চলে যাও, তাহলেই আমাদের দেখতে পারবে। আর আপাতত তোমাদের জন্য একটাই বিষয় বলার আছে, শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, আর এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন এক বিশেষ অনুষ্ঠান, শুনছেন ইতিমধ্যেই। এবং প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলির প্রচার তরঙ্গ ও DTH বাংলা পরিষেবায় এই অনুষ্ঠানটি হচ্ছে। তাই এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত, তাই শুনতে ভুলবেন না। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান।
3: আর আমরা এই মুহূর্তে আজকের যে টপিক দিয়েছিলাম, আমরা চেয়েছিলাম তোমার পুজো ভাইব নিয়ে তুমি কিভাবে বাবাহিত হচ্ছ, তো সেই জন্য আমরা তোমরা আমাদেরকে যে সমস্ত মেসেজগুলো করেছো চলো পড়ে ফেলি। কি বলছে
2: সৌভিক ঢাকুরিয়া থেকে লিখছে যে, আমি এই সময় তো ভাবছি কোথায় কোথায় কোন দিন ঘুরবো আর কার কার সাথে ঘুরবো, এইসব পরিকল্পনা চলছে এখন দিদি। মানে তুমি কি বলছো, প্রতিদিন
3: দিলাম এটাই তো, ঠিক আছে ঠিক আছে। শোনো তুমি মোটামুটি এগুলো ভাবতে থাকো, কারণ এইগুলো ভাবতে ভাবতে তোমার ঘুম উড়েও যেতে পারে, তোমার যাই অবস্থাই হোক না কেন। তো তুমি আপাতত যে প্রেমের গানটা লিখছো দেখি, আমরা ওখানে একটু লিরিক্স ট্রিক্স দিয়ে দেবো তোমার জন্য, শুনতে থাকো। আর আর আর এই গানের পরে নিউজ ব্রেক, নিউজ ব্রেকের পর ফিরছে শ্রেয়া আর মধু প্রচন্ড ভাইব নিয়ে, পূজো ভাইব।
2: এক্স্যাক্টলি, ঠিক 6:00।

আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। কেন্দ্রীয় মন্ত্রিসভা সংগঠিত পরিবহন এবং লজিস্টিক্স কর্তৃপক্ষ গঠনের সিদ্ধান্তে ছাড়পত্র দিয়েছে। নতুন দিল্লিতে আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এর ফলে পরিবহন এবং লজিস্টিক্স খাতে গবেষণা, পরিকল্পনা, মূল্যায়ন, পর্যবেক্ষণ আরও শক্তিশালী হবে। তিনি আরও বলেন, সুসংহত পরিবহন এবং লজিস্টিক্স পরিকল্পনা দেশের সার্বিক মূল্যায়নে সহায়তা করবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারতের সামুদ্রিক শক্তি বৃদ্ধি এবং দেশের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করার জন্য একটি শক্তিশালী ও সমন্বিত সামুদ্রিক পরিবেশ প্রয়োজন। শ্রী সিং আজ বিশাখাপত্তনমের হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড HSL এর ফ্লিট সাপোর্ট শিপ 1 এর আনুষ্ঠানিক সূচনা করেন। এছাড়াও তিনি ফ্লিট সাপোর্ট শিপ 5

0: এর জাহাজের মূল কাঠামো স্থাপনের কাজেরও সূত্রপাত করেন এবং আধুনিকীকৃত স্লিপওয়ে 4 এবং 300 টনের গলিয়াত ক্রেনের উদ্বোধন করেন। বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হালজান আইস কিউব নিউট্রনো অবজারভেটরিতে অবদান এবং মহাজাগতিক উৎস থেকে আসা উচ্চ শক্তির নিউট্রনো আবিষ্কারের জন্য পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার জয় করেছেন। 82 বছর বয়সে হালজেন একটি আন্তর্জাতিক দলের নেতৃত্ব দিয়েছিলেন যারা দক্ষিণ মেরুতে অবস্থিত নিউট্রিনো শনাক্তকারী যন্ত্র আইস কিউব তৈরি করেছিল। এটি মহাবিশ্ব নিয়ে গবেষণায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। দিল্লি NCR এবং উত্তরপ্রদেশ জুড়ে বিস্তৃত সাইকোট্রপিক বা মনস্তাত্ত্বিক প্রভাব বিস্তারকারী মাদকদ্রব্য উৎপাদন এবং সরবরাহকারী এক আন্তঃরাজ্য চক্রের হদিশ পেয়েছে দিল্লি পুলিশ। পুলিশ এই ঘটনায় মূল সরবরাহকারী ও উৎপাদন কেন্দ্রের মালিক সহ 4 জনকে গ্রেপ্তার করেছে। স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে দিল্লি পুলিশ 7 কেজিরও বেশি সাইকোট্রপিক মাদকদ্রব্য বাজেয়াপ্ত করেছে। তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেড ক্যাটাগরি নিরাপত্তা প্রত্যাহার করা নিয়ে রাজ্যের রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণা রাও জানিয়েছেন আগামী 13 অক্টোবর এই রিপোর্ট দিতে হবে। এই মুহূর্তের খবর এখন এই পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: Yes, ক্যাফে কলকাতার আড্ডা টিং টিং টিং টিং করে আবারও কিন্তু আমরা চলে এসেছি। আর 9903652992 তে তোমার মেসেজও চলে এসেছে।
3: 9903592, আচ্ছা না না শোনো, 9903652992। মাঝে মাঝে কি হয় আনন্দের টোতে না, আমাদের ওই মাঝখান থেকে অনেক কিছু উড়ে চলে যায়। এইটাই তো, এটাই তো, এই জানা জিনিস ভুল করা মানেই তো সত্যি সত্যি
2: পুজো এসে গেছে।
3: হ্যাঁ,
2: কারণ এখন আর কোনো কিছুতে মন নেই, তাই না?
3: ইয়েস এক্স্যাক্টলি। কিন্তু শুভঙ্কর মন দিয়ে একটা দারুণ জিনিস লিখেছে,
2: তাই নাকি?
3: শুভঙ্করকে লিখেছে একটু বলি, দুর্দান্ত, আমি লেখা পড়ার আগেই বলছি। শুভ সন্ধ্যা তোমাদের, তোমাদের অনুষ্ঠান খুব ভালো লাগছে। আমি পূজোয় কি করব তা তোমাদের জানালাম। 9 তারিখ বাড়ি যাব, কেনাকাটা হবে রাতে। শনিবার মহালয়া, বাড়িতেই থাকব সবার সাথে। রবিবার নরেন্দ্রপুর, সোম থেকে কাজকর্মের ধন্য, আচ্ছা কাজকর্মে ধন্য, অপেক্ষায় থাকবে 16 তারিখ পূজোর ছুটির জন্য। সপ্তমীতে পাড়ার ঠাকুর, চলবে ভুরিভোজ। অষ্টমীতে ফুলকলুচি, রাখবো সবার খোঁজ। নবমীতে মাংস কষা, চলবে ঠাকুর দেখা। দশমীতে প্রণাম শেষে মন খারাপের লেখা। একাদশীতে ফিরবো এবার ঘুরতে যাবার ব্যাপার। 25 তারিখ পর্যন্ত শুধু ঘোরাঘুরি আর আহার। 26 তারিখ কাজে ফেরা, মনে তখনও পুজোর রেশ। কখন আসবে কালী পুজো তারই আশায় কাটবে বেশ। শুভঙ্কর গুরুই,
2: একদম দারুণ দারুণ, একদমই দারুণ। আর এইরকম,
3: আচ্ছা ও থাকে হচ্ছে, ও অ্যাকচুয়ালি রামকৃষ্ণ মিশন আবাসিক মহাবিদ্যালয়ের ছাত্র,
2: অর্থাৎ
3: তো হোস্টেলে থাকে নরেন্দ্রপুরে।
2: অসাধারণ, এবং তোমার লেখাটা ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। এবং একটা জিনিস ভীষণ জানতে মন চাই, বুঝলে তো, সেটা হচ্ছে যে এই যে মানে তুমি যে বেড়াতে যাওয়ার কথা বলেছো, এক্স্যাক্টলি তুমি কোথায় যাচ্ছ সেটাও কিন্তু লিখে পাঠাতে পারো। আর এই ঘন্টার শুরুটা আমরা একটা গানটা দিয়ে, যে গানটা দিয়ে করলাম, তুমি বলতে পারো এটা কোন সিনেমার গান?
3: চস্কা?
2: ইয়েস।
3: ও, এইটা আমার একটা কথা হলো, মানে এইসব প্রশ্ন করো না, তো আমায় বাচ্চাদের প্রশ্ন আমায় করছে।
2: এক্স্যাক্টলি, মানে আমরা যখন আর কি আমাদের টিনেজ সময়টা ছিল, সেই সময় কিন্তু এই সিনেমাটা রিলিজ করেছিল বদমাশ কোম্পানি, ঠিক আছে? এবং সেখানে শাহিদ কাপুরকে তো ভীষণ ভালো লেগেছিলো। আর একজন আমাদের জাস্ট মন ছুঁয়ে গিয়েছিল, তিনি হলেন মেয়াং চাং। ইয়েস, এবং মেয়াং চাংকে আমরা পরবর্তী ক্ষেত্রে অনেক সিনেমাতেই দেখেছি, এবং কি মিষ্টি, কি কিউট, আমার ভীষণ ভালো লাগে। আর আজকে কিন্তু মেয়াং চাং এরও জন্মদিন, তাই হ্যাপি বার্থডে 107 FM রেইনবোর তরফ থেকে। আরও আরও অনেক রকম সুন্দর সুন্দর সিনেমা আমরা যাতে তার দেখতে পারি, এবং তিনি আরও খুব ভালো ইন্ডাস্ট্রিতে কাজ করুক, এটাই আমরা চাই। আর তার পাশাপাশি আজকে তোমাদের যাদের জন্মদিন, তারাও কিন্তু

0: দারুণ আনন্দ করো। আর ইতিমধ্যে যে কাজটা করো নি 9903653592 তে মেসেজ এই পুজো পার্সোনালিটি নিয়ে, সেই মেসেজ কিন্তু চটপট করে পাঠিয়ে দাও।
1: আর যেহেতু বার্থডের কথা হচ্ছে, আমরা কি সেই না, আচ্ছা থাক, বার্থডে ভাইব তো ওভার, তা এখন না তোমার ভাইবটাতেই আমরা একটু ভাবায়িত হব, কারণ তুমি আমায় কি বলছো, তুমি বলছো আমি এই সময়তে ভাবছি কোথায় কোথায় কোন কোন দিন ঘুরবো, কার কার সাথে ঘুরবো, এই সব পরিকল্পনা করছি। মানে সৌভিক, সৌভিক তুমি যে এইসব পরিকল্পনা করছো না, ঠিক আছে ঠিক আছে, সে না হয় করতেই পারো। আর আর মানে কল্পনা বলবো না, এটা তোমাদের প্ল্যান বলবো, এগুলো কি বুঝে পাচ্ছি না, মানে একের পর এক, এক্সে বার্কার এক বলছে, আমি রাঁচি ঝাড়খণ্ড থেকে সুশান্ত সেনগুপ্ত বলছি, আমার কাছে পুজো মানে প্রেম করা আর সেই প্রেমিকা নিয়ে খাওয়াতে যাওয়া, আবার সিনেমা দেখতে নিয়ে গিয়ে চারিদিকে প্যান্ডেলে ঘোরানো, জাস্ট জাস্ট ভাবতে পারছো?
0: এক্স্যাক্টলি, মানে এই যে নতুন নতুন ব্যাপার স্যাপারগুলো সত্যি আর ভাবতে পারছি না, বুঝলে
1: তো। তাহলে তুমি যেটা করতে পারো, মানে পুজোর শেষে কি তোমারও এরকম একটা ব্যাপার হতে পারে, মানে তোমার পালা আসছে ঠাসছে এরকম কোনো ব্যাপার আছে জানাতে পারো? তোমার পালা এলে আমরা এনজয় করবো দারুন।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
2: FM রেইনবোতে, রেইনবো নিউ টিউন, রেইনবো নিউ টিউন।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতার আড্ডা চলছে। আর সেই আড্ডায় তুমিও রয়েছো, কারণ পুজো পার্সোনালিটি নিয়ে আমরা কথা বলছিলাম। আর তোমার এই মুহূর্তের পুজো পার্সোনালিটি মানে এমনভাবে পরিবর্তন হচ্ছে মাঝে মাঝে না, আমি নিজেই খেয়ে হারিয়ে ফেলছি, বুঝলে। এবং শ্রেয়া কিন্তু ভীষণভাবে মেনটেন করছে, কারণ ওর একদম পুজোর দিন মেপে সমস্ত কিছু সেট। আর এই মুহূর্তে দাঁড়িয়ে ওর বাকি যেগুলো, মানে ও অ্যাকচুয়ালি পারফেকশনিস্ট, ঠিক আছে, ও পারফেকশন খুঁজছে, কারণ ওর অলরেডি সমস্ত কিছু সেট রয়েছে। তবে এই
2: ভালোই লাগে আমার মাথার মুকুটে যখন এইসব পালুগুলো কেউ গুজে দেয়।
1: আহা,
2: থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
1: আচ্ছা, আপাতত যে মেসেজটা পাচ্ছি, বাউরিয়া

0: বৌলখালি জাগৃহী থেকে লিখছেন শান্তনু ঘোষ এবং মমতা ঘোষ। তিনি বলছেন যে পূজোর প্যান্ডেল মানেই ঘোড়া আর ভিড় ঠেলে ঠাকুর দেখা আর হাড় ভাঙা হাঁটা আর দেদার আড্ডার খাওয়া। এক্স্যাক্টলি, বিশ্বাস করো আমার সমস্ত কিছু ভালো লাগে। এই যে তুমি বলে না হাড় ভাঙা হাঁটা, মানে ওটাতেই আমার ভীষণ ভীষণ কান্না পায়। মনে হয় যে হাঁটা ছাড়া, ধরো পুজোর সময় যদি এই যেমন চারিদিকে কাশফুল, পেঁজা তুলোর মেঘ, এরকমের পাশাপাশি যে একটা ব্যাপার যদি আমাদের পায়ের তলায় চাকা অ্যাড হয়ে যেত, মানে পুজোর সময় এটা একটা আমরা ফেসিলিটিস পেতাম যে আমরা হাঁটবো না, আমাদের হাঁটতে হবে না, আমরা ওই চাকায় চড়ে চলে যেতে পারবো।
1: তাতেও হতো না, তার কারণ হচ্ছে তুমি ভিড়টা কি করে ওরা, তুমি বলতে পারো যে ডানা হলে ভালো হতো।
0: আচ্ছা,
1: আমি কি বেশি বললাম?
0: আমি ভাবলাম যে ডানা হয়ে আমি উঠছি, সব প্যান্ডেল গুলোর ওপর থেকে দেখতে পাচ্ছি, কিন্তু ঠাকুর গুলো আমি কিভাবে দেখবো? আচ্ছা, পূজোর দিনে হৃদয় প্রদীপ জ্বালবো মায়ের তরে, হৃদয় মাঝে কাশের দোলা মহালয়ের এই ভোরে, মায়ের আরাধনায় হৃদয় দেবে অঞ্জলি, চুপি চুপি তোমাদের এই কথাই বলি। সপ্তমীতে সিল্কের শাড়ি গড়িয়াহাটের মোড়ে, এই প্রাণ করি নিবেদন আজই মায়ের তরে। পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে লিখেছে।
1: থ্যাংক ইউ পায়েল, থ্যাংক ইউ, দুর্দান্ত। মানে পায়েল অলওয়েজ এই সমস্ত আমাদেরকে
0: সুন্দর সুন্দর
1: সব দারুণ দারুণ ফিলিংস দেয়।
0: সত্যি তাই,
1: তো এরকম এরকম ফিলিংসগুলো নিয়ে আমরা কি করতে পারি? আমরা একটু সেই ভাইবে ভাবাই তো হতেই পারি। তো আর যে মধু এবং আর যে শ্রেয়ার সঙ্গে শুনতে থাকো 107 FM রেইনবো। আর বেশি হাতে সময় নেই, তুমি যদি চাও 9903653992 তে তোমার মেসেজ কিন্তু পাঠিয়ে দিতে পারো, আর অল্পই টাইম আছে। তোমার পুজো ভাইব কোনটা? তুমি কিভাবে পুজোয় নিজেকে ভাবাই তো করতে চাও, কোন ভাইবে জানিয়ে দাও।

0: ইয়েস, মানে যেটা করো সেটা হচ্ছে যে এই পুজো পুজো যে আসছে, নিজের প্রস্তুতি একদম ঠিকঠাকভাবে তাড়াতাড়ি নিয়ে ফেলো। আর কারণ তোমার প্রস্তুতি এক্স্যাক্টলি ঠিক কী করতে হবে সেটা কিন্তু লাস্টে যেতে যেতে শুভঙ্কর বলে দিয়েছে। শুভঙ্কর বলছে, আমি বড়নগর থেকে বলছি, শুভ পুজো মানে পাঁচ দিন আর শুধু ঘোরা ফেরা, একটা ছোট্ট বলেছি প্রেম করা।
1: একদম, তুমি আর তোমার নিজের মানুষরা পুজোয় খুব ভালো থাকো, খুব আনন্দে থাকো। এবং এইটা না সেই সময়, জানো তো, ওই সেই মানুষগুলো যারা ছোটবেলার থেকে তোমার বড় হওয়ার সঙ্গী, যেমন দাদু দিদা ঠাম্মা, একটু এই মানুষগুলোকেও সাথে রাখো।
0: একদম,
1: তাদের সঙ্গেও একেবারে তুমুল পুজোর ভাইবটা জমিয়ে দাও। সঙ্গে থাকো, ভালো থাকো, আর 107 FM রেইনবোর সঙ্গে জুড়ে থাকো।
0: একদমই, আর পুজো মানেই কিন্তু অনেক আনন্দ। তাই সমস্ত আনন্দ নিয়ে আবারও আসছি আমি কালকে ক্যাফে কলকাতার আড্ডায়।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রজাতরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগরে আজ শান্তিপূর্ণভাবে উপনির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বিকেল পাঁচটা পর্যন্ত নন্দীগ্রামে 79.39 এবং রেজিনগরে 78.42% ভোট পড়ার খবর মিলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নন্দীগ্রামের নন্দনায়ক বাড় প্রাথমিক বিদ্যালয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা সংগঠিত পরিবহন এবং লজিস্টিক্স কর্তৃপক্ষ গঠনের সিদ্ধান্তে ছাড়পত্র দিয়েছে। নতুন দিল্লিতে আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এর ফলে পরিবহন এবং লজিস্টিক্স খাতে গবেষণা, পরিকল্পনা, মূল্যায়ন, পর্যবেক্ষণ আরও শক্তিশালী হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারতের সামুদ্রিক শক্তি বৃদ্ধি এবং দেশের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করার জন্য একটি শক্তিশালী ও সমন্বিত সামুদ্রিক পরিবেশ প্রয়োজন। শ্রী সিং আজ বিশাখাপত্তনমে হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেডে এইচএসএল ফ্লিট সাপোর্ট শিপ ওয়ানের আনুষ্ঠানিক সূচনা করেন। গোর্খা জনমুক্তি মোর্চার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আগামীকাল দার্জিলিং সফরের কর্মসূচি রয়েছে। দলের সুপ্রিমো বিমল গুরুং এর আমন্ত্রণে এবারের এই সফর। এবারের সফরে মুখ্যমন্ত্রী প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে জিটিএ সংক্রান্ত বিষয়ে আলোচনা করবেন বলে মনে করা হচ্ছে। কলকাতা হাইকোর্ট কোচবিহারের রাজগঞ্জের পলাতক বিডিও প্রশান্ত বর্মনের বেতন অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছে। এছাড়াও তার যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে বলে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে। তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জেড ক্যাটাগরির নিরাপত্তা প্রত্যাহার করা নিয়ে রাজ্যের রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণা রাও জানিয়েছেন, আগামী 13 অক্টোবর এই রিপোর্ট দিতে হবে। দার্জিলিং এর শিলিগুড়িতে পাচারের আগে বিপুল প্যাঙ্গোলিনের আঁশ উদ্ধার হয়েছে। শুকনা রেঞ্জের বনকর্মীরা গত রাতে এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করে। ভারত উরুগুয়ে আজ ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে খেলা। এই মুহূর্তে হেডলাইন্স, আপাতত এটুকুই।

It's Valentine's Day.

वक्त जैसे ठहर गया है यहीं, हर तरफ एक अजब उदासी है, बेकरारी

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি পশু রুদ্র। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগরে দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া আজ শান্তিপূর্ণভাবেই উপনির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। দুটি কেন্দ্রেই ভোট পড়েছে 80% মতো। শেষ খবর পাওয়া পর্যন্ত নন্দীগ্রামে 80.67 এবং রেজিনগরে 78.85% ভোট পড়ার খবর মিলেছে। গোর্খা জনমুক্তি মোর্চার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আগামীকাল দার্জিলিং সফরের কর্মসূচি রয়েছে। দলের সুপ্রিমো

বিমল গুরুংয়ের আমন্ত্রণেই এবারের এই সফর। মুখ্যমন্ত্রীর সফরে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে জিটিএ সংক্রান্ত বিষয়ে আলোচনা করবেন বলে মনে করা হচ্ছে। কলকাতা হাইকোর্ট কোচবিহারের রাজগঞ্জে পলাতক বিডিও প্রশান্ত বর্মনের অবিলম্বে বেতন বন্ধের নির্দেশ দিয়েছে। এছাড়াও তাঁর যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে বলে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে। তাকে আত্মসমর্পণের জন্য 48 ঘণ্টার শেষ সুযোগ দিয়েছে আদালত। আগামী 8ই অক্টোবর বিকেল 3:30টার মধ্যে তাকে হাজিরা দিতে হবে। রাজ্য সরকারের উদ্যোগে দুর্গাপুজোর উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতির জন্য মধ্য কলকাতার রেড রোড আজ রাত থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাত 10টা থেকে আগামী রবিবার ভোর রাত পর্যন্ত এই রাস্তার 2টি লেন দিয়ে কোনো যানবাহন চলাচল করবে না। বিকল্প রাস্তা হিসেবে ডাফরিন রোড, আউটরাম রোড, মেয়ো রোড দিয়ে সব যানবাহন ঘুরিয়ে দেওয়া হবে। প্রয়াত রবীন্দ্রসঙ্গীত শিল্পী বিভা সেনগুপ্ত শেষকৃত্য আজ সন্ধ্যায় কেওড়াতলা মহাশ্মশানে সম্পন্ন হয়েছে। সকালে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল 93 বছর। যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভারত ও দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ের মুখোমুখি। ম্যাচের 12 মিনিটে উরুগুয়ের ডারউইন নুনেজ পেনাল্টি থেকে গোল করেন। ভারতের হয়ে অনিরুদ্ধ থাপা সমতা ফিরিয়েছেন। এই মুহূর্তে হেডলাইন্স আপাতত এটুকুই।

0: चलिए अब देख लेते हैं कि अब कौन है हमारे साथ। हेलो।
1: हेलो।
0: हाँ जी बताइए, कौन बोल रही हैं आप?
1: हाँ दीदी, मैं पायल बोल रही हूँ, लखुरिया देखे।
0: हाँ पायल जी बताइए, कैसे हैं आप? एकदम भलो। अब अच्छा आप हमें ये बताइए कि पूजा का तो पूरा एकदम माहौल बन चुका है, एकदम पूरी तरह से, तो पिछली बार से इस बार में क्या अंतर लग रहा है आपको? कुछ अंतर लग रहा है भीड़ में, मजा करने में, मस्ती करने में, क्या?
1: ওকে তো দিদি দেখো, আমার মনে হয় এবার পুজোতে প্ল্যান প্রোগ্রাম আগের থেকে সেরকম আমি কিছু করিনি। তো পুজোর কাছাকাছি মহল হওয়ার পর থেকে মোটামুটি একটা কেনাকাটা শুরু হবে, তাও খুব একটা করব না, মানে কয়েকজনের জন্য একটু কেনাকাটার আছে। তবে দিদি, পুজোর মধ্যে একটা মানে আশা মানে সবার জন্য রইল, সেটা যে আমরা যেন সেটাই পারি সবাই মিলে একসাথে করতে, যে আমাদের পৃথিবীতে যেন আর কোনো খারাপ কিছু না হয়, তাই না? আর পাশাপাশি যেন আমরা প্রত্যেকটা মানুষ হয়ে মানুষের প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াতে পারি, এটা মনে হয় পুজোর থেকে মানে পুজোর মধ্যে থেকে শুভ চিন্তা আর অন্য কিছু হবে না। তো পৃথিবীটা আরো সুন্দর হোক, ভালো হোক, এইটুখানি কামনা করব ঠাকুরের কাছে। আর প্রত্যেকটা মানুষের সেই বিষয়ে আমার মনে সচেষ্ট হওয়াটা দরকার, বা আমরা হব, তাই না?
0: একদম সেই কথা আপনি, তো হম ভি এই কামনা করেঙ্গে কি সব মিলজুল কর পূজা কা ত্যোহার মনায়ে, দুর্গা পূজা কা ত্যোহার। আব আপ বতাইয়ে আপ কোন সে গীত শুননা চাহেঙ্গে আজ?
1: ওকে দিদি, তুমি আমাকে বিদ্যারের ট্রেলিয়ে গানটা শুনিয়ে দিও কেমন?
0: একদম, তো চলিয়ে ইনকি ফরমাইশ পর হম জরুর সুনায়েঙ্গে ইয়ে গীত। কহতে হ্যায় ওয়েসে ভি কি কুছ মোহাব্বতে ফাসলো আর ওয়াক্ত কি পাবন্দিয়া সে বহুত উপর হোতি হ্যায়, জহাঁ সদিও কা ইন্তজার ভি ছোটা লগনে লগতা হ্যায়, বস ইক চেহরে কি খাতির। আজ ভি রাত

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে খবর পড়ছে নমামি বসুরুদ্র। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগরে দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া আজ শান্তিপূর্ণভাবে উপনির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। দুটি কেন্দ্রেই ভোট পড়েছে 80% মতো। শেষ খবর পাওয়া পর্যন্ত নন্দীগ্রামে 80.89 এবং রেজিনগরে 80.07% ভোট পড়ার খবর মিলেছে। রাজ্য সরকারের উদ্যোগে দুর্গাপুজোর উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতির জন্য মধ্য কলকাতার রেড রোড আজ রাত থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাত 10টা থেকে আগামী রবিবার ভোর রাত পর্যন্ত এই রাস্তা দুটি লেন দিয়েই কোনো যানবাহন চলাচল করবে না, বন্দোবস্ত করা হচ্ছে বিকল্প রাস্তার। গোর্খা জনমুক্তি মোর্চার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল দার্জিলিং সফরে যেতে পারেন। দলের সুপ্রিমো বিমল গুরুংয়ের আমন্ত্রণেই এবারের এই সফর। মুখ্যমন্ত্রী সফরকালে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে জিটিএ সংক্রান্ত বিষয়ে আলোচনা করবেন বলে মনে করা হচ্ছে। এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত বিমান বাহিনীর নতুন প্রধান বা চিফ অফ এয়ার স্টাফ নিযুক্ত হয়েছেন। চলতি মাসের 31 তারিখ বিকেলে তিনি দায়িত্বভার গ্রহণ করবেন। আবুধাবির ভারতীয় দূতাবাস জানিয়েছে ক্যাপ্টেন স্মিথ মাচ্ছরের ক্রমশ আরোগ্য লাভ হচ্ছে এবং দ্রুত তিনি সুস্থ হয়ে উঠছেন।

0: সামাজিক মাধ্যমের এক বার্তায় দূতাবাস জানিয়েছে মাছেরের পরিবার, চিকিৎসক এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিরন্তর যোগাযোগ রাখা হচ্ছে। ক্যাপ্টেনের দ্রুত আরোগ্য কামনা করেছে দূতাবাস। প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা DRDO আজ দেশীয় প্রযুক্তিতে তৈরি হাই অল্টিটিউড প্ল্যাটফর্ম হ্যাপস এর সফল উৎক্ষেপণ পরীক্ষা সম্পন্ন করেছে। এই সফল পরীক্ষার জন্য দলকে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু আজ ভারতের নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক সংস্থাকে বারবার নিশানা করার জন্য কংগ্রেস দল ও বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সমালোচনা করেছেন। লখনৌয়ে সিরিজের প্রথম টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ভারতের সামনে জয়ের জন্য 172 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। জবাবে ব্যাট করতে নেমে ভারত এক ওভার দুই বলে কোনো উইকেট না হারিয়ে 20 রান করেছে। যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারত ও উরুগুয়ের মধ্যে প্রদর্শনী ফুটবল ম্যাচটি শেষ খবর পাওয়া পর্যন্ত 1-1 গোলে অমীমাংসিত রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাতের কারণে মাঝে খেলা কিছুক্ষণ বন্ধ ছিল। এই মুহূর্তে হেডলাইন্স, আপাতত এটুকুই।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেইনবোতে।
2: ঘড়ির কাঁটা বলছে 9টা বেজে গেছে, আর 9টা বেজে যাওয়া মানেই কিন্তু মঙ্গলবার। কুইজওয়ালা, আজকে কুইজওয়ালা তমজিতার সঙ্গে কুইজওয়ালা রিয়া চলে এসেছি আমরা, আর আমরা হয়ে এসেছি প্রাইজওয়ালা, কারণ প্রাইজ তো পেতেই হবে। কুইজ প্রাইজ না পেলে কুইজওয়ালার মজাই নেই, তাই না?
3: কুইজওয়ালা বহুদিন ধরেই প্রাইজওয়ালা, প্রাইজ মানে জ্যাকপট, সমস্ত কিছু নিয়ে রিয়া তমজিত আজকে রেডি। রাত হয়েছে, রাত 12টা পর্যন্ত আমরা থাকবো, আমাদের সঙ্গে প্রচুর প্রশ্ন আছে, প্রশ্নের ঝুলি নিয়ে একেবারে আমরা রেডি। এবং তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ফোন নিয়ে তোমাদের রেডি থাকতে হবে। ফোনটার একটা নাম্বার আছে, মানে আমাদের ফোনটার নাম্বারটা হচ্ছে 9903-65-999। এটা কিন্তু কোনো কলিং নাম্বার নয়, 9903-65-999। এই নাম্বারে শুধুমাত্র টেক্সট মেসেজ করতে পারবে, হোয়াটসঅ্যাপ করতে পারবে, করে তোমরা প্রশ্নের উত্তর জানাতে পারবে। পরপর পরপর প্রচুর রাউন্ড আমরা খেলবো, সমস্ত রাউন্ডের প্রশ্নের উত্তর শুধুমাত্র টেক্সট মেসেজ আর হোয়াটসঅ্যাপের মাধ্যমেই তোমরা জানাতে পারবে। এবং যেটা করতে হবে সেটা হচ্ছে, এই কুইজওয়ালা যদি তোমরা আমাদের সঙ্গে খেলতে চাও এবং জ্যাকপট জিততে চাও, তাহলে এটুকু যেন শিওর তোমরা থাকো যে তোমাদের নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে প্যান কার্ড তো অবশ্যই থাকবে, এই ব্যাপারটা যেন তোমাদের থাকে।
2: আর যদি তুমি প্রাইজ জিতে যাও, মানে জ্যাকপট উইনার হয়ে যাও, তাহলে যে শব্দটা কানের কাছে পাবে পুজোর আগে, যদি এরকম হাতে গরম ব্যাপার স্যাপার পাওয়া যায়।

0: ভয়ঙ্কর বৃষ্টিতে ভেসে যাচ্ছে কলকাতা, আর তার মধ্যে সাঁতার কাটতে কাটতে আমরা দুজন চলে এসেছি, চলে এসেছে যখন তখন কিন্তু ফুল এনার্জি নিয়ে তোমাদের কাছে, মানে ওপারে রেডিওর ওপারে তোমরা আমাদের শুনতে পাচ্ছ, এবং যতই বৃষ্টি হোক যতই আমাদের জামা কাপড় ভিজে যাক আমাদের এনার্জি কিন্তু এক ফোঁটাও কমছে না,
1: একদম একটুও কমেনি। তার মধ্যে রিয়া সাঁতরে এসেছে, বস সাঁতরে এসেছে, মানে ও অনেকটা ইংলিশ চ্যানেল পার করার মতো বেঙ্গল চ্যানেল পার করে ফেলেছে, এবং এসেছে যখন তখন কুইজওয়ালার প্রাইজও দিচ্ছে, আর প্রাইজ যদি তুমি পেয়ে যাও তাহলে তুমিও বলবে না চেঙ্গে সারে রাত।

0: Repeat rhythm. Repeat rhythm. Repeat rhythm. Rapid rhythms এই প্রশ্ন আছে আমরা গান শোনাবো একটা 10 সেকেন্ডের অংশ এবং সেখান থেকে তোমার জন্য প্রশ্ন থাকবে।
1: হ্যাঁ, আমরা আমাদের এই কুইজওয়ালার প্রথম রাউন্ড র্যাপিড রিদমস, এবং তোমরা আশা করি রেডি তোমাদের ফোন নিয়ে। যেভাবে তমজিৎ বলল একটা 10 সেকেন্ডের অংশ শোনাবো, সেটা শুনবে মন দিয়ে এবং সেটা থেকে প্রশ্ন তো থাকবেই। এবং উত্তর পাঠানোর ঠিকানা কিন্তু সেই 9903653992। এখানে সবার প্রথম সঠিক উত্তর টাইপ করবে, আগে কিন্তু নিজের নাম টাইপ করলে আমরা সেই উত্তর নেব না। আগে সঠিক উত্তর, তারপর নিজের নাম অ্যান্ড দেন লোকেশন, পুরো ব্যাপারটা টাইপ করবে, তারপর পাঠিয়ে দেবে আমাদের চট করে।
0: একদম। আর যদি উত্তর জানা থাকে 9903653992 তে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে উত্তর দেবে। আজকে যে গানটার অংশ শোনাবো সেই গানটা কোন সিনেমায় ব্যবহার করা হয়েছিল এইটা তোমাকে বলতে হবে।
2: Rapid rhythm. Rapid rhythm. Rapid rhythm.

0: Rapid Rhythm. Rapid Rhythm. Rapid Rhythm. Rapid Rhythms এর প্রথম যে গানটার অংশ শুনিয়েছিলাম সেটা হচ্ছে World 2 সিনেমার সাউন্ডট্র্যাক থেকে গানটা শোনানো হয়েছিল, এবং সেখানে যারা সঠিক উত্তর দিয়েছেন সেটা তো রিয়া জানে কারা সঠিক উত্তর দিয়েছেন, কারা দিয়েছেন যে প্রথম 10 জন, এবং সেখান থেকে সেমিফাইনালে উঠে যাচ্ছেন সেই কথা রিয়া জানাবে।
1: যুদ্ধ লাগিয়ে দিয়েছেন তারা নিজেদের মধ্যে, যুদ্ধ করে যিনি প্রথম চলে এলেন তার নামটা একটু পরে বলছি, কিন্তু প্রথম 10 জন মানে প্রথম 9 জন যারা হলেন সে নামগুলো বলি। পরমা মিত্র ভবানীপুর থেকে, সৌভিক সরকার কসবা থেকে, প্রজ্ঞা পাহাড়ি পশ্চিম মেদিনীপুর থেকে, পৃথ্বী মণ্ডল ত্রিবেণী থেকে, শুভশ্রী কাঠা হুগলি থেকে, লিপি সরকার সরসুনা থেকে, চৈতালী দে হাওড়া থেকে, পলাশ সাউ বজবজ থেকে, বর্ণালী দে হাওড়া থেকে, এবং সবার প্রথম হাততালি পেতে পেতে আজকে সেমিফাইনালে চলে যাচ্ছেন যিনি, তিনি হলেন মনীষা মণ্ডল ফ্রম আগরপাড়া।
0: অনেক অভিনন্দন মনীষাকে, এবং আমরা এই রাউন্ডেই থাকছি, অন্য রাউন্ডে যাচ্ছি না। র্যাপিড রিদমসের সেকেন্ড কোয়েশ্চেন আছে, সেকেন্ড কোয়েশ্চেনও আপনার জন্য একই, যে যে এই গানটা শোনাবো সেটা কোন সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে শোনাচ্ছি, একটা বাংলা সিনেমা শুনে বলুন দেখি কোন সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে শোনাচ্ছি।
1: ঠিকানা কিন্তু একই, 9903-65992।
0: Rapid Rhythm. Rapid Rhythm. Rapid Rhythm.

Rapid Rhythms. Rapid Rhythms. Rapid Rhythms.

रिमोट दिए प्रेमर नतुन चैनल देखाली।

0: Repeat rhythm. Repeat rhythm. Repeat rhythm. Rapid rhythms second round এর উত্তর হচ্ছে উত্তরটা কি জানো ছিল
1: সিনেমার নাম হচ্ছে ভূতের ব্যাপার শেপার
0: ভূতের ব্যাপার শেপার ভানুপ্রিয়া ভূতের হোটেল এই সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে শোনানো হয়েছিল গানটা আর যারা সঠিক উত্তর দিয়েছেন তারা কারা
1: যারা যারা সঠিক উত্তর দিলেন প্রথম দশজন সুলগ্না বসু বরানগর থেকে পৃথ্বী মণ্ডল ত্রিবেণী থেকে পরমা মিত্র ভবানীপুর থেকে শুভশ্রী কারফা হুগলি থেকে সুরঞ্জন সরকার সরসুনা থেকে শুভঙ্কর ঘড়ুই নরেন্দ্রপুর থেকে চৈতালি দে হাওড়া থেকে স্বপ্নীল গাঙ্গুলী কলকাতা থেকে পলাশ সাউ বজবজ থেকে এবং সবার প্রথম সঠিক উত্তর দিয়ে এই রাউন্ড থেকে সেমিফাইনালে যাচ্ছেন শুভজিৎ কুণ্ডু বেলঘড়িয়া থেকে
0: শুভজিৎকে অনেক অভিনন্দন আমরা পরের রাউন্ডে যাব কিন্তু তার আগে অলরেডি যে তিনজন সেমিফাইনালে উঠে গেছেন তাদের কথাও তো জানিয়ে দিতে হবে
1: একদমই তাই আমরা যখন কুইজওয়ালা খেলি একেবারে শেষে গিয়ে যাদের মনটা একটু খারাপ হয়ে যায় যে আজকে আর পারলাম না কি হবে তাদের মন ভালো করার জন্য একটা রাউন্ড আমরা খেলি সেই রাউন্ডটার নাম হচ্ছে মং কানেকশন যেখানে যে রাউন্ডে সঠিক উত্তর দিয়ে সবার প্রথম যদি সেই সঠিক উত্তর আপনি দিতে পারেন তাহলে পরের সপ্তাহে কুইজওয়ালা সেমিফাইনালে আপনি ডাইরেক্ট চলে যেতে পারেন সেই রকমই গত সপ্তাহে বং কানেকশন থেকে উত্তর দিয়ে আজকে সেমিফাইনালে যাচ্ছেন কে
0: মৌসুমী সরকার মধ্যমগ্রাম থেকে
1: মৌসুমী সরকার অলরেডি আমাদের সঙ্গে চলে গেছেন সেমিফাইনালে এছাড়াও গল্প স্বল্প বিকেলবেলা মানে রবিবার বিকেলে গল্প স্বল্প আমরা শোনাই এবং রবিবার রাতেও আমরা গল্প স্বল্প শোনাই সেই গল্প স্বল্প শুনে কেমন লাগলো সে গল্প সেই ফিডব্যাক যদি আমাদের সুন্দর করে মেসেজের মাধ্যমে জানাতে
0: পারেন সেটা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে
1: হ্যাঁ মূল্যায়ন যেরকম আপনি চান সেরকমই আপনি দিতে পারেন সেই মূল্যায়ন যদি আমাদের ভালো লাগে তাহলে আপনাকে আমরা পাঠিয়ে দিই কুইজওয়ালার সেমিফাইনালে সেরকম এই রবিবার দুবেলা গল্প স্বল্প থেকে যারা যাচ্ছেন সেমিফাইনালে
0: সোমনাথ চট্টোপাধ্যায় বাঁকুড়া থেকে এবং মৌ চট্টোপাধ্যায় বাঁকুড়া থেকে
1: সোমনাথ চট্টোপাধ্যায় মৌ চট্টোপাধ্যায় মানে তিনজন অলরেডি আরেকবার নামগুলো বলো
0: সোমনাথ চট্টোপাধ্যায় বাঁকুড়া থেকে মৌ চট্টোপাধ্যায় বাঁকুড়া থেকে এবং মৌসুমী সরকার মধ্যমগ্রাম থেকে এই তিনজন অলরেডি সেমিফাইনালে চলে গেছেন আপনাদের খুব বেশি কিছু এখন করতে হবে না মানে কোনো রাউন্ডে পার্টিসিপেট না করলেও হবে আপনারা সোজা সেই 11:30 নাগাদ আমরা যখন সেমিফাইনাল অর্থাৎ নিউজ ফ্ল্যাশ খেলবো সেই সময় পার্টিসিপেট করবেন আর এই সময় আপনারা একটু ওই কি জানো আপনারা একটু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে নাড়াঘাটা করুন
1: বেশ তাহলে চলো আমরা চলে যাই বরং পরের রাউন্ডে
0: এই তিনজনের জন্য হাততালি দেবো
1: হ্যাঁ হ্যাঁ হাততালি তো বেনতাহি হ্যায়
0: বেশ আর আমরা চলে যাচ্ছি আমাদের পরের রাউন্ডে যেখানে একটু অঙ্ক কষতে হবে ম্যাথোমেনিয়া ম্যাথোমেনিয়া
1: ম্যাথ কার কার ম্যানিয়া হয় সেটা ঠিক জানি না মানে আমার তমজিতের অন্তত ম্যানিয়া নয় অর্ণবের মাঝে মাঝে ম্যাথ ম্যানিয়া হয়ে যায় তো আপনাদের আশা করি কারোর কারোর তো ম্যাথ ম্যানিয়া বটেই
0: একদম
1: তো যাদের সেই ব্যাপারটা আছে তারা চট জলদি কষে ফেলুন এবং যারা একটু অঙ্কে ওই আমাদের মতো দুর্বল ছিলেন তারাও কিন্তু খুব একটা এই অঙ্কটা শুনে অন্তত ভয় পাবেন না কারণ এটা বেশ সোজাই একটা মানে স্কুলের স্কুল লাইফে শেখা পাটিগণিত যেরকম হয় আর কি তো শুনুন আমরা অঙ্কটা বলছি আপনাকে আমরা দুবার এই অঙ্কটা বলবো তাই তো
0: একদম দুবার বলবো একবার রিয়া বলবে একবার আমি বলবো এবং দুটো গান সময় পাবেন আপনি অঙ্কটা কষবার জন্য
1: বেশ আর উত্তর পাঠাবেন সেই একইভাবে 9903653992 তে আজকের অঙ্ক একটি ট্রেন 50 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে 14 সেকেন্ডে এবং একটি ল্যাম্পপোস্টকে 10 সেকেন্ডে অতিক্রম করে তাহলে ঘন্টায় ট্রেনটির গতিবেগ কত কিলোমিটার
0: একটি ট্রেন

50 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে 14 সেকেন্ডে এবং একটি ল্যাম্পপোস্টকে 10 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ঘন্টায় ট্রেনটির গতিবেগ কত কিলোমিটার? উত্তর বানান 9903659992 তে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে। আপনার গতিবেগ যত ভালো হবে তত সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। দেখুন আপনি ফার্স্ট ক্লাসে থাকতে পারেন কি না, তাহলে ফার্স্ট ক্লাসে থাকলে আপনার সুবিধা হবে সেমিফাইনালে পৌঁছে যাওয়ার।

0: マトメニア、マトメニア。
1: অঙ্ক যারা কষতে পারলেন তারা সঠিক কষেছেন কিনা সেটা রিয়া জানাবে, আর যারা কষতে পারলেন না তাদের জন্য আমি আছি। মানে আমি আছি বলতে মানে আপনার সঙ্গে আমি দলীয় ভাবে আপনাকে সমর্থন জানাবো যে আমিও পারিনি, আপনিও পারেননি,
2: আমরা দুজনেই পারিনি, কিন্তু তবুও আমরা উত্তরটা পেরেছি, উত্তরটা জোগাড় করে ফেলেছি। তো সেটা হচ্ছে, একটি ট্রেন 50 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে 14 সেকেন্ডে এবং একটি ল্যাম্পপোস্টকে 10 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ঘন্টায় ট্রেনটির গতিবেগ কত কিলোমিটার? সঠিক উত্তর 45 কিলোমিটার। তো যারা যারা সঠিক উত্তর দিয়েছেন সেই নামগুলো নিয়ে আমি মোটামুটি রেডি, বলে দিই প্রথম 10 জন। সুমিত দাস সন্তোষপুর থেকে, পৃথ্বী মণ্ডল ত্রিবেণী থেকে, লিপি সরকার সরসুনা থেকে, স্বপ্নিল গাঙ্গুলি কলকাতা থেকে, তানিয়া হালদার যাদবপুর থেকে, আমিরুল হাসান সর্দার হাওড়া থেকে, সুব্রত মাল গঙ্গাধরপুর থেকে, অন্বেষা সাহা কৃষ্ণনগর থেকে, মৌসুমী পাত্র শীল গঙ্গাসাগর থেকে, এবং সবার প্রথম সঠিক উত্তর দিয়ে এই রাউন্ড থেকে সেমিফাইনালে যাচ্ছেন শুভঙ্কর ঘড়ুই নরেন্দ্রপুর থেকে।
1: শুভঙ্করকে অনেক অভিনন্দন জানিয়ে আমরা একটু ইতিহাসের দিকে তাকাতে যাচ্ছি।
0: থ্রোব্যাক টাইমস, থ্রোব্যাক টাইমস, থ্রোব্যাক টাইমস,
1: থ্রোব্যাক টাইমসে আমরা ইতিহাসের দিকে ঘুরে তাকাই, তাই তো?
2: হ্যাঁ, ইতিহাসের পাতা উল্টে দেখি আমরা আগে ঘটে যাওয়া কোনো ঘটনা, সেটা অবশ্যই কোনো বিখ্যাত ঘটনা হতে হবে, সেরকম একটা ঘটনার কথা আপনাকে শোনাই, এবং ঘটনাটির শেষে একটা প্রশ্ন, ঘটনাটি শোনানোর পরে একটা প্রশ্ন তো অবশ্যই করি, এবং সেই প্রশ্নটা কিন্তু ঘটনা রিলেটেড, সেটা তো অবশ্যই। কিন্তু

0: কিন্তু ঘটনার মধ্যে সেটা বলা নেই। এবার আপনি যদি আগে থেকে গেস করেন যে এইটার প্রশ্ন এটা হতে পারে, উত্তরটা একদম রেডি রাখলাম তারপরে দিয়ে দিলাম, তো উত্তরটা অবশ্যই রেডি রাখতেই পারেন আপনি, কিন্তু সেটা আমরা ওই পুরো ব্যাপারটা বলে দেওয়ার পর তবেই, মানে প্রশ্ন বলার পর তবেই আপনি উত্তরটা পোস্ট করবেন, তার আগে পোস্ট করা উত্তর কিন্তু আমরা অ্যাকসেপ্ট করব না।
1: একদম। তাহলে আজকের ঘটনাটা শোনা যাক, এবং প্রশ্ন কি আছে ঘটনার মধ্যেই লুকিয়ে আছে।
2: থ্রোব্যাক টাইমস, থ্রোব্যাক টাইমস, থ্রোব্যাক টাইমস।
1: সালটা 2005, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি এসি মিলান এবং লিভারপুল। প্রথমার্ধের শেষে এসি মিলান এগিয়ে 3-0 গোলে। সবাই জানত ম্যাচের নিষ্পত্তি হয়ে গেছে, লিভারপুলের সমর্থকরা স্টেডিয়াম ছাড়ছিলেন, তবে লিভারপুলের খেলোয়াড়রা কিছুটা অন্যরকম ভাবছিলেন। দ্বিতীয়ার্ধে একটা ঝড় এলো, 6 মিনিটের জন্য লিভারপুল 3টি গোল শোধ করে দিল, ম্যাচ গড়ালো টাইব্রেকারে। লিভারপুলের গোলকিপার জার্সি ডুরিক হয়ে উঠলেন নায়ক, হেরে যাওয়া ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হল লিভারপুল। থ্রোব্যাক টাইমসে আজকের প্রশ্ন, এই ম্যাচটি খেলা হয়েছিল কোন স্টেডিয়ামে? যদি উত্তর জানা থাকে উত্তর পাঠান 9903 65992 তে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে।

0: Throwback Times. Throwback Times. Throwback Times.
1: Throwback Times এ আমরা প্রশ্নটা যেটা রেখেছিলাম তার সঠিক উত্তর হচ্ছে তুরস্কের ইস্তানবুলের আতাতুর্ক স্টেডিয়ামে খেলা হয়েছিল ওই ম্যাচটা, চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটা। 2005 সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলা হয়েছিল। তো যারা সঠিক উত্তর দিয়েছেন তারা কারা এবং কে চলে যাচ্ছেন সেমি ফাইনালে, তাদের নাম জানাবে রিয়া।
2: এত সুন্দর একটা ঘটনা কিন্তু প্রচুর লোক জানেন।
1: বিখ্যাত একটা ঘটনা, মানে বিশেষ করেই 6 মিনিটে 3 গোল শোধ করার পরে ম্যাচটা একটা লেজেন্ডারি পর্যায়ে পৌঁছে গেছে
2: একদম। যারা যারা সঠিক উত্তর দিলেন, প্রথম 10 জন সৌরেন্দ্র কুমার রক্ষিত হুগলি থেকে, সৌরভী নস্কর মহেশতলা থেকে, গোপা দত্ত নিউ আলিপুর থেকে, সুব্রত মাল গঙ্গাধরপুর থেকে, বর্ণালী দে হাওড়া থেকে, সৌভিক সরকার কসবা থেকে, সৌমিতা নন্দী সিঙ্গুর থেকে, মুনমুন দাস যাদবপুর থেকে, সুস্মিতা মহন্ত নদিয়া থেকে, এবং সবার প্রথম সঠিক উত্তর দিয়ে এই রাউন্ড থেকে সেমিফাইনালে যাচ্ছেন শুভশ্রী কার্পা হুগলি থেকে।
1: পরের রাউন্ডে তো যাবই, কিন্তু তার আগে একটা অন্য বিষয়ে জানিয়ে দিই, যে বিষয়টা হচ্ছে আমাদের আকাশবাণীর যে শতবর্ষ চলছে সেটা তো জানেনই, শতবর্ষের বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত, শুনতে ভুলবেন না। কিন্তু প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান শোনানো হচ্ছে। যে সমস্ত মণিমাণিক্য আমাদের আকাশবাণীর সংগ্রহশালায় আছে সেগুলো সম্ভবত আর কোথাও নেই, সেগুলো কিন্তু শুনতে পাচ্ছেন এই শতবর্ষ উপলক্ষে। সেগুলো আপনারা শুনছেন, আমরাও শোনাতে পারছি, এটা আমাদের কাছে একটা প্রাপ্তি।
2: একদম তাই, আর এত সুন্দর সুন্দর কথা বলতে পারে তমজিৎ, আমার শুনে মনটা ভালো লাগছে। তো যাই হোক, আমরা আপাতত ফিরে এলাম,
1: এরকম সুন্দর কথা বললাম কারণ পরের রাউন্ডটার নাম সাহিত্য সাফারি।
2: হ্যাঁ, ওর মধ্যে সাহিত্যিক ভর করেছে। আমরা একটু শুনে নিই রাউন্ডটার নাম একটু।
3: সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি।
2: এই মেঠো সুরটা বাজে মানেই আপনি বুঝে যাবেন সাহিত্য সাফারি রাউন্ডে আমরা ঢুকে পড়লাম, এবং এখানে যারা সাহিত্য ভালোবাসেন তাদের খুব প্রিয় রাউন্ড এটা, বলাই বাহুল্য। এখানে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে সাহিত্যের যে কোনো বিভাগ থেকে, সেটা গল্প হতে পারে, কবিতা হতে পারে, উপন্যাস হতে পারে, নাটক হতে পারে, যে কোনো বিভাগ থেকে আমরা ছোট একটা অংশ আপনাকে শোনাই এবং সেই সংক্রান্ত একটা প্রশ্ন আপনার কাছে রাখি। হয়তো লেখকের নাম কি অথবা কোনো চরিত্রের নাম, এরকম কোনো সহজ প্রশ্ন আপনার কাছে থাকে। আজকে সাহিত্য সাফারি থেকে আমরা কি শোনাবো?
1: আজকে সাহিত্য সাফারিতে একটা কবিতার অংশ রয়েছে, আপনাকে বলতে হবে কবিতাটির লেখককে,
2: কবির নাম।

0: আমাকে আপনাকে বলতে হবে। আর আমাদের উত্তর পাঠানোর ঠিকানা তো এতক্ষণে জেনেই ফেলেছেন, যারা নতুন টিউন ইন করলেন তাদের বলে দিই 9903653992 আমাদের হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করার নাম্বার। এখানে আপনি দুটো গান সময় পাবেন, খুব ভালো করে ভাবুন এবং শুনুন তার আগে মন দিয়ে।
1: সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি।
2: চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য, অতিদূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে, বলেছে সে এতদিন কোথায় ছিলেন।
1: সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি।

0: সাহিত্য সাফারিতে আমরা কি শুনিয়েছিলাম
1: সেটা বলার আগে বলি, আমাদের বাঙালিদের জীবনে খাওয়া দাওয়া মানে মাছ ভাত, আর কবি মানে রবীন্দ্রনাথ।
0: ইয়ে সব কা হোগা বে,
1: এই সব তো হতেই হয়, সবসময় এটাই হয়। এবং আমি ফোন করলে দেখতে পাই কোনো কবিতা, মানে একটা তুমি লাইনও যদি শোনাও প্রথম উত্তরটা আসবে রবীন্দ্রনাথ।
0: হ্যাঁ, সেরকম এসেছে। ঠিক আছে
1: ঠিক আছে, সব ঠিক আছে।
0: কিন্তু জীবনানন্দ দাশও অনেক এসেছে।
1: হ্যাঁ, প্রচুর, বেশিরভাগই এসেছে, কিন্তু মানে ওই আর কি। তো সঠিক উত্তর অবশ্যই জীবনানন্দ দাশ, বনলতা সেন, সেই বিখ্যাত কবিতা। এবং যারা যারা সঠিক উত্তর দিলেন, সেই প্রথম দশজনের নাম নিয়ে কিন্তু আমি মোটামুটি রেডি। অরিজিৎ জানা গড়িয়া থেকে, আবির জানা বারুইপুর থেকে, সুব্রত মাল গঙ্গাধরপুর থেকে, সৌভিক সরকার কসবা থেকে, মনোময় মহন্ত কৃষ্ণনগর থেকে, শ্রীকান্ত ধারা হাওড়া থেকে, দীপ মণ্ডল উলুবেড়িয়া থেকে, গোপা দত্ত নিউ আলিপুর থেকে, অজয় কুইতে কোলাঘাট থেকে, এবং সবার প্রথম সঠিক উত্তর দিয়ে এই রাউন্ড থেকে সেমিফাইনালে যাচ্ছেন মৌসুমী পাত্র শীল গঙ্গাসাগর থেকে।
0: অনেক অনেক হাততালি দিয়ে দিয়েছি আমরা, আর আমরা যাচ্ছি পরের রাউন্ডে। সেই রাউন্ডটা এই রকম শুনতে।
1: অড ওয়ান আউট রাউন্ডে আমরা পাঁচটা জিনিসের নাম শোনাই আপনাকে, এবং সেই পাঁচটা জিনিসের মধ্যে থেকে কোনটা অড, কোনটা বেমানান, সেই জিনিসটা আপনাকে বের করতে হয়। এখানে প্রথম যে পাঁচটা জিনিস, এখানে প্রথমে জিনিস নয়, আমরা পাঁচজন মানুষের নাম শোনাবো। তো তার মধ্যে থেকে যাকে আপনার অড মনে হচ্ছে আপনি চটপট জানিয়ে ফেলবেন আমাদের 9903653992 তে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে। আজকের অড ওয়ান আউটের প্রথম প্রশ্ন, শশাঙ্ক, কৃষ্ণদেব রায়, লক্ষণ সেন, ধর্মপাল, মুর্শিদ কুলি খাঁ।
0: শশাঙ্ক, কৃষ্ণদেব রায়, লক্ষণ সেন, ধর্মপাল এবং মুর্শিদ কুলি খাঁ, এই পাঁচজনের মধ্যে কে অড সেটা আপনাকে বুঝতে হবে এবং আমাদের ভাবনা চিন্তার সঙ্গে অবশ্যই মিলতে হবে, তাহলেই আপনার চান্স থাকছে কুইজওয়ালার সেমিফাইনালে চলে যাওয়ার। তাহলে উত্তর পাঠান 9903653992 তে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে।

0: অড ওয়ান আউট অর্থাৎ এখানে অড কে সেটা আপনাকে বুঝতে হবে। এখানে আমরা দুটো রাউন্ড খেলি অড ওয়ান আউটে, মাঝখানে হয়তো আমরা একটু ইনস্টাগ্রামেও ঘুরতে যেতে পারি, সেটা এখনও শিওর নয়, তবে যেতেও পারি আবার নাও যেতে পারি। কিন্তু অড যা সেটা আপনাকে বুঝতে হবে। অডের ব্যাপারটা হচ্ছে যেখানে এইখানে এই রাউন্ডে আমরা যে প্রশ্নটা করেছিলাম যে আমরা পাঁচজন রাজা বা শাসকের নাম বলেছিলাম, সেইখানে আপনাকে বুঝতে হতো শশাঙ্ক, কৃষ্ণদেব রায়, লক্ষণ সেন, ধর্মপাল, মুর্শিদ কুলি খাঁ। সময় শেষ, তাই এখনই উত্তরটা বলে দিচ্ছি, কৃষ্ণদেব রায়।
1: সঠিক উত্তর, কারণ বাকি যে নামগুলো বলেছি সকলে বাংলার শাসক ছিলেন, একমাত্র কৃষ্ণদেব রায় দাক্ষিণাত্য বিজয়নগর সাম্রাজ্যের শাসক ছিলেন। তো সেক্ষেত্রে কৃষ্ণদেব রায়কেই আমরা অড বেছেছি, এবং এক্ষেত্রে যারা যারা সঠিক উত্তর দিয়েছেন, প্রথম দশজন শ্রাবণী ব্যানার্জি শ্রীরামপুর থেকে, আবির জানা বারুইপুর থেকে, প্রজ্ঞা পাহাড়ি পশ্চিম মেদিনীপুর থেকে, অরূপ ভট্টাচার্য মুর্শিদাবাদ থেকে, সুদীপ সরকার ডোমজুর থেকে, অনুরাধা নাগ কলকাতা 89 থেকে, সুলগ্না বসু বড়ানগর থেকে, রুনা বসু বড়ানগর থেকে, ইন্দ্রনীল সরকার টালিগঞ্জ থেকে। এবং সবার প্রথম সঠিক উত্তর দিয়ে এই রাউন্ড থেকে যিনি সেমিফাইনালে যাচ্ছেন তিনি হলেন জয়দীপ রায় বাঘা যতীন থেকে।

0: আর আমরা যেমন করি প্রায় বেশিরভাগ দিনই আমরা করি যে আমরা ইনস্টা রাউন্ডে যাই, তাই তো?
1: হ্যাঁ, আমরা ইনস্টা রাউন্ডে যাই। অড ওয়ান
0: আউট রাউন্ডের মাঝখানেই আমরা ইনস্টাগ্রামেও একটু ঘুরে আসি। ইনস্টা রাউন্ডে প্রশ্ন তো কিছুক্ষণের মধ্যেই আসতে চলেছে, তাই উত্তর পাঠাবেন। আর আমরা ইনস্টা রাউন্ডে যেভাবে ঢুকি সেটা এরকম শুনতে।
1: আমাদের ইনস্টা হ্যান্ডেল 107FM রেইনবো কলকাতা, এটা যদি ফলো করা না হয়ে থাকে চটপট ফলো করুন, কারণ এই রাউন্ডটা ইনস্টা রাউন্ড। এই রাউন্ডে কিন্তু আমরা প্রশ্ন বলি না, মুখে বলি না, অন এয়ার বলি না, এবং হোয়াটসঅ্যাপেও কোনোভাবে উত্তর আমরা কালেক্ট করি না। এখানে যেটা করি, শুধুমাত্র ইনস্টাগ্রামেই পোস্ট করা হয় প্রশ্ন, এটা পুরোটাই ডিজিটালি হয়, এবং ওখানেই আপনি উত্তর দেবেন DM বা ডিরেক্ট মেসেজ অপশনে গিয়ে। ছবি নিজে কিন্তু কমেন্ট করবেন না, শুধুমাত্র DM বা ডিরেক্ট মেসেজ অপশনে গিয়ে আপনি উত্তর পাঠাবেন। সঠিক উত্তর টাইপ করবেন, সঙ্গে নিজের নাম আর লোকেশন পুরোটা পাঠিয়ে দেবেন শুধুমাত্র ইনস্টাগ্রামে। এবং বলতে বলতে আমাদের আজকের প্রশ্ন কিন্তু পোস্ট
0: ভুল করেও কিন্তু কমেন্ট করবেন না, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজে উত্তর পাঠিয়ে দেবেন না। বেশ, তাহলে উত্তর পাঠান। আর একটা গান আপনার জন্য সময় রইলো।

0: ইনস্টাকুইজ নিয়ে আমরা ছিলাম, ইনস্টা রাউন্ড আমাদের প্রথম ইনস্টাকুইজ খেলা হয়ে গেল, আবার পরেরটার জন্য অপেক্ষা করতে হবে পরের ঘন্টায়। যে প্রশ্নটা রেখেছিলাম সেটার উত্তর কিন্তু ইনস্টাতেই আপনি পেয়ে যাবেন, ইনস্টাগ্রামেই পোস্ট হবে, কোনোভাবে আমরা অন এয়ার এই উত্তর বলবো না। যারা সঠিক উত্তর দিয়েছেন তারা মিলিয়ে নেবেন, যারা উত্তর দিয়েছেন সবাই মিলিয়ে নিতে পারবেন। আর আপাতত যেটা করব, সঠিক উত্তর তো আমাদের, সঠিক উত্তর দাতাদের নাম তো আমাদের হাতে চলেই এসেছে, সে নামগুলো চটপট বলে দেওয়ার পালা। সৌমাল্য দে হাওড়া থেকে, সুমিত দাস সন্তোষপুর থেকে, মল্লিকা সাউ সরকার বজবজ থেকে, গোপা দত্ত নিউ আলিপুর থেকে, লিপি সরকার সরসোনা থেকে, প্রজ্ঞা পাহাড়ি পশ্চিম মেদিনীপুর থেকে, সায়ন বেড়া গড়িয়া থেকে, শুক্লা হালদার নয়াবাদ থেকে, মুনমুন দাস যাদবপুর থেকে, এবং সবার প্রথম সঠিক উত্তর দিয়ে এই রাউন্ড থেকে সেমিফাইনালে যাচ্ছেন সুলগ্না বসু বরানগর থেকে।
1: সুলগ্নাকে অনেক অভিনন্দন, এবং অভিনন্দন জানিয়ে আমরা চলে যাচ্ছি অড ওয়ান রাউন্ডে, মানে যাচ্ছি না ফিরছি। অড ওয়ান আউট, অড ওয়ান আউট,
0: অড ওয়ান আউট। আমাদের যেটা ছিল আর কি, তারই দ্বিতীয় পর্যায়ে আমরা এলাম। এখানে আমরা কি করব,
1: এখানেও আমরা একই কাজ করব, পাঁচটা বা পাঁচজন বা যা হোক, মানে পাঁচ সংখ্যায় আমরা থাকব। সেখানে আমরা বিভিন্ন জিনিসের নাম বলবো। আমরা এবার কিসের নাম বলবো? আমরা
0: এবার পাঁচটি উপন্যাসের নাম,
1: পাঁচটি উপন্যাসের নাম বলবো। তার মধ্যে কোনটি অড সেটা আপনাকে বুঝতে হবে বা বলতে হবে, জানাতে হবে 9903659999 টু দ্য হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে। ও হ্যাঁ, আবার এই রাউন্ডটাকে সাহিত্য সাফারি ভেবে ফেলবেন না।
0: আমরা পাঁচটি উপন্যাসের নাম তাহলে বলে দিই। নৌকা ডুবি, গোরা, যোগাযোগ, পথের দাবি, ঘরে বাইরে। আরো একবার বলো।
1: নৌকা ডুবি, গোরা, যোগাযোগ, পথের দাবি, ঘরে বাইরে।
0: এই পাঁচটা উপন্যাসের মধ্যে কোনটাকে আপনার অড বলে মনে হয় চটপট জানান আমাদের 9903659999।

0: One out. Odd one out. Odd one out round এ আমরা রাউন্ডটা শেষ করে ফেলেছি। একটা উপন্যাসের নাম, পাঁচটা উপন্যাসের নাম রিয়া বলেছিল, তার মধ্যে থেকে আপনাকে বেছে বার করতে হতো যে যেটা অড এবং যেটা আমাদের ভাবনার সঙ্গে মিলে যাবে সেরকম একটা অড। তো কারা সঠিক উত্তর দিয়েছে?
1: এটা আমাদের ভাবনার সঙ্গে মিলতেই হতো, কারণ পাঁচটা উপন্যাসের মধ্যে চারটি উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এবং একটি উপন্যাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, সেটা হচ্ছে পথের দাবি। কাজেই পথের দাবি উপন্যাসটা এখানে একমাত্র বেমানান। যারা যারা সঠিক উত্তর দিলেন, প্রথম দশজন রুম্পা ঘোষ কোন্নগর থেকে, প্রজ্ঞা পাহাড়ি পশ্চিম মেদিনীপুর থেকে, সুস্মিতা মহন্ত নদিয়া থেকে, শ্রাবণী ব্যানার্জি শ্রীরামপুর থেকে, সায়ন বেরা গড়িয়া থেকে, কৌশিক দাস মালদা থেকে, শুক্লা হালদার নয়াবাদ থেকে, মুনমুন দাস যাদবপুর থেকে, আবির জানা বারুইপুর থেকে, এবং সবার প্রথম সঠিক উত্তর দিয়ে এই রাউন্ড থেকে সেমিফাইনালে যাচ্ছেন অতসী ব্যানার্জি চাকদহ থেকে।
0: হাতালি টিমটা চলে আসবে এখন, কোথায় বেড়াতে গেছে হাতালি টিমটা?

0: অতসী ব্যানার্জি চাকদহ থেকে ওনার জন্য এক্ষুনি হাততালিটা দিতে আমরা পারছি না, কারণ হাততালির টিমটা কোথাও একটা গেছে যাকে ফিরিয়ে আনা যাচ্ছে না, টেনে টেনে আনা যাচ্ছে না। আমরা একটু পরে এসে হাততালিটা দিয়ে দেবো, অতসী ব্যানার্জির জন্য হাততালি দেবো। কিন্তু তার আগে রিয়া বলছে পূজোয় নাকি ওর কিছু অন্য রকম ব্যবস্থা বা কিছু ঘটছে শুনলাম।
1: পূজোয় তো সবারই অন্যরকম ব্যবস্থা,
0: আমার তো কিছু নেই, আমার তো কিছু নেই, তোমার নাকি শুনলাম অন্যরকম পুজো কাটাবে তুমি বলছো। আবার
1: আমি বলছি বুঝি নাকি লোকজন বলছে?
0: না তুমি
1: এখানে কে বলছে শুনি না,
0: এখানে রিয়া বলছে,
1: এখানে আমি বলছি না।
0: হ্যাঁ, তোমার জন্য এই গানটা আমি ডেডিকেট করলাম।
1: ওকে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেইনবোতে।
2: যে নিয়মগুলো আছে সেগুলো বলে দিই। আমরা তিনটে গান বলবো, মানে তিনটে ক্লু দেব, তিন একটা গান অন্তর, অর্থাৎ তিনটে ক্লু টোটাল দেওয়া হবে। এবং প্রথম ক্লুতে গিয়ে আপনার যদি মনে হয়, প্রথম ক্লু শুনে আপনার যদি মনে হয় যে আপনি উত্তরটা জানেন, তাহলে অবশ্যই উত্তর পাঠান। যদি মনে হয় যে না জানেন না, সেকেন্ড ক্লু এর জন্য ওয়েট করুন। যদি সেকেন্ড ক্লুতেও মনে হয় জানেন না, তাহলে থার্ড ক্লু এর জন্য অপেক্ষা করুন। কিন্তু তাড়াহুড়ো করে উত্তর যদি পাঠিয়ে দেন, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আমরা উত্তর লক করে ফেলবো। অর্থাৎ ফার্স্ট ক্লুতে আপনি যদি ভুল উত্তর দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার চান্স চলে গেল। তাহলে সেকেন্ড ক্লু এর জন্য অপেক্ষা করুন। আর যদি না মনে হয় যে আপনি কনফার্মড যে আপনি ফার্স্ট ক্লুতেই সঠিক উত্তর দিচ্ছেন, তাহলে অবশ্যই পাঠিয়ে দিন। কিন্তু মনে রাখবেন যে এডিটেড মেসেজ বা ডিলিটেড মেসেজ কোনোটাই অ্যাকসেপ্ট করা হবে না, প্রথম উত্তরটাই শুধুমাত্র অ্যাকসেপ্ট করা হবে। তাহলে আজকের থ্রি পয়েন্ট পাজলের ফার্স্ট ক্লু বলছে, এটি ভারতবর্ষের একটি বিখ্যাত গিরিপথ যেখান দিয়ে দলাই লামা ভারতবর্ষে প্রবেশ করেছিলেন। যদি উত্তর পাঠাতে পারেন, যদি উত্তর জানেন, তাহলে উত্তর পাঠান 9903653992 তে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে।

0: থ্রি পয়েন্ট পাজলসে আমরা প্রথম ক্লু দিয়েছিলাম, যেখানে ছিল প্রথম ক্লুটায় কি ছিল,
1: ছিল এটি একটি ভারতবর্ষের বিখ্যাত গিরিপথ যেখান দিয়ে দলাই লামা ভারতবর্ষে একসময় প্রবেশ করেছিলেন। আচ্ছা, এর পরে যে ক্লু সেটা হচ্ছে এই গিরিপথটি 1962 সালের ভারত চীন যুদ্ধের অন্যতম সাক্ষী।
0: এই গিরিপথটি 1962 সালের ভারত চীন যুদ্ধের অন্যতম সাক্ষী। আপনি যদি এখনো বুঝতে পেরে থাকেন তাহলে উত্তর পাঠান 9903653992।

0: 3 point puzzle. থ্রি পয়েন্ট পাজলসে প্রথম এবং দ্বিতীয় দুটো ক্লু দেওয়া হয়ে গেছে, যে দুটো ক্লুতে আমরা বলেছিলাম
1: এটি ভারতবর্ষের একটি বিখ্যাত গিরিপথ যেখান দিয়ে দলাই লামা ভারতবর্ষে প্রবেশ করেছিলেন এবং এই গিরিপথটি 1962 সালের ভারত চীন যুদ্ধের অন্যতম সাক্ষী।
0: থার্ড এন্ড ফাইনাল ক্লু বলছে অরুণাচল প্রদেশের তাওয়াং জেলায় অবস্থিত এই গিরিপথ।
1: অরুণাচল প্রদেশের তাওয়াং জেলায় অবস্থিত এই গিরিপথ এবং এটি দেখবার জন্য এখানে যাওয়ার জন্য প্রচুর মানুষ অপেক্ষা করে থাকেন। অরুণাচল ট্যুর মানে এই জায়গাটায় যেতেই হয়।
0: তুমি যাচ্ছ নাকি?
1: না, আমি যাচ্ছি না আপাতত, কিন্তু
0: আমি
1: কোনো একটা চল, হ্যাঁ
0: কোনো একটা চলে যাচ্ছে,
1: আপাতত আমরা চলবো হচ্ছে একটা গানে।
0: বেশ,

0: 3 point puzzle. আজকের প্রশ্নটা একটু কঠিন হয়ে গেছে, মানে অনেকেই প্রথমে একটা উত্তর দিয়ে ফেলেছিলেন, তারপরে তারা বুঝেছেন না সেই উত্তরটা হবে না, মানে চ্যাট জিপিটি যে উত্তরটা প্রথমে দিয়েছিল পরে চ্যাট জিপিটি সেই উত্তরটাই বলছে না হবে না,
1: না হবে না। তো আপাতত আমরা সময়ের মধ্যে যতজনকে পেলাম সেটা পরে বলছি। সঠিক উত্তর হচ্ছে বুমলা পাস।
0: একদম,
1: এই বুমলা পাস উত্তর যারা যারা দিয়েছেন, প্রথম 10 জনকে আমরা পাইনি, সময়ের মধ্যে আমরা 8 জনকে পেয়েছি যারা এই সঠিক উত্তর দিয়েছেন। চৈতালি দে হাওড়া থেকে, হাফিজা মোল্লা সুন্দরবন থেকে, শ্রীকান্ত ধারা হাওড়া থেকে, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাঁকরাইল থেকে, আনোয়ার মোল্লা মহেশতলা থেকে, সুদীপ সরকার ডোমজুর থেকে, আবির জানা বারুইপুর থেকে, এবং সবার প্রথম সঠিক উত্তর দিয়ে এই রাউন্ড থেকে সেমিফাইনালে যাচ্ছেন শুভঙ্কর মহাপাত্র এগরা থেকে।
0: হাততালি হাততালি
1: হাততালি তো দেওয়াই হবে।
0: শুভঙ্করকে অনেক অভিনন্দন। আর আমরা যাচ্ছি এবার ভয়েস চিনতে।
1: ভয়েস ভিশন রাউন্ড, কণ্ঠস্বর চেনার রাউন্ড, এটা আমাদের বহু পুরনো রাউন্ড, এখনো আমরা এই রাউন্ড নিয়ে চলেছি। এবং এখানে যেটা করব,
0: তিনি বৃদ্ধ হলেন না আরকি,
1: না ভয়েস ভিশন কখনো বৃদ্ধ হয় না। এখানে যেটা করব সেটা হচ্ছে একজন বিখ্যাত মানুষের ভয়েস কণ্ঠস্বর আপনাকে শোনাবো, আপনাকে শুধু চিনতে হবে, কানটা একটু পরিষ্কার করে শুনবেন এবং চিনতে হবে আপনাকে। 9903659922 তে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে আমাদের জানাবেন কার ভয়েস আপনি শুনলেন।
2: আমি সাহসী মনে করি না, আমি সাহসী, আমি বর্ধমান থেকে এসেছি, মানে আমার বাবার মানে মত একেবারেই ছিল না, তার এগেনস্টে গিয়ে বর্ধমান থেকে এই শহরে এসেছি, একদম অচেনা একটা শহরে, সেটাই বিশাল বড় একটা সাহসিকতার পরিচয়। এবং তাছাড়াও আমার জীবনে যা যা ডিসিশন আমি নিয়েছি, আমি অলওয়েজ যেটা আমার মন চেয়েছে সেটাই নিয়েছি।
3: Voice Vision. Voice Vision. Voice Vision.

0: Voice Vision. Voice Vision. Voice Vision.
1: ভয়েস ভিশন কণ্ঠস্বর চেনার সেই রাউন্ড, এখানে আমরা ছিলাম যার কণ্ঠ শুনিয়েছিলাম, তিনি হচ্ছেন শুভশ্রী,
2: একদম,
1: এবং শুভশ্রী গাঙ্গুলী। এবার যারা যারা সঠিক উত্তর দিলেন সেই নামগুলো নিয়ে মোটামুটি আমি রেডি বলবো,
2: বলে ভালো। এবং কে সেমিফাইনালে যাচ্ছে সেটাও তোমাদের জানতে হবে।
1: লিপি সরকার সরসুনা থেকে, সৌভিক সরকার কসবা থেকে, শুভ মণ্ডল সুভাষগ্রাম থেকে, গোপা দত্ত নিউ আলিপুর থেকে, অন্বেষা সাহা কৃষ্ণনগর থেকে, তিতু জানা চামড়াই থেকে, সুদীপ সরকার ডোমজ।

0: থেকে, প্রদীপ সেনগুপ্ত ব্যান্ডেল থেকে, প্রশান্ত ধক বড়গাছিয়া থেকে, এবং সবার প্রথম সঠিক উত্তর দিয়ে এই রাউন্ড থেকে সেমিফাইনালে যাচ্ছেন শ্রাবণী ব্যানার্জি শ্রীরামপুর থেকে।
1: শ্রাবণী ব্যানার্জির জন্য অনেক অভিনন্দন রইল, এবং আমরা এই রাউন্ডেই থাকছি, এই রাউন্ডে পরের সাউন্ড, পরের ভয়েসে যাচ্ছি। পরের ভয়েস কার শুনে বলতে হবে আপনাকে, এবং উত্তর পাঠাতে হবে 9903659992 তে। ভয়েস ভিশন, ভয়েস ভিশন, ভয়েস ভিশন। আসলে বুনিয়াদিভাবে শিল্প জিনিসটাই, যে কোনো শিল্প, ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস বলো, সমবায় চর্চা বলো, এটার মাজাটা ভেঙে গেছে রাহুলদা, এটা একটু স্বীকার করে নিতে হবে। স্বীকার করতে খুব দুঃখ হবে, একজন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পীকে যদি আমি গিয়ে বলি যে জানেন আপনি যেটা শিক্ষা করেছেন আপনি, সেটা সে পৃথিবীটা নেই আর সেটা। একজন অভিনেতাকে তুমি যদি গিয়ে বলো যে নেই, মানে কাউকে তুমি যদি গিয়ে বলো যে জানেন আপনার গায়ে না রাহুলদা, তোমার গায়ে কয়েকটা এরকম মোশন সেন্সর এ লাগাবো, যেভাবে তোমার এ হয়, ইকো হয় বা
2: তোমার বডি মুভমেন্ট হয়,
1: তোমার ওটা ইসিজি হয়, এরকম একটা লাগাবো, ব্যাস সেটা একটা ল্যাপটপে একটু তুলবো, তারপর না তোমাকে আমার লাগবে না।
3: ভয়েস ভিশন, ভয়েস ভিশন, ভয়েস ভিশন।

0: Voice Vision. Voice Vision. ভয়েস ভিশনে আমরা অনির্বাণ ভট্টাচার্যের কথা শুনিয়েছিলাম, অনির্বাণ ভট্টাচার্যের কণ্ঠস্বর শুনিয়েছিলাম, এবং যারা চিনতে পেরেছেন তারা কারা সেই নাম নিয়ে রিয়া রেডি।
1: যারা চিনতে পেরেছেন প্রথম দশজন, বোধিসত্ত্ব দাস নরেন্দ্রপুর থেকে, সৌভিক সরকার কসবা থেকে, সমৃদ্ধা সরকার ভাদুরিয়া থেকে, স্বপ্না কর্মকার বারাসাত থেকে, প্রশান্ত ধক বড়গাছিয়া থেকে, স্বদেশ দে বাঁকুড়া থেকে, ইন্দ্রনীল সরকার টালিগঞ্জ থেকে, রুনা বসু বরানগর থেকে, রুম্পা ঘোষ কোন্নগর থেকে, এবং সবার প্রথম সঠিক উত্তর দিয়ে এই রাউন্ড থেকে সেমিফাইনালে যাচ্ছেন সাহিত্য ঘোষ হাওড়া থেকে।
0: সাহিত্য ঘোষকে অনেক অভিনন্দন, এবং আমরা যাব আবার সেই গ্রামে যার নাম ইনস্টাগ্রাম 107 FM রেইনবো কলকাতা। আমাদের ইনস্টা হ্যান্ডেল ফলো করে ফেলুন, যদি ফলো করা থাকে তাহলে তো প্রশ্ন এক্ষুনি পাচ্ছেন, যদি ফলো না করা থাকে তাহলে কিন্তু অবশ্যই ফলো করে ফেলুন, কারণ এর পরের রাউন্ড সেটাই সেখানেই খেলা হবে, কারণ এটা ভিজুয়াল রাউন্ড, আপনাকে ছবি দেখে উত্তর পাঠাতে হবে, অর্থাৎ DM করতে হবে। আমাদের ডিরেক্ট মেসেজ করবেন, কোনোভাবেই কমেন্ট করবেন না, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজেও উত্তর পাঠাবেন না, শুধুমাত্র DM করে ইনস্টাগ্রামের DM অপশানে গিয়ে উত্তর পাঠাবেন, তাহলেই কিন্তু আপনার উত্তর অ্যাকসেপ্ট করা হবে।
1: বেশ, তাহলে চলো আমরা নামটা শুনে আসি, রাউন্ডের নামটাই যদি না শুনি তাহলে আর কি করে হলো।
0: ইনস্টা কুইজ, আর বলতে বলতেই ইনস্টা কুইজের প্রশ্ন কিন্তু পোস্ট হয়ে গেছে ইনস্টাগ্রামে। আমাদের 107 FM রেইনবো কলকাতা ইনস্টা হ্যান্ডেলটা একটু ঘুরে আসুন, তাহলেই কিন্তু প্রশ্ন দেখতে পাবেন, উত্তর পাঠাবেন শুধুমাত্র DM করে।

0: ইনস্টা কুইজ কুইজে আমরা রয়েছি এবং সেখানে কি কি করা হচ্ছে?
1: ইনস্টা কুইজে আমরা যেটা করি সেটা হচ্ছে, এটা টোটালি একটা ভিজুয়াল কুইজ, ডিজিটালি খেলা হয় এবং এর সঠিক উত্তর আমরা শুধুমাত্র ইনস্টাগ্রামেই পোস্ট করি। সেখানে কিন্তু অলরেডি উত্তর পোস্ট হয়ে যাচ্ছে, আপনি একটু দেখে নেবেন যারা যারা উত্তর দিয়েছেন। এবার যেটা বলার সেটা হচ্ছে, আজকের মতো ইনস্টা রাউন্ড কিন্তু শেষ, আবার নেক্সট উইকে যখন আমরা কুইজওয়ালা খেলবো তখন আবার আমাদের ইনস্টা রাউন্ড হবে। তবে কুইজওয়ালা শেষ হচ্ছে না, কুইজওয়ালার বাকি রাউন্ড আমরা অন এয়ার মানে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজে যেমন খেলছিলাম সেভাবেই খেলবো। আর এই মুহূর্তে যারা যারা সঠিক উত্তর দিলেন এই ইনস্টা রাউন্ড থেকে তাদের নামগুলো নিয়ে আমি রেডি।
0: বলে ভালো,
1: এই রাউন্ডে যে প্রথম দশজন সঠিক উত্তর দিয়েছেন, স্বদেশ দে বাঁকুড়া থেকে, মল্লিকা সাউ সরকার বজবজ থেকে, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে, মুনমুন দাস যাদবপুর থেকে, লিপি সরকার সরসুনা থেকে, সুমিত দাস সন্তোষপুর থেকে, কৌস্তভ পাল হাওড়া থেকে, প্রীতম সরকার বারুইপুর থেকে, গোপা দত্ত নিউ আলিপুর থেকে, এবং সবার প্রথম সঠিক উত্তর দিয়ে এই রাউন্ড থেকে সেমিফাইনালে যাচ্ছেন প্রজ্ঞা পাহাড়ি পশ্চিম মেদিনীপুর থেকে।
0: প্রজ্ঞাকে অনেক অভিনন্দন। আর আমরা যাচ্ছি লাইটস ক্যামেরা ডায়ালগে।
2: লাইট ক্যামেরা ডায়ালগ, লাইট ক্যামেরা ডায়ালগ,
0: লাইটস ক্যামেরা ডায়ালগ অর্থাৎ

0: সিনেম্যাটিক রাউন্ড পুরোপুরি।
1: একেবারেই তাই। এখানে আমরা সিনেমা সংক্রান্ত প্রশ্ন করি, একটা ফিল্মের ছোট্ট একটা অংশ আপনাকে শোনাবো, খুব ভালো করে মন দিয়ে শুনবেন এবং সেই ফিল্ম সংক্রান্ত কোনো প্রশ্ন থাকবে, ফিল্মের ডিরেক্টরের নাম কি এরকম থাকতে পারে বা অভিনেতার নাম কি বা অন্য কোনো প্রশ্ন, পুরোটাই সেই ফিল্ম রিলেটেড। আজকে প্রথম যে এই রাউন্ড আমরা খেলবো লাইটস ক্যামেরা ডায়লগ, তার প্রশ্নটা কি থাকছে?
0: তার প্রশ্নটা থাকছে যে যে সিনেমাটার অংশ শোনানো হবে সেই সিনেমাটার ডিরেক্টর কে,
1: সিনেমার ডিরেক্টরের নাম কি, পরিচালকের নাম কি জানাতে হবে আপনাকে 9903-65992 তে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে।
2: লাইট ক্যামেরা ডায়লগ, লাইট ক্যামেরা ডায়লগ।
3: পাপা
4: সুনাই দে রা বেরা নাই হুম মে, স্বাস্থ্য কি স্টক রিপোর্টস কি ফাইল মেরে ডেস্ক পে কিউ নাই হ্যায়, আই ওয়ান্ট ইট ইমিডিয়েটলি নাও।
3: পাপা
4: জ্যোতি আন্ডার রে যাও, সে তুই মিশরা ফোন নি উঠা রা কি স্টক মার্কেটস ক্র্যাশিং।
3: পাপা ও
4: ফেসবুক পোস্ট, পাপা হাথ মত লাগানা, মেনে ভি হাথ নি লাগায়া থা।
3: আপনি
4: মুঝে থপ্পড় ভি মারা থাদ
2: ক্যামেরা ডায়লগ। Light, camera, dialogue.

0: Light, Camera, Dialogue. Light, Camera, Dialogue.
1: লাইটস ক্যামেরা ডায়লগে আমরা যে সিনেমাটার অংশ শুনিয়েছিলাম তার নাম হচ্ছে অ্যানিমেল, এবং অ্যানিমেলের পরিচালক হচ্ছেন সন্দীপ রেড্ডি ভাঙা। তো যারা সঠিক উত্তর দিয়েছেন তারা কারা?
2: যারা যারা সঠিক উত্তর দিলেন, প্রথম দশজন স্বরূপ পদবি লেখেননি গড়িয়া থেকে, সায়ন বেরা গড়িয়া থেকে, আমিরুল হাসান সর্দার হাওড়া থেকে, হাফিজা মোল্লা সুন্দরবন থেকে, স্বপ্না কর্মকার বারাসাত থেকে, সমৃদ্ধা সরকার ভাদুরিয়া থেকে, প্রশান্ত ধক বরগাছিয়া থেকে, আবির জানা বারুইপুর থেকে, ইন্দ্রনীল সরকার টালিগঞ্জ থেকে, এবং সবার প্রথম সঠিক উত্তর দিয়ে এই রাউন্ড থেকে যাচ্ছেন সেমিফাইনালে সায়ন দত্ত রাজগ্রাম থেকে।
1: আর আমরা চলে যাব আমাদের এই রাউন্ডেরই পরের প্রশ্নে। ও না না না, পরের প্রশ্নে যাওয়ার আগে ছোট্ট একটা ব্রেক নিতে হবে, সেই ব্রেকটা নিয়ে ফিরে আসছি।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থি অ্যাপ ডাউনলোড করুন।
1: তাহলে শুরু করি ইনভেস্টিং।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থি অ্যাপ ডাউনলোড করুন।
1: ক্যামেরা ডায়লগ, লাইট ক্যামেরা ডায়লগ,
2: লাইটস ক্যামেরা ডায়ালগে তাহলে আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন বলছে যে সিনেমার অংশটা শোনানো হবে, সেই সিনেমার নাম কি? খুব সহজ একটা প্রশ্ন, সকলেই পারবেন, তাহলে শুনে নেওয়া যাক।
3: এবং উত্তর পাঠাবেন সে একইভাবে 9903 65992।

0: আপনি থানায় নতুন এসেছেন না?
1: বড়,
0: আমি এখানকার পঞ্চায়েত প্রধান।
2: মামা স্কুল কমিটিরও প্রধান।
0: জটিলেশ্বর মুখার্জি, লোকে ভাবে জটিল
2: কিন্তু মামা ঈশ্বর।
3: আমি শুধু ঈশ্বরে বিশ্বাসী নই, মানুষের সেবায় বিশ্বাসী। নাম মুখে নয়, বুকে থাকে।
4: লাইট ক্যামেরা।

0: Light, Camera, Dialogue. Light, Camera, Dialogue.
1: Stinger Path.

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থি অ্যাপ ডাউনলোড করুন।
1: হুইজ খেলো।

0: জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো উইজওয়ালা, উইজওয়ালা 107 FM রেনবোতে। লাইট ক্যামেরা ডায়লগ, লাইট ক্যামেরা ডায়লগ।
1: কুইজওয়ালায় দেখতে দেখতে অনেকটা রাস্তা আমরা হেঁটে চলে এলাম, আমরা কিন্তু প্রায় শেষের পর্যায়ে
2: একদম
1: চলে এসেছি। আপাতত লাইটস ক্যামেরা ডায়ালগে যে লাস্ট রাউন্ডটা খেলেছিলাম সেটা সঠিক উত্তর জানিয়ে দেবার পালা। এখানে সিনেমার নাম জানতে চেয়েছিলাম আমরা, তাই না?
2: একদম জানতে চেয়েছিলাম।
1: প্রধান হচ্ছে সঠিক উত্তর এবং প্রায় সবাই বুঝতে পেরেছেন। যারা যারা বুঝতে পেরেছেন তাদের মধ্যে প্রথম দশ জনের নাম: শুক্লা হালদার নয়াবাদ থেকে, কাকলি মুখার্জি বেহালা থেকে, প্রীতম সরকার বারুইপুর থেকে, বৈশাখী রায় ডোমজুর থেকে, প্রণবেশ প্রামাণিক কাঁটাবেড়িয়া থেকে, অয়ন ঘোষ বারুইপুর থেকে, কৃষ্ণা পাল সন্তোষপুর থেকে, আমিরুল হাসান সর্দার হাওড়া থেকে, মিতালি রথ চাঁদিপুর থেকে, এবং সবার প্রথম সঠিক উত্তর দিয়ে এই রাউন্ড থেকে সেমিফাইনালে যাচ্ছেন সুরভি নস্কর মহেশতলা থেকে।
2: সুরভি নস্করকে অনেক অভিনন্দন। সঙ্গে আমরা যাব সেই রাউন্ডে যেখানে নাকি গোয়েন্দা সাজতে হবে। চলো যাই তাহলে।
1: চলো যাই।
0: ডিটেকটিভ ডায়েরি, ডিটেকটিভ ডায়েরি, ডিটেকটিভ ডায়েরি।
2: ডিটেকটিভ ডায়েরি অর্থাৎ আমাদের আমাদের রহস্যের রাউন্ড, যে রাউন্ডে আপনি ব্যোমকেশ বক্সি হতে পারেন অথবা হতে পারেন এরকুল পোয়ারো। নিজেকে খুঁজে নিতে হবে গোয়েন্দাদের মধ্যে এবং আপনাকে রহস্য দেওয়া হবে। রহস্যের সমাধান আপনি করে ফেলতে পারলেই তাহলেই কিন্তু কেল্লা ফতে। তাহলে সেই রহস্য এখন আপনার জন্য, এবং উত্তর পাঠাতে হবে, রহস্যের সমাধান করে উত্তর পাঠাতে হবে 9903-65999 তে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে।
1: বিখ্যাত পর্বতারোহী বিনয় কৃষ্ণ অবস্থি খুন হন দক্ষিণ আফ্রিকার কেপ টাউনের একটি হোটেলে। একটি আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা এই হত্যার তদন্ত করতে শুরু করে। তিনজন সন্দেহভাজনকে আটক করা হয়। নবাগত পর্বতারোহী জাপানের হিকামু নেওমি বলেন তিনি মাউন্ট এলব্রোজ এর ছবি তুলবেন এবং পর্বতারোহণ বিষয়ে অভিজ্ঞতা ভাগ করে নেবেন বলে বিনয় কৃষ্ণের সঙ্গে দেখা করতে এসেছেন। দ্বিতীয় জন ক্রোয়েশিয়ার লুফ সিয়েভিচ বললেন তিনি এবং তার সঙ্গে আরও তিনজন এসেছেন টেবল মাউন্টেনের শীর্ষে ক্যাম্প করবেন বলে। তৃতীয় জন এমিলি স্মিথ জানালেন তিনি একজন খেলোয়াড় যিনি মূলত বিভিন্ন এন্ডুরেন্স রান প্রতিযোগিতার সঙ্গে যুক্ত। বিনয় কৃষ্ণ তার পূর্ব পরিচিত। তার দেশে এসে বিনয় তার সঙ্গে দেখা করবেন বলে জানান। তিনি হোটেলে দেখা করতে এসে দেখেন বিনয় মৃত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে আছেন। তিনি হোটেল কর্তৃপক্ষকে বিষয়টি জানান। পুলিশ হিকামুকে গ্রেফতার করল কেন? আপনি যদি বুঝতে পেরে থাকেন উত্তর পাঠান 9903-65999 এই নম্বরে টেক্সট মেসেজ বা হোয়াটসঅ্যাপ করে।

0: Detective Diary. Detective Diary. Detective Diary.
1: বিখ্যাত পর্বতারোহী বিনয় কৃষ্ণ অবস্থি খুন হন দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে একটি হোটেলে। একটি আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা এই হত্যার তদন্ত করতে শুরু করে। তিনজন সন্দেহভাজনকে আটক করা হয়। নবাগত পর্বতারোহী জাপানের হিকামু নেওমি বলেন, তিনি মাউন্ট এলব্রোজের ছবি তুলবেন এবং পর্বতারোহণ বিষয়ে অভিজ্ঞতা ভাগ করে নেবেন বলে বিনয় কৃষ্ণের সঙ্গে দেখা করতে এসেছেন। দ্বিতীয়জন ক্রোয়েশিয়ার লুফ সিয়েভিচ বললেন, তিনি এবং তার সঙ্গে আরও তিনজন এসেছেন টেবিল মাউন্টেনের শীর্ষে ক্যাম্প করবেন বলে। তৃতীয়জন এমিলি স্মিথ জানালেন, তিনি একজন খেলোয়াড় যিনি মূলত বিভিন্ন এন্ডুরেন্স রান প্রতিযোগিতার সঙ্গে যুক্ত। বিনয় কৃষ্ণ তার পূর্ব পরিচিত। তার দেশে এসে বিনয় তার সঙ্গে দেখা করবেন জানান। তিনি হোটেলে দেখা করতে এসে দেখেন বিনয় মৃত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে আছেন। তিনি হোটেল কর্তৃপক্ষকে বিষয়টি জানান। পুলিশ হিকামুকে গ্রেফতার করল কেন? আপনি যদি বুঝতে পেরে থাকেন উত্তর পাঠান 9903659229 তে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে।

0: Detective Diary. Detective Diary. Detective Diary. ডিটেকটিভ ডায়েরিতে জাপানি ভদ্রলোককে গোয়েন্দারা গ্রেফতার করেছেন, তার কারণ হচ্ছে উনি বলেছেন মাউন্ট এলবুর্জের ছবি তুলতে এসেছেন, কিন্তু দক্ষিণ আফ্রিকায় মাউন্ট এলবুর্জ নয়, আফ্রিকা মহাদেশেই মাউন্ট এলবুর্জ অবস্থিত নয়, ইউরোপ মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট এলবুর্জ এবং আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট কিলিমানজারো। তো সেই কারণে জাপানি ভদ্রলোককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
1: প্রথম 10 জন যারা সঠিক উত্তর দিলেন, প্রশান্ত ধক বড়গাছিয়া থেকে, শঙ্করচন্দ্র দেব বারাসাত থেকে, স্বপন কুমার বসু বড়নগর থেকে, মিতালী রথ চাঁদিপুর থেকে, প্রীতম সরকার বারুইপুর থেকে, গোপা দত্ত নিউ আলিপুর থেকে, সায়ন বেরা গড়িয়া থেকে, মল্লিকা সাউ সরকার বজবজ থেকে, আমিরুল হাসান সর্দার সলব থেকে, এবং সবার প্রথম সঠিক উত্তর দিয়ে এই রাউন্ড থেকে সেমিফাইনালে যাচ্ছেন সৌরভ বসাক নন্দননগর থেকে।
2: হাততালি হইয়া।
0: অনেক অনেক শুভেচ্ছা। আর আপ যারা সেমিফাইনালে উঠলেন তাদের সবার নাম নিয়ে আসছি একটুখানি পরে, জাস্ট একটু পরেই আসছি তাদের সবার নাম নিয়ে। তার আগে একটা ছোট্ট করে গানের ব্রেক হবে নাকি?
1: হ্যাঁ হোক হোক।
0: তাহলে বলছে যখন রিয়া, তখন হয়েই যাক একটা ছোট্ট করে গানের ব্রেক।
1: যারা যারা জানেন যে সেমিফাইনালে উঠেছেন, তারা কিন্তু এই ব্রেকের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্সে একটু চোখ বুলিয়ে রাখতেই পারেন।

News Flash, News Flash, News Flash. News Flash, অর্থাৎ আমাদের সেমিফাইনাল রাউন্ড যে

0: রাউন্ড থেকে প্রথম তিনজন যারা সঠিক উত্তর দেবেন তারা পৌঁছে যাবেন ফাইনাল অর্থাৎ লাইটনিং রাউন্ডে। কিন্তু এই সেমিফাইনাল রাউন্ড আমরা সবাইকে নিয়ে খেলবো না, এই সেমিফাইনাল রাউন্ড খেলবো আমরা সেই 18 জনকে নিয়ে যারা এতক্ষণ ধরে লড়াই করে ব্রেন স্টর্মিং করে উঠে এসেছেন সেমিফাইনাল অর্থাৎ নিউজ ফ্ল্যাশ রাউন্ডে। 18টা রাউন্ড ধরে লড়াই হয়েছে এবং সেই রাউন্ডে মানে আজকে 15টা এবং আগে থেকে 3টে রাউন্ড, সেই রাউন্ডের লড়াই হয়ে তারা লড়াই করে তারা এসেছেন সেমিফাইনাল রাউন্ডে। তারা কারা? সোমনাথ চট্টোপাধ্যায় বাঁকুড়া থেকে, মৌ চট্টোপাধ্যায় বাঁকুড়া থেকে, মৌসুমী সরকার মধ্যমগ্রাম থেকে, মনীষা মণ্ডল লাগোরপাড়া থেকে, শুভজিৎ কুণ্ডু বেলঘড়িয়া থেকে, শুভশ্রী কারফা বাখরপুর থেকে, শুভঙ্কর ঘড়ুই নরেন্দ্রপুর থেকে, মৌসুমী পাত্র শীল গঙ্গাসাগর থেকে, জয়দীপ রায় বাঘাযতীন থেকে, সুলগ্না বসু বরানগর থেকে, অতসী ব্যানার্জি চাকদহ থেকে, শ্রাবণী ব্যানার্জি শ্রীরামপুর থেকে, সাহিত্য ঘোষ হাওড়া থেকে, প্রজ্ঞা পাহাড়ি পশ্চিম মেদিনীপুর থেকে, সায়ন দত্ত রাজগ্রাম থেকে, সুরভি নস্কর মহেশতলা থেকে, সৌরভ বসাক নন্দননগর থেকে এবং শুভঙ্কর মহাপাত্র এগরা থেকে। এই 18 জনকে নিয়ে আমরা খেলবো আমাদের নিউজ ফ্ল্যাশ রাউন্ড, যা কিনা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন থাকে। বলে ফেলো তাহলে যে কি প্রশ্ন রয়েছে।
1: এদের জন্য একটা হাততালি হোক
0: হোক। আরে হাততালি টিমটা আটকে যায় কেন? হ্যাঁ
1: যেরকমটা বলেছিলাম, এই 18 জনকে নিয়ে আমরা আমাদের নিউজ ফ্ল্যাশ মানে সেমিফাইনাল রাউন্ড খেলবো এবং সেমিফাইনাল রাউন্ড শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্সের উপর ভিত্তি করেই হয়। আজকে নিউজ ফ্ল্যাশের প্রশ্ন, কলকাতায় চলছে আন্তর্জাতিক ফ্রেন্ডলি ফুটবল, সেখানে আজ ছিল ভারত বনাম উরুগুয়ের ম্যাচ। আজকের প্রশ্ন, উরুগুয়ে দলের বর্তমান কোচ কে?
0: একবার রিপিট করছি প্রশ্নটা। কলকাতায় চলছে আন্তর্জাতিক ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ, সেখানে আজকে ছিল ভারত বনাম উরুগুয়ের ম্যাচ। আজকের প্রশ্ন, উরুগুয়ে দলের বর্তমান কোচ কে?
1: উরুগুয়ে দলের বর্তমান কোচের নাম যদি জানা থাকে উত্তর পাঠাবেন 9903653992 তে হোয়াটসঅ্যাপ করে, শুধুমাত্র যে 18 জনের নাম তমজিৎ বলল সেই 18 জন।

0: কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেনবোতে।
1: এবার হচ্ছে নিউজ ফ্ল্যাশের উত্তর দেওয়ার পালা। সঠিক উত্তর আমরা জানাবো এবং কারা চলে যাচ্ছেন ফাইনাল রাউন্ডে তাদের কথাও জানাবো।
2: আজকের প্রশ্ন ছিল উরুগুয়ে দলের বর্তমান কোচকে, সঠিক উত্তর দিয়েগো ফোরলান। এবং যারা চলে যাচ্ছেন সবার প্রথম সঠিক উত্তর দিয়ে তিনজন
1: ফাইনালে যাচ্ছেন যারা,
2: হ্যাঁ, শুভশ্রী কারফা বাখরপুর হুগলি থেকে, সুলগ্না বসু বড়ানগর থেকে, এবং শেষ যিনি যাচ্ছেন ফাইনালে শুভঙ্কর ঘড়ুই নরেন্দ্রপুর থেকে।
1: এদের তিনজনের জন্য একটা জোরে হাততালি রইল। এই তিনজনকে নিয়ে আমরা খেলবো আমাদের ফাইনাল রাউন্ড, অর্থাৎ লাইটনিং রাউন্ড।
0: লাইটনিং রাউন্ড, লাইটনিং রাউন্ড, লাইটনিং রাউন্ড, লাইটনিং রাউন্ড।
2: লাইটনিং রাউন্ড আমাদের ফাইনাল রাউন্ড। যে তিনজনের নাম একটু আগে বললাম, অর্থাৎ শুভশ্রী কারফা, শুভঙ্কর ঘড়ুই এবং সুলগ্না বসু, এই তিনজনের মধ্যে খেলা হবে এই রাউন্ড। এখানে আমরা পাঁচটা প্রশ্ন করব। পাঁচটা প্রশ্নের প্রতিটি প্রশ্নের জন্য, সঠিক উত্তরের জন্য থাকবে +5, এবং যদি ভুল উত্তর দেন তাহলে থাকবে -5, এবং যদি আপনি উত্তরটি পাস করে যান তাহলে কোনো রকম মার্কিং হবে না। এবার যেটা ব্যাপার, আপনি আপনার মোবাইলে মেসেজ অপশানে 1, 2, 3, 4, 5 করে সাজিয়ে নেবেন পরপর, যাতে আমরা যে মুহূর্তে প্রশ্নটি বলছি সেই মুহূর্তেই আপনি উত্তরটি লিখে সঙ্গে নিজের নাম, লোকেশন এবং অবশ্যই যে নাম্বারে কল করলে আপনাকে পাওয়া যাবে সেই কলিং নাম্বারটা লিখে দেবেন। আর আমাদের এই খেলার জন্য টোটাল 1 মিনিট সময় আপনি পাবেন। এই 1 মিনিটের মধ্যে আমরা প্রশ্নগুলো বেশ কয়েকবার রিপিট করব,
1: যতবার সম্ভব বলবো,
2: হ্যাঁ, যতবার সম্ভব আমরা প্রশ্নগুলো রিপিট করব। 1 মিনিটের মধ্যেই আপনাকে উত্তর দিতে হবে, অন্তত চেষ্টা করতে হবে 1 মিনিটের মধ্যে উত্তর দেওয়া কমপ্লিট করার, কারণ 1 মিনিট টাইমার শেষ হলে যে মুহূর্তে গান চালু হবে সেই মুহূর্ত থেকে কিন্তু নাম্বার মাইনাস করা শুরু হবে।
1: প্রতি মিনিটে -3 করে কাটা যাবে আপনার স্কোর থেকে। অর্থাৎ আপনি ধরুন 5টি প্রশ্নের সঠিক উত্তর দিলেন, কিন্তু গান শুরু হওয়ার 2 মিনিট পরে আপনি, মানে আমাদের টাইমার শেষ হওয়ার 2 মিনিট পরে আপনি উত্তর পাঠালেন, অর্থাৎ আপনার স্কোর থেকে কিন্তু -6 হয়ে যাবে, অর্থাৎ 25 - 6, অর্থাৎ +19 আপনার স্কোর গিয়ে দাঁড়াবে। তাহলে আজকের প্রশ্ন শুরু করা যাক।
2: প্রথম প্রশ্ন, সমুদ্রপথে ভারতবর্ষকে কে আবিষ্কার করেন? দ্বিতীয় প্রশ্ন, হ্যারি পটার সিরিজের স্রষ্টা কে? তৃতীয় প্রশ্ন, সূর্যের আলো থেকে আমরা কোন ভিটামিন পাই? চতুর্থ প্রশ্ন, একটি ভলিবল দলে মোট কতজন খেলোয়াড় থাকে? পঞ্চম প্রশ্ন, প্রেমদাসা স্টেডিয়াম কোথায় অবস্থিত?
1: একবার রিপিট করছি, প্রথম প্রশ্ন, সমুদ্রপথে ভারতবর্ষকে কে আবিষ্কার করেন? দ্বিতীয় প্রশ্ন, হ্যারি পটার সিরিজের স্রষ্টা কে? তৃতীয় প্রশ্ন, সূর্যের আলো থেকে আমরা কোন ভিটামিন পাই? চতুর্থ প্রশ্ন, একটি ভলিবল দলে মোট কতজন খেলোয়াড় থাকে? এবং পঞ্চম প্রশ্ন, প্রেমদাসা স্টেডিয়াম কোথায় অবস্থিত?
2: আরও একবার, সমুদ্রপথে ভারতবর্ষকে কে আবিষ্কার করেন? হ্যারি পটার সিরিজের স্রষ্টাকে? সূর্যের আলো থেকে আমরা কোন ভিটামিন পাই? একটি ভলিবল দলে মোট কতজন খেলোয়াড় থাকে? প্রেমদাসা স্টেডিয়াম কোথায় অবস্থিত?
1: এখন একটু সময় আছে। সমুদ্রপথে ভারতবর্ষকে কে আবিষ্কার করেন? হ্যারি পটার সিরিজের স্রষ্টাকে? না, সময় শেষ এবং গান শুরু।

0: Lightning Round! Lightning Round! Lightning Round! Lightning Round! এবার লাইটনিং রাউন্ডের উত্তর দেওয়ার পালা, তারপরে আমরা যাব বং কানেকশনে এবং তারপর উইনার ঘোষণা করব আজকের
1: লাইটনিং রাউন্ডে। যে পাঁচটা প্রশ্ন রেখেছিলাম, সমুদ্রপথে ভারতবর্ষকে কে আবিষ্কার করেন, সঠিক উত্তর ভাস্কো দা গামা, হ্যারি পটার সিরিজের স্রষ্টাকে, জে কে রাউলিং, সূর্যের আলো থেকে আমরা কোন ভিটামিন পাই, ভিটামিন ডি, একটি ভলিবল দলে মোট কতজন খেলোয়াড় থাকে, ছজন, এবং প্রেম দাসা স্টেডিয়াম কোথায় অবস্থিত, সঠিক উত্তর শ্রীলঙ্কা।
0: এবার আমরা যাব বং কানেকশনে। বং কানেকশনে যে প্রশ্নটা রাখছি তার সঠিক উত্তর আপনাকে দিতে হবে, এবং যিনি সবার আগে সঠিক উত্তর দেবেন তিনি পৌঁছে যাবেন কুইজওয়ালার সেমিফাইনাল রাউন্ডে সরাসরি আগামী সপ্তাহে। সত্য সুন্দর দাস কার ছদ্মনাম?
1: সত্য সুন্দর দাস কার ছদ্মনাম? বাংলা এবং বাঙালিকে নিয়ে এই রাউন্ড আমরা খেলি, এবং 9903653992 তে খুব তাড়াতাড়ি আপনি জানান যে কার, এখানে আমরা কার নাম জানতে চাইলাম, কার ছদ্মনাম। এবং সঠিক উত্তর কিন্তু অলরেডি আমরা পেতে শুরু করেছি, দেখি প্রথম কে হন।
0: এবং বলতে বলতেই কিন্তু আমরা সঠিক উত্তর পেয়ে গিয়েছি আজকের কুইজওয়ালা থেকে, কুইজওয়ালার বং কানেকশন রাউন্ড থেকে। আগামী সপ্তাহে পৌঁছে যাচ্ছেন যিনি,
1: তিনি হলেন শ্রাবণী ব্যানার্জি শ্রীরামপুর থেকে। বং কানেকশনে আজকের উইনার শ্রাবণী ব্যানার্জি ফ্রম শ্রীরামপুর। বং কানেকশনে আজকে প্রশ্ন রেখেছিলাম সত্য সুন্দর দাস কার ছদ্মনাম, সঙ্গে সঙ্গেই উত্তর এসে গেছে মোহিত লাল মজুমদার, এবং শ্রাবণী ব্যানার্জি চলে যাচ্ছেন পরের সপ্তাহে কুইজওয়ালা সেমিফাইনালে। এবার যেটা আমরা করব,
0: এবার সেই মহেন্দ্র,
1: সেই মহেন্দ্রক্ষণে আমরা পৌঁছে গেছি যখন জানাতে হবে উইনারের নাম।
0: আজকে সময়ের জন্য কারোর মার্কস কাটা যায়নি, 11:49 গান শুরু হয়েছে এবং 11:49 সমস্ত উত্তর আমরা পেয়েছি। অতএব আজকে কয়েক মাইক্রোসেকেন্ডের ব্যবধানে উইনার ঘোষণা হবে, মানে যার উত্তর আমরা কয়েক সেকেন্ড আগে পেয়েছি তিনি হবেন উইনার। প্রথমে উত্তর সবার আগে আমরা উত্তর পেয়েছি শুভঙ্কর ঘড়ুই নরেন্দ্রপুর থেকে, সবার আগে তার উত্তর এসেছে। তিনি তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন এবং একটি প্রশ্নের সুলগ্না বসুর, তিনি পাঁচটি প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছেন, অর্থাৎ তার স্কোর গিয়ে দাঁড়িয়েছে +25। এরপরে আমরা উত্তর পেয়েছি শুভশ্রী কারফার বাখরপুর হুগলি থেকে, তিনিও পাঁচটি প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছেন, তারও স্কোর গিয়ে দাঁড়িয়েছে +25, অর্থাৎ টাসল হচ্ছে সুলগ্না বসু বরানগর থেকে এবং শুভশ্রী কারফা বাখরপুর থেকে তাদের দুজনের মধ্যে। কিন্তু কয়েক সেকেন্ড আগে উত্তর পাঠিয়েছেন সুলগ্না বসু বরানগর থেকে, অর্থাৎ দুজনেই 25 স্কোর করলেও যেহেতু হোয়াটসঅ্যাপে তো এভাবেই হয় যে যার উত্তর আগে আসবে তিনি আগে উত্তর পাঠিয়েছেন, একই সময় হলেও মানে
1: সুলগ্না আগে উত্তর পাঠিয়েছেন, তাই আজকের উইনার সুলগ্না বসু ফ্রম বরানগর।

0: আমরা যদি রানার আপের প্রাইজ দিতে পারতাম আমরা নিজেরাই খুব খুশি হতাম, কারণ শুভশ্রীও ভীষণ ভালো খেলেছে। আমরা আজকে এমন দুজনকে, মানে তিনজনেই বেসিক্যালি সঠিক উত্তরই দিয়েছেন, মানে কোনো আজকে নেগেটিভ মার্কিং আমরা করতেই পারিনি
1: একদম। সঠিক উত্তর দিয়ে সুলগ্না বসু বড়নগর থেকে হয়ে গেলেন আজকের কুইজওয়ালার উইনার। কিভাবে প্রাইজ নিতে হবে, কোথায় আসতে হবে, সমস্ত কিছু আপনাকে যোগাযোগ করে জানিয়ে দেওয়া হবে, তাই কোনো টেনশন নেবেন না, আজকের রাতটা চিল করুন
0: একদম। আর কুইজওয়ালা টিম কুইজওয়ালা ফেরে প্রতি মঙ্গলবার ঠিক রাত 9:02 FM রেইনবোর সঙ্গে থাকুন। দুর্গাপুজো আসছে, সকলে ভীষণ ভালো থাকুন, মন আনন্দে রাখুন এবং নিজেকে সুস্থ রাখুন। রিয়া তমজিৎ ফিরবে আবারও ঠিক একটা সপ্তাহ পর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM রেইনবো, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: এই নাম্বারে তুমি মেসেজ করছো মহুলকে আর জানিয়ে দিচ্ছ এই মুহূর্তে তোমার কোন গানটা শুনতে ইচ্ছে করছে, শুনতে কি যাবে। তোমার হাতে রয়েছে 4 মিনিট 20 সেকেন্ড।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: মৌসুমী সরকার মেসেজ করেছে মধ্যমগ্রাম থেকে, আজকের প্রথম মেসেজ করেছে ও, আর শুনতে চেয়েছে অঞ্জন দত্তর গলায় আমার জানলা দিয়ে একটুখানি আকাশ দেখা যায়। তুমিও তোমার পছন্দের গান শুনতে চাইলে চটপট জানিয়ে দাও মহলকে, 9903653992 এই নাম্বারে তুমি মেসেজ করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: তালাশে সাউন্ডট্র্যাক থেকে বিশাল দাদলানির গলায় জিলে জারা, এই গানটা শোনার জন্য রিকোয়েস্ট করেছে কসবা হালতু থেকে সৌভিক সরকার।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow. শুনতে কি চাও, শুনতে কি চাও.
1: কিছু কিছু গান থাকে না, যেই গানগুলো শুনলেই বোঝা যায় যে পুজো আসছে, ঠিক এই গানটা, এর পরের গানটা আডি বর্মন আর আশা ভোসলের গলায় একদম সেই রকম গান পুজোর প্যান্ডেলে বাজে, কারণ আকাশে বাতাসে পুজোর গন্ধ। আর এই গানটা শোনার জন্য রিকোয়েস্ট করেছে বাঁকুড়া থেকে সোমনাথ চট্টোপাধ্যায়।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow. শুনতে কি চাও, শুনতে কি চাও.
1: বারোটা বাজে উনিশ মিনিটে পরের গানের জন্য রিকোয়েস্ট করেছে ঢাকুরিয়া থেকে সৌভিক, শুনতে চেয়েছে রুদালির সাউন্ড ট্র্যাক থেকে লতা মঙ্গেশকরের গলায় এই গানটা। আর তুমিও তোমার পছন্দের গান শুনতে চাইলে চটপট জানিয়ে দাও মহুলকে 9903653992 এই নাম্বারে, সঙ্গে তোমার নাম আর লোকেশন লিখতে কিন্তু একদম ভুলো না।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: আজ অনির্বাণ ভট্টাচার্যের জন্মদিন, আর সেই কারণে বারাসাত থেকে শঙ্করচন্দ্র দে মেসেজ করে শুনতে চেয়েছেন শাহজাহান রিজেন্সি সাউন্ড ট্র্যাক থেকে অনির্বাণ ভট্টাচার্যের গলায় কিচ্ছু চাইনি আমি এই গানটি।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow. শুনতে কি চাও, শুনতে কি চাও.
1: উলুবেরিয়া থেকে পরের মেসেজ করেছে রোহিত, শুনতে চেয়েছে কালিউগের সাউন্ডট্র্যাক থেকে আতিফ আসলামের গলায় আদাত.

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: লতা মঙ্গেশকরের গলায় পরের গানের জন্য রিকোয়েস্ট করেছেন অমৃতা বণিক ফ্রম টলিগঞ্জ।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: পরের গানে রিকোয়েস্ট করেছে সোনারপুর থেকে প্রণয়, শুনতে চেয়েছে ব্লাড মানি সাউন্ড ট্র্যাক থেকে মুস্তাফা জাহিদের গলায় জ্যোতি রে সাঙ্গ।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: 12:45 তুমি রয়েছো মহুলের সঙ্গে, শুনতে কি চাও। আর এই মুহূর্তে মেসেজ করেছে মহেশতলা থেকে রাজকুমার দত্ত, শুনতে চেয়েছেন রঙ্গিলা সাউন্ড ট্র্যাক থেকে আশা ভোসলের গলায় তানহা তানহা।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow. শুনতে কি চাও, শুনতে কি চাও.
1: কলকাতা থেকে মেসেজ করেছে মধুমিতা, শুনতে চেয়েছে ফসিলসের এই একলা ঘর আমার দেশ.

ঘড়িতে সময় 12:57 হয়ে 50 সেকেন্ড, আর সেই কারণে তুমি জানো যে শুনতে কি চাও এর সময় একেবারে শেষ। যেতে যেতে যার গানের রিকোয়েস্ট বাজিয়ে দিয়ে যাব, মেসেজ আমাদের করেছেন এক ভিলেনের সাউন্ড ট্র্যাক থেকে, শুতে চেয়েছে এই গানটা ত্রিপর্ণা নলপুর থেকে, বঞ্জারা মোহাম্মদ ইরফানের গলায়। আর এতক্ষণ তুমি ছিলে মহুলের সঙ্গে, আবারও তোমার সঙ্গে কথা হবে

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: ঘড়িতে সময় 1:03 হয়ে 40 সেকেন্ড। আপনি শুনছেন সুররঞ্জনী। সুররঞ্জনীতে আজ আপনি প্রথমেই শুনবেন খেয়াল, রাজেশ্রী দাসের পরিবেশনায় শ্যাম কল্যাণ রাগে। শুনবেন খেয়াল, পরিবেশনায় রাগেশ্রী দাস, শ্যাম কল্যাণ রাগে।

Rema bana mama rema bani dare dani mama bani dare bani dare.

সুররঞ্জনীতে এতক্ষণ আপনি শুনলেন খেয়াল, পরিবেশনায় ছিলেন শিল্পী রাগে শ্রী দাস, শ্যাম কল্যাণ রাগে। এখন শুনবেন শরৎবাদন, পরিবেশনায় শিল্পী পুষ্পেন দে, রাগ কৌশিকা নাড়া।

0: সুররঞ্জনীতে এতক্ষণ আপনি শুনলেন শরৎবাদন পুষ্পেন্দ্রের পরিবেশনায় কৌশিক আনারার আগে। এরই সঙ্গে শেষ হল সুররঞ্জনী।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: अपना दिल तो हमारा।
0: গড়িত সময় 2:01 আর তোমার সঙ্গে রয়েছি মহুল। তোমার কানে আপকে লিয়ে, আপকে লিয়েতে আজকে শুরুতে হেমন্ত কুমারের গলায় থাকছে সোলভা সাল থেকে হ্যাঁ আপনা দিল।

পরপর দুটো গান শুনে নিলে তুমি। প্রথমের গান ছিল বাহারু কে স্বপ্নের সাউন্ডট্র্যাক থেকে লতা মঙ্গেশকরের গলায় আজা পিয়া, আর তারপর ছিল আজনবী সাউন্ডট্র্যাক থেকে কিশোর কুমারের গলায় এক আজনবী। তুমি শুনছো আপকে লিয়ে রয়েছো মহুলের সঙ্গে, আর এই মুহূর্তে তোমার জন্য জুয়েল থিফের সাউন্ডট্র্যাক থেকে আশা ভোসলের গলায় রাত আকেলি হ্যায়।

2:19 মহল তোমার কানে রাখছে পরপর দুটো গান। এখন প্রথমের গান পেয়াসার সন্ট্র্যাক থেকে হেমন্ত কুমারের কলায় জানে বো কেসে লোগ থে, আর তারপর অনামিকা থেকে বাহু মে চলিয়া।

दूर जब दिन ढल जाए, सांझ की दुल्हन बदन चुराए।

গীতা দত্ত আর নির্মদ রফির গলায় পেয়াসা সংগ্রাম থেকে এতক্ষণ তুমি শুনছিলে হাম আপকে দিল মে, আর এরপর আনন্দের টাইটেলটা আনন্দের সংগ্রাম থেকে মান্নাদের গলায় এই গানটা থাক।

0: कभी तो हंसा।
1: ছায়ার সাউন্ড ট্র্যাক থেকে লতা মঙ্গেশকর আর তলত মাহমুদের গলায় পরের গান।

2:44 জাঙ্গলের সাউন্ড ট্র্যাক থেকে তোমার কানে ছিল এতক্ষণ মোহাম্মদ রফির গলায় এহসান তেরা, আর এরপর হামদনু থেকে আশা ভোসলের গলায় থাকছে জাহাঁ মে আয়েশা। তুমি শুনছো আপকে লিয়ে রাজ্জাক ছো মহুলের সঙ্গে।

পরপর দুটো গান থাকছে তোমার জন্য। প্রথমের গান প্রেম গীতে সাউন্ড ট্র্যাক থেকে জগজিৎ সিং এর গলায়, আর তারপর দিলেক মন্দির থেকে লতা মঙ্গেশকরের গলায়।

দুটো বেজে 57 মিনিট, আর সেই কারণে মহুলকে চলে যেতে হবে আপকে লিয়ারি। প্রথম ঘন্টা থেকে যেতে যেতে তোমার জন্য রেখে যাবো ব্ল্যাকমেলের সাউন্ডট্র্যাক থেকে কিশোর কুমারের গলায় পাল পাল দিল কে পাস। আর তুমি কিন্তু কোথাও যেও না, কারণ বাকি রাতটুকু তোমার সঙ্গে জাগার জন্য স্টুডিও এন্ডে থাকছে সৌম্যকান্তি।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

একসাথে ফেমরেন মো নিউজ অন এয়ার অ্যাপসে একযোগে অনুষ্ঠান শুনছেন। মহুলের সাথে ছিলেন রাত 12টা থেকে 3টে পর্যন্ত, এখন 3টে থেকে সকাল 6টা পর্যন্ত পরপর 3টি অনুষ্ঠানে সৌম্যকান্তি আপনাদের সঙ্গে রয়েছি। একেবারে শুরুতেই শিল্পী আতিফ আসলাম একক কণ্ঠে দেখতে দেখতে।

জিত সিনেমার সাউন্ডট্র্যাক থেকে আলকা ইয়াগনিক, উদিত নারায়ণ, গীতিকার সুরকার সমীর নাদিম শ্রাবণ। শুনছেন হিন্দি সিনেমার গানের অনুষ্ঠান আপকে লিয়ে দ্বিতীয় পর্ব। সৌমকান্তির সঙ্গে রয়েছি 107 FM রেনবোয়।

কবিতা কৃষ্ণমূর্তির এই গানটির সঙ্গে আজকের মতো শেষ হলো হিন্দি সিনেমার গানের অনুষ্ঠান আপকে লিয়ে। সৌম্যকান্তির সঙ্গে রয়েছে 107 FM রেনওয়ে। আপকে লিয়ে শেষ হয়ে যাওয়া মানেই সময়টা শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর। আজকের প্রভাতীর প্রথম নিবেদনে শিল্পী তিয়াশা বসু রায়ের পরিবেশনায় খেয়াল রাগ বৈরাগী।

107 FM রেনবো শুনছিলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। প্রভাতীর পরপর দুটি নিবেদনে শুনছিলেন, এক্ষুনি যে পরিবেশনাটি শেষ হলো পণ্ডিত তরুণ ভট্টাচার্যের পরিবেশনায় সন্তুর রাগ নাডভাইরা। এটি ছিল আজকের প্রভাতীর দ্বিতীয় তথা অন্তিম নিবেদন। আজকের প্রভাতীর প্রথম নিবেদনে শুনেছেন শিল্পী তি আশা বসু রায়ের পরিবেশনায় খেয়াল রাগ বৈরাগী, এবং দ্বিতীয় পরিবেশনায় সন্তুর বাদন পণ্ডিত তরুণ ভট্টাচার্য রাগ নাডভাইরা। এর সঙ্গে সঙ্গে শেষ হলো আজকের মতো শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। আজকে রাত 3টে থেকে পরপর 3টি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছি সৌম্যকান্তি। সকাল 6টা পর্যন্ত, 3টে থেকে 4টে পর্যন্ত হিন্দি সিনেমার গানের অনুষ্ঠান আপকে লিয়ে দ্বিতীয় পর্ব, 4টে থেকে 5টা পর্যন্ত শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী, এবং এখন 5টা থেকে সকাল 6টা পর্যন্ত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনি। বিগত অনুষ্ঠানে অর্থাৎ ঠিক এর আগের সকালটিতে, গতকাল সকালে 6 অক্টোবর 2026 মঙ্গলবার সকালে আপনাদের সঙ্গে ছিলাম, আজকে 7 অক্টোবর 2026 বুধবার, পরপর দুটি দিন মাঝরাতের এই দুটি অনুষ্ঠানে, দুদিনের পরপর দুটি আনন্দধ্বনি আপকেলি এবং প্রভাতীতে আপনাদের সঙ্গে রয়েছি। গতকালকে রবি ঠাকুরের লেখা প্রহাসিনী কাব্যগ্রন্থের অন্তর্গত গড় ঠিকানি এই লেখাটির কিছুটা অংশ আপনাদের সঙ্গে ভাগ করে নিয়েছিলাম।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

মসৃণ অন্ধকারে এখানে সেখানে চোখে আলো খোঁচা মারে, তা দেখে চাঁদের ব্যথা যদি লাগে প্রাণে, বার্তা পাঠায় শৈল শিখর পানে, বলে আজ হতে জ্যোৎস্নার উৎপাতে আলোর আঘাত লাগাবো না আর রাতে। ভেবে দেখো তবে কথাটা কি হবে ভালো, তাপের জ্বলন আনে কি সবারই আলো। এখানেই চিঠি শেষ করে যাই চলে, ভেবো না যে তাহার শক্তি কমেছে বলে, বুদ্ধি বেড়েছে তাহারই প্রমাণ এটা, বুঝেছি বেদম বাণীর হাতুড়ি পেটা। কথারে চওড়া করে বকুনির জোরে, তেমনি যে তাকে দেয় চ্যাপটাও করে, বেশি যাহা তাই কম এ কথাটা মানি, চেঁচিয়ে বলার চেয়ে ভালো কানাকানি। বাঙালি এ কথা জানে না বলেই ঠকে, দাম যায় আর দম যায় যত বকে। চেঁচানির চোটে তাই বাংলার হাওয়া, রাত দিন যেন হিস্টিরিয়ায় পাওয়া। তারে বলে আর্ট না বলা যাহার কথা, ঢাকা খুলে বলা সে কেবল বাচালতা। এই তো দেখো না নাম ঢাকা তব নাম, নাম যাদা খ্যাতি ছাপিয়ে যে ওর দাম। এই দেখো দেখি ভারতীর ছল গিয়ে, বকা ভালো নয় এ কথা বোঝাতে গিয়ে, খাতাখানা জুড়ে বকুনি যা হলো জমা, আর্টের দেবী করিবে কি তারে ক্ষমা। সত্য কথাটা উচিত কবুল করা, রব যে উঠেছে রবিরে ধরেছে জরা, তারই প্রতিবাদ করি এই তাল ঠুকে। তাই বকে যাই যত কথা আসে মুখে, এ যেন কলপ চুলে লাগাবার কাজ, ভিতরেতে পাকা বাহিরে কাঁচার সাজ। ক্ষীণ কণ্ঠেতে জোর দিয়ে তাই দেখাই, বকবে কি শুধু নাতনিজনেরা একাই, মানব না হার কোনো মুখরার কাছে, সেই গুমরের আজও ঢের বাকি আছে। প্রহাসিনিকা গ্রন্থের গড় ঠিকানি রচনাটি শুনছিলেন অনুষ্ঠানের একেবারে শুরুতেই শিল্পী সুস্মিতা ভট্টাচার্য। এই গান দিয়ে আজকের আনন্দধ্বনি শুরু করছি। যারা এই মুহূর্তে টিউন করে রয়েছেন, মাঝরাত থেকে এতক্ষণ সঙ্গে রয়েছেন, তাদের সকলকে স্বাগত। আর একটি নতুন দিন, 7 অক্টোবর 2026 বুধবার, নতুন আশা উৎসাহ উদ্দীপনা, এভাবেই আবার নতুন করে আমাদের পথ চলা, এগিয়ে যাওয়া। শিল্পী একক কণ্ঠে সুস্মিতা ভট্টাচার্য।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছিলেন শিল্পী সুস্মিতা ভট্টাচার্যের কণ্ঠে এই গান, এবারে শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

শুনছেন অনুষ্ঠান আনন্দধ্বনি, সৌম্যকান্তির সঙ্গে রয়েছি সকাল ছটা পর্যন্ত। এই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে সকাল ছটা থেকে শুনবেন ভোরাই। প্রহাসিনী কাব্যগ্রন্থের অন্তর্গত রঙ্গ, এত বড় রঙ্গ ছড়াটির অনুকরণে লিখিত। এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, চার মিঠে দেখাতে পারো যাব তোমার সঙ্গ। বরফি মিঠে, জিলাবি মিঠে, মিঠে সোন পাপড়ি, তাহার অধিক মিঠে কন্যা কোমল হাতের চাপড়ি। এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, চার সাদা দেখাতে পারো যাব তোমার সঙ্গ। ক্ষীর সাদা, নবনী সাদা, সাদা মালাই রাবড়ি, তাহার অধিক সাদা তোমার পষ্ট ভাষার দাবড়ি। এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, চার তিতো দেখাতে পারো যাব তোমার সঙ্গ। উচ্ছে তিত, পলতা তিত, তিত নিমের সুক্ত, তাহার অধিক তিত যাহা বিনি ভাষায় উক্ত। এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, চার কঠিন দেখাতে পারো যাব তোমার সঙ্গ। লোহা কঠিন, বজ্র কঠিন, নাগরা জুতোর তলা, তাহার অধিক কঠিন তোমার বাপের বাড়ি চলা। এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, চার মিথ্যে দেখাতে পারো যাব তোমার সঙ্গ। মিথ্যে ভেলকি, ভূতের হাঁচি, মিথ্যে কাঁচের পান্না, তাহার অধিক মিথ্যে তোমার নাকি সুরের কান্না। এবারে শিল্পী সুমিত্রা সেন, একক কণ্ঠে

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

শুনছিলেন শিল্পী সুমিত্রা সেনের কণ্ঠে গান। ঘড়িতে 5:19। প্রহাসিনী কাপুর গ্রন্থের পরিণয় মঙ্গল। তোমাদের বিয়ে হলো ফাগুনের চৌঠা, অক্ষয় হয়ে থাক সিঁদুরের কৌটা, সাত চরে তবু যেন কথা ফুটে নাম, নাসিকার ডগা ছেড়ে ঘোমটাও না ওঠে। শাশুড়ি না বলে যেন কি বেহায়া বউটা, পাক প্রণালীর মতে করো তুমি রন্ধন। যেন ইহা প্রণয়ের সব সেরা বন্ধন, চামড়ার মতো যেন না দেখায় লুচিটা, সরচিত বলে দাবি নাহি করে মুচিটা, পাতে বসে পতি যেন নাহি করে ক্রন্দন। যাই কেন বলুক না প্রতিবেশী নিন্দুক, খুব কষে আটা যেন থাকে তব সিন্দুক, বন্ধুরা ধার চায় দাম চায় দোকানি, চাকর বাকর চায় মাসোহারা চোকানি, ত্রিভুবনে এই আছে অতি বড় তিন সুখ, বই কেনা শখটারে দিও না কো প্রশ্রয়, ধার নিয়ে ফিরিও না তাতে নাহি দোষ রয়। বোঝার নাই বোঝো কাছে রেখো গীতাটি, মাঝে মাঝে উল্টিও মনু সংহিতাটি, স্ত্রী স্বামীর ছায়া সম মনে যেন হুঁশ রয়। যদি কোনো শুভ দিনে ভর্তা না ভর্তসে, বেশি ব্যয় হয় পরে পাকা রুই মৎসে, কালিয়ার সৌরভে প্রাণ যাবে উতলায়, ভোজনে দুজন শুধু বসবে কি দুতলায়, লোভিয়ে কবির নাম মনে রেখে বৎসে, দ্রুত উন্নতি বেগে স্বামীর অদৃষ্ট, দারোগা গিরিতে এসে শেষে পাক ইষ্ট, বহু পুণ্যের ফল যদি তার থাকে রে, রায়বাহাদুর খ্যাতি পাবে তবে আখেরে, তারপরে আরো কিবার হবে অবশিষ্ট। শুনছিলেন পরিণয় মঙ্গল। এবারে শিল্পী রমা মণ্ডল এবং তারপরে দেবব্রত বিশ্বাস একক কণ্ঠে পরপর দুই শিল্পী।